আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 49 সেকেন্ড। আজ 30 জুন মঙ্গলবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তা। আগামী 3রা জুলাই 2026 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং বঙ্গোপসাগরের কাছাকাছি ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই মৎস্যজীবীদের আগামী 3রা জুলাই 2026 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

0: কবিকল্পিত অলকাপুরে নিত্য বসন্ত বিরাজ করিয়া থাকে। সেখানে মলয় পবন নিরন্তর প্রবাহিত হয়, রজনী নিরন্তর জ্যোৎস্নাময়ী। সেখানে যৌবন ভিন্ন জরা নাই, মরণের দ্বার সেখানে রুদ্ধ। সেখানে বিরহ নাই, মিলনের আনন্দ সেখানে সর্বদা বিদ্যমান। কবির কল্পনা এই দেশের সৃষ্টি করিতে সমর্থ বটে, কিন্তু কল্পনার বাহিরে সত্যের রাজ্যে ইহার অস্তিত্ব নাই। এই নিত্য বসন্তে ও নিত্য জ্যোৎস্নায় কবিকল্পনা নিত্য সুখের অস্তিত্ব দেখিতে পায়, কিন্তু সুস্থ মনুষ্যের স্বাভাবিক কল্পনা এই নিত্য জ্যোৎস্নায় ও নিত্য বসন্তে সুখ দেখিতে সর্বতোভাবে অক্ষম। অথবা এই প্রাকৃত দেশে জ্যোৎস্নার ও বসন্তের ও আরামের ও মিলনের নিতান্ত অসৎভাবের উপলব্ধি করিয়াই বোধ করি কবিকল্পনা এই অতিপ্রাকৃত সুখাবতীর নির্মাণে সমর্থ হইয়াছে। অন্ধকারের পার সেই জ্যোৎস্না সম্ভবপর, বিরহ দুঃখের পরেই মিলন সুখ উপভোগ্য। যে বিরহের দুঃখ ভোগ করে নাই সে মিলনের সুখ আস্বাদনে অধিকারী নহে। যে মরণের সম্মুখীন হয় নাই সে জীবনে মমত্বহীন। অমঙ্গলকে জগৎ হইতে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিও না, তাহা হইলে মঙ্গল সমেত উড়িয়া যাইবে। মঙ্গলকে যেভাবে গ্রহণ করিয়াছ অমঙ্গলকে সেইভাবে গ্রহণ করো। অমঙ্গলের উপস্থিতি দেখিয়া ভীত হইতে পারো, কিন্তু বিস্মিত হইবার হেতু নাই। অমঙ্গলের উৎপত্তির অনুসন্ধান করিতে গিয়া অকুলে হাবুডুবু খাইবার দরকার নাই। যেদিন জগতে মঙ্গলের আবির্ভাব হইয়াছে সেই দিনই অমঙ্গলের যুগপৎ উদ্ভব হইয়াছে। অমঙ্গলের অপলাপ করিও না। অমঙ্গল তোমার সহচর, তোমার চেতনার সহচর। তুমি ছাড়িতে চাহিল সে তোমাকে ছাড়িবে না। যতদিন তোমার জাগ্রত অবস্থা মঙ্গল ও অমঙ্গল সমানভাবে তোমাকে জড়াইয়া থাকিবে। যতদিন তোমার জাগ্রত অবস্থা স্ফূর্তি পাইবে ততদিন মঙ্গলের সঙ্গে অমঙ্গল নিত্য ফুটিয়া উঠিবে। যখন মঙ্গলের তিরোধান হইবে তখন অমঙ্গলের তিরোধান হইবে। তোমার জাগরণ তখন সুষুপ্তিতে বিলীন হইবে। তুমি সুষুপ্তির প্রার্থনা করিও না, সুষুপ্তিতে তোমার লাভ নাই, সুষুপ্তিতে তোমার ব্যক্তিগত বিলোপ। যতদিন জাগিয়া আছো ততদিন তোমার ব্যক্তি, ততদিন মঙ্গল তোমার দক্ষিণ হস্ত ধরিয়া থাকিবে, অমঙ্গল তোমার বাম হস্ত ধরিয়া থাকিবে। উভয়ে তোমাকে জীবনের পথে লইয়া চলিবে। একের বুঝি আকর্ষণ, অপরের বুঝি বিকর্ষণ, উভয়ের মধ্যে তোমার গমনীয় পথ। জীবনের পথ তোমার সম্মুখে প্রশস্ত ও বিস্তীর্ণ রহিয়াছে। জ্ঞান চক্ষু উন্মিলন করো, তোমার গন্তব্যদেশ তোমার সম্মুখে প্রসারিত। তোমার অন্তরের অন্তর হইতে তোমার তুমি তোমাকে মন্ত্রধ্বনিতে সেই গন্তব্য পথে চলিবার জন্য উৎসাহিত করিতেছে। আত্মপ্রবঞ্চনার চেষ্টা পাইও না। মঙ্গলকে আহ্বান করো, অমঙ্গলের নিকট প্রণত হও। এককে আলিঙ্গন করো, অপরকে নমস্কার করো। গন্তব্য পথে তোমার গতি হোক। মঙ্গল ও অমঙ্গল তোমার পথপ্রদর্শক হইয়া তোমায় প্রেরণা করিতে রহুক। ধীর পদে তোমার কর্তব্য সম্পাদন করো, তোমার নিরূপিত সধর্ম আচরণ করো। কর্মই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নাই। ফলের প্রতি, মঙ্গলের প্রতি বা অমঙ্গলের প্রতি তুমি দিকপ্রাত করিও না। শ্রুতি স্মৃতি সদাচার তোমার পথপ্রদর্শক হোক। সকলের ওপর আত্মতৃপ্তি তোমার পথপ্রদর্শক হোক। যিনি তোমার অভ্যন্তর হইতে তোমাকে পথ দেখাইতেছেন তাহার তৃপ্তি বিধানে তোমার মতি থাকুক। তৎপ্রদর্শিত মার্গে তুমি নির্ভয়ে অগ্রসর হও। মঙ্গলের জয় হোক, অমঙ্গলেরও জয় হোক, উভয়ের জয়ই তোমার জয়। ভীত মানব বহুকাল ধরিয়া মঙ্গলের জয় গান করিয়া আসিতেছে, অমঙ্গলের জয় বার্তা কি কখনো গীত হইবে না? অমঙ্গলের জয় বার্তা গীত হইয়াছে। রামায়ণের আদিকবি সেই গীত গাহিয়াছেন, ভারতের ইতিহাস সেই গীতেরই প্রতিধ্বনি।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন ভাটিয়ার ও আহির ভৈরব রাগে গিটার, পরিবেশন করবেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

শৃঙ্গার ও আহির ভৈরব রাগে গিটার শুনলেন। পরিবেশন করলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। দুদিনের সফরে তিনি আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে 2টি গুরুত্বপূর্ণ বিল। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16 পৌঁছেছে। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্ড্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখ অতি বিশিষ্ট সেবা পদক পেয়েছেন। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন, লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিদার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদক পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। দুদিনের সফরে রাষ্ট্রপতি আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল 1 জুলাই তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী গতকাল বলেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব ও পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। উল্লেখ, 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় দেশে ফিরে এসেছেন। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। পাকিস্তানের এই ধরনের দুঃসাহসিক আচরণ সীমান্ত পারে সন্ত্রাস ছড়ানোর এক অসহনীয় প্রচেষ্টা বলেও ভারত উল্লেখ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনা

0: বাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে এক বিবৃতিতে আইডিএফ বলেছিল, দক্ষিণ পশ্চিম লেবাননে তারা 200 মিটার দীর্ঘ হিজবুল্লার একটি সুড়ঙ্গ ভেঙে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই গণ্ডগোল চলেছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে চলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমেই পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনার আবহেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল, তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সামরিক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশ কার্যকর হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই একটি ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন মাদকগুলি ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাং মান্ডে এলাকায় এই ঘটনা ঘটে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026। এই 2টির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। ভোটাভুটিতে বিলের পক্ষে 176 এবং বিপক্ষে 41টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন 20 জন। এদিকে বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর ব্যবস্থাপনার আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল জার্মানি। নির্দিষ্ট সময় খেলা 1-1 থাকায় পেনাল্টি শুটআউটে খেলা গড়ায়। অন্য খেলায় ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে। জাপান খেলা শুরুতে 29 মিনিটে গোল করে এগিয়ে যায়। এরপর 56 মিনিটে ব্রাজিলের ক্যাশেমিরোর গোলে খেলায় সমতা ফেরে জয়সূচক গোল করেন মার্তিনেলি। আজ নকআউটের অন্য খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। খেলা শুরু ভারতীয় সময় 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। দুদিনের সফরে তিনি আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন তরু দত্তর জীবন কথা।
2: 1876 সালের ডিসেম্বর মাস, বিছানায় শুয়ে একজন শীর্ণকায় মহিলা। মেডিকেল কলেজ থেকে ডাক্তার স্মিথ এলেন চিকিৎসা করতে। ওষুধ দিয়ে সারানো যাচ্ছে না তাকে। হঠাৎ টেবিলের দিকে চোখ পড়ল ডাক্তারের, যেখানে কমলা রঙের মলাটে ছাপা একটা বই ছিল, আশিফ গ্লেন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস। চোখ আটকে গেল ডাক্তারের। নাম শুনেছেন অনেক বইটার, কিন্তু এই মৃত্যুপথযাত্রী মহিলার কাছে কেন বইটা? তবে ডাক্তারের অবাক হওয়ার শেষ কিন্তু সেখানে ছিল না। দেখলেন বইটার লেখিকা তরু দত্ত, সেই অসুস্থ শীর্ণকায় মহিলা। বিস্ময় আর উদ্বেগের মিশ্রণে ডাক্তার স্মিথ চিকিৎসা করলেও বাঁচাতে পারেননি সেই মহিষী মহিলাকে। চিরদিন সে আক্ষেপ সঙ্গী ছিল তার। বহু স্রোত এসে মিশে তৈরি করে জীবন নদী। তরু দত্তের জীবনও বিভিন্ন সময় বিভিন্ন স্রোতে বয়ে গেছে। তিনি জন্মসূত্রে বাঙালি, শিক্ষায় ইংরেজ, অন্তরে ফরাসি, ধর্মে খ্রিস্টান, ঐতিহ্যে হিন্দু। মাত্র 18 বছর বয়সে তিনি ফরাসি কবিদের সঙ্গে ভারতবর্ষের পরিচয় ঘটিয়েছেন। তিনি ইংরেজিতে কবি, ফরাসিতে গদ্য লেখক। তরু দত্তের জন্ম 1856-তে। সেই সময় নারী প্রগতি অনেকটা অধরা স্বপ্নের মতো। মেয়েদের শিক্ষা দীক্ষা সে আবার কি বস্তু, এই চিন্তাভাবনায় আক্রান্ত ছিল তখনকার সমাজ। কিন্তু শিক্ষা, সাহিত্য বোধহয় তার সঠিক পূজারীকে ঠিক খুঁজে নেয়। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এক অর্থে নবজাগরণ ঘটিয়েছিলেন তরু দত্ত। সাহিত্য যে মানুষের চিন্তাভাবনাকে কতটা পরিপূর্ণতা দেয় তার উদাহরণ ছিলেন তিনি। মাত্র 21 বছরের ছোট্ট জীবনে সাহিত্যের আসরে নিজের অধিষ্ঠান প্রমাণ করেছিলেন। তরু দত্তের বিখ্যাত কবিতার বই এনশেন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান ভারতে ইংরেজি ভাষায় লেখা কবিতার ইতিহাসে একটি দিগন্ত নিয়ে আসে। তার রচনা প্রথম সাড়া ফেলে দেয় যে বইয়ের মাধ্যমে, তা হল আশিফ গ্লেন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস। প্রায় 100 ফরাসি কবির নির্বাচিত কবিতার ইংরেজি অনুবাদ আছে তাতে। 1876 সালে বইটি প্রথম প্রকাশিত হয় কলকাতায় ভবানীপুরে সাপ্তাহিক সংবাদ প্রেসে, 1878-এ দ্বিতীয় প্রকাশ, তাও কলকাতায়। পরে তৃতীয় সংস্করণ বের হয় ইংল্যান্ডের এক প্রকাশন সংস্থার আনুকূল্যে। ভারতের ইতিহাসের এমন একটা পর্বে তরু দত্তের জন্ম হয় যখন দেশের মানুষ মেনে নিয়েছেন যে শিক্ষিত মাত্রেরই ইংরেজি শেখা উচিত। কিন্তু সাহিত্যপ্রেমী এই মানুষটি বুঝতেন প্রত্যেক ভাষার সাহিত্যেই তার ঐশ্বর্য আছে। তাই ইংরেজি আর ফরাসি চর্চার সঙ্গে সঙ্গে তিনি সংস্কৃত শিখতেও শুরু করেছিলেন। তরু দত্তের বাবা গোবিন্দচন্দ্র ছোটবেলা থেকেই তার মেয়েকে দিয়েছিলেন চারিত্রিক দৃঢ়তার শিক্ষা। তরুদত্তের দাদার অকাল মৃত্যুর পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তার বাবা। 1869 সালে ইউরোপে যান দত্ত পরিবার। ফ্রান্সের নিসে কাটান দীর্ঘদিন। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ফরাসি সাহিত্যের মাধুর্য আকৃষ্ট করেছিল তরুদত্তকে। তাই ফরাসি কবিতার ইংরেজি অনুবাদ করে তাকে বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার চিন্তাভাবনার গভীরতা তাকে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল জ্যোতিষ্কের অবস্থানে রেখেছে। তিনি মনে করতেন জীবনের সত্যি খোঁজা যায় সাহিত্যে, উপন্যাসে। তার স্মৃতিশক্তি ভীষণ প্রখর ছিল। নিজের করা অনুবাদ লাইনের পর লাইন মুখস্থ বলে যেতে পারতেন। সাহিত্য আর জীবনকে নিজের অনুভব শক্তি দিয়ে নিজের মধ্যে লালন করেছেন তরুদত্ত।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন তরুদত্তর জীবন কথা।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। ভারতীয় পর্যটন ভিসা আবেদন কেন্দ্রগুলিতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ডেইলি অবজারভার জানিয়েছে, দীর্ঘ প্রায় দুবছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা দেওয়া শুরু করেছে ভারত। গত রবিবার থেকে বাংলাদেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং সোমবার থেকে পূর্ণাঙ্গ আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে। আবেদনপত্র জমার প্রথম দিনেই রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিপুল সংখ্যক আবেদনকারীর লাইন দেখা যায়। ভিড় সত্ত্বেও বহু আবেদনকারী ভিসা সেবা পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকার জন্য জামাতে ইসলামকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলোর খবর অনুসারে রবিবার বাংলাদেশের জাতীয় সংসদে 2026-27 অর্থবর্ষে প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জামাতের এখনও সময় আছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং বাংলাদেশের প্রতি তাদের স্পষ্ট অবস্থান জানানোর। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতিগুলির তদন্তের আহ্বান জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ডেইলি সানের খবর অনুসারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ রবিবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যাতে তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে যমুনার ভেতর ও আশপাশে সংঘটিত বড় বড় দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য সেদেশের দুর্নীতি বিরোধী কমিশন ACCকে নির্দেশ দেন। তিনি প্রস্তাব দেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রস্তুত শ্বেতপত্রের ওপর এই অনুসন্ধান চালানো যেতে পারে। বাংলাদেশের জ্বালানি, পরিকাঠামো, লজিস্টিক্স, উৎপাদন ও শিক্ষাক্ষেত্রে $9.21 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে 12টি চীনা কোম্পানি। নিউএজ জানিয়েছে, সম্প্রতি চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এই বিনিয়োগ প্রস্তাবগুলি আসে। গত 25 জুন বেজিংয়ে এই 12টি কোম্পানির বরিষ্ঠ প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এই বিনিয়োগ প্রস্তাবগুলি উপস্থাপন করেন। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের খবরে জানা গেছে, বাংলাদেশে জাতীয় সংসদের বিরোধী দলনেতা ও জামাতে ইসলাম আমির শফিকুর রহমান গত বুধবার অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু ভুল ও দূরদর্শিতাহীন সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আরও অভিযোগ করেন, শাসক দলের নেতাকর্মীদের তোলাবাজি ও জমি দখল মাত্রা ছাড়িয়ে গেছে, পাশাপাশি অবাধে চলছে ঘুষ ও দুর্নীতি। এআই নিয়ে সংশয় ও ইরানে উত্তেজনার আবহে এশিয়ার বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি এবং ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির বিষয়গুলি বিনিয়োগকারীরা যেভাবে বিবেচনা করেছেন তাতে সোমবার এশিয়ার শেয়ার বাজারে এক ধরনের অস্থির প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর ছিল ভঙ্গুর মার্কিন ইরান যুদ্ধনীতির দিকে, যার কারণে তেলের দাম চড়া রয়েছে এবং ডলারের মূল্যমানও প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি কাছে অবস্থান করছে। এশিয়ায় উদীয়মান বাজারগুলির সূচক MSCI EM এশিয়া মূলত অপরিবর্তিত ছিল এবং প্রায় 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি ঘোরা

করেছে। অন্যদিকে আগের সেশনে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নামার পর আসিয়ান অঞ্চলের শেয়ার সূচক 0.4% বৃদ্ধি পেয়েছে। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা দত্ত।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন নারকেল গাছে ফল ঝরা ও তার সমাধান। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হর্টিকালচার অধ্যাপক ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়।
2: নারকেল গাছকে আমরা কল্পবৃক্ষ বলি, তার সমস্ত জায়গাটাই ব্যবহার করি। তো ফল ঝরা নারকেলের একটা মানে খুব কমন একটা প্রবলেম। সেই হিসাবে আমি বলি যে ফল ধরার যেসব কারণ সেগুলোর মধ্যে একটা হচ্ছে পরিচর্যা, বৈজ্ঞানিক পরিচর্যা গাছের প্রয়োজন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে মুচিটা আসছে সেই মুচিটাতের মধ্যে যদি গাছের গোথা পরিষ্কার না করা হয় তাহলে ওখানে ফাঙ্গাল ইনফেকশন বা আমাদের রোগের থেকে সেই মুচিগুলোকে ঝরিয়ে দিতে পারে। তিন নম্বর হচ্ছে অনেক সময় ইঁদুর বা অন্য কোনো পোকামাকড়ও গোড়া কেটে দিয়ে সেটার থেকেও ফল ঝরতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন খাদ্যের অভাব এবং জলের অভাব, সেচের অভাব, এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু গাছের ফল ঝরার সমস্যাটা দেখা যায়। সুতরাং এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রবলেম। সুতরাং আমরা শুধুমাত্র একটা পরিচর্যা করেই কিন্তু গাছকে ফল ঝরার থেকে রক্ষা করতে পারবো না। সুতরাং ফল ঝরার থেকে যদি গাছকে বাঁচাতে হয় তাহলে প্রথম হচ্ছে আমাদের বৈজ্ঞানিক উপায়ে সারের পরিচর্যা করতে হবে। সারের পরিচর্যা আমাদের যেরকম 500 গ্রামের মতো নাইট্রোজেন জাতীয় খাদ্য, 250 গ্রামের মতো ফসফেট জাতীয় খাদ্য, 750 গ্রামের মতো পটাশ জাতীয় খাদ্য লম্বা জাতের জন্য যদি আমরা দিই বৎসরে দুবার ভাগ করে, অর্ধেক বর্ষার আগে অর্ধেক বর্ষার পরে, সাথে 15-20 কেজির মতো জৈব সার ব্যবস্থা করে মাটির সাথে মিশিয়ে যদি আমরা খাবার দিই তাহলে আমরা গাছের যে পুষ্টি সেটা আমরা দিতে পারলাম। এরপরে অনেক সময় দেখা যায় যে গাছের মুচি ঝরছে, কোনো রোগের আক্রমণও নেই, কোনো পোকার আক্রমণও নেই, কিন্তু মুচি ঝরে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলি যে গাছ প্রতি সোহাগা 100-150 গ্রামের মতো যদি ওই সারের সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে গাছের শেকড় ওই গাছ খাবার নিয়ে তাহলে পরবর্তী যে মুচিগুলো আসবে গুটিগুলো সেই গুটিগুলো ঠিক মতো ধরে ফলন আসবে। এছাড়া সেচের পরিচর্যা অত্যন্ত প্রয়োজনীয়। একটা গাছ থেকে প্রত্যেক দিন 20-30 লিটার জল বেরিয়ে যায় বাষ্পীভবনে, সুতরাং সেই 20-30 লিটার জল আমি প্রতিদিন দিতে পারছি না। সুতরাং সেচের পরিচর্যা আমরা যদি ঠিক মতো না করি তার মানে কি একদিন বা দুদিন পর পর অন্তত 3-4 বালতি করে জল গাছের গোড়াতে বেসিন বেঁধে দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে শেকড়। সুতরাং জল, খাবারের পরিচর্যা, আর যদি কোনো রোগের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমরা রোগ নাশক কোনো ওষুধ স্প্রে করে সেটাকে কন্ট্রোল করতে পারবো। তবে এইগুলো যদি আমরা পরিচর্যা দিয়ে দেখি যে আমার গুটি ঝরাটা কমলো তাহলে আমরা ধরে নেব যে রোগ এবং পোকা মানে পোকার আক্রমণের জন্য গুটি ঝরা হয়নি। ম্যানেজমেন্ট মানে ঠিক মতো পরিচর্যা যেহেতু হচ্ছে না সেই জন্য গুটি ঝরা। আরেকটা গুটি ঝরার কারণ আপনাদের বলি যে চাষি ভাইরা অনেক সময় কাছাকাছি গাছ লাগিয়ে দেয়, পাশাপাশি দুটো গাছই কিন্তু মুচি এসছে, প্রত্যেকটা গাছের পাতার কোলে মুচি এসছে কিন্তু মুচিতে একটাও নাট নেই। তার কারণই হচ্ছে যে ওই মুচিগুলো গাছ পরিষ্কার করা হয় না, মাথাটা পরিষ্কার না করলে কি হয় ওখানে রোগ পোকার আক্রমণ প্রচুর হয়। দু নম্বর হচ্ছে যে সূর্যালোক ওখানে যদি না পৌঁছতে পারে, তার যদি খাবার গাছ ঠিক মতো না তৈরি করতে পারে, ফলের বাড়ার জন্য না পাঠাতে পারে, তাহলেও কিন্তু আমার যে মুচিটা ধরবে পরাগমিলনের পরে বড় হবে সেই মুচিটা ঠিক মতো খাবারের অভাবে আবার ওটাও ঝরে যায়। সুতরাং আমাদের মুচি ঝরার থেকে গাছকে যদি রক্ষা করতে হয়

0: তার বৈজ্ঞানিক পরিচর্যা, তার সেচের পরিচর্যা, তার সোহাগার পরিচর্যা এবং তাকে ঠিকমতো জায়গা দেওয়া, 7.5 মিটার বাই 7.5 মিটার, 25 থেকে 26 ফুট দূরে দূরে গাছ বসানো, এইগুলোর মধ্যে প্রধান হচ্ছে আমাদের সেচের পরিচর্যা। সেচ পরিচর্যা যদি আমরা গাছকে দিই তাহলে দেখা গেছে যে গাছের ফলন এবং মুচি পড়ার যে সমস্যা সেটা খুব সহজেই সমাধান হয়। তারপরে হচ্ছে সারের পরিচর্যা, সারা বছরে গাছের খাবারটা ঠিক মতো যদি না পায় তাহলে যে সময়ে খাবার পাবে না সে সময়ে মুচিগুলো ছোটো ছোটো হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সারা বছরের পরিচর্যা, সারা জীবনের, তার না একটা মুচি তৈরি হচ্ছে 2.5 বছর আগে, সুতরাং 2.5 বছর আগের থেকে তার যে পরিচর্যা সেটাই আপনার যখন মুচিটা বেরিয়ে আসছে তার মধ্যে দেখতে পাবেন। সুতরাং এই চিন্তা করে গাছকে সারা বছরের পরিচর্যা আমার নারকেল গাছের প্রয়োজন।
1: এতক্ষণ শুনলেন নারকেল গাছে ফল ঝরাও তার সমাধান, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচার প্রফেসর ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতে, ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন আসান বনির কথা, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন ঐতিহাসিক শহরের কথা, স্থান কোচবিহার, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:45 শুনবেন কথাকার, আজ শুনবেন অগ্নিযোগের অনামি পারুল মুখোপাধ্যায়ের কথা, বলবেন কৃষ্ণেন্দু দেব। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতে, শিল্পে নবনীতা মণ্ডল। আর তারপরেই শুনবেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। ভারতীয় সময় সকাল 11:00 শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য তাল থেকে স্বনির্ভরতা, এই বিষয়ে রুবি রায় ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 শুনবেন রম্যগীতে, বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 শুনবেন বেতার নাটক হুল, রচনা সন্তু বসু, প্রযোজনা আশিস গিরি। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, বিকেল 4:35 শুনবেন অন্বেষা, বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। ভারতীয় সময় সন্ধে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, 7:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে, 7:45 শুনবেন কবি কণ্ঠে, কবি অদিতি বসুরায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তি

রায়। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব। ভারতীয় সময় রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন কলকাতা কলতান। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকগীতে। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আপনাদের নিয়ে যাব ঝাড়খণ্ড আসান বনিতে। বর্ষাকাল প্রায় উপস্থিত হয়েছে বললেই চলে, আর এই বৃষ্টিতে জঙ্গলের রূপ এক কথায় অসাধারণ। বিশেষ করে যদি জঙ্গল আর কোনো পাহাড় হয়, কারণ বর্ষার এই স্নিগ্ধতা, এই সৌন্দর্য জঙ্গল ছাড়া অন্য কোথাও উপভোগ করা যায় না। জঙ্গলে যদি আপনাকে বর্ষাকাল উপভোগ করতে হয়, বর্ষাকালে জঙ্গলের সেই অদ্ভুত সুন্দর শব্দ যদি আপনাকে পেতে হয়, বর্ষার সৌন্দর্য যদি আপনাকে অনুধাবন করতে হয়, তাহলে অবশ্যই চলে আসুন আসান বনিতে। আর তাই এই বর্ষার সময়ে আমি গন্তব্য ঠিক করেছি ঝাড়খণ্ডের আসান বনি। ঠিক যেন একেবারে ক্যানভাসে আঁকা এক জনপদ, যেখানে আকাশ ছোঁয়া দলমা সবুজ পাহাড় আর ধুলো ওড়ানো রাঙামাটির পথ। যদিও এই বর্ষাতে গেলে আপনি ধুলো ওড়ানো রাঙামাটির পথ পাবেন না, কিন্তু দুদিকে সবুজ গাছ আর ঝোপঝাড়ের মাঝে লাল রঙের ভেজা এক পথ পাবেন, যে পথে গেলেই আপনি পাবেন জঙ্গলের নানান গন্ধ। উঠে আসবে সোঁদা গন্ধ, বৃষ্টির গন্ধ আর অসংখ্য পাখির কলকাকলি আর পাতার টুপটাপ জল পড়ার শব্দ। কলকাতা থেকে মাত্র 240 কিলোমিটার দূরে অবস্থিত এই আসান বনি, অথচ একেবারেই নির্জন কোলাহলহীন এক জায়গা। সর্বিল পাহাড়ি পথ আর দিগন্ত বিস্তৃত শালপিয়ালের বন পেরিয়ে এগিয়ে চলুন দলমা পাহাড়ের দিকে। দলমা পাহাড়ের ঠিক কোলের কাছেই, মানে পাদদেশেই আসান বনি। ছবির মতো সাজানো এক আদিবাসী গ্রাম আর পাহাড়ি ঝর্ণার কলতান, এই নিয়েই আমাদের আজকের আসান বনি।

ছোট্ট অখ্যাত এই জনপদটি ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের কোলে অবস্থিত, কিন্তু এখানকার প্রকৃতি উত্তরবঙ্গের পাহাড়ের মতো একেবারেই নয়। কিন্তু রুক্ষ পাথুরে পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ষোলো আনা। পাহাড় কেটে তৈরি হয়েছে জাতীয় সড়ক, ভোর হলেই সেই সর্পিল আঁকাবাঁকা রাস্তা ধরে বেরিয়ে পড়তে পারেন অজানা কোনো উদ্দেশ্যে, ঘুরে দেখতে পারেন আদিবাসীদের জনপদ, তাঁদের জীবনযাপন। এছাড়াও দলমা পাহাড়ে ঘোরার সুযোগ তো রয়েইছে আপনাদের কাছে। আসানবনি থেকে দলমা পাহাড়ের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। দলমার জঙ্গলে হাতি এবং হরিণের দেখা পাওয়াই যায়, তবে ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে আপনি হাতি হরিণের সঙ্গে চিতা বাঘ আর ভাল্লুকেরও দেখা পেয়ে যেতে পারেন। এছাড়াও

পাহাড়ের তলদেশে রয়েছে ডিমনা লেক। জঙ্গলে ঘোরা শেষ হলে হ্রদের নীল জলের ধারে বসে দুদণ্ড জিরিয়ে নিতে পারেন। আর তার সঙ্গে বললাম, যদি কালো মেঘ ছেয়ে আসে আকাশে, তাহলে তো আর কথাই নেই। একদিকে দেখতে পাবেন পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য, আর অন্যদিকে লেক, লেকের জলে কালো মেঘের আনাগোনা।

আশানমনি গ্রাম থেকে মাত্র 30 কিলোমিটার দূরে রয়েছে আরও একটি লেক, চান্ডিল ড্যাম। আর এই চান্ডিল ড্যামে আপনি চাইলে নৌকোয় করে ঘুরতে পারেন। আর তার পাশেই রয়েছে একটি জাদুঘর। স্থানীয় ইতিহাস নিয়ে আগ্রহ থাকলে তাহলে আপনি সেখানে একবার ঢুঁ মারতে পারেন। স্থানীয় এলাকার ইতিহাসে যদি আপনার আগ্রহ থাকে বা ইতিহাসকে যদি আপনি ছুঁয়ে দেখতে চান তাহলে অবশ্যই সেই জাদুঘরে যাবেন। আশানবনি থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই দলমা বন্য প্রাণ অভয়ারণ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 915 ফিট উচ্চতায় পাহাড়ের চড়াই উতরাই বেয়ে জঙ্গল সাফারি। আর সেই জঙ্গল সাফারির রোমাঞ্চ একেবারেই অন্যরকম। ওই যে বললাম, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 915 ফিট উচ্চতায় পাহাড়ের চড়াই উতরাই বেয়ে জঙ্গল সাফারি। ওই যে ভাগ্য সুপ্রসন্ন যদি থাকে তাহলে দেখতে পারেন বুনো হাতি, হরিণ কিংবা স্লথ বিয়ারের। পাখির কলকাকুলিতে আপনার সময়ে একেবারে যেন থমকে দাঁড়াবে। দলমা পাহাড় থেকে নামার পথেই আপনি দেখে নিতে পারবেন শান্ত ডিমনা লেক। এই বর্ষার সুন্দর প্রকৃতি আর লেকের কালো জল এক কথায় এক মায়াবী রূপ। আর সেই মায়াবী রূপ যদি আপনাকে দেখতে হয়, অনুভব করতে হয়, তাহলে সন্ধ্যের খানিকটা সময় আপনাকে ডিমনা লেকের নির্জনে কাটিয়ে দিতে হবে। শীতের সময় এখানে নানান পরিযায়ী পাখিদের দেখা মেলে। আশানবনি ভ্রমণের আসল স্বাদ কিন্তু লুকিয়ে রয়েছে চান্ডিল বাঁধে। সুবর্ণরেখা নদীর ওপর এই বিশাল জলাধারে নৌকা বিহার অনেকটা স্বপ্নের মতো। বিকেলের কোণে দেখা আলোয় যখন বাঁধের জলে সূর্যাস্ত হয়, সেই দৃশ্যের মোহিনী মায়া কাটানো ভীষণ কঠিন। কাছেই মিউজিয়ামে সংরক্ষিত 200 বছরের পুরনো পাথরের লিপি আপনাকে ইতিহাসের সঙ্গে স্পর্শ করাবে। তবে অবশ্যই চেষ্টা করবেন সূর্য ডোবার দৃশ্যটি এখানে এসে একবার দেখতে। সেই সোনালি আকাশ আর লেকের জলও যেন এক গলিত সোনায় পরিণত হয়ে যায়। সে দৃশ্য আপনি নৌকা বিহারের সঙ্গে যদি না দেখেন তাহলে কখনোই অনুভব করা যায় না। আর সে ছবি হাতের মোবাইল কিংবা ক্যামেরায় কখনোই ধরে রাখা যায় না। সেই ম্যাজিক লাইট অনুভব করতে হয়, অবলোকন করতে হয় সামনে বসে।

গ্রীষ্মকাল বাদ দিয়ে যে কোনো সময়ই আসান বনি যেতে পারেন। পর্যটকদের জন্য বেশ কিছু হোটেল এবং রিসোর্ট রয়েছে এখানে, তবে দলমার জঙ্গলে প্রবেশ করার জন্য আপনাকে অনুমতি নিতে হবে। আগে থেকে সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য নথি জমা দিয়ে সেই অনুমতি নিতে হয়। আসানবনি যেতে হলে কলকাতা থেকে জামশেদপুর গামী ট্রেনে নামতে হবে টাটা স্টেশনে। সেখান থেকে গাড়িতে আসানবনি যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা। এছাড়াও ধর্মতলা থেকে আপনি চাইলেই বাসে করে চলে যেতে পারেন। তবে হ্যাঁ, এই সময় হঠাৎ হঠাৎ কালবৈশাখীর দেখা মেলে, তাই নৌকা বিহার করার আগে ওয়েদারটা দেখে নেবেন, আবহাওয়া দেখে নেবেন। কারণ হঠাৎ উঠে আসা কালবৈশাখী যদি আপনি নৌকায় থাকাকালীন হানা দেয়, তাহলে তা মোটেই ভ্রমণের জন্য সুখকর নয়। তাই অবশ্যই সচেতন থাকবেন, সাবধান থাকবেন। কলকাতা থেকে আসানবনির দূরত্ব সড়ক পথে প্রায় 240 থেকে 250 কিলোমিটার। কলকাতা থেকে গাড়ি বা বাসে পৌঁছতে সময় লাগবে 5.5 ঘন্টা। আর কোথায় থাকবেন? দলমা পাহাড়ের কোলে বেশ কিছু সুন্দর রিসোর্ট ও হোমস্টে রয়েছে। তাই আপনাকে যদি যেতে হয়, আগে থেকে একটু বুক করে নিয়ে যেতে হবে। আর সেই বুক করার জন্য মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করে আপনি সেই হোটেল বা রিসোর্টের ডিটেলস পেয়ে যেতে পারেন। আর সেখানেই একটা ফোন করে বুক করে চটপট বেরিয়ে পড়ুন আসানবনির উদ্দেশ্যে, এই বর্ষায় জলের টুপটাপ শব্দ শোনার জন্য। তাহলে দেরি কিসের, বেরিয়ে পড়ুন আসানবনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। শুনলেন, আসুন বেরিয়ে যান ভারতে। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই বিমান হানায় 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও 163। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বিধানসভায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি, এখন নেদারল্যান্ডস ও মরক্কো মুখোমুখি। আরছি বিস্তারিত খবরে, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশুসহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল চলেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাংমান্ডি এলাকায় এই ঘটনা ঘটে। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA সম্প্রতি অরুণাচল প্রদেশে ঢুকে সেখানে ক্যাম্প তৈরি করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভারতীয় সেনা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী বলেছে, এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যারান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে

0: যোগ দেবেন। আগামীকাল তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, গত ১২ বছরে দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় ১৮৫০০০০ আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী ২রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
2: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল ২০২৬, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম ২০২৬, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড ২০২৪, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। দিল্লি বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে দিল্লি মন্ত্রিসভা। আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে চার বছর ব্যাপী এই পরিকল্পনা। এর ফলে ২০৩০ সালের ৩০শে মার্চের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলকে সম্পূর্ণভাবে শূন্য নির্গমন বা জিরো এমিশন পরিবহন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অরুণাচল প্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অরুণাচল প্রদেশের অন্তত ১২টি জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত। অসমে ধেমাজির ৬৯টি গ্রামের প্রায় ১৬,০০০ মানুষ দুর্গত। জম্মু কাশ্মীরের ৫৭ দিনের অমরনাথ যাত্রা আগামী ৩রা জুলাই শুরু হতে চলেছে। তার আগে যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যাত্রা পথে মক ড্রিলের আয়োজন করা হয়। আজ ঐতিহাসিক হুল দিবস। ১৮৯৫ মহাবিদ্রোহের আগে ঔপনিবেশিক শাসক ও দেশীয় জমিদার মহাজানের অত্যাচারের বিরুদ্ধে সিধু কানুর মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের

0: নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ হলো জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আজ সকালে নকআউট পর্বের খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোল শূন্য। খবর আপাতত এ পর্যন্ত, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায়

সুপ্রভাত, আমার দুই বাংলার শ্রোতাবন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। অসাধারণ একটি গান দিয়ে শুরু করলাম সকালের আড্ডা গীতা দত্তের কণ্ঠে, কাজল কাজল কুমকুম।

সত্যি বাইরে এখন মেঘের মরশুম চলছে, কাজল কালো মেঘে ছেয়ে আছে সারা আকাশ। বর্ষা বিদায় কবিতায় কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ওগো কাজল মেয়ে, উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে। আচ্ছা, এই যে কাজল, এই কাজল নিয়ে বাঙালির যে এত সাহিত্য রচনা, এত গান, এত আবৃত্তি, এত কবিতা লেখা, এত রোম্যান্টিসিজম, সেই রোম্যান্টিসিজমের মূল যে অনুষঙ্গ সেটি হল কাজল, কাজল কালো। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে এই কাজল কত দিন ধরে আমাদের অর্থাৎ বাঙালি নারীদের সাজসজ্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে ব্যবহার হয়ে আসছে? মশাই, যুগ যুগ ধরেই বাঙালি নারীর সাজসজ্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কাজল। সময়ের সঙ্গে সঙ্গে সেই কাজলের রূপ অনেকটা বদলে গেছে, কিন্তু প্রাচীন এই সাজের সামগ্রী বিলীন হয়ে যায়নি, বরং এর চাহিদা উত্তরোত্তর আরও বেড়ে গিয়েছে। ইদানিং তো বিভিন্ন রঙের কাজল পাওয়া যায়, স্মোকি, গ্রাফিক্যাল, এক এক সময়ে এক এক ধারার চাহিদা। কিন্তু ঐতিহাসিকদের মতে আজ থেকে প্রায় 3100 বছর আগে প্রাচীন মিশরে গ্যালেনা নামক পাথর দিয়ে তৈরি কাজল লাগিয়ে মিশরীয়রা তাদের চোখকে রোগের হাত থেকে রক্ষা করত। তারা বিশ্বাস করত কাজল দিয়ে তাদের চোখ আঁকলে সূর্যের ক্ষতিকারক রশ্মি তার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। আর সেই কাজল নিয়ে এবার আরেক রহস্য উন্মোচিত হল। জার্মান প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি ইরানে 3000 বছরের পুরনো এক পাত্র ভর্তি কাজল আবিষ্কার করেছেন, যা প্রাচীন বিশ্বের অন্য যে কোনো সৌন্দর্য সামগ্রীর তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক ফর্মুলা দিয়ে তৈরি। মিশরীয় কাজল সাধারণত জৈব উপাদানে তৈরি হতো, কিন্তু এই প্রাচীন পারস্য সংস্করণের কাজলে কোনো জৈব উপাদানের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি, বরং এটি তৈরি হয়েছিল খনিজ উপাদান দিয়ে। আর এটি তৈরি হয়েছে এমন একটি পদ্ধতিতে, এমন একটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যা দেখে গবেষকরা একেবারেই হতবাক। রাসায়নিক বিশ্লেষণে জানা গেছে এই কাজল তৈরি করা হয়েছিল গ্রাফাইট ও ম্যাঙ্গানিজ অক্সাইড দিয়ে। এই সংমিশ্রণ প্রাচীন কোনো প্রসাধনীতে আগে কখনোই দেখা যায়নি, আর এসব খনিজ উপাদান চোখে এনে দিত চকচকে ধাতব এক আভা, যা শুধু নান্দনিক নয় বরং সেই সময়ের প্রযুক্তিগত অগ্রগতিরও নিদর্শন। তাই কাজল শুধুমাত্র আজ থেকে নয়, বহু যুগ থেকে, সেই সৃষ্টির আদিযুগ থেকেই নারীদের সৌন্দর্যের এক অনুষঙ্গ হিসেবে, এক সামগ্রী হিসেবে ব্যবহার হয়ে আসছে। আর তাই তো কাজল কালো নিয়ে বা কাজল নিয়ে কিংবা নারীদেহের চোখের কথা এলেই কাজলের প্রসঙ্গ উঠে আসে, আর তাই হয়তো কাজল নিয়ে এত রোম্যান্টিসিজম।

0: বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন পরপর দুটি গান। শুনছেন সকালের আড্ডা।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। মাইকেল মধুসূদন দত্তের স্মরণে এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী সবিতা চৌধুরীর স্মরণে আজকের দৃষ্টিকোণ।
4: দাঁড়াও পথিক পর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে, জননীর কোলে শিশু লোভয় যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগর তাঁড়ি কবতক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী, বাংলার নবজাগরণের ফসল যে আধুনিক মনস্ক সাহিত্যানুরাগী যুব সমাজ, তারই এক উজ্জ্বল সাক্ষ্য মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে তাঁর মতো পরীক্ষা নিরীক্ষা এবং নতুন নতুন ধারার সংযোজন অন্য কেউ করেছেন কিনা সন্দেহ। প্রবর্তন করেন অমিত্রাক্ষর ছন্দের। নটি স্বর্গে বিভক্ত তাঁর মেঘনাদবধ কাব্য বিষয়বস্তু ও স্টাইলে এক ব্যতিক্রমী রচনার স্বাক্ষর। সেখানে আমরা পাই এক প্রতিবাদী কবিকে। বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথায়, যদি কোনো আধুনিক ঐশ্বর্যগর্বিত ইউরোপীয় আমাদিগের জিজ্ঞাসা করেন, তোমাদের আবার ভরসা কি, বাঙালির মধ্যে মনুষ্য জন্মিয়াছে কে, আমরা বলিব ধর্মোপদেশকের মধ্যে শ্রীচৈতন্যদেব, দার্শনিকের মধ্যে রঘুনাথ, কবির মধ্যে শ্রী জয়দেব ও শ্রী মধুসূদন।
5: রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করুণাগত মনঃ কখনদে।

বাংলা সঙ্গীত জগতের অন্যতম শিল্পী সবিতা চৌধুরী। স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে তার গায়কী বিশেষ স্থান করে দিয়েছে।

প্রথমে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য ছিলেন সবিতা, পরে বম্বে ইউথ কোয়ারে গান গাইতে এসে আলাপ সুরকার সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর সঙ্গে, সেখান থেকেই প্রেম, তারপর বিয়ে। প্রথম গান স্বামী সলিল চৌধুরীরই সুরে, মরি।

সঙ্গীত জগতে নিজস্ব ছাপ রেখেছেন তিনি। একাধিক বাংলা ও হিন্দি সিনেমায় সবিতা চৌধুরী গান গেয়েছেন। কানামাছি ভোঁ ভোঁ, ওরে মন গুনগুন, দূরে দূরে ঠেকোনা, বিশ্বপিতা তুমি, খুকুমনি গো শোনা, এই বাগানে ফুল তোলা মানা, আজও গুনগুন করেন।

আকাশবাণীতে সবিতা চৌধুরীর প্রথম গাওয়া গান হলুদ গাঁদার ফুল জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল, শুধু বাংলাতেই নয়। সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় সবিতা চৌধুরী হিন্দি, মালয়ালম, কন্নড়, তামিল, আসামি এবং ওড়িয়া

তার গাওয়া প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফেরে, লাগে দোল পাতায় পাতায় এর মতো অল টাইম হিট গানে মুখরিত বাংলার সঙ্গীত জগৎ। সবিতা চৌধুরীর কণ্ঠ মাধুর্যে গাওয়া গানগুলি অতিক্রম করেছে দেশ কালের গণ্ডি।

1970 সালে তিনি গাইলেন ও আলোর পথযাত্রী। জনপ্রিয় এই গানটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে উৎসর্গ করা হয়।

দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর 2017 সালের 29 জুন মাত্র 72 বছর বয়সে থেমে যায় তাঁর সুরের ঝর্ণা। ভার্সেটাইল এই শিল্পী আজ তার গানের মধ্যে দিয়েই রয়েছেন শ্রোতাদের মনে।

গানটি শুনলেন সবিতা চৌধুরীর কণ্ঠে। বনে বনে ঘোরে প্রজাপতি, ফুলে ফুলে মধু খায়, নিজের মতো উড়ে বেড়ায় সে। কিন্তু সেই প্রজাপতির উড়ে বেড়ানো, ফুলে ফুলে মধু খাওয়া এই দৃশ্য কতদিন আর আমরা দেখতে পাব? ধীরে ধীরে ভয় ধরাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। উষ্ণতা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যা একেবারেই কল্পনাতীত বলা যায়। জার্মানি, রাশিয়া, ফ্রান্স সহ গোটা ইউরোপ গরমে কাহিল হয়ে পড়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ফ্রান্সে 1000-এরও বেশি মানুষ মারা গেছেন এই গরমের জন্য। জার্মানি, রাশিয়ার টেম্পারেচার 40 ডিগ্রি ক্রস করেছে, ভাবা যায়? আজকে সকালেই একটা ভিডিওতে দেখেছিলাম, রাস্তার পাশে যে ট্রাফিক সিগন্যাল থাকে, সেই সিগন্যালের লাইটের ওপর একটা প্লাস্টিকের ক্যাপ থাকে। তীব্র গরমের জন্য তাপপ্রবাহের কারণে সেই প্লাস্টিকের ক্যাপ গলে গেছে, বা রাস্তার বিভিন্ন ট্রাফিক সিগন্যালে সেই ক্যাপ ধীরে ধীরে গলে যাচ্ছে। আর যেটা সত্যি বেশ উদ্বেগের বিষয়, শুধুমাত্র রাশিয়া বা ইউরোপ ফ্রান্সে নয়, আমাদের ভারতবর্ষেও ভয় ধরিয়ে দেওয়ার

মত সংবাদ আমাদের চোখের সামনে। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা হিমালয়কে আমরা সাধারণত বরফ, হিমবাহ আর তুষারাবৃত শৃঙ্গের রাজ্য হিসেবে জানি। কিন্তু ইদানিং বিজ্ঞানীরা এখানে এমন একটি পরিবর্তন লক্ষ্য করেছেন যা শুনতে ইতিবাচক মনে হলেও বাস্তবে কিন্তু উদ্বেগের কারণ। হিমালয় পর্বতমালা দিনে দিনে আরও সবুজ হয়ে উঠছেন। ভাবতে পারছেন, শ্বেত শুভ্র হিমালয় পর্বতমালা ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে। শুনতে যদিও ভালো লাগে যে সবুজ হচ্ছে, তার মানে গাছ বেড়েছে, বন জঙ্গল বৃদ্ধি পেয়েছে, কিন্তু একেবারেই না। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গত দুদশকেরও বেশি সময় ধরে হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে উদ্ভিদ ক্রমশ ওপরের দিকে ছড়িয়ে পড়ছে। আগে যে সমস্ত এলাকায় অতিরিক্ত ঠান্ডা, তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে গাছপালা টিকে থাকতে পারত না, সেখানেও এখন অনায়াসে উদ্ভিদ বেড়ে উঠছে এবং তা জঙ্গলে রূপান্তরিত হচ্ছে। গবেষকদের মতে এর প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি এবং তুষারের স্তর কমে যাওয়া। গবেষণায় দেখা গেছে, লাদাখ থেকে শুরু করে ভুটান পর্যন্ত মোট ছটি হিমালয় পার্বত্য অঞ্চলের প্রায় সব এলাকাতেই উদ্ভিদের সর্বোচ্চ বিস্তারের সীমা ক্রমশ ওপরের দিকে সরে যাচ্ছে। আর এর ফলে বিজ্ঞানীদের কপালে ভাঁজ পড়েছে। এর ফলে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর মতো গুরুত্বপূর্ণ নদীর জলধারার ওপর প্রভাব পড়তে পারে। আর এই সমস্ত নদীর ওপর নির্ভরশীল অসংখ্য মানুষ, অসংখ্য শহর, কৃষি, পানীয় জল এবং দৈনন্দিন জীবন। জলবায়ু পরিবর্তন সবসময় ধ্বংসের ছবি আঁকে না, কখনো কখনো তা নতুন সবুজের রূপ ধরে আসে। কিন্তু সেই সবুজ যদি ভুল জায়গায়, ভুল সময়ে এবং অস্বাভাবিক গতিতে জন্মায়, তবে সেটি হতে পারে এক গভীর সংকটের পূর্বাভাস। আর তাই আমাদের সকলেরই ভীষণ রকমভাবে সচেতন হওয়া প্রয়োজন। এক অদ্ভুত সময় উপস্থিত হয়েছে। এই সময় যদি আমরা না সচেতন হতে পারি, আমরা যদি না সাহসী হতে পারি, তাহলে পরবর্তী জেনারেশন এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। আর তাই সবুজ পাহাড়, সবুজ পর্বত যতই দেখতে ভালো লাগুক না কেন, পরিবেশের জন্য তা কিন্তু একেবারেই ভালো নয়। বিশেষ করে হিমালয়ের এই সমস্ত রেঞ্জ যেখানে শ্বেত শুভ্র বরফ বিরাজ করত, আজ তা পরিণত হচ্ছে সবুজ পাহাড়ে।

সবুজ পাহাড়ের হাতছানি যতই সুন্দর হোক, কিন্তু তা আজ ভয়ের কারণ। কিন্তু যা কিছু ঘটছে সবই কি ভয়ের? শুধুই কি ধ্বংসযজ্ঞ চলছে পৃথিবীতে? একেবারেই না। এই সমস্ত কিছুর মাঝে মন ভালো করা বেশ কিছু খবরও চোখে পড়ে। যেমন, নিজের হাতে গড়া একটি বনকে রক্ষা করার জন্য বিপুল সম্পদ প্রত্যাখ্যান করলেন এক ব্যক্তি, নিজের হাতে একটি জঙ্গল গড়েছেন। 1962 সালে ব্রেন্ডন গ্রিমস নামের একজন ব্রিটিশ সাংবাদিক মাত্র 8,000 পাউন্ডে সেসলসের নামের একটি নির্জন দ্বীপ কিনেছিলেন। দ্বীপটি 50 বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, আর সেই দ্বীপ কেনার পর তিনি ঠিক করলেন সেখানে পাকাপাকিভাবে তিনি বাস করা শুরু করবেন, এবং যেমন ভাবলেন ঠিক সেই কাজটিও করলেন। সেই দ্বীপে পাকাপাকিভাবে বাস করতে শুরু করলেন তিনি, সে নির্জন দ্বীপে একাকী। কিন্তু বাস করার সময় পরবর্তী 4 দশক ধরে তিনি গোটা দ্বীপ জুড়ে গাছ লাগিয়ে গেলেন এবং বন্যপ্রাণীদের জীবন ফিরিয়ে এনে এক অসাধ্য সাধন করলেন তিনি। তিনি এবং তাঁর সঙ্গী রেনে লফরচুনোর সাথে মিলে 16,000-এরও বেশি গাছ লাগিয়েছেন ব্রেন্ডন গ্রিমস। এর কয়েক দশক পরে যখন সেসলস ধনীদের বিনোদনের কেন্দ্র হয়ে ওঠে, তখন ডেভেলপাররা দ্বীপটির জন্য তাঁকে $50 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি একেবারেই নিমেষে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আসলে তিনি বিশ্বাস করেন এটি প্রকৃতির সম্পত্তি, প্রকৃতির সম্পদ, প্রকৃতির ভালোবাসা, যার মূল্য অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। 2009 সালে মহে বিশ্বের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানে পরিণত হয় এবং গ্রিমস 2012 সালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত সেখানেই বসবাস করতেন। কখনো কখনো সবচেয়ে সমৃদ্ধ জীবন বোধহয় সেটাই হয়ে ওঠে যা টাকা দিয়ে কেনা যায় না। এবং সত্যি, প্রকৃতির সম্পদ, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির ভালোবাসা, তাকে আমরা কখনো অর্থের বিনিময়ে বিক্রি করতে পারি না। আসলে এই লোভ, এই উচ্চাশা থেকেই কিন্তু আজ এই ভয়ানক একদিনের সম্মুখীন হতে চলেছি আমরা। তাই প্রকৃতিকে প্রকৃতির মতো বাড়তে দিতে হয়। প্রকৃতি যে উন্মুক্ত আঁচল বিছিয়ে রেখেছে ভালোবাসার জন্য, তার সেই আঁচলে ঝাঁপ দিয়ে আমরা বেশ খানিকটা সময় নিরাপদে, নিশ্চিন্তে আর এক স্নিগ্ধতায় কাটাতে পারি। কিন্তু তাকে ধ্বংস করলে আমরা আসলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করতে চাই, ধ্বংস করে ফেলি তাকে ধ্বংস করতে গিয়ে। তাই প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে প্রকৃতির মতো করে বাড়তে দিতে হবে।

0: গানটি শুনলেন সঙ্গীতা ভট্টাচার্যের কণ্ঠে। সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
1: স্মরণে বরণে বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ শুনবেন আজকের জানা অজানায়। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। ভারত সবেমাত্র স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু স্বাধীনতার আনন্দের পাশাপাশি দেশ জুড়ে দারিদ্র, খাদ্য সংকট, বেকারত্ব এবং অনিশ্চয়তা। দেশে সেভাবে বড় শিল্প কারখানা নেই, নেই কর্মসংস্থান। দেশের নেতাদের সামনে তখন এক বিশাল চিন্তা, এত বড় দেশকে গড়ে তোলা যাবে কিভাবে। সমস্যাটা শুধু অর্থের ছিল না, সমস্যা ছিল দেশটাকে ঠিকমতো চিনতে না পারার মধ্যে। দেশের কত মানুষ কৃষির উপর নির্ভরশীল, কোথায় খরার আশঙ্কা বেশি, কোথায় হাসপাতাল বা শিল্প কারখানা দরকার, এসব তথ্য ছিল প্রায় অজানা। ঠিক সেই সময় এক ভারতীয় পরিসংখ্যানবিদ দৃঢ়ভাবে জানালেন, অনুমান ভিত্তিক তথ্য দিয়ে দেশ গড়া যাবে না, সঠিক পরিসংখ্যান বুঝতে হবে। সেই মানুষটির নাম প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তিনি মনে করতেন, পরিসংখ্যান ও তথ্যের সঠিক বিশ্লেষণ বলে দিতে পারে যে দেশের অর্থনীতির দুর্বলতা কোথায়, কোথায় উন্নয়নের সম্ভাবনা, এমনকি কোথায় দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। আধুনিক ভারতবর্ষে তথ্যভিত্তিক পরিকল্পনা ও পরিসংখ্যান চর্চার অন্যতম প্রধান স্থপতি ছিলেন তিনি। প্রশান্ত চন্দ্র মহলানবিশ জন্মেছিলেন 1893 সালের 29শে জুন কলকাতায়। তার পরিবার ছিল শিক্ষিত ও সংস্কৃতি মনস্ক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজে, পরে উচ্চশিক্ষার জন্য যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে যখন পদার্থ

নিয়ে পড়ছিলেন তিনি, তখন একদিন তার হাতে আসে বায়োমেট্রিকা নামে এক বৈজ্ঞানিক জার্নাল। এই জার্নালই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি উপলব্ধি করেন, পরিসংখ্যান কেবল হিসাবের বিষয় নয়, এটি মানুষের সমাজ, অর্থনীতি ও প্রকৃতির গভীর সত্য বুঝতে সাহায্য করতে পারে। ভারতে ফিরে এসে গবেষণায় মন দেন তিনি। মানুষের উচ্চতা থেকে শুরু করে আবহাওয়া,

থেকে এই কাজ শুরু করেন তিনি। সেখানেই পরে জন্ম নেয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যা আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান গবেষণা প্রতিষ্ঠান। মহলানবিশের সবথেকে বিখ্যাত বৈজ্ঞানিক অবদানগুলোর অন্যতম হল মহলানবিশ ডিস্ট্যান্স। শুনতে বিষয়টি জটিল লাগলেও ধারণাটি কিন্তু অসামান্য। ধরুন, আপনি হাজার মানুষের মধ্যে খুঁজে বের করতে চান কে অস্বাভাবিক বা কোন বৈশিষ্ট্য বাকিদের থেকে আলাদা। শুধু গড় মান দেখলে বোঝা যায় না সবসময়, কারণ বাস্তব তথ্য বহু মাত্রায় ছড়িয়ে থাকে। মহলানবিশ এমন একটি গাণিতিক পদ্ধতি তৈরি করেন যা তথ্যের ভেতরে লুকিয়ে থাকা সম্পর্ক বিবেচনা করে দূরত্ব মাপতে পারে। আজ এই ধারণা ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, জিনবিদ্যা, অর্থনীতি থেকে আবহাওয়া বিশ্লেষণ, এমনকি মহাকাশ গবেষণাতেও। অর্থাৎ আধুনিক ডেটা সায়েন্সের বহু জায়গায় তাঁর চিন্তার ছাপ রয়েছে। কিন্তু শুধু গবেষণাগারেই তিনি থেমে থাকেননি, চেয়েছিলেন বিজ্ঞান সরাসরি মানুষের কাজে লাগুক। স্বাধীনতার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশ গঠনের পরিকল্পনায় মহলানবিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম প্রধান স্থপতি ছিলেন মহলানবিশ। সেই সময় ভারত কিভাবে শিল্প গড়ে তুলবে, কোথায় বিনিয়োগ করবে, কিভাবে সম্পদ বণ্টন করবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে মহলানবিশ তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করেন। তার আরেকটি যুগান্তকারী অবদান ছিল স্যাম্পল সার্ভে বা নমুনা সমীক্ষা পদ্ধতি। তিনি দেখান, পুরো দেশের তথ্য জানতে প্রত্যেক নাগরিক সম্পর্কে বা প্রত্যেকটি নমুনা সম্পর্কে তথ্য সংগ্রহের প্রয়োজন নেই। সঠিকভাবে নির্বাচিত কিছু নমুনা নিয়ে তথ্য বিশ্লেষণ করেই নির্ভরযোগ্য ধারণা পাওয়া সম্ভব। আজকে জনমত সমীক্ষা, স্বাস্থ্য সমীক্ষা বা কৃষি সমীক্ষা, সবখানেতেই তাঁর এই ধারণার প্রয়োগ দেখা যায়। পিসি মহলানবিশ তাই শুধু একজন পরিসংখ্যানবিদ ছিলেন না, তিনি ছিলেন এমন এক দূরদর্শী চিন্তাবিদ যিনি দেখিয়েছিলেন বিজ্ঞানকে মানুষের জীবন ও সমাজের সমস্যার সমাধানে কিভাবে কাজে লাগানো যায়। স্মরণে বরণে বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ। শুনলেন জানাও জানায়, এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল।

জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোতে তাদের স্থান একেবারে পাকা করে নিয়েছে। নাটকীয়ভাবে জাপানকে হারিয়েছে ব্রাজিল। এদিকে গোটা মাঠ জুড়ে দাপিয়ে বেড়ালেন প্যারাগুয়ের ফুটবলাররা। নির্ধারিত সময়ের ম্যাচ ছিল 1-1, কিন্তু সেই খেলা গড়ায় টাই ব্রেকারে, আর টাই ব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় স্থান করে নিল প্যারাগুয়ে। আর এই মুহূর্তে যে ম্যাচ চলছে সেটি হল নেদারল্যান্ডস বনাম মরক্কো। আর এই নেদারল্যান্ডস মরক্কো ম্যাচ একেবারে টান টান চলছে। এই মুহূর্তে নেদারল্যান্ডস 1 এবং মরক্কো 1 গোল করেছে, আর মাত্র 3 মিনিট বাকি। এই 3 মিনিটে নির্ধারণ করবে কোনো একটি দলের ভাগ্য। নেদারল্যান্ডস বনাম মরক্কো 1-1 গোলে এগিয়ে রয়েছে উভয় পক্ষই, আর মাত্র 3 মিনিট। চলতে থাকুক খেলা, আপনাদেরও কান থাকুক আকাশবাণী মৈত্রীতে। সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। যেতে যেতে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।

গানটি শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্বে গতকাল ব্রাজিল

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর কোচবিহার, বলেছেন পল্লবী সিনহা।
1: রাজার শহর, লাল ইটের প্রাসাদ, গম্বুজ, মন্দির, দীঘি আর ঐতিহ্যের স্তম্ভে স্তম্ভে ফিসফাস ইতিহাস কথা বলে। 1950 সালে রাজ্যের মর্যাদা হারিয়ে একটি সাধারণ জেলায় পরিণত হয় কোচবিহার। হিমালয়ের পাদদেশে সবুজের কোমল চাদরে মোড়া এক রাজকীয় জনপদ কোচবিহার। উত্তরবঙ্গের এই ঐতিহ্যময় ভূমি যেন ইতিহাসের এক উন্মুক্ত গ্রন্থ, যার প্রতিটি পাতা জুড়ে রাজার পদচিহ্ন, যুদ্ধের গল্প, সংস্কৃতির আর সময়ের আনাগোনা। এখানে বাতাসেও যেন অতীতের গন্ধ ভেসে আসে, আর প্রতিটি পথ যেন কোনো হারিয়ে যাওয়া রাজকাহিনীর দিকে নিয়ে যায়। একসময় বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল এই অঞ্চল, তারপর সময়ের প্রবাহে গড়ে ওঠে কোচ রাজবংশের শক্তিশালী শাসন। বলা হয় প্রায় 5 শতাব্দী ধরে এই ভূখণ্ডে কোচ বংশের রাজারা রাজত্ব করেছেন। সেই ইতিহাসের সূচনা 1530 সালে, যখন রাজা বিশ্বসিংহ এই ভূমিতে আসেন। তার হাত ধরেই শুরু হয় এক নতুন অধ্যায়। বিশ্বসিংহের উত্তরসূরি নরনারায়ণ ছিলেন এক অসাধারণ শাসক। তাঁর দূরদর্শিতা, প্রশাসনিক দক্ষতা ও সামরিক ক্ষমতায় কোচ রাজ্যের সীমানা বহুদূর বিস্তৃত হয়। তাঁর আমলে কোচবিহার শুধু একটি রাজ্য নয়, উত্তর পূর্ব ভারতের অন্যতম শক্তিশালী রাজনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। রাজ্যের গৌরব ছড়িয়ে পড়ে দূর দূরান্তে, তবে ইতিহাস কখনো সরলরেখায় এগোয় না। 1772 সালে ভুটানের সঙ্গে সংগঠিত যুদ্ধ কোচবিহারের ভাগ্যচক্রে নতুন মোড় আনে। যুদ্ধের অস্থির সময়ে মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণ ব্রিটিশ শাসক ওয়ারেন হেস্টিংসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির পর কোচবিহার ব্রিটিশদের করদ রাজ্যে পরিণত হয়। স্বাধীন রাজ্যের গৌরব অক্ষুণ্ণ থাকলেও তার রাজস্বের একটি বড় অংশ চলে যেতে থাকে ব্রিটিশদের হাতে। এরপর 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে এই রাজ্যের পরিচয় আরও সুস্পষ্ট হয়। কোচবিহার নামটি তখন সরকারি স্বীকৃতি লাভ করে, অর্থাৎ কোচ জাতির বাসস্থান। এই পরিচয় হয়ে ওঠে রাজ্যের নাম ও আত্মপরিচয়ের মূল ভিত্তি। 1949 সালের 28শে অগস্ট মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনে স্বাক্ষর করেন। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে কোচবিহার ভারতের অংশে পরিণত হয়। কোচবিহারের নাম নিয়ে ইতিহাসেও রয়েছে নানা উল্লেখ। 17শ শতাব্দীতে রচিত শাহজাহান্নাম গ্রন্থে কোচবিহারের নাম পাওয়া যায়। কোচবিহার, এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এক জাতির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়। এই রাজবংশের সঙ্গে জড়িয়ে আছে ভারতের রাজকীয় ইতিহাসের আর এক উজ্জ্বল নাম, মহারানী গায়ত্রী দেবী। জয়পুরের এই বিখ্যাত মহারানী ছিলেন কোচ রাজ পরিবারেরই অংশ। তাঁর সৌন্দর্য, ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে বহুবার। আর কোচবিহারের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল স্থাপত্য নিদর্শন নিঃসন্দেহে কোচবিহার রাজবাড়ি। ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত এই প্রাসাদ নির্মিত হয় 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে। পাশ্চাত্য স্থাপত্য শৈলীর প্রতি তাঁর গভীর অনুরাগ এই রাজপ্রাসাদের প্রতিটি ইট পাথরে ফুটে উঠেছে। লন্ডনের বিখ্যাত বাকিংহাম প্যালেসের আদলে নির্মিত এই রাজবাড়ি যেন উত্তরবঙ্গের বুকের ওপর দাঁড়িয়ে থাকা এক ইউরোপীয় স্বপ্ন। প্রায় প্রায় 51,000 বর্গফুট আয়তনের এই বিশাল প্রাসাদ ইট নির্মিত ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর এক অনন্য নিদর্শন। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিদেশি রাজপ্রাসাদ।

0: অর্থাৎ ভুল করে এসে বসেছে কোচবিহারের মাটিতে। রাজবাড়ির সামনে বিস্তৃত প্রশস্ত রাজপথ, দুই পাশে সারি সারি গাছ, যেন আগত অতিথিদের অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে থাকা সবুজ প্রহরী। ভেতরে রয়েছে ছোট্ট কিন্তু অত্যন্ত মনোরম একটি উদ্যান, আছে একটি শান্ত পুকুরও যার জলে মাছের পাশাপাশি কচ্ছপের অবাধ বিচরণ দর্শনার্থীদের মুগ্ধ করে। তবে সময়ের নির্মমতা এই প্রাসাদকেও রেহাই দেয়নি। 1897 সালের ভয়াবহ আসাম ভূমিকম্পে রাজবাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবু ধ্বংসস্তূপের মধ্যেও তার রাজকীয় মহিমা আজও অটুট রয়েছে। রাজবাড়ির প্রবেশদ্বার অর্থাৎ সিংহদুয়ার যেন অতীতের এক গম্ভীর আহ্বান। সেখানে খোদাই করা রয়েছে কোচ রাজাদের রাজ প্রতীক। সেই প্রতীক দেখলেই মনে হয় কত শত রাজকীয় সিদ্ধান্ত, কত সভা, কত ইতিহাসের এই দ্বারের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে রেনেসাঁ শৈলীতে নির্মিত মনোরম দরবার হল। বিশাল গম্বুজের নিচে অবস্থিত রাজসভার কক্ষ আজও যেন রাজাদের উপস্থিতির অনুভব জাগিয়ে তোলে। মেঝের মাঝখানে এক নকশা, যার অর্থ সত্যের জয় হোক, যেন শতাব্দী পেরিয়েও সেই বাণী আজও প্রতিধ্বনিত হচ্ছে। গম্বুজের নিচে স্থাপিত রয়েছে কোচ রাজা মহারানীদের মূর্তি এবং বহু পুরনো আলোকচিত্র। প্রতিটি মুখ যেন নীরবে শুনিয়ে যায় এক একটি যুগের গল্প। ইতিহাস এখানে শুধু বইয়ের পাতা নয়, দাঁড়িয়ে আছে মানুষের চোখের সামনেই। রাজবাড়ির এক কোণে রাখা হয়েছে একটি বিশাল হাতির মাথা, সেটি স্মরণ করিয়ে দেয় রাজকীয় শিকারের সেই দিনগুলোর কথা। দোতলায় উঠে দেখা যায় বিলিয়ার্ড খেলার বোর্ড, পুরনো আসবাবপত্র, রাজকীয় জীবনযাত্রার নানা নিদর্শন। কোথাও রয়েছে সোনা ও রূপোর অলঙ্করণে সাজানো শাহী শিলমোহর, কোথাও আবার রাজকীয় ব্যবহার্য সামগ্রী যা আজও অতীতের ঐশ্বর্যের সাক্ষ্য বহন করে। আর অস্ত্রাগারে প্রবেশ করলেই যেন ইতিহাসের যুদ্ধক্ষেত্র চোখের সামনে ভেসে ওঠে। তীর, বর্ষা, যুদ্ধের তামামা, ঢোল আর মহারাজার তলোয়ার, সবকিছুই যেন বলে যায় বীরত্ব, সংগ্রাম ও আত্মমর্যাদার কথা। আজও কোচবিহার রাজবাড়ির করিডরে হাঁটলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। ইতিহাসের পাতা থেকে উঠে আসা রাজা রানী সৈনিক আর সভাসদরা যেন এখনো কোথাও রয়েছেন। তাই কোচবিহার শুধু একটি জেলা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে অতীত আজও কানে কানে গল্প বলে, আর প্রতিটি ইট আজও বহন করে এক হারিয়ে যাওয়া রাজ্যের অমর স্মৃতি।
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর কোচবিহার, বললেন পল্লবী সিনহা, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা

আপা বরিশম, এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানো ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথাকার, আজ শুনবেন অগ্নিযুগের অনামীরা। এই পর্যায়ে পারুল মুখোপাধ্যায়কে নিয়ে একটি কথিকা, বলেছেন কৃষ্ণেন্দু দেব।
1: কয়েক বছর আগের ঘটনা। দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর কলোনিতে কাজ করছিল এক নির্মাণকারী সংস্থা। ইতিমধ্যে একাধিক পুরনো নির্মাণ তারা ভেঙে ফেলেছিল, কেটে ফেলেছিল একাধিক পুরনো গাছও। কেউ কোনো আপত্তি জানায়নি, কিন্তু 2024 সালের জুলাই মাসে হঠাৎ

একটা বিশাল তেঁতুল গাছকে রক্ষা করার জন্য এলাকার বাসিন্দা ও পরিবেশকর্মীরা আন্দোলন এবং স্বাক্ষর অভিযান শুরু করলেন। কারণ গাছটা একদিকে ছিল বহু প্রজাতির পাখি ও প্রাণীর আশ্রয়স্থল, পাশাপাশি গাছটা জড়িয়েছিল এলাকার মানুষের আবেগের সঙ্গেও। কারণ আজ থেকে প্রায় ৭০ বছর আগে নিজের বাড়ির সামনে ওই গাছটি পুঁতেছিলেন এক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। এলাকাবাসীরা তাই গাছটিকে সংরক্ষণের পাশাপাশি গাছটির পাশেই ওই স্বাধীনতা সংগ্রামীর একটি স্মৃতিস্তম্ভ তৈরি করারও দাবি জানালেন। ওই প্রায় বিস্মৃত স্বাধীনতা সংগ্রামীর নাম পারুলবালা মুখোপাধ্যায়, যিনি অবশ্য পারুল মুখার্জি নামেই বিপ্লবী মহলে সুপরিচিত। পারুল মুখার্জির জন্ম ১৯১৫ সালে কলকাতায়। বাবা গুরুপ্রসন্ন মুখার্জি, মা মনোরমা দেবী। ওদের আদি নিবাস ছিল ঢাকায়। পারুলের দাদা অমূল্য ছিলেন বিপ্লবী দল ঢাকা অনুশীলন সমিতির নেতা। তিনি নিজের বাড়ির উঠোনে লাঠি খেলা অনুশীলন করতেন। দাদাকে দেখেই পারুল ও তাঁর বোন উষা অনুশীলন সমিতিতে যোগ দেন। দ্রুত অনুশীলন সমিতির আখড়ায় দুই বোনই লাঠি চালনায় পারদর্শী হয়ে ওঠেন, ছোড়া আর তরোয়াল খেলাও শেখেন। ১৯২৯ সালে কুমিল্লায় একটি ব্রিটিশ বিরোধী সাংস্কৃতিক সম্মেলন হয়েছিল। কলকাতার অনুকরণে নারী স্বেচ্ছাসেবী সমিতি গঠন করেছিলেন কিশোরী পারুল, বোন উষাও যোগ দিয়েছিলেন তাতে। এরপর পারুলের বিপ্লবী কার্যকলাপ চলতে লাগল পুরো দমে। মূলত সংগঠন গড়ে তোলার কাজ করতেন তিনি। দিনরাত পরিশ্রম করে বিপ্লবী দলের সদস্য জোগাড়ের চেষ্টা করতেন। অনুশীলন সমিতির বিপ্লবী দাদাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন গোপনে। অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করলেও একসময় পুলিশের নজর পড়ল তাঁর দিকে। ১৯৩২ সালে কুমিল্লায় তাকে নিজের বাড়িতে অন্তরীণ করে রাখা হল। পুলিশ সবসময় তাঁর দিকে নজর রাখত, কিন্তু পারুলকে বেশিদিন নজরবন্দি করে রাখা সম্ভব হয়নি। কিছুদিন বাদেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। গা ঢাকা দিয়ে ঘুরে বেরিয়েছেন রংপুর, দিনাজপুর, বরিশাল, খুলনার মতো নানা জায়গায়। সেসব জায়গায় গোপনে সংগঠন মজবুত করার কাজ করেছেন। ছেলেদের অস্ত্রচালনা থেকে বোমা বানানো সবই শেখাতেন তিনি। পুলিশকে বোকা বানানোর জন্য পারুল একাধিক ছদ্মনাম নিয়েছিলেন সেই সময়। তাকে কখনো নিহার, কখনো শান্তি, কখনো আরতি, কখনো সুরমা দেবী, আবার কখনো বা খুকি নামে চিনতেন বাকি বিপ্লবীরা। আলিপুর জেলের দুই পলাতক বিপ্লবী পূর্ণানন্দ দাশগুপ্ত এবং শ্যামবিনোদ পালচৌধুরী ছাড়া কেউই তাঁর আসল পরিচয় জানতেন না। সেই সময় টিটাগড়ের একটি আখড়ায় বোমা তৈরির বিপুল কর্মকাণ্ড চলছিল। বাড়িটি সন্দেহমুক্ত রাখার জন্য একজন মহিলার উপস্থিতি খুবই জরুরি ছিল। কে সেই গুরুদায়িত্ব পালন করবেন? খুলনা থেকে নিয়ে এসে পূর্ণানন্দ দাশগুপ্ত ওই কাজের ভার দিলেন পারুলকেই। অস্ত্রশস্ত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি, বোমা তৈরির মালমশলা সবই থাকত পারুলের হেফাজতে। পুরোদমে কাজ চলছিল, কিন্তু কিভাবে যেন এই খবর চলে গেল পুলিশের গোয়েন্দাদের কাছে। ১৯৩৫ ২০ জানুয়ারি ভোররাতে পুলিশ ঘিরে ফেলল বাড়িটাকে। টের পেয়ে পূর্ণানন্দ দাশগুপ্ত ও শ্যামবিনোদ পালচৌধুরী ছাদ থেকে বাইরে লাফিয়ে পালাতে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেই ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। পারুল কিন্তু পালানোর কোনো চেষ্টাই করলেন না, কারণ তখন তাঁর প্রধান উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাট করা। তিনি ওই বাড়ির একটা নির্দিষ্ট ঘরে ঢুকে যাবতীয় গোপন কাগজপত্রে আগুন ধরিয়ে দিলেন। কিন্তু ততক্ষণে পুলিশ ঘরে ঢুকে পড়েছে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমেত বিস্ফোরক তৈরির নানা উপাদান, গুলিভরা পিস্তলের সঙ্গে বিপ্লবীদের বই আর আতপোড়া কাগজগুলি পুলিশ হাতে পেয়ে গেল।
টিটাগড় ষড়যন্ত্র মামলায় ৩১ জন বিপ্লবীর বিচার শুরু হল একটি বিশেষ ট্রাইব্যুনালে।

0: ওঁদের মধ্যে দুজন সন্তোষকুমার সেন এবং বিজয়কৃষ্ণ পাল রাজসাক্ষী হয়ে গেলেন। পুলিশের মূল উদ্দেশ্য ছিল অবশ্য পারুল মুখার্জিকে রাজসাক্ষী করার। স্বীকারোক্তি আদায় করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে তাঁর ওপর অকথ্য অত্যাচার শুরু হল। গোয়েন্দা অফিসারেরা তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করল, কিন্তু এত কিছু করেও স্বীকারোক্তি আদায় ব্যর্থ হয়ে এক অফিসার রেগে গিয়ে ওকে মারতে গেল। পারুলও তখন রেগে গিয়ে চিৎকার করে তার দিকে জুতো ছুড়ে মারলেন। অগত্যা ওই অফিসার রণে ভঙ্গ দিল। এরপর পারুল মুখার্জিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছিল পুলিশ। পুলিশ বলল ওই বিপ্লবীরা ভারত থেকে ব্রিটিশ সরকারকে উৎখাত করতে চায় এবং তাদের আচরণ সরকারের সার্বভৌমত্বের পক্ষে বিঘ্নস্বরূপ। কিছুদিন বাদে অভিযুক্তদের মধ্যে 17 জনকে আন্তঃরাজ্য ষড়যন্ত্র আইন, অস্ত্র আইন ইত্যাদিতে দোষী সাব্যস্ত করে সাজা দিল আদালত। পূর্ণানন্দ দাশগুপ্ত, শ্যাম বিনোদ পালচৌধুরী এবং পারুল মুখার্জিকে বিস্ফোরক পদার্থ আইনে সাজা দেওয়া হল। টিটাগড় ষড়যন্ত্র মামলায় পারুল মুখার্জির 3 বছরের সশ্রম কারাদণ্ড হল। পারুল মুখার্জিকে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলে রাখা হয়েছিল। 1936 সাল নাগাদ তাকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি জেলে মেট্রনরা জেলের নিয়মের দোহাই দিয়ে বন্দীদের ওপর নানা ধরনের অত্যাচার করত। একদিন এক মেট্রন নিজের ডিউটি তাড়াতাড়ি শেষ করতে গিয়ে পারুলকে জোর করে সময়ের 1 ঘন্টা আগেই লক আপে যেতে বলল, কিন্তু পারুল সময়ের আগে লক আপে যেতে অস্বীকার করলেন। তখন মেট্রন পারুলকে ওয়ার্ডে জোর করে ঢোকাতে গেলে পারুল ওই মেট্রনের গালে চর কষিয়ে দিলেন। মেট্রন মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে জেলের জমাদারনি এবং অন্যান্য কর্মীরা ছুটে এসে পারুল মুখার্জিকে মাটিতে ফেলে মারতে উদ্যত হল। সেই সময় অন্যান্য রাজবন্দী মেয়েরা এসে পারুলকে রক্ষা করেছিলেন। তবে সেদিন জেলের অফিসাররা প্রতিশোধ নিতে ছাড়েনি। জেল কোড অনুসারে মেট্রনের গায়ে হাত দেওয়ার অপরাধে পারুল মুখার্জিকে কঠিন শাস্তি দিয়েছিল জেল কর্তৃপক্ষ। অনেক পরে 1939 সালে গান্ধীজির প্রচেষ্টায় পারুল মুখার্জি ও অন্যান্য রাজনৈতিক বন্দীরা মুক্তি পান। মুক্তিলাভের পরে বিপ্লবী সংঘ ছেড়ে পারুল একটা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলেছিলেন। এরপর প্রায় নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন তিনি। স্বাধীনতা ও দেশভাগের পর তিনি দক্ষিণ কলকাতার একটি উদ্বাস্তু শিবিরে চলে আসেন, যার নাম পরবর্তীকালে বিদ্যাসাগর কলোনি রাখা হয়। পারুল নিজে হাতে সেখানে একটা তেঁতুল গাছ বসিয়েছিলেন, সেই গল্পটা তো শুরুতেই বলেছি। 1990 সালের 20 এপ্রিল মহান বিপ্লবী পারুল মুখার্জির জীবনাবসান ঘটে। দুঃখের বিষয়, তাঁর কথা আমরা প্রায় ভুলেই গিয়েছি। পারুল মুখার্জিদের মতো বিপ্লবীদের বিস্মৃতির অতলে হারিয়ে না যেতে দেওয়া, স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানের কথা আরও বেশি করে তুলে ধরা আজ একান্ত প্রয়োজন।
1: কথাকার অনুষ্ঠানে অগ্নিযুগের অনামীরা এই পর্যায়ে আজ শুনলেন পারুল মুখোপাধ্যায়কে নিয়ে একটি কথিকা। বললেন কৃষ্ণেন্দু দেব।

তাহলে চোখ বন্ধ করে কয়েকজন মহিলা সুরকারের নাম মনে করুন তো। একটু স্মৃতি বিভ্রান্ত করছে কি? আমিও এই বিভ্রান্তি দূর করতে মহিলা সুরকারদের খুঁজতে খুঁজতে পেয়েছি এমন একজনকে, যিনি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই শুধুমাত্র নিজের সঙ্গীতের জোরে সঙ্গীত শিল্পী থেকে হয়ে উঠেছেন একজন স্বতন্ত্র সুরকার, আর তিনি হলেন নীতা সেন। বাকি গল্প আজ রাতের হারানো দিনের গানে, শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে, ঠিক রাত ১১টায়। আপনাদের সঙ্গে থাকবেন, আপনাদের গল্প শোনাবেন সাক্ষ্যদীপা সরকার।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বৈরাগী রাগে শরদ, পরিবেশনায় শিল্পী অভিষেক লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। বৈরাগী রাগে শরদ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বৈরাগী রাগে শরদ, শিল্পী অভিষেক লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন তিমির রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মৈত্রীবন্ধু স্পন্দন দাস, এখন আপনাদের সঙ্গেই রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। শুরু হচ্ছে মনের মতো গান।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই মনের মতো গান অনুষ্ঠানের আজকের পর্বে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। বন্ধুরা, সকালের এই সময়টা তো নিঃসন্দেহে কর্মব্যস্ততার, হয়তো এই মুহূর্তে আপনারা অনেকেই অফিসের পথে হেডফোন, ইয়ারফোন কিংবা ইয়ারবাড কানে দিয়ে মোবাইলে শুনছেন অনুষ্ঠান। আচ্ছা, শুনতে শুনতে কখনো কি মনে পড়ে যায় ওয়াকম্যানের কথা? না,

সে সময় অবশ্য যখন যেমন ইচ্ছে তেমন গান শোনার সুযোগ ছিল না। তবে দূরে কোথাও যাওয়ার আগে জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে কোন কোন প্রিয় শিল্পীর গানের ক্যাসেট সঙ্গে নিতে হবে তার একটা প্ল্যানিং কিন্তু থাকতো। বলুন, ছোট্ট চৌকো যন্ত্রটায় ক্যাসেট ভরে মাথার উপরের প্লে বাটনে চাপ দিলেই বেজে উঠত গান, হেডফোন কানে তখন নিজেকে নিয়ে মগ্ন থাকা। স্মার্টফোনের আগে আপনার দীর্ঘ যাত্রাপথের সঙ্গী হয়ে ওয়াকম্যান আর ক্যাসেট এভাবেই হয়তো আপনার কানে ভরে দিত নয়ের দশকে সুমন চট্টোপাধ্যায়ের গান।

1992 সালে এই গান এবং তোমাকে চাই অ্যালবাম রিলিজের সাথে সাথেই হিট। নয়ের দশকের অ্যালবামের গানের কথা উঠলেই, আচ্ছা নয়ের দশক না নব্বইয়ের দশক কোনটা ঠিক বলুন তো, কমেন্টে জানাবেন কেমন। যাই হোক, নয়ের দশকের অ্যালবামের গানের কথা উঠলেই গিটার হাতে এমন বেশ কিছু মুখ অজান্তেই মনে ভেসে ওঠে, তাই না? তারা নিজেরাই গান লেখেন, সুর সৃষ্টি করেন এবং গায়কও নিজেরাই। আর সেই গান কিন্তু একেবারেই আমার আপনার সবার মনের কথা, হ্যাঁ একেবারে অলঙ্কারহীন সোজা সাপটা স্পষ্ট কথা। সেই সময়টা যারা স্বচক্ষে স্বজ্ঞানে দেখেছেন তারা নিশ্চয়ই কোনো বিশেষ মানুষকে মনের কথা বলতেও এমন সব গানকে হাতিয়ার করেছেন, মেলোডি বা সিম্ফোনিতে ভিড় ঠেলে সংগ্রহ করেছেন ক্যাসেট, নববর্ষ, জন্মদিন বা পুজোর বিশেষ উপহার হিসেবে সেই ক্যাসেট তখন হয়ে উঠেছে আপনার মনের কথা। টেপ ক্যাসেটে বন্দি সেই নয়ের দশক বা নব্বইয়ের দশক যা আপনারা বলবেন, সে সময় আপনার বেলা বসকে হয়তো আপনারই হয়ে তখন মনের কথা বলেছেন অঞ্জন দত্ত

2441139। সেই সময় ল্যান্ডলাইনে এই নাম্বার ডায়াল করেননি এমন বাঙালি তরুণ প্রায় ছিল না বললেই চলে। আর শুধু তরুণ কেন, ছোটরাও কৌতূহলের বসে ডায়াল করতো বই কি। তবে আমরা এখন এই ল্যান্ডলাইন ছেড়ে আবার বরং গান শোনায় ফিরে আসি, এবং এই প্রসঙ্গেই বলি, দুপুরে স্কুল থেকে ফিরে এই ধরনের দুষ্টুমি আমিও যে কখনো করতাম না তা নয়। আর সেই দুষ্টুমি সামলাতে আমার মায়ের হাতিয়ার ছিল কি বলুন তো, টেপ রেকর্ডার। আমাকে শান্ত রাখতে তখন তিনি হয়তোবা বেছে নিতেন অন্তরা চৌধুরীর গান।

1980-এর আশপাশে এই গান তৈরি হয়েছিল। সলিল চৌধুরী তাঁর কথার সুরে কেমন অদ্ভুত সব ছবি এঁকে দিতেন, তাই না? অন্নহীন আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়ানোর এত সহজ অথচ তীব্র আহ্বান এভাবে বোধহয় খুব কমই শোনা গেছে। এই ধরনের গানগুলোই হয়তো 80-90-এর বাংলা গানের ভিত্তি স্থাপন করেছিল। নচিকেতা চক্রবর্তীর এই গানটা শুনলে এমনটা মনে হয় কিনা একটু দেখুন তো।

0: ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।
1: টেপ ক্যাসেটে বন্দি নয়ের দশকের ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪ সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী ও অঞ্জন দত্ত। পরপর তিন বছরে এনাদের তিনজনের প্রথম অ্যালবাম রিলিজ করল। ক্যাসেট সংগ্রহ করে বারবার শুনে মুখস্থ করা, কলেজ ক্যান্টিনে অথবা সোশ্যালে সেই গান গাওয়া, বলা যায় নয়ের দশক শুধু টেপ ক্যাসেটে বন্দি নয়, যুব সমাজের অক্সিজেন হয়ে উঠেছিল এইসব গান। এরই মাঝে পুজো প্যান্ডেল মাতিয়ে তুলত কুমার শানুর গাওয়া সুরের রজনীগন্ধা, প্রিয়তমা মনে রেখোর মতো অ্যালবামের ভালোবাসার গন্ধমাখা গানগুলো।

নয়ের দশক বা নব্বই যাই বলবেন, এই দশক জুড়ে টেপ রেকর্ডার বা ক্যাসেটে সাজানো অন্তত একটা তাক সব বাড়িতেই দেখা যেত। আচ্ছা, গান শোনার জন্য পেন্সিলের উপকারিতাটা ভুলে যাননি তো? ক্যাসেটের রিল জড়িয়ে গেলেই পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঠিক করে আবার টেপ রেকর্ডারে ভরে দিলেই বাজতে শুরু করত পছন্দের গান। প্রিয় গানগুলো বারবার শোনার ফলে শব্দটা যেন একটু খসখসে হয়ে পড়তো না, কিন্তু তাতে কারো কোনো আপত্তি ছিল না, বরং সেই হালকা ঝিঝি শব্দটাই যেন গানকে আরও আপন করে তুলত। আপনাদেরও নিশ্চয়ই এমন সব অভিজ্ঞতা আছে, আমাদের সঙ্গে সেই সব সুখস্মৃতি কিন্তু কমেন্টের মাধ্যমে ভাগ করে নিতে পারেন। আপাতত টেপ রেকর্ডারে নয়, স্টুডিও থেকে কম্পিউটারে গান শুনিয়েই

আপনাদের নস্টালজিক নয়ে বা নব্বইয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এবার শিল্পী লোপামুদ্রা মিত্র। 1996-এ তাঁর বেণী মাধব অসংখ্য শ্রোতার ভালোবাসা কুড়িয়েছে। তবে আমরা এই মুহূর্তে সময়টাকে একটু এগিয়ে বরং 2001 সালে নিয়ে যাই। আসলে দিনের শুরুতেই অমন মন খারাপ করা গান শুনলে বড় ভারাক্রান্ত লাগে যে, তাই বেণী মাধবের বাড়িতে নয়, এখন বরং যাওয়া যাক হবুচন্দ্রের দেশে।

আবার একটু টেপ রেকর্ডারে স্মৃতিচারণ করা যাক। মনে আছে একটা বিশেষ ধরনের ক্লিনিং সলিউশন পাওয়া যেত তখন? টেপ রেকর্ডারের হেড পরিষ্কার করতে ব্যবহার করা হতো। হেড পরিষ্কার না করলে এমন সব শব্দ বের হতো যে হেমন্ত মুখোপাধ্যায় আর কিশোর কুমারের কণ্ঠের পার্থক্যটুকু বোঝা যেত না। হ্যাঁ, সেই সময় কিন্তু তাঁরাও সবাই ক্যাসেট বন্দি। HMV, মেগাফোনের মতো মিউজিক কোম্পানিগুলো 80-এর দশক থেকেই রেকর্ড বানানো বন্ধ করে আস্তে আস্তে ক্যাসেট প্রকাশ করতে শুরু করেছিল। আগে প্রকাশিত রেকর্ডগুলি থেকে গান বেছে নিয়ে ক্যাসেট তৈরি হচ্ছিল তখন। তারপর 90-এর দশকে পুরনো চাল ভাতে বাড়ে প্রবাদ সত্যি করে বেশ কিছু নতুন মিউজিক কোম্পানি পুরনো শিল্পীদের গাওয়া গান নতুন শিল্পীদের দিয়ে রি-রেকর্ডিং করে প্রকাশ করতে শুরু করল। 90-এর দশক হয়ে উঠল রিমেকের যুগ। 1996 সালে মনের জানালা এই রিমেক অ্যালবাম দিয়ে শ্রোতাদের মন ভরে দিয়েছিলেন শ্রীকান্ত আচার্য। তবে আমরা তার মৌলিক গানই শুনব এখন। 1999-এ প্রকাশিত স্বপ্ন দেখাও তুমি অ্যালবাম থেকে রইল এখন এই গান।

টেপ ক্যাসেটে বন্দি নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে যুব সমাজের মন জুড়ে জাঁকিয়ে বসল বাংলা ব্যান্ড। কে কত তাড়াতাড়ি কোন গান মুখস্থ করতে পারল তা নিয়ে তখন স্কুল কলেজে জোর চর্চা। অফ পিরিয়ডে ডেস্ক বাজিয়ে চলত বাংলা ব্যান্ডের আসর। চন্দ্রবিন্দু, ক্যাকটাস, ফসিলস যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল সবার মধ্যে। আচ্ছা, টেপ রেকর্ডার বারবার পজ করে গানগুলো খাতায় টুকে নেবার মতো গুরুত্বপূর্ণ কাজটা মন দিয়ে কে কে করেছেন বলুন তো, কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু আপাতত রইল 1997 এ প্রকাশিত চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রথম অ্যালবামের এই গান।

1994 সালে নিজের কথা ও সুরে গান গাইলেন মৌসুমি ভৌমিক। অ্যালবামের নাম তুমিও চিল হও। সাবলীল ভঙ্গিতে নিতান্ত সাধারণ বেশে খুব কম যন্ত্রাণু সঙ্গে মৌসুমি ভৌমিকের গান তখন কিন্তু নাগরিক নারীর মনের মার্জিত আধুনিক প্রকাশ। স্মৃতি, নস্টালজিয়া বা বেঁচে থাকার সামান্য কথা, এসব দিয়েই মৌসুমি সাজিয়েছেন একাধিক গান।

1994 এ প্রথম প্রকাশিত অ্যালবাম ভূমিকা। হু হু করে ক্যাসেট বিক্রি হলো। অ্যালবামের প্রতিটা গান তখন জনপ্রিয় হয়ে উঠল। পূজো মণ্ডপ থেকে চায়ের দোকান, কলেজ ক্যান্টিন থেকে সেলুনের তাকে রাখা টেপ রেকর্ডার, সোচ্চার কণ্ঠের সেই উদ্দাম গানগুলো বাংলার নবীনদের একেবারে নাচিয়ে তুলল। এই দেখুন, নামটাই তো বলি।

0: নি। তবে আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন, যদিও ব্যস্ত সকাল সবই শুরু হয়েছে, তবু সেই সোজাসাপটা কথার পাঁচালি, সেই সর্বসাধারণের পথের পাঁচালি একবার শুনে নেওয়া যাক শিলাজিতের কণ্ঠে।
1: হরে মঙ্গরে পাঁজর, হরে সমলে যৌবন।

অনুষ্ঠানের শেষ লগ্নে আরও একবার বাংলা ব্যান্ডের সাথে তাল মেলানো যাক। বাংলা ব্যান্ডের পুরোধা সাতের দশকে গৌতম চট্টোপাধ্যায় ও তাঁর ব্যান্ড মোহিনের ঘোড়াগুলি। 81 সালে সেই ব্যান্ড ভেঙেও গিয়েছিল। তারপর 1995-এর বইমেলায় তাদের পুনরাগমন একেবারে ফিনিক্স পাখির মতো। আবার বছর 20 পরে রিলিজ করেছিল সেবার। তারপর পরপর আরও অনেক অ্যালবাম উপহার পেলেন শ্রোতারা। টেপ ক্যাসেটে বন্দি 90-এর দশকে মোহিনের ঘোড়াগুলি হয়ে উঠল বাংলা ব্যান্ডের লাইট হাউস। অনুষ্ঠান শেষ করব এই ব্যান্ডের গানেই, তবে যাওয়ার আগে আরও একবার আপনাদের স্মৃতির দরজায় একটু টোকা দিই। ব্ল্যাঙ্ক ক্যাসেট নিয়ে টেপ রেকর্ডারে নিজের গান গেয়ে, নিজে গান গেয়ে অথবা কবিতা বলে রেকর্ড করেছেন কখনো? কিংবা প্রিয়জনের গলায় তেমন কিছু ক্যাসেট বন্দি করেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু, আর সেই সঙ্গে জানাবেন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতটাও। ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com এই ঠিকানায়, অথবা আকাশবাণী মৈত্রী AKASHBANIMAITREE, অর্থাৎ মাঝে ভি নয় রয়েছে বি, সেখানেও নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্স আপনার কথা জানার অপেক্ষায় রইল। মনের মতো গান অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। বিদায় জানাই গানে গানে।

শুনছিলেন মনের মতো গান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজ রামধনুতে প্রথমেই শুনবেন নজরুল গীতি, শিল্পী নবনীতা মণ্ডল।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী নবনীতা মণ্ডল। নানা রঙের গানের অনুষ্ঠান রামধনুতে এবার শুনবেন আধুনিক গান, শিল্পী জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। মাফ করবেন, শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়।

রামধনু অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে আপনারা শুনছিলেন আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এবং নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু আজ এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
1: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আজও চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আর অনুষ্ঠানের শুরুতে যেমন প্রত্যেককে জিজ্ঞাসা করি কেমন আছেন আপনারা, নিশ্চয়ই সকলে ভালো আছেন, আর ভালো আমাদের থাকতেই হবে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমার তো খুবই অবাক লেগেছে যে এই বিষয়টি নিয়ে এত কিছু ভাবা যায়। আর আমাদের সঙ্গে এমনই একজন মানুষ আজকে স্টুডিওতে রয়েছেন যিনি এই বিষয়টি নিয়ে এতটাই গবেষণা করেছেন এবং তাকে একটি নতুন দিগন্ত দিয়েছেন। আমরা আসলে আজকে কথা বলবো তাল নিয়ে, অর্থাৎ তাল থেকে শুধু বড়া বা ক্ষীর নয়, তাল থেকে আরো কি কি করা যায় সেই কথা

0: আমরা আজকে শুনবো, আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে একজন সফল মহিলা উদ্যোগপতি রুবি রায় ঘোষ, এবং আমরা তার সঙ্গে আজকে কথা বলবো তাল থেকে স্বনির্ভরতা এই বিষয়টি নিয়ে। আমি প্রথমেই দিদিকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: অনেক ধন্যবাদ স্বাগতা।
0: রুবিদি, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে শুধুমাত্র তাল তো মাত্র দুটো মাসের বিষয়, তো সেই সময় আমরা শুধু ভাবি যে একটু তালের বড়া খাবো, তাল ক্ষীর খাবো, এরপরেও তাল থেকে যে একটা স্বনির্ভরতার জায়গায় যাওয়া যায়, নিজেকে স্বনির্ভর করা যায়, পাশাপাশি আরো কিছু মানুষকে স্বনির্ভর করা যায়, এই যে ভাবনাটা, এটাই আমার কাছে না খুব একটা নতুন বিষয় লেগেছে। আপনি বলুন, আপনি কি করে এই ভাবনাটা ভাবলেন?
1: স্বাগতা, খুব ভালো প্রশ্ন করেছো। আসলে গ্রামে অনেক কিছু আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেগুলো গ্রামে আছে, অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা সারা বছর কাজ করতে চাই, কিন্তু তার মধ্যে তালটাকে আমি কেন বেছে নিলাম? তালটা বাছার একটাই কারণ যে তাল গাছ আমাদের গ্রামেগঞ্জে এখনো প্রচুর পরিমাণে আছে। তাল গাছ নিজে থেকেই জন্মায়, তাল গাছের পেছনেও খুব একটা খাটনি নেই, তাল গাছ যেখানে একটুখানি জল ভালো পাওয়া যায় সেখানেও হয়, যেখানটা একটু শুষ্ক এলাকা সেখানেও তাল গাছ হয়ে যায়। আর আমরা একটা জিনিস হয়তো ভুলে গেছি, এখন এত কিছু আমাদের হাতের কাছে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে তৈরি এসে গেছে, ভুলে গেছি যে তাল থেকে 14-15টা জিনিস হয় যেগুলো আমরা সারা বছর ব্যবহার করতে পারি, সারা বছর ধরে তৈরি করতে পারি, আর এইগুলো এনভায়রনমেন্ট এফেক্টও কম, আমরা এটার থেকে প্রদূষণও অনেক কম করি, পলিউশন কম হওয়ার জন্য আমাদের এটা অনেক সাস্টেনেবল, অনেক দিন ধরে চলে। আর যে তালটা তুমি বলছো দু মাস ধরে আমরা করছি, আমরা একটু প্রযুক্তি ওতে লাগাতে পারলেই ওই তালটাকে আমরা সারা বছর ধরেই যে কোনো সময় খেতে পারি আর খুব ইজিলি খেতে পারি।
0: অর্থাৎ আপনি বলছেন যে এই যে তাল থেকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে নানান রকম খাবার পেতে পারি, যেমন আমরা আম থেকে আমসত্ত্ব খাচ্ছি, আচার খাচ্ছি, আমের জেলি খাচ্ছি, জ্যাম খাচ্ছি, তাল থেকেও সেটা করতে পারি,
1: তাল থেকে সেটাও পারি, আরো অনেক কিছু পারি।
0: আচ্ছা,
1: আর সব থেকে বড় কথা কি জানো স্বাগতা, আমি মনে আছে ছোটবেলা কেটেছে কলকাতার বাইরে, আমার বাবা মা দুজনেই প্রবাসী বাঙালি, তাছাড়া আমি 6-7টা শহরে বড় হয়েছি, কিন্তু যখনই মামা বাড়ি যেতাম, মামা বাড়িতে দিদিমা যিনি ছিলেন উনি যদি আমাদের বাড়িতে ওই কৃষ্ণ ঠাকুরের বাল গোপালের পুজো হয় জন্মাষ্টমীর সময়, সেটা বর্ষাকালে হয়, তো ওনাদের কৃষ্ণ বিগ্রহ ছিল, তো ওই সময় উনি বসে বসে তাল নিজে হাতে ঘষে ঘষে রস বের করতেন, করে তার মধ্যে চুন দিতেন, সাদা চুন দিতেন, যাতে যেটা ইম্পিউরিটি যেটা বাজে জিনিস আছে ওখান থেকে বেরিয়ে যায়, তারপরে ওটাকে ছেঁকে জিনিসটা করতে হতো। সেইটা এক তো প্রচন্ড পরিশ্রম লাগতো, অসম্ভব ধৈর্য লাগতো, আর তৃতীয় অনেক সময় লাগতো। তারপর থেকে আমার মাকেও বোধহয় আমি কখনো দেখিনি এটা বানাতে, কিন্তু এখন যত প্রযুক্তির উন্নতি হয়েছে আমরা এটাকে এই তালের যে পাল্পটাকে এটা তৈরি করে প্রিজারভেটিভ কম দিয়েও এটার শেলফ লাইফ, এটা যে থাকতে পারে এক বছর অবধি আমরা টেনে আরামসে রাখতে পারি, আর ওই পাল্পটা যদি আমাদের ফ্রিজে, সবার কাছেই ফ্রিজ আছে, ফ্রিজ থেকে নিয়ে যদি বড়া করতে চাই, ক্ষীর করতে চাই, লুচি করতে চাই, আর যা যা খেতে চাই সমস্ত কিছু করতেই পারি। আরেকটা দিক হচ্ছে তাল মিছরি, আমরা ছোটবেলায় সবাই খেয়ে বড় হয়েছি,
0: এখনো খাওয়া হয়,
1: কিন্তু এখন চট করে সব দোকানে গেলে তাল মিছরি কিন্তু পাওয়া যায় না, কিন্তু সেটা কি আমরা খাওয়া ছেড়ে দেবো? সেটা কি আমাদের শরীরের জন্য খারাপ হয়ে গেছে? একেবারেই না, আমাদের বাচ্চারাও যদি ওটা খেয়ে বড় হয় ওটা শরীর শান্ত থাকে, সেই জায়গাটায় যদি এই তালটাকে কিছুটা মিছরিও করা যায় সেটা আরেকটা প্রোডাক্ট হয়ে গেল। এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা করতে পারা যায়। একটা খুব সোজা জিনিস হচ্ছে চিনি, আমরা সবাই বলি শরীরের পক্ষে ক্ষতিকারক, সাদা চিনি সবাইকে খেতে মানা করা হয়, তার বদলে বলা হচ্ছে যে বাবা চিনিটাই খাওয়া ছেড়ে দাও, কিন্তু আমরা তাল থেকেও চিনি তৈরি করতে পারি। কেন আমরা ওটা থেকে একটুখানি ইতস্তত করতাম, একটা তালের গন্ধ আছে নিজস্ব, সেটা থেকে যেত, এখন আমরা যে প্রক্রিয়া তৈরি করেছি ওইটাকে বাদ দেওয়া যায়, ওই চিনিটাও ব্যবহার করা যায়। ইনফ্যাক্ট তালের যে পাল্পটা বলছেন ওইটা তো একটা লিকুইড ফর্ম, লিকুইড ফর্মে কোনো জিনিসেরই শেলফ লাইফ কিন্তু সেটা কিন্তু আপনার কাছে কম দিন ঠিক থাকবে। ওইটাকে যদি যেরকম মিল্ক পাউডার হয় ওই ময়েশ্চারটা বের করে নিয়ে ওটাকে শুকনো একটা পাউডার ফর্মে যদি প্যাকেজিং করা যায়, সেইটাও আমরা ওই টেকনোলজিটাও এখন নিয়ে এসেছি, এখন ওটা পাউডার ফর্মেই পাওয়া যাবে, আপনার যখন ইচ্ছে আপনি তখন ওটাকে গরম জলে মিশিয়ে তালের যে পাল্প হয় সেরকম তৈরি করতে পারেন।
0: এবারে একটু

0: আপনার কাছে জানতে চাই যে এই যে আপনার দীর্ঘ পথ চলা, কতদিন ধরে আপনি রয়েছেন এই কাজটির সঙ্গে?
1: রুরাল এন্টারপ্রেনারশিপ, গ্রামের এন্টারপ্রেনারশিপ নিয়ে আমি কাজ করছি আজ প্রায় 8 বছর হয়ে গেল। বিভিন্ন গ্রামে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করেছি। করতে করতে একটা জিনিস বুঝেছি যে তাদের মধ্যে অনেক দক্ষতা আছে, তাদের কাছে অনেক প্রাকৃতিক রিসোর্সেস যেটা আমরা বলি,
0: অনেক সম্পদ
1: আছে, তাদের অনেক ইচ্ছাও আছে কিছু করার, কিন্তু তাদের সমস্তটা এনে একটা প্রশিক্ষণ করিয়ে, যেটা এখন আমাদের যে মার্কেট সেখানে চাহিদা, সেই চাহিদা হিসেবে সেটাকে প্রেজেন্ট করা, সেইটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের ওই জায়গাটা দেখিয়ে দেওয়া, এই জায়গাটা দেখানোর লোক কমে গেছে হয়তো আগের থেকে, কিংবা সেই জায়গাটায় তারা নিজেরাও বুঝতে পারছে না যে তাদের এই পণ্যগুলোর এতটা ডিমান্ড আছে। আজকাল সবাই কিন্তু ভালো খেতে চায়, ভালো থাকতে চায়, সেই জায়গাটা আমরা পাই না। আমরা শহরে থেকে, আমার প্রায় পুরো লাইফটাই শহরে কেটে গেছে, খুঁজে খুঁজে এই জিনিসগুলো পাই না। সেখানে ওদের কাছে এতটা অ্যাভেলেবল কাঁচামাল রয়েছে, সেইটাকে কিছু করে যদি এই একটা সেতু তৈরি করে দেওয়া যায়, তাহলে ওরাও ওদের ওখান থেকেই উদ্যোগ তৈরি হয়ে যাবে, আর এখানেও লোকে সেই জিনিসটা পাবে। ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা, সেটা আরামসে আমরা ওটাকে
0: মানে পরস্পরভাবে দুটো দিকে উপকৃত হবে, গ্রামের মানুষও হবেন এবং শহরের মানুষও হবেন।
1: একদম,
0: এখান থেকে আমার মনে হলো যে এই যে প্রক্রিয়াকরণ করা হচ্ছে, তাহলে এর বাজারটা কি খুব ভালো? আপনি সেটা নিয়ে কতটা?
1: খুবই ভালো। তাল থেকে আমরা না, তাল গাছটা একটা অদ্ভুত গাছ, যেটা অলমোস্ট কলা গাছের মতো, কিছুই ফেলার জায়গা নেই। তাল গাছ থেকে 14 রকম জিনিস হতে পারে, তার থেকে 7-8 রকম খাবারের জিনিস হতে পারে, আবার 4-5 রকম ব্যবহারের সামগ্রী হতে পারে। তালের পাখা হতে পারে, তালের পাতা দিয়ে খুব সুন্দর বাসনপত্র তৈরি হয়, আর তালের পাতা দিয়ে ঝুড়ি তৈরি হয়। তাছাড়া তালের পাতা দিয়ে অনেকে হস্তশিল্পর অনেক কিছু করেন। এছাড়া তালের থেকে যে দড়ি, তালের রেশ থেকে যে দড়ি তৈরি হয়, সেটা জাহাজ বাঁধার জন্যও কিন্তু উপযুক্ত। এইটা আমরা ভুলেই যাই, এটা আমরা নিয়ে কাজ করতে চাই না। আরেকটা মজার ব্যাপার, আমরা সবাই আজকাল একটা তরল পদার্থ দিয়ে বাথরুম পরিষ্কার করি, একটা প্লাস্টিকের ব্রাশ দিয়ে ঘষে ঘষে, সেই ব্রাশটা 6 মাসও চলে না,
0: ঠিক,
1: প্রচন্ড খাটনি লাগে পরিষ্কার করতে। বাথরুমে ধরুন গ্রানাইট দিলাম বা মার্বেল দিলাম, সেইটা পরিষ্কার করার জন্য কিন্তু তালের ছোবড়া দিয়ে যে ব্রাশ তৈরি হয়, সেটা মোস্ট এফেক্টিভ, মানে সেটা সব থেকে বেশি কার্যকরী।
0: তো আপনি যে কাজ করছেন, এই সমস্ত প্রোডাক্ট কি আপনি তৈরি করছেন?
1: সমস্ত
0: কি কি প্রোডাক্ট করতে পারছেন?
1: 14টা প্রোডাক্ট আমরা তৈরি করছি। আরেকটা যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি, প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে একটা করে প্রযুক্তি লাগে। ছোট ছোট উদ্যোক্তার জন্য অতটা প্রযুক্তি আনা সম্ভব না। আপনাকে একটা একটু ডাইভার্ট করে একটা অন্য কথা বলি, দুধ, আমরা এত দুধ পাই আমরা, মাখন পেতে অসুবিধা হয় না, ঘি পেতে অসুবিধা হয় না, চিজ পেতে অসুবিধা হয় না, পনির পেতে অসুবিধা হয় না, আজকাল যেখানেই যাই এগুলো পেয়ে যাই। এটার পেছনেও তো কিছু একটা গ্রামীণ সংস্থা, অনেক সরকারি বেসরকারি সংস্থা একটা ভাবে সংগঠিত ভাবে কাজ করছে। তালের ক্ষেত্রেও কিন্তু সেটা করা যায়, আমরা সেটাই করার চেষ্টা করছি, যে কেউ যদি শুধু তালটাও তুলে আনলো, এনে আমাদের ওই সেন্টারগুলোতে জমা করলো, আর তাদের যদি আর সময় নেই, অন্য ধান চাষ করছে বা অন্য কিছু করছে, সকালে এসে এটা দিয়ে গেল, একটা সময় মতো জায়গায় এসে সে বুঝে সে পয়সাটা ফেরত নিয়ে গেল। যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, গ্রামের ছেলে মেয়েরা আর গ্রামে থাকতে চায় না, তো এদের যদি আমরা ওই যেখানে প্রসেসিং সেন্টারগুলো, যেখানে প্রোডাক্ট বানানোর জন্য যেটা অন্য জায়গায় বিক্রি হতে পারে বা যেটা অনেক দিন ধরে থাকতে পারে, সেই ফ্যাসিলিটিগুলো সেট আপ করছি, সেখানেও লোকে পড়াশোনা করে এসে তাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতেই পারে।
0: আমি এখান থেকে যে কথাটা আমারও জানতে ইচ্ছে করছে, এবং আমার যে মা বোনেরা রেডিওতে শুনছেন এখন অনুষ্ঠানটি, তাদের জন্য এই কথাটি যে দেখা যায় গ্রাম বাংলায় এখনো অনেক মহিলা কিন্তু একেবারেই স্বনির্ভর নন, এবং তারা হয়তো ওই ঘরের রান্না বান্না, ঘর কন্যার কাজ এটাই করেন, কেউ কেউ হয়তো একটু প্রথা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এই যে কাজ, এই যে তাল থেকে আপনি যে স্বনির্ভরতার কথা বলছেন, সত্যি কি একজন মহিলা মাস গেলে এমন একটা আয় করতে পারে যে সে সদর্থে বলতে পারে সে স্বনির্ভর তাল থেকে?
1: একদম পারে। যে জিনিসগুলোর জন্য একটু বেশি প্রযুক্তি লাগছে, সেই জিনিসগুলো সে যদি র মেটেরিয়ালটা, যে প্রাকৃতিক জিনিসগুলো আমাদের এসে জমা করে দেয়, সেখান থেকে তার একটা

0: অর্থনৈতিক আয় হচ্ছে। তারপরে ছোট ছোট জিনিস যেরকম হাতের কাজ করা বা এই বাস্কেট করা, এগুলো তো হাতেই করতে হবে, এগুলো তারা সংসারের কাজ সেরেও একটা সময় বের করে। গ্রামের মহিলাদের হাতের কাজ কিন্তু খুবই ভালো বেশিরভাগদের, তারা জানেও, তারা ছোটবেলা থেকে ওগুলো করে আসছে। তারা যদি একটু কোয়ালিটি মেনটেন করে জিনিসগুলো করে দেয়, সেগুলোকে মার্কেটে নিয়ে যাওয়ার দায়িত্বও আমরা নিচ্ছি, জমা করে দিতে হবে তাদের শুধু।
1: তাহলে এই যে গ্রামের সঙ্গে আপনাদের যে একটা সংযুক্তিকরণ তৈরি হবে, সেটা কিভাবে হবে, কিভাবে তারাও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তারা আপনাদের সঙ্গে কাজ করতে পারবে বা প্রশিক্ষণ নিতে পারবে, সেটা কিভাবে পারবে?
0: আমরা তো যাদের সাথে কাজ করছি প্রসেসটা ইনভলভ থাকুক না থাকুক পুরো প্রশিক্ষণটাই দিচ্ছি, কেননা একটা জিনিসকে আপনাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হলে, মানে কোনো একটা কাজ করতে হলে প্রথম জিনিস হচ্ছে সেটার বিষয়ে সচেতনতা তৈরি করা। আমরা পুরো প্রসেসটা সচেতনতা তৈরি করতে চেষ্টা করছি গ্রামের লোকেদের মাঝখানে, শহরের লোকেদের মাঝখানে, যাতে তারা জিনিসটা কেনে। আমি এত কিছু তৈরি করে নিলাম তারপরে সেটা বিক্রি করতে পারলাম না, সেটাও তো ঠিক না। তো দুই দিকেই সচেতনতা করছি, তারপরে আমরা দেখছি কে কোথায় কাজ করতে তার সময় আছে আর তার দক্ষতা আছে, সেই জায়গায় তাকে দিয়ে সেই কাজগুলো বের করার চেষ্টা করছি, আর যতটা সম্ভব প্রাকৃতিক সমতুল্য বজায় রেখে জিনিসটা করার চেষ্টা করছি। এই প্রশিক্ষণগুলো শুধু আমরা যে দিচ্ছি তা না, গ্রামে প্রচুর কেভিকে আছে আমাদের, প্লাস ICAR এরও প্রচুর ইনিশিয়েটিভস আছে এটার ওপর, আর অনেক সরকারি বেসরকারি সংস্থাগুলো এর মধ্যে জড়িত আছে যারা এই প্রশিক্ষণগুলো দেয় স্কিল ডেভেলপমেন্টের জন্যে। তো গ্রামের মহিলারা তাদের যে লোকাল যে এগ্রিকালচারাল অফিস আছে সেখানে গিয়ে যদি তারা খোঁজ খবর করেন, তারা জানতে পারবেন। সেখান থেকে আজকাল গ্রামের এই এগ্রিকালচারাল অফিসরা নট অনলি সরকারি বেসরকারি জায়গাগুলোতেও তারা লোকজন পাঠিয়ে দেয় প্রশিক্ষণের জন্য, সেই জায়গাটা আমরা দিতে রাজি আছি যে প্রশিক্ষণ দিয়ে আপনি শিখুন, শিখে আপনার জিনিসগুলোই কাজে লাগান, লাগিয়ে স্বনির্ভর হন।
1: খুব ভালো কথা। আচ্ছা, এবারে আমি আসবো, আপনি বলছিলেন যে 14 রকমের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারছেন, তাহলে এই যে 14 রকমের প্রোডাক্ট সেগুলো যদি একটু স্পেসিফিক্যালি বলেন, কি কি ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করছেন, সেটা কিভাবে বাজারজাতকরণ করছেন, সেখান থেকে কতটা প্রফিট আপনারা পাচ্ছেন?
0: এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রথম ভাগটা হচ্ছে কি কি হতে পারে, কি কি হতে পারে তার মধ্যে কিছু খাদ্যজাত, কিছু নন ফুড যাকে বলি আমরা, অন্য ব্যবহারের জন্য খাবারের জিনিসগুলোর কিছু জিনিস আপনাকে নর্মাল আপনার টেম্পারেচারে ওটা থেকে যাবে, আর কিছু জিনিস আপনাকে কোল্ড স্টোরেজে রাখতে হবে, ঠান্ডা ঘরে রাখতে হবে, আর ঠান্ডা গাড়িতে ওটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো সেই জায়গাটাও আমরা তৈরি করেছি, যেরকম পাল্প জাতীয় জিনিস সেটার কিন্তু এক তো শেলফ লাইফ কম, তার উপরে ওটাকে আপনাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে তৈরি করার পরে, আর ঠান্ডা গাড়িতে ওটাকে নিয়ে যেতে হবে যেখানে বিক্রি হবে। আমাদের একটা কোল্ড স্টোরেজও তৈরি করেছি এর মধ্যে, তো ওই পাল্পটা ওখানে চলে গেল। আমাদের দেশের 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেকটা খাওয়াই কিন্তু কোনো না কোনো অনুষ্ঠানের সাথে জড়িত। তো এই তালের আশেপাশে যে সমস্ত উৎসব অনুষ্ঠান আছে সেই সময় হয়তো খাবারগুলোও তৈরি করে কোল্ড চেনে করে আমরা শহরে আনতে পারছি, ঠান্ডা জায়গায় রাখা, ঠান্ডা গাড়ি দিয়ে আনা, যেখানে বিক্রি হচ্ছে দোকানেও ঠান্ডার ব্যবস্থা। তো এইটা একটা পার্ট হলো। এরপরে যে পার্টটা হলো সেটা হচ্ছে তাল মিছরি, যেটা আপনার থেকে যাবে এমনি জায়গায় 3 বছর অবধি। তালের চিনিও তাই, সেটাও 3 বছর থেকে যাবে। তারপরে আপনার যেটা ডিহাইড্রেট করা, মানে এই এর থেকে জলের ব্যাপারটা বের করে পাউডার মতো, যেরকম মিল্ক পাউডার হয় সেরকম পাউডার তৈরি করা, সেগুলো শেলফ লাইফ অনেক বেশি, অনেক দিন থাকতে পারে, তাদের প্যাকেজিং এরও ব্যবস্থা হচ্ছে। এগুলো হলো। তালগুড় তো আছেই, তালগুড়েরও প্রায় বছর দেড়েক থেকে যায়, তো সেটাকেও নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আমরা যেটা করছি হচ্ছে ওই বিভিন্ন রকম হস্তশিল্পর কাজ করছি, তালের পাতা দিয়ে পাখাও অনেকভাবে ব্যবহার করা যায়। আমরা আবার লোককে বলছি যে একটা দুটো পাখা রাখো, পাখাটাও কিন্তু আমাদের, তালের পাখাও আমাদের উৎসবের সাথে জড়িত, অনেক উৎসবে পাখা লাগে, তো সেইখানটায় যাতে একটুখানি তার মধ্যে হস্তশিল্প অ্যাড করে ওটাকে নিয়ে যাওয়া যায় সেই দিকটা দেখছি। আবার ওই ছোবরার ব্রাশ তৈরি করছি, দড়ি তৈরি করছি, দড়ি দিয়ে ব্যাগ ফ্যাগ তৈরি করা যায় সেগুলোও তৈরি করার চেষ্টা করছি। এই সমস্তর মধ্যে আমরা এখন আছি।
1: বেশ, বললেন আপনি 8 বছর ধরে এই তালের সঙ্গে যে স্বনির্ভরতার যে প্রকল্প তার সঙ্গে আপনি রয়েছেন।
0: হ্যাঁ,
1: তো এই 8 বছরের যেই যাপন, এই যাপনের মধ্যে আপনি নিজে

0: এক স্বনির্ভর হয়েছেন অবশ্যই, কিন্তু তার পাশাপাশি আপনি কতজন মহিলাকে বা কতজন মানুষকে স্বনির্ভর করতে পেরেছেন, তারা কতটা নিজেরা স্বনির্ভরতার মুখ দেখতে পেয়েছে?
1: তালের প্রথম দিকে আমরা যে মডেলটা করেছিলাম, যে ছোট ছোট ক্ষুদ্র সংস্থা যেখানে প্রত্যেক মহিলা বা পুরুষ তারা নিজেদের জায়গায় জিনিসগুলো তৈরি করবে, আমরা নিয়ে এসে সেটাকে বিক্রি করব, সেই জায়গাটা থেকে তারা সবাই আমাদের সাথে তো হয়েছিলেন। কিন্তু একটা সমস্যা যেটা দেখা যাচ্ছিল হচ্ছে যে এখানে কোয়ালিটিটা এক একজনের এক এক রকম হচ্ছিল, এক একবার এক এক রকম হচ্ছিল, কেননা তালেরও অনেক ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি গুলো তারা অতটা সচেতন ভাবে একরকম ভ্যারাইটি দিয়ে এক জিনিস করছিলেন না।
0: আবার যদি ঠিক ঠিক প্রশিক্ষণ না হয় তাহলে সবার একই রকম কাজ হবে না।
1: একদম একদম। তো সেই আমার আট বছরের জার্নিটা অনেকটা মানে আমারও লার্নিং হয়েছে, আমার প্রচুর ওখান থেকে শিক্ষা হয়েছে, শিক্ষা হয়েই আজকের দিনে যে জায়গাটা এসেছি সেই জায়গাটায়। এই সংগঠনটা চালাতে হলে পরে যেটুকু ওরা নিজেরা বাড়িতে করতে পারবে কোয়ালিটি কন্ট্রোল করে, ওইটুকুই মানে সচেতনভাবে করতে পারবে কোয়ালিটি নিয়ে, সেইটুকুই ওদের আলাদা করে এই মাইক্রো ইউনিটগুলোতে চালানো যাবে। যেগুলোর জন্য প্রচণ্ডভাবে কোয়ালিটির দরকার সেগুলোর জন্য ওরা যদি আমাদের এই যারা যারা চাইছে সময় দিতে পারছে, অনেক মহিলাই সময় দিতে পারে না সারাদিন, যারা এই ফ্যাক্টরিতে সময় দিতে পারছে তারা এই ফ্যাক্টরিতে কাজও করছেন, আর যারা পারছেন না তারা যতটুকু ভাবে জুড়তে পারছেন সেই দিক থেকে তারা জুড়ছেন।
0: না আপনার যে ফ্যাক্টরিতে কাজ করাচ্ছেন বা করছে যারা আপনার সঙ্গে, সেখানে তো মহিলা পুরুষ নির্বিশেষে,
1: হ্যাঁ মহিলা পুরুষ নির্বিশেষে।
0: এবং আপনি বলছিলেন যে এই কেভিকে সহায়তা নিয়ে তাদের সঙ্গে আপনারা যুক্ত হচ্ছেন,
1: তাদের সাথেও রিসার্চ করেছি আমরা অনেকটা, কেননা রিসোর্স নিয়ে এতটা তো আমাদের কাছে সম্পদ নেই যে এতটা ভাবে রিসার্চ করে করা, এটা অনেক ডিপ এগ্রিকালচারাল রিসার্চ চায় এর মধ্যে।
0: তো আপনারা কি গ্রামে যাচ্ছেন, গ্রামে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন কেভিকে থ্রু দিয়ে?
1: একদম, কেভিকে থ্রু দিয়ে যোগাযোগ করছি, স্বনির্ভর গোষ্ঠী যেগুলো আছে এসএইচজি তার সাথেও যোগাযোগ করছি, তাছাড়াও বিভিন্ন ধরনের বেসরকারি এনজিও যাকে আমরা বলি, প্রচুর এনজিও আছে, তাদের সাথে গিয়েও কথা বলছি যে আপনাদের যদি মনে হয় আসুন কাজ করুন, কিছুদিন করে দেখুন, যদি ভালো মনে হয় তাহলে থাকবেন। তো এইভাবে বিভিন্ন লোককে আমরা ধীরে ধীরে আমাদের সাথে যুক্ত করছি।
0: কিরকম সাড়া পাচ্ছেন?
1: প্রথমে লোকে বিশ্বাসই করেনি যে এটা থেকে তারা স্বনির্ভর একটা জায়গায় পৌঁছতে পারবে, তখন আমরা তাদের বলেছি আচ্ছা অল্প অল্প করেই আসুন, আপনার যখন মনে হচ্ছে, তারা বলছে দু মাস তো আমি এটা থেকে কিছু করতে পারবো, তারপরে আমরা বললাম সেই দু মাসই আসুন করুন, তারপরে তৃতীয় মাস চতুর্থ মাস করতে করতে অনেকেই আমাদের সাথে থেকে গেছেন যারা এসেছেন প্রথম থেকে, খুব কম লোকে এটাকে ছেড়ে গেছেন, আর যারা ছেড়ে গেছেন তাদের হয়তো স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে, মানে এই জিনিসটা পছন্দ হয়নি বলে ছেড়ে গেছেন খুব একটা বলতে পারি না।
0: এখন কতজন কাজ করছে আপনার সঙ্গে?
1: এখন মোটামুটি প্রায় 1000 লোক আছে গ্রামের সমস্ত লোক মিলিয়ে, যারা দিয়ে যায়, যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কিছু বাড়িতে বানিয়ে করে, 1000-এর ওপর লোক আছে এর সাথে যুক্ত।
0: বাহ খুব সুন্দর। আর এই যে মানুষরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা কি দিনের শেষে শেষ হাসিটা হাসতে পারছেন?
1: এখন অবধি তো পারছেন, আশা করছি এটাকে আরো একটা জায়গায় নিয়ে যাবো। আসলে তাদের হাসি ফোটানোর জন্য কলকাতার বুকে নববর্ষের মাঝখানে একটা দোকানও খুলছি, যেখানে তাদের অন্য অন্য জিনিসের সাথে এই জিনিসগুলোকে ওখানে রাখা হবে,
0: তালের বিভিন্ন
1: প্রোডাক্ট, ওইখান থেকে একটা প্রচারের জায়গা হয়। এই দোকানের মডেলটা যদি আমরা সেট আপ করতে পারি, তারপরে অনলাইন ব্যবসাতেও আমরা ঢুকবো।
0: বেশ,
1: ব্যবসার যদি একটা মার্কেটের বিস্তার করতে পারি তাহলে কিন্তু সবাই সেটাতে আসতে ইন্টারেস্টেড হবে, এটা আমার ধারণা।
0: একদমই ঠিক কথা রবি দিদি। দেখুন আমাদের দেশ ভারতবর্ষ একটা বিপুল জনসংখ্যার দেশ, প্রায় 130 কোটির উপরে আমাদের জনসংখ্যা, 140 এখন। তো সেইখানে দাঁড়িয়ে সত্যি করেই তো প্রত্যেককে আমরা চাকরি করব বা চাকরি প্রত্যেককে দিতে পারবো, এটা কিন্তু একেবারেই ভেবে নিলে আজকের দিনে আর চলবে না। এবং আমাদের নিজেদের স্বনির্ভর হওয়ার কথা এবারে কিন্তু একেবারে সত্যি সত্যি সিরিয়াসলি ভাবতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এই প্রকল্প বা আপনার এই চিন্তা ভাবনা, আপনার এই কাজ আমাকেও নতুন করে ভাবাচ্ছে যে হ্যাঁ সত্যি একটা দিশা তো, এরকম হয়তো আরো অনেক দিশাই রয়েছে। আমি এবার সরাসরি আমার শ্রোতা বন্ধুদের জন্য আপনি কি আজ কি মেসেজ দিতে চাইবেন?
1: আমি যেটা বলতে চাইবো হচ্ছে গ্রামের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, গ্রামের লোকেদের অনেক দক্ষতা আছে, আর গ্রামের জনসংখ্যাও অনেক।

0: এরা সবাই মিলে যদি একসাথে এসে এই প্রকল্পটাকে আগে নিতে চান, তাহলে পরে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আমরা মার্কেট বিস্তারের ব্যবস্থা করতে পারি, আর আমরা তার মাঝখানে যা যা দরকার, যেরকম ধরুন প্রযুক্তি দরকার বা অন্য কোন রকম যে কোনো রকম ফেসিলিটেশন যাকে বলে, করিয়ে জিনিসটাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য জায়গায় নিয়ে যেতে পারি। আসলে সবাই মিলে একসাথে মিলে সংঘবদ্ধ হয়ে কাজ করাটা দ্য ওয়ে ফরওয়ার্ড, মানে যত বড় সংগঠন হবে তত ভালো কাজ হবে, এইটাই আমার ধারণা।
1: খুব সুন্দর করে বললেন রুবিদি, এবং এই জায়গা থেকে আমিও আজকের অনুষ্ঠানটা শেষ করব। এবং আমার যেটা আজকে এই পুরো অনুষ্ঠানটা করতে করতে মনে হলো, আমরা একটা কোথাও যেন বিভেদ রেখে দিই, গ্রাম এবং শহরের মাঝখানে একটা বিভেদ, একটা দেওয়াল,

0: করতে পারি, তাহলে তারা যেমন উপকৃত হবেন, পাশাপাশি কিন্তু যে চাহিদা শহরের মানুষের কাছে রয়েছে তারাও উপকৃত হবেন, এবং পুরো যে জাতি আমাদের রয়েছে, যে ভারতবর্ষের একটা এত বড় মানব সম্পদ রয়েছে, তারাও কিন্তু নিজেদের অনেক বেশি স্বনির্ভর করতে পারবেন এবং এই স্বনির্ভরতার দরজা আরো বেশি করে সকলের কাছে খুলে যাবে, তাই তো রুবিদি?
1: একদম, এই স্বপ্ন নিয়েই নেমেছি এই কাজে। শ্রোতা বন্ধু, আপনাদের কাছেও আমার আবেদন রইল যে এইটাতে যদি কোনোভাবে যোগদান করতে চান, প্লিজ আপনারা এগিয়ে আসুন,
0: এই উদ্যোগ আরো এগিয়ে যাক। আমাদের তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং শ্রোতা বন্ধু যারা আজকের এই অনুষ্ঠান শুনলেন, যারা একটু পরে হয়তো রেডিও নবটি অন করেছেন, তাদেরকে বলি আজকে আমরা আলোচনা করলাম তাল থেকে স্বনির্ভরতা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে অনেক সুন্দর সুন্দর তথ্য আমাদের যিনি দিলেন তিনি একজন সফল মহিলা উদ্যোগপতি, রুবি রায় ঘোষ। রুবি রায় ঘোষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
1: থ্যাংক ইউ।
0: এবং আমিও বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, নমস্কার।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন একটি লোকগান তপন রায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আর আজ এই অনুষ্ঠানে পরবর্তী শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

রোমগীতি শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। আর এবার রইলেন শিল্পী উৎপলা সেন।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। পরবর্তী শিল্পী নির্মলা মিশ্র।

রোমগীতি শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। আর এবারের গানটি রয়েছে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং দুনিচাঁদ বোড়ালের সুরে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

দেখতে দেখতে সময় প্রায় শেষ। রম্যগীতিতে আজকের শেষ নিবেদন আপনাদের জন্য রইল অনিমা দাশগুপ্তের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা।

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত লাইন, তাই না? তিনি লিখেছিলেন তাঁর কলমের ছোঁয়ায়। কিন্তু এই কথাগুলো যেন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের হয়ে উঠেছে। এই যে মানে লাইনটা বললাম, এই যে বাক্যটা, এটা তো আমরা বলি তাঁর উদ্দেশ্যে, তাই না? ঘড়ির কাঁটায় সময় বলছে, বেলা 12:02, তাই অল্প অল্প গল্পকথা নিয়ে চলে এসেছি তোমার সঙ্গে গল্প করতে। আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা। তো হঠাৎ আজ কবিগুরুর কথা দিয়ে শুরু করলাম কেন অনুষ্ঠানটা, এটাই ভাবছ? আচ্ছা, কবিগুরুর কথা বলতে কি নির্দিষ্ট কোনো দিন থাকতেই হয়? আমরা কি কোনো নির্দিষ্ট দিন দেখে তবে তাঁর কবিতা পড়ি, গান গাই? না তো, বাঙালির তো জীবন জুড়েই তিনি রাগে দুঃখে অভিমানে মন খারাপে ব্যাকুলতায় আবার আনন্দেও বাঙালি তাঁকেই স্মরণ করে শান্তি পায় আসলে। তবে বন্ধু, আজ কিন্তু সত্যি একটা কারণ রয়েছে, মানে একেবারেই যে এমনি এমনি তাঁর কথা হঠাৎ বললাম বা এরকম কোনো একটা আবেগের থেকে বলছি তা কিন্তু নয়। আসলে বিষয়টা হলো, আজকের দিন অর্থাৎ 30শে জুন পালন করা হয় রবীন্দ্র কাব্যপাঠ দিবস হিসেবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শুধুই কি বাঙালির? তাঁর কবিতা শুধুই আমাদের জন্য তো নয়, বাঙালির জন্য তো নয়, তিনি তো সমগ্র পৃথিবীর বিশ্বকবি তিনি। হ্যাঁ, তাই আজকের দিনটাও বিশ্বব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস হিসেবে। তো এমন একটা বিশেষ দিনে আর কী নিয়েই বা আলোচনা করা যায় বলতো? তাই আজ অল্প অল্প গল্পকথায় আমরা রবীন্দ্র কাব্যপাঠ দিবস নিয়েই আলোচনা করব। কবে থেকে এই দিনটা পালন হচ্ছে, কেন হচ্ছে, এর উদ্দেশ্য কী, কেই বা আজকের এই দিনটা উদযাপনের কারিগর, সবটা নিয়েই কথা হবে। তবে তার আগে রবীন্দ্র কাব্যের কথা যখন হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে তো শুরু করতেই হবে বন্ধু, তাই না? হ্যাঁ, ইন্দ্রানীসেনের কণ্ঠে এই গানটা শুনতে থাকো, ফিরছি গানের ওপারে।

ফিরে এলাম গানের পর। আজ অল্প অল্প গল্প কথায় কথা হচ্ছে আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস নিয়ে। সঙ্গে রয়েছি চয়নিকা। রবীন্দ্র জন্ম জয়ন্তী আমরা পালন করে এসেছি মে মাসের একেবারে শুরুর দিকে, 25শে বৈশাখ, আর আজ জুনের শেষ দিন। তো এতগুলো দিন পর এই দিনটা পালনের কারণ কি সেটা যদি জানতে হয় তাহলে একটু ইতিহাস জেনে আসা ভীষণ প্রয়োজন। সালটা 1912, বুঝলে তো, মার্চ মাস। রবীন্দ্রনাথ তৃতীয়বার বিলেত যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তো যাওয়ার ঠিক আগের রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বিদেশ যাত্রা কদিন পিছিয়ে গেল, কবি বিশ্রাম নিতে চলে গেলেন শিলাইদহে। এই যে সময়টা, এই সময়টায় তিনি তাঁর গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের ইংরেজি অনুবাদে হাত দিয়েছিলেন মাত্র। এরপর যখন সুস্থ হলেন, আবার বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হলেন, মে মাসে জাহাজে করে রওনাও দিলেন বিদেশের পথে, তখন ওই যে অনুবাদের খাতাটা, মানে যেটা তিনি লিখতে শুরু করেছিলেন, সেটা তার পকেটেই থেকে গিয়েছিল। জাহাজে যেতে যেতে ওই খাতাটা ভরে যাওয়ায় আবার সেই খাতা রেখে দ্বিতীয় খাতাও শুরু হলো। এরপর 16 জুন 1912 যখন তিনি ইংল্যান্ডে পৌঁছলেন, তখন রবীন্দ্রনাথ প্রথম যে খাতাটা, মানে যেটা লেখা হয়ে গিয়েছিল, সেটা উইলিয়াম রোটেনস্টাইনের হাতে তুলে দিলেন। রোটেনস্টাইন এই খাতার তিনটে টাইপ কপি করলেন এবং তৎকালীন তিন বিখ্যাত মনীষী WB Yeats, স্টফোর্ড ব্রুক এবং এন্ড্রিউ ব্যাডলিকে পাঠালেন। তিনজনই তো একেবারে রবীন্দ্রনাথের কবিতাগুলো পড়ে মুগ্ধ, মানে বলা যায় মানে তিনজনই উচ্ছ্বসিত। তারা আলোচনা করলেন যে এই সম্পদ সকলের, এই সম্পদ থেকে কাউকেই বঞ্চিত করা উচিত হবে না, পণ্ডিত মহলে শোনানো উচিত এই কবিতাগুলো। এরপর এলো সেই দিনটা, 1912 খ্রিস্টাব্দের 30শে জুন। প্রখ্যাত ইংরেজি শিল্পী উইলিয়াম রটেনস্টাইনের হ্যামস্টেড হিথের বাড়িতে এজরা পাউন্ড, মে সিনক্লেয়ার, আর্নেস্ট রিচ, এলিস মেনিল, ইভলিন আন্ডারহিল, অ্যান্ড্রিউজ সহ বিশিষ্ট বিদ্বজনরা ছিলেন এবং তাঁদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের কয়েকটি পড়েছিলেন আইরিশ কবি ইয়েটস। স্বয়ং রবীন্দ্রনাথও যদিও উপস্থিত ছিলেন সেই সভায়। তো সেদিনের এই যে ঘটনাটা, কি মনে হচ্ছে, এটা কি নিছক একটা, মানে একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র? না, বাঙালি জাতির গর্বের মুহূর্ত ছিল সেদিন। বিশ্বের দরবারে একজন বাঙালি পূজিত হচ্ছিলেন। এই 30শে জুন, মানে আজকের দিনে, ইংল্যান্ডের বিদ্ব সমাজে রবীন্দ্রনাথের প্রথম আত্মপ্রকাশ ঘটে। তারপর 1912 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ইংরেজি গীতাঞ্জলির সীমিত সংস্করণ প্রকাশ করে লন্ডনের ইন্ডিয়া সোসাইটি। 1913 খ্রিস্টাব্দের 1 মার্চ ম্যাকমিলান প্রকাশ করে ইংরেজি গীতাঞ্জলির সুলভ সংস্করণ। এই 30শে জুন 1912-র কথা বললাম, সেই থেকে 13ই নভেম্বর 1913, এই যে কিছু সময়, কিছু মাস, 17 মাসের কিছু কম সময়, বাংলার অপরিচিত এক বাঙালি কবি জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার, নোবেল। বাংলা ভাষা এবং সাহিত্য স্থায়ীভাবে সম্মানের আসন লাভ করল বিশ্বের দরবারে, আর তাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। যদিও বাংলায় সেই নোবেল প্রাপ্তির যে বার্তা, সেটা দুটো দিন পরে এসে পৌঁছেছিল। শান্তিনিকেতনে এসেছিল সেই বার্তা 1913 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর কবির জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মারফত। পরবর্তীতে 1985 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট, পাশাপাশি তৎকালীন পশ্চিম জার্মানির বন শহরের টেগর ইনস্টিটিউট, কোরিয়া

টেগোর সোসাইটি অব কোরিয়া এবং লন্ডনের দ্য টেগোরিয়ানস, এদের যারা পরিচালকরা ছিলেন যেমন ধরো সৌমেন্দ্রনাথ বসু, ত্রিনা পুরোহিত রায়, কিম ইয়াং সিক এবং তপন বসুর মতো মানুষেরা নিজের নিজের মুখপত্রে একযোগে আইরিশ কবি ইয়েটসের যে রবীন্দ্র কবিতা পাঠের এই যে স্মরণীয় দিনটা, এটাকে সামনে রেখে আবেদন করলেন যেন প্রত্যেক বছর 30 জুন আন্তর্জাতিক স্তরে রবীন্দ্র কাব্যপাঠ হয় এবং এই দিনটাও রবীন্দ্র কাব্যপাঠ দিবস হিসেবেই পালন করা হয়। সেই থেকেই আজকের এই দিনটা পালন করা হয়ে আসছে। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট বহু বছর ধরেই দিনটা পালন করছে, মানে এই 30 জুন দিনটাকেই আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস হিসেবে পালন করে এসেছে তারা। কিন্তু পরবর্তীতে আবার কোনো কোনো রবীন্দ্র গবেষকরা তারিখ নিয়ে তাদের মধ্যে একটা বিভ্রান্তি ঘটল, তখন স্থির হয় যে একদম 30 জুনেই যে এই রকম একটা দিবস পালন করতে হবে তার কোনো মানে নেই, 28 জুন থেকে 12 জুলাই এই পক্ষকালের মধ্যে যে কোনো একটা দিন আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস হিসেবে পালন করা হবে। অনেক রবীন্দ্র পিপাসুরা আজও তাই করে আসছে। তবে যে রবীন্দ্র গবেষণা কেন্দ্রগুলো 30 জুন দিনটা পালনের দাবি জানিয়েছিল তাদের আবেদনে মান্যতা দিয়ে 30 জুন তারিখটাকেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। সত্যি তো গর্বের আর আবেগের দিন আজ বাঙালির জন্য। আমি জানি এই আলোচনাগুলো আমারও করতে যতটা ভালো লাগছে তোমাদেরও শুনতে ততটাই ভালো লাগছে, কারণ এটা আমাদের সকলের গর্বের একটা দিন। শুধু দিনটা সম্পর্কে জানলেই তো হবে না বন্ধু, আজকের মতো একটা দিনে আমরা আলোচনা করতে বসেছি যখন কবিগুরুর কাব্যগুলো নিয়ে একটু হলেও আলোচনা করতে হবে, মানে সেটা করব না তা হয় না, অবশ্যই সে আলোচনাও হবে, কিন্তু মন বলছে এখন সময় আরও একটা সুন্দর গানের। লোপামুদ্রা মিত্র এবং শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, ফিরছি গানের উপরে।

আজ আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস। হ্যাঁ, আজকের দিনে কথা হচ্ছে সেই নিয়েই, অল্প অল্প গল্প কথায়। সঙ্গে রয়েছে চয়নিকা। আজকের দিনটা কেন পালন হয়, কবে থেকে পালন হচ্ছে, সেসব ইতিহাস গানে যাওয়ার আগে হয়েছে, আমরা সেসব নিয়ে আলোচনা করেছি, আনন্দ পেয়েছি, গর্ববোধ করেছি। এবার তার সৃষ্টিগুলো নিয়ে, তার কাব্যগুলো নিয়ে একটু কথা বলা যাক। দেখো, কবিগুরুর কাব্যগ্রন্থগুলোকে সাহিত্য সমালোচনায় বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়, মানে সময়ের সঙ্গে মিলিয়ে বা নানান তার যে বিষয়বস্তু সেগুলোর সঙ্গে মিলিয়ে নানান পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম জীবনে তিনি ছিলেন বিহারীলাল চক্রবর্তীর প্রভাবাধীন। তার কবিকাহিনী, বনফুল, তারপর ভগ্ন হৃদয়, এই সমস্ত কাব্যগ্রন্থগুলোতে দেখা যায় যে বিহারীলাল চক্রবর্তীর যে রোমান্টিকতা, তার যে ভাবধারার একটা ছাপ যেন কোথাও পাওয়া যায়। হয়তো তার ছত্রছায়া থেকে সম্পূর্ণভাবে বেরোতে পারেননি তখনও কবিগুরু। মূলত দ্বিতীয় পর্যায় হল রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশের সূচনাকাল। সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথ নিজের স্বকীয় কণ্ঠস্বর খুঁজে পেয়েছিলেন। এই পর্যায়ে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, তারপর কড়ি ও কোমল, এই সমস্ত কাব্যগ্রন্থের কথা বলতে হয়, যার প্রধান বিষয়বস্তু হিসেবে আমরা পেয়েছি মানুষের মনের কথা, হৃদয়ের বিষণ্নতা, আনন্দ, মর্তপ্রীতি, মানবপ্রেম, এগুলো উঠে এসেছে বারবার। 1890 থেকে 1900 এই সময়কালে প্রকাশিত মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা, তারপর খনিকা, এই সমস্ত কাব্যে প্রেম, সৌন্দর্য, রোম্যান্টিক চিন্তার প্রকাশ আমরা দেখতে পাই। এরপর যদি আসে তৃতীয় পর্যায়ের কথা, তাহলে এই সময়কার তাঁর কাব্যে হঠাৎ আধ্যাত্মিকতার উপস্থিতি চোখে পড়ে। এই সময় রবীন্দ্রনাথ আধ্যাত্মিক চেতনায় ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়েছিলেন। 1901 সালে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার পর রবীন্দ্রনাথের কবিতায় আধ্যাত্মিক ভাবনার প্রাধান্য ধীরে ধীরে আরও বাড়তে থাকে। এই সময়কার কবিগুরুর যে সমস্ত কাব্যগ্রন্থগুলো, যেমন ধরো নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, যদিও আবার যখন প্রথম বিশ্বযুদ্ধের সময়টা এলো, সেই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তিনি এই আধ্যাত্মিক ভাবনা থেকে একটু বেরিয়ে এসে লিখলেন মানব জীবনের বাস্তব দিকের নানান মনোভাব নিয়ে, সেইগুলো নিয়ে তার কাব্য আমরা দেখলাম। বলাকাতে এই মনোভাব দেখেছি আমরা, পরে পলাতকাতে গল্প কবিতার আকারে সমকালীন নারী জীবনের সমস্যাগুলিও তিনি ফুটিয়ে তুলেছেন ভীষণ সুন্দরভাবে। চতুর্থ পর্যায়ে তার লেখায় আবারও প্রত্যাবর্তন ঘটল প্রেমের। হ্যাঁ, প্রেম ফিরে এলো, কিন্তু একটু নতুনভাবে, একটা নতুন ধারা পেয়েছিলাম আমরা সেই সময়। 1920-এর দশকে রবীন্দ্রনাথ আবার প্রেমকে উপজীব্য করলেন। পুরবী, মহুয়া, এই সমস্ত কাব্যগুলোতে তার রোমান্টিক ভাবনা নতুন রূপ পেল। এর পরপরই প্রকাশিত হল চারটি গদ্য কাব্য, পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট আর শ্যামলী। জীবনের অন্তিম পর্যায়ে রবীন্দ্রনাথ কবিতার আঙ্গিক বলো বা বিষয়বস্তু বলো, এগুলোর ওপর তিনি একটু নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। নতুন রকমভাবে তিনি তার নিজের কাব্য নিয়ে চর্চা করেছিলেন। রোগশয্যায় থেকেও তিনি সৃষ্টি করেছিলেন একের পর এক অসাধারণ কাব্যগ্রন্থ। সেই সমস্ত কাব্যে আমরা পেয়েছি গভীর জীবন দর্শন। তার নামগুলোও একটু অন্যরকমভাবে রেখেছিলেন। রোগশয্যা 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত।

গল্পটা প্রকাশ্য পায় তাঁর মৃত্যুর পরে 1941-এ। এই সমস্ত রচনায় মৃত্যু, জীবন, প্রেম, অনন্ততার প্রতি যে একটা নতুন দৃষ্টিভঙ্গি কিভাবে আসতে পারে সেগুলো তিনি দেখিয়েছেন। আরও একটা বিষয় শুনলে তুমি অবাক হবে, জানো তো মৃত্যুর মাত্র 8 দিন আগে তিনি মৌখিকভাবে একটা রচনা করেছিলেন, একটা কবিতা রচনা করেছিলেন, আর সেটাই ছিল তাঁর শেষ কবিতা, নাম তোমার সৃষ্টির পথ। কবিগুরুর কাব্য আলোচনা, এর কোথায় শুরু কোথায় শেষ সেটা বোধ হয় আমাদের ধারণার বাইরে। ওই যে একদম শুরুতে বলেছিলাম না, যে কোনো মুহূর্তে আমাদের বন্ধু হয়ে ওঠে তাঁর সৃষ্টিগুলো। শুরু হয় সেই শিশু ভোলানাথ পড়তে পড়তে, তারপর তাঁর শিশু কাব্যগ্রন্থ, ওই বীরপুরুষের কথা মনে পড়ছে? নিজেরাও তখন ভাবতাম না যে রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। তারপর বড় হলাম, একে একে আরও কবিতা আরও কাব্যগ্রন্থ আমাদের হাতে এসে পড়ল। প্রত্যেক মুহূর্তে তার কবিতা পড়তে পড়তে বোধ হয় আমরা সকলেই অবাক হয়েছি আর ভেবেছি যে আরে এটা তো আমার মনের কথা, এই মানুষটা লিখে গেলেন কিভাবে। কখন হয়তো কবিতা পড়তে পড়তে কবির জন্যই বলে বসেছি, তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, তাই না? কেন, ভানুসিংহ ঠাকুরের পদাবলী কি অদ্ভুত, প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, ওই যে বললাম শেষ হবে না, হতে পারে না। আর তাই হয়তো তিনি নিজেই যেতে, মানে নিজের জন্য তিনি লিখে যেতে পেরেছিলেন যে আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। কারণ তিনি বিশ্বকবি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 30শে জুন, সেই কবিগুরুর বিশ্বব্যাপী সাহিত্যিক প্রতিষ্ঠার দিন। আজ ভারতবর্ষীয় কবির গৌরব আর খ্যাতির দীর্ঘ ইতিহাসের একটা সূচনা দিবস বলতে পারো, আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস। এরকম একটা দিনে আমরা তার সম্পর্কে আলোচনা করেছি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা হয়তো অনেকেই আজকে দিনটা সম্পর্কে আগে থেকে জানতাম না, বা দেখো আমাদের রবীন্দ্র চর্চা তো চলতেই থাকে, কিন্তু জেনে বা না জেনে আমরা রবীন্দ্র চর্চা চালিয়ে গিয়েছি, কিন্তু কেন রবীন্দ্র চর্চা করছি আজকের দিনে সেটাই হয়তো জানতাম না। তবে হ্যাঁ, আজ তো জেনেই গেলাম অল্প অল্প গল্পকথা থেকে, তাই না? তাহলে তোমরাও না হয় আজকের বাকি সময়টুকুতে এই দিনটা পালন করে নাও, কারণ আজকের মতো অল্প অল্প গল্পকথার সময় প্রায় শেষ। আমার সঙ্গে আজ আর রবীন্দ্র চর্চা হবে না, ঘড়ির কাঁটা বলছে, আজকের মতো তোমার যুববাণীর বন্ধু চয়নিকাকে বলতে হবে বিদায়। কথা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই কানে রাখতে ভুলো না যুববাণী। যেতে যেতে তোমার জন্য ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি, শুনতে থাকো, টাটা।

0: শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন চয়নিকা ধারা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুনবেন বেতার নাটক হুল।
1: ১৭৭৯ সাল, ভাগলপুরের কালেক্টর আগস্টাস ক্লিভল্যান্ড আদিবাসীদের নিয়ন্ত্রণে আনবার জন্য উপনিবেশ তৈরি করেন, নাম দেন দামিন ই কোহ। কিন্তু সাঁওতালরা কোম্পানি শাসন মানতে চাইল না। ১৭৮৪, তিলকামাঝির নেতৃত্বে গড়ে উঠল মুক্তি বাহিনী। শুরু হল হুল, মানে বিদ্রোহ। হাজার হাজার সাঁওতাল মুক্তিসেনা কোম্পানির বিরুদ্ধে লড়াই শুরু করল। প্রায় এক বছর ধরে চলল সেই লড়াই, সাঁওতাল বিদ্রোহের সেই সূচনা। ১৭৮৪ সালের ১৫ই জানুয়ারি তিলকামাঝির 20 মাখানো তীরে মৃত্যু হল ক্লিভল্যান্ডের। ইংরেজদের হাতে তিলকামাঝি ধরা পড়ল 1785 সালে। খোলা ময়দানে ইংরেজরা তিলকার ফাঁসি দিল, সংগ্রাম থেমে গেল। কিন্তু দেখা দিল আর এক নতুন শত্রু সাঁওতাল জীবনে, দিকু, মহাজন ও জমিদার। এদের শোষণ আর শয়তানিতে মদত দিল ইংরেজ বণিক। এই দুঃশাসনের হাত থেকে মুক্তির জন্যে সাঁওতালরা বেছে নিল আবার মুক্তি সংগ্রাম। ভগ্নাডিহির চার ভাই সিধো, কানহু, চাঁদ আর ভৈরব গ্রামে গ্রামে গিরা পাঠালো। সাঁওতাল রাজ বানাবে তারা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই মুক্তির লড়াই। দামিনী কোহর গ্রামে গ্রামে পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে পড়ল সিধো কানহোর ধর্মযুদ্ধের বাণী। 1855 সালের ৩০শে জুন ভগ্নাডিহির অঙ্গনবাড়ির প্রাঙ্গণে 20,000 সাঁওতালের কণ্ঠে একসঙ্গে গর্জে উঠল হুল। আজকের নাটক।

রচনা সন্তু বসু, প্রযোজনা আশিস গিরি, নাটক

0: এ রমন মাঝি, আরে জনমর গিনতি করলে তোমার কি রামে দুই হবে নাই? হ্যাঁ, এ কেমন হিসাব ভগত মহাজন, ওয়ারকে দুই বলতে বল।
1: বড় সমাজদার হ্যাঁ জিস দিঘাল হ্যাঁ না
0: হুজুর, মো মুরাখ আদমি হাম কে আ জানে হুজুর, হিসা তো তো
1: হ্যাঁ হিসাদার হ্যাঁ জে হি রমন, রামে দুই বল,
2: রামে দুই, রামে দুই, রামে দুই।
1: মাতকে সমঝালি ভি রমন, উজনটা ভি
2: হ্যাঁ মালিক, উজনটা বরাবর লিছি।
0: হে হে রমন মাঝি, হ্যাঁ মুদের থেকে মাল নেবি বড়বো বাটখারাই, আর সুদের মাল নেবি ছোটবো বাটখারাই, এটা তোদের কি মন উজন?
1: সিন্দুর লাগানো পাথরটা দেখছি, হ্যাঁ এটা খাস মারাং বুড়ুর সিন্দুর, সমঝা? এ পয়লা নম্বরের বাটখারা, বিলকুল সচ্চা। তুই সালো হামরাকে কানুন শিখলাছিস, তোর পিটার ছাল চাম উঠাই লিব।
0: ভুল হয়ে গেছে, ভুল হয়েছে আজ্ঞা।
1: হিরমন কত হইল?
2: দশ পালি আজ্ঞা।
0: দশ পালি? হ্যাঁ বুলো কি রমন মাঝি, ঘর থেকে ২০ পালি ধান আনলাম, আর এখানে এসে ১০ পালি হয়ে গেল? তোর মাপ ঠিক নাই, ঠিক গিনতি কর, ও সব চড়ি চড়তে আমি চলবে না।
1: সালো হারামি, আমাকে চুর বলিস, ইতনা হিম্মত এলি ভাই? ইয়ে সালো দিঘল কে টুকরা মিরামত করিয়ে দে।
0: হুজুর হুজুর, মাই বাপ মাই বাপ, মাফ করে দাও, মাফ করে দাও হুজুর, আর বলবো না আজ্ঞা, আর বলবো না।
1: পিটা সালো দিঘল কে পিটা, হাড্ডি মাটি হাড্ডি মাটি টুট দে, মার মার সালো,
0: ছেড়ে দে
1: ভাগ। সালো ভগত মহাজন কে চুর বলিস, নিও খারাম ভাগ।
3: আরে কা ভাই, আরে কা বলি মহাজন?
1: আরে দারোগাজি, তোমারকে মনে লিখছিলাম মহেশ দারোগা।
3: কা হে?
1: ওই হরমা মুন্ডা মুর থেকে ১০ টাকা কর্জ লিয়েছিল, রিহাজ বি দাইলাই সু মুন্সি আদালত থেকে ডিগ্রি লিয়ে এসেছি, তু আমাকে থোড়া মদদ দে।
3: হ্যাঁ দিব, লেকিন আমার হিসা
1: জো মাংবি হই দিব। তো হরমা কো বলেছিলাম কর্জ সুদ দিতে লাগলে তোহার মেয়াটো আমাকে দে দে, বেড বেগারি খাটাই টাকা উসুল করে লিব, তু আমার কথাটা শুনল বেঈমান?
3: এ মহাজন, হে মেটর উমর কত?
1: জওয়ান লড়কি।
3: ও মুরগাটো খিলাতে হবে বক।
1: জরুর জরুর খিলাবো।
3: এ সাজ বলছিস তো?
1: হ্যাঁ হ্যাঁ।
3: আরে ঠিক হ্যায় ঠিক হ্যায়, তো কাল সুবে মালুম।
1: হ্যাঁ
3: সুবে।

0: ওখানে কানু থাকবে কানি?
1: থাকতে পারে, কানরে তো আজও ছাইতে লালি, এখন ঘর ছাইতে হবে।
0: ঘর ছাইতে হবে
1: কেনে? ডর লাগছে?
0: ডর জীবনটা তো এমনি বেকার হয়ে গেল।
1: মোদের দলে আসলে তু কানুকে সাথে পাবি, কি মৌকা তো আর মিলবে ক্লাই।
2: ই কানি সাঁঝের সময় নদী কিনারে কে মতলব?
1: চম্পা তু
2: অরুক মিনি হামরাকে বললে নদী কিনারে সিধো আসবে, তাই
1: মহাজন জানতে পারলে তোহারকে তো খতম করবে। চম্পা
2: সালো হারামি, বেট বেগারি খাটায় মোর জানটো নিকাল দিয়েছে, মো ভেগে আসেছি।
1: হাই বাপ,
2: মৌকা মিলব তো মহাজনের জানটো মুলুব্বো কানি।
3: হ্যাঁ কানি, এসেছিস
1: আমার সাথে? টুকনি ও চম্পা ভি?
3: চম্পা ও তো ভকত মহাজনের ঘরে
2: ভেগে আসেছি।
3: আচ্ছা এক কাম কর চম্পা, ও ভকত মহাজনের ঘরের খবর তুমুদের জানাবি, আর জুলুম করলে তো ভেগে আসবি, সমঝি? ও মহাজনকে মুরা খতম করিব, তু খালি নজর রেখে যা। আর শোন কানি, সাহেব দের বাংলোতে তু ঘর কা কাম কাজে লেগে যা।
1: কোন সা কাম?
3: ঘর সাফাই, বর্তন ধোলাই, ওর সাথে সাথে সাহেব দের কাম কাজের উপর নজরদারি করবি, আর মৌকা মিললে আমাদিগের খবর করবি, বুঝেছিস?
2: বুঝেছি।
3: পাইবি তো?
2: পাইব, পাইতেই হবে।
3: আর টুকনি কুচিলা তীর টাঙ্গি বললাম যেসব তৈয়ার হবে সে সব নিয়ে আইসে আমাদিগের এই জঙ্গলে দিতে হবে, পারবি?
2: হ্যাঁ হ্যাঁ।
3: আর একটা ভারী কাম করতে হবে তোকে, মহেশ দারোগা আছে না, ও সালো মহেশ দারোগাকে ফাঁদে ফেলতে হবে, ও সালোকে খতম করতেই হবে। আমি আমার সাথে জঙ্গলে চল, তোমারকে মুদের ডেরাটো দেখাই দিব, লেকিন খেয়াল রাখবি, হ্যাঁ আসা যাওয়া করবি, কেউ যেন জানতে না পায়, বুঝেছিস?

0: রাজকে খুন করিয়াছে। তুমি ঠিক দেখিয়াছো মুনিয়া?
1: হ্যাঁ হ্যাঁ হুজুর, 40 জন মহাজনের ঘর গদি লুট করিয়েছে সাহেব, বহুত আদমি মরেছে।
0: মহেশ তুমি কোথায় ছিলে?
2: হ্যাঁ সাহেব, মাঝ রাতে সাঁওতালরা মহাজনদের গদি আক্রমণ করলো।
0: তোমার কাছে খবর ছিল না?
2: নাহি সাহেব।
0: তুম ওর সিপাহী লো, ও হারামজাদা কো পতা লাগাও। গো রাইট নাও, চাও এন্ড অ্যারেস্ট দেম। হু ইজ দে? কোন হ্যায়?
3: চালি এসেছি সাহেব।
0: কানি, হ্যাঁ দো চা দো।
3: সাহেব জুতা তো সাফ করে দেব।
0: হ্যাঁ না, এখন যাও, এখন যাও, যাও। শুনো মহেশ, তিন রোজ কে অন্দর ও সিধো কানুর পাতা চাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
2: জি সাহেব।
1: সাহেব সাহেব, মু পাক্কা খবর লিয়ে আইসব সাহেব, লেকিন মোটা বকসিস চাই।
0: হ্যাঁ জরুর মিলবে, জরুর মিলবে। মুনিয়া তুমি যাও, জলদি যাও। দিস ব্লাডি নিগার্স আর নো হেডেক টু মি।
4: গুড মর্নিং কমিশনার রিচার্ডসন।
0: বেরোস, হ্যাভ ইউ হার্ড বেরোস? ভগত হ্যাজ বিন কিলড।
4: ইয়েস স্যার।
0: ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট হু আর দে। ইউ আর মেজর, টেক ড্রাস্টিক স্টেপ এগেইনস্ট দেম রাইট নাও।

0: হুজুর।
1: কি নাম রে তোর?
0: টুকনি।
1: টুকনি, হ্যাঁ, কসা নাম, বড়িয়া নাম টুকনি। হারিয়া দে, হারিয়া খাই। বড় মিঠা নামটা তোর, কসা নাম টুকনি। দে হারিয়া দে। পুরা হান্ডিটা দিয়ে দে, হান্ডি ভরে পিয়ে।
0: পুরা হান্ডি?

0: No, no, no. It's disgrace. Disgrace for the British Empire. Amader eto arms, ammunition, thekho. We couldn't defeat those half niggers.
1: We are helpless, sir. We could not fight against the foul weather.
0: But how could they? Ami Lieutenant Governor kache ki explanation debo. Pialpure juddhe harlam. Dekho, Mahajan daroga ase paider jokhon tokhon khatam koriteche, loot koriteche. Ar amra well equipped hoye dekhchi. বন্দুকের সামনে তীর ধনু নিয়ে উহারা কতক্ষণ লড়িবে? নো নো নো নো নো মেজর, বি সিরিয়াস, বি সিরিয়াস। হু ইজ দেয়ার? কে ওখানে?
2: মুকানি সাহেব, খানা লাগাবো।
0: নট নাও, তুমি এখন যাও কানি, যাও। লিসন মেজর, ছোটলার নোট দিয়েছে, সান্থালদের সাজোয়া গাড়ির নিচে পিষে ফেলে দিতে হবে। স্ম্যাশ দেম, স্ম্যাশ, নো মার্সি।
1: ওকে স্যার।
0: মুনিয়ামাজি খবর দিয়েছে, দে আর নাও ইন মহেশপুর।
1: মহেশপুর? বাট মহেশপুর পুরা জঙ্গল আর পাহাড়ে ঢাকা।
0: পাহাড় জঙ্গল পুরা সান্থাল পরগনায়। তাহলে কি আমরা ঘরে বসে থাকবো? ইউ হ্যাভ টু মুভ। দরকার মনে করলে মুনিয়াকে সাথে নিন।
1: ওকে স্যার।
0: আপনাদের গাইড করবে।
1: ওকে।
0: বাট রিমেম্বার, দিস টাইম উই হ্যাভ টু উইন। Proceed.

0: তিন পাহাড় গুড্ডা মুদের হাত ছাড়া হয়ে গেল। দুঙ্কায় বীর চাচাকে হারাইলাম, বহুত সন্তাল মরল, মুদের বহুত নোকসান হইল। কানু, আমি বলি কি লড়াই রুক যায় রে?
1: রুক যা।

0: রোগ জীব
1: লাহি সি তো লাহি
2: শুন শুন দু চার রোজ কে লিয়ে রুক যা
3: লাই লাই লাই সি তো হুল রুক বনাই
2: কি দিয়ে লড়বি পেটে দানা পানি লাই হাতে হাতিয়ার লাই বেকার জান তো চলে যাবে রে ইয়ারতে লাভ তো হবে কোন
0: তোর মুখে এই কথাটা মানায় না সিধু তোমাদের রাজা
4: হ্যাঁ হ্যাঁ সুকাই মরব তবু হুল বন্ধ হবে ক্লাই হুলে লগে ঘর ছাড়লাম আর এই হুলে লগে মরব
2: চুপ যা জঙ্গলে কে যেন আসছে কানহ হ্যাঁ
5: হ্যাঁ রুকচা কানহ কানি খবর আছে
2: কানি
5: ওদের মতলব আছে জঙ্গলে আগ লাগাই দিবে ওদের পুরাই মাইবে
2: তখনই সেতল তোমাদের গায়ে তো সেপাহীর সাজ আছে না তোরা পুক দিক দিয়ে যেয়ে নজর রাখ কেউ তোহার দিককে সন্দেহ করিবে লাগে
6: যাইছি
2: জঙ্গলে কই খুঁজছে
0: চুপচাপ
2: জলদি মাছে উঠে যা গুম্ফার ভিতরে ঘুষে যা
0: যা যা

0: সিঁদুর লেগে মনটা বড় বড় কান্দে কান।
1: হে চাঁদ শুন, এক সিঁদু যাবে আর এক সিঁদু আইসবে, আরে কাঁদলে চলবে? সিঁদু গেল, বীর চাচা গেল, কানহু ভী জিতবে, লেকিন ই আজাদির লড়াই জনম ভর চলবে, ইটো মনে লিস চাঁদ।
0: একটার পর একটা, একটার পর একটা গিরাম অঙ্গরেজ ছিন লিচ্ছে, এখানে এখানে মুদের জান্টবি খাতরা কই রোজ।
1: হ্যাঁ হ্যাঁ রে চাঁদ, মু সোচ লিয়েছি হাজারি বাগ ভাইব, ওখান থেকে ফির নতুন করে হুল শুরু করব, জান লুব জান দুব। চল রে চাঁদ,
0: চল
1: হে ভৈরব, চল চল
0: চল।

0: Are you sure, Captain Tokut?
1: Yes, sir. I'm sure. Jarwa Maji informer, Amar ke kabutta dilo. Kanho wa dui bhai chand aur bhairab ke niye hajari bhag bhagbe.
0: Hamra thire thire proceed kari, Captain.
1: Yes, sir.
0: Come on.
2: এর আগে মোদের হাজারিবাগ তো পৌঁছতে হবে রে চাঁদ, জলদি চল, জলদি।
3: পায়ের পায়ের চোট তো বড়, দরদ হইছে কানহ, জুরে জুরে হাঁটতে লাড়ছি রে।
2: আরে ভাই দাব চাঁদ কে কাঁধে লে লে লে, উঠা উঠা, জলদি উঠা কাঁধে।
4: হ্যান্ডস আপ, ভাগলে গলি করবা।
1: এ সিপাহী, বন্ধ বন্ধ ওয়াদে।
2: এ খবরদার,
1: এ চুপ।
5: শুনো কানু, তুমি রাজদ্রোহী, রাজদ্রোহিতা, ডাকাতি, খুনের

0: অভিযোগে মহামান্য আদালত তোমাকে ফাঁসির হুকুম দিতেছে।
1: মানি না,
2: তোমার বিচার মানি না সাহেব।
1: এক কানহর জান নিবি তো হাজার কানহ জনম নিবেক, তোদের বিচার তারা করবে।

0: কানহুর ফাঁসির পর সান্তাল গণযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। স্বাধীনতা লাভের জন্য এমন মৃত্যুর দিকে ছুটে যেতে কোনো জাতিকে আজও দেখা যায়নি। ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে অরণ্য অধিবাসীদের ওপর ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণ আর দেশীয় জমিদার মহাজনের অত্যাচারে পিষ্ট হয়ে জনতার এই সশস্ত্র বিদ্রোহের নাম সাঁওতাল বিদ্রোহ। হুল নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা সন্তু বসু, অভিনয় করেছেন বীর সিং, শ্যামল ঘোষ, দীঘল সোমনাথ চট্টোপাধ্যায়, হর্মা সমর কুমার দাস, মুনিয়া সমর কুমার, রমন কপিল বন্দ্যোপাধ্যায়, সিপাই তপন পাল, মেজর ব্যারোজ প্রণব কুমার দেবনাথ, ক্যাপ্টেন টু গুড শ্যাম বন্দ্যোপাধ্যায়, বিডওয়েল বিকাশ সরকার, টুকনি দেয়া ঘোষ, চম্পা শর্মিলা বসু, কানি নীলাঞ্জনা বিশ্বাস, কর্মী ছন্দা চট্টোপাধ্যায়, মহেশ অঞ্জন বিশ্বাস, রিচার্ডসন নির্মাল্য সেনগুপ্ত, ভগৎ পরাণ বন্দ্যোপাধ্যায়, কানহু গৌরীশঙ্কর পাণ্ডা, সিদ স্বরাজ বসু, সূত্রধার দেবাশিস বসু, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: শুনছিলেন বেতার নাটক হুল, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সব কিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com।

0: অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরোব্যাঙ্কে এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। তিনি আরও বলেন যে গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকেরা এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরোব্যাঙ্কের CEO ফোকিওয়ান কারাভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের উপর থেকে সাময়িক এক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কী পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব সার পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित

0: जो फल सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
1: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকে পড়ায় তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে সমুদ্রে ভেসে থাকেন। এই অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে যে উদ্ধার করা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কোনো একক ব্যক্তির কাছ থেকে নয়, বরং সৈনিক, কমান্ডার, প্রবীণ সেনা সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং দেশের নাগরিকদের অটল আস্থার উপর ভিত্তি করেই শক্তি অর্জন করে।
2: চার দশক সে অধিক সময় ভারতীয় সেনা মে সেবারত রহনা মেরে জীবন কা সবসে বড়া সৌভাগ্য রহা। ভারতীয় সেনা কিসি এক ব্যক্তি বিশেষ সে নহীঁ বল্কি আপনে সৈনিকোঁ, কমান্ডারোঁ, পূর্ব সৈনিকোঁ, পরিবারজনোঁ অর দেশবাসিওঁ কে অটুট বিশ্বাস সে শক্তি প্রাপ্ত করতি। সর্বপ্রথম মে ভারতীয় সেনা কে হর সৈনিক শামিল বীরগতি প্রাপ্ত বলিদানিওঁ কো নমন করতা হুঁ।
1: আজ নতুন দিল্লিতে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় জেনারেল দ্বিবেদী কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেবা করতে পারা তাঁর জন্য ছিল পরম সৌভাগ্যের বিষয়। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার ভারত তার মানবিক সহায়তা প্রদান জোরদার করেছে। ভেনেজুয়েলার কারাকাসে ভারতীয় দূতাবাসে সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী একটি দল ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। উল্লেখ্য, গত ২৪শে জুন ভেনেজুয়েলার মধ্য উত্তরাঞ্চলে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১৭১৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে ১৮৫৫ ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তারই স্মরণে এই দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরা, ফুলঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানে বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে ২৮শে জুন রাতে ওই বিমান হামলায় ৩৬ জন অসামরিক নাগরিক নিহত ও ১৬৩ জন আহত হন এবং তিনটি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে সব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গতকাল আফগান বিদেশমন্ত্রক কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে দান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের ১৪ দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি বিদায় নিয়েছে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট

0: থেকে ছিটকে পড়ে। বিশ্বকাপে এটি জার্মানির পেনাল্টি শুটআউটের প্রথম পরাজয়। এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ পৌঁছে গেল। আরও তিনটি দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস, জাপান ও জার্মানিকে যথাক্রমে হারিয়ে মরক্কো, ব্রাজিল ও প্যারাগুয়ে রাউন্ড অফ ১৬ নিজেদের জায়গা করে নিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছধরার নৌকো মঞ্জুমাথা থেকে ৬ মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানে বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ ৩২ থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান।

ব্যান্ড শব্দটা কানে আসলে আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে গিটার, ড্রাম সেট, কিবোর্ড, অক্টোপ্যাড, পারকাশনে ভরপুর একটা আলো ঝলমলে মায়াবী মঞ্চ। কখনো একক, কখনো কোরাস, সুরের সাথে তাল মিলিয়ে উপচে পড়া দর্শক আসনে স্কুল কলেজ পড়ুয়াদের উচ্ছ্বাস। সদ্য গিটার শিখতে শুরু করা ছেলেটি বা মেয়েটি স্বপ্ন দেখে এভাবেই একদিন মঞ্চ মাতানোর। বর্তমানে সারা বিশ্বের তারুণ্যের উচ্ছ্বাসের প্রতীক, উদ্দীপনার কেন্দ্রস্থল রক, পপ, জ্যাজ, ব্লুজ, রক অ্যান্ড রোল, মেটাল ইত্যাদি বিভিন্ন পাশ্চাত্য ভাবধারার এরকম বিশেষ গানের দলের দলগত সঙ্গীত পরিবেশনা। সঙ্গীত ইতিহাসে অপেক্ষাকৃত নতুন এই সংযোজন প্রবীণদের ততটা সায় না পেলেও তারুণ্যের কাছে ব্যান্ড কালচার বলে নিজস্ব আসন কিন্তু তৈরি করে নিয়েছে। তবে শুধুই যে উচ্ছ্বাসের প্রকাশ এমনটা নয়, মন খারাপের সঙ্গীও বটে। অন্ধকার ঘরে জানলার বাইরে চোখ রেখে যখন প্রিয় মানুষটির কথা খুব মনে পড়ে, তখন সঙ্গী হয় লক্ষ্মী ছাড়ার এই গান।

স্মৃতিরা ফিরে এলে কি সব কিছু একটু বদলে যায়? না, যদি ধরুন হঠাৎ সব বদলে যায়, হঠাৎ যদি সুপ্ত নদী আবার স্রোতে ভরে ওঠে, তখন কি মন সেই স্রোতের টানে আবার ভাসতে চায়? দেওয়ালের তাকে সাজানো মাটির পাখিও কি তখন ইচ্ছে ডানায় ভর করে উড়ে যেতে চায়? শুনবো কি বলছে ক্যাকটাস।

আচ্ছা, এই যে একটা শব্দ ভালোবাসা, যা পাওয়ার জন্য আমরা তো সকলেই কাতর, বলুন শুধুই কি বিশেষ একজনের কাছে আমাদের সেই দাবি থাকে? না বোধ হয়, সব রকম সম্পর্কের মধ্যেই একে খুঁজি আমরা, পেতে চাই প্রতি মুহূর্তে প্রত্যেকের কাছ থেকে, তাই না? প্রতি ক্ষেত্রে এর রূপ আলাদা হলেও শব্দটা কিন্তু ওই ভালোবাসাই। আবার শুধু পাওয়া তো নয়, দেওয়াও তো, এক থেকে অনেক।

অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া। একসাথে হাতে হাত রেখে সবাই মিলে এগিয়ে চলার নামও তো ভালোবাসা। কে বলতে পারে কালকে কোথায় থাকবে? যেটা থাকবে সেটা শুধু ভালোবাসাই। এক থেকে দশ, দশ থেকে দেশ, প্রিয় স্মৃতি, প্রিয় শৈশব, প্রিয় শহর, প্রিয় দেশ, সব কিছুতে ছড়িয়ে পড়ে এই একটাই শব্দ, ভালোবাসা। তাই একেই না হয় আজ সবাই মিলে ভাগ করে নি। রইল পরবর্তী নিবেদন কায়ার তরফ থেকে।

ভালোবাসা ভাগ করে নেওয়ার সুরে সুর মিলিয়েই বাংলা ব্যান্ডের গানের সাথে আমাদের এখনকার পথ চলা এই পর্যন্ত। এই যাত্রাপথে আপনাদের সঙ্গী ছিলাম আমি, আপনাদের মৈত্রী বন্ধু আম্রপালি ঘোষ মিত্র। বন্ধুরা সকলে ভালো থাকুন।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 16 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:35। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে মাত্র 5 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শ্রোতারা, শ্রোতা বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 72%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 27.9 মিলিমিটার। এখন মৎস্যজীবী ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা না থাকলেও 2 জুন থেকে 4 জুন পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা এবং কখনও 55 কিলোমিটার প্রতি ঘণ্টাতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাই 2 জুন এবং 4 জুন এই সময়ে পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়ার খবর আপাতত এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, রেডিও ক্লিনিক উপস্থাপনায় থাকবেন সোমা মুখোপাধ্যায়, 4:35 অন্বেষা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় বৃষ্টিদেব, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা, 6:20 ক্ষেত খামারের কথা, পুষ্টি বাগানের খুঁটিনাটি এই বিষয়ে সায়ন শাহুর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন পেশাগত রোগ এই বিষয়ে একটি কথিকা, বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়, 7:00 যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় সৌরিক ঘোষ, 7:45 কবিকণ্ঠে কবি অদিতি বসু রায়ের সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তী রায়, সম্পাদনা প্রার্থনা রায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে, 9:00 কথায় গানে উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, টানাপোনের তন্তুবায় মুখপত্র এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে শরদ পরিবেশনায় অভিষেক লাহিরি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় গানের অনুরোধের ডালি নিয়ে আপনাদের প্রিয় গান শোনাতে চলে এসেছি আজ আমি মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে। আর প্রথমেই যার কণ্ঠে গান তিনি মান্না দে, ছায়াছবি বসন্ত বিলাপ, আর অনুরোধ জানিয়েছেন দীঘলগ্রাম ইন্দাস বাঁকুড়া থেকে অরুণ ব্যানার্জি এবং সুপর্ণা ব্যানার্জি। আপনাদের অনুরোধে থাকলো এই গান।
1: আগুন, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে, দেখ সব করে।

0: তন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্ভা উর্বশি, কর যা খুশি কিছুতে নেবে না। না না না না জল।

0: leg to leg to leg to leg to leg to leg to agun. Tum ta na na na na na, aay tora dekhe jana, jolche jolche dek, shab pori der dana, prachanda tap ki gando bap, jole pule ja, jole pule ja.
1: মান্নাদের পর শিল্পী শচীনদেব বর্মণ, তার কণ্ঠে গান শুনতে অনুরোধ জানিয়েছেন মণি বসাক।

এবারের অনুরোধ মালদা থেকে। জগন্নাথপুর হব্বিপুর মালদা থেকে অনুরোধ জানিয়েছেন বিশ্বজিৎ হাজরা এবং প্রকাশ বিশ্বাস। আপনাদের অনুরোধে থাকলো এই গান।

এবারের অনুরোধ এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। রাজেশ মণ্ডল পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছেন প্রাক্তন ছায়াছবি থেকে এই গান শোনার।

এখন আজকের অনুরোধের আসরের শেষ গানের পালা, আর এই অনুরোধ এসেছে ওপার বাংলা থেকে। মনোজিৎ বিশ্বাস অরিজিৎ, বিধানচন্দ্র বিশ্বাস, দীপালী রানী বিশ্বাস এবং অনিমা রানী বিশ্বাস, কুডিপাড়া, চর সালামতপুর, মোহাম্মদপুর, মাগুরা, বাংলাদেশ থেকে আপনাদের অনুরোধে থাকল এই গান।

0: এরকম বৃষ্টিমুখর দিনে বৃষ্টির গান দিয়েই বিদায় নিচ্ছি আমি মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের থেকে আজকের অনুরোধের আসর থেকে। আবার আসর থাকবে পরের দিন, থাকবে আপনাদের অনুরোধের গান। শুনলেন অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আসলে এই যে আমাদের একটা পারস্পরিক দেওয়া নেওয়া হয়ে গেছে, আমি বা আমরা যারা মহিলাদের আসরে আসি আপনাদের কাছে, আমাদের দুই বাংলার বন্ধুদের কাছে, আমাদের পারস্পরিক যে দেওয়া নেওয়া আপনাদের কাছে অনেক কিছু পৌঁছে দেওয়া যা মনে হয় আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যেমন আমাদের বিষয় রেডিও ক্লিনিকে বর্ষাকালের বিভিন্ন সমস্যা, এবং তার সমাধান তো অবশ্যই থাকবে, এবং সেই বিষয় নিয়েই বলার জন্য কিন্তু আজকে রয়েছেন আমাদের যিনি অতিথি, তিনি ডাক্তার নীলাদ্রি সরকার, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে তিনি রয়েছেন, এবং তিনি দীর্ঘদিন ধরে দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। বর্তমানে তিনি SSKM হাসপাতাল কলকাতায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন। তাঁর মুখ থেকে আজকে আমরা শুনে নেব যে বর্ষাকালের সমস্যা ও সমাধান। তাহলে আর কাল বিলম্ব না করে সরাসরি চলে যাই রেডিও ক্লিনিকের আজকের যে বিষয়, বর্ষাকালের সমস্যা এবং সমাধান। রয়েছেন অতিথি ডাক্তার নীলাদ্রি সরকার। সঙ্গে রয়েছেন ডাক্তার নীলাদ্রি সরকার, তিনি হেড অব দ্য ডিপার্টমেন্ট মেডিসিন SSKM হাসপাতাল কলকাতা। আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বর্ষাকালের যে সমস্যা এবং তার সমাধানটা অবশ্যই আপনার থেকে জেনে নেব। সুতরাং এই সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা হবে আজকে। বর্ষাকাল তার নিজস্ব নিয়মে এসে হাজির, এবং বর্ষাকালে যে বর্ষাকালের যে বাড়তি জল এবং জলবাহিত যে সে রোগ, এবং তার সঙ্গে মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ, চর্মরোগের প্রকোপ, এমনি সাধারণ সর্দি কাশি বেড়ে যাওয়া সবকিছুই রয়েছে। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে কি কি সমস্যা নিয়ে সাধারণত আপনাদের হাসপাতালে রোগীরা আসেন।
1: বর্ষাকালে এই জলবাহিত রোগ, এই যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এটা কিন্তু একটা খুবই কমন প্রবলেম। ধরুন বমি, পায়খানা, লুজ মোশন থেকে হতে পারে। বর্ষাকালে একটা হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস অনেক পেশেন্টের হয়, তাদের কি করে বুঝবেন? জন্ডিস হচ্ছে পেশেন্টে, খেতে পারছেন না, বমি হচ্ছে। বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমে থাকে বলে ডেঙ্গি হতে পারে, ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে পারে, এছাড়া লেপ্রোস্পাইরা, হ্যাঁ আরো বিভিন্ন রোগ এই বর্ষাকালে অনেক বেড়ে যাচ্ছে। তাই বর্ষাকালে ধরুন এই যে আমরা জলের মধ্যে ধরুন হাঁটার সময় বা জলে একটা স্কিন ইনফেকশনের চান্স বেড়ে যাচ্ছে, এছাড়া অনেক ওই যে ঘামাচি হচ্ছে, তারপরে আবার স্নেক বাইটের প্রকোপ বেড়ে যাচ্ছে। স্নেক বাইটের ফলে মানুষের অনেক প্রবলেম হচ্ছে, কারো কারো ভাইপার বাইটস হচ্ছে, কারো কারো নিউরোটক্সিক স্নেক বাইট হচ্ছে, এরকম বিভিন্ন রোগ কিন্তু বর্ষাকালে অনেক প্রবলেম হয়ে যায়।
0: প্রথমেই আপনি যেটা বললেন যে ডায়রিয়ার প্রকোপ, স্বাভাবিকভাবে জল যখন অতিরিক্ত পরিমাণে বর্ষণ হয় তখন স্বাভাবিকভাবে চারদিকে জলে ভরে যায়, এবং আমাদের বাইরে অনেক সময় অনেক জল আমাদের খেতে হয় প্রয়োজনে অপ্রয়োজনে, এবং তাছাড়াও আরো অন্যান্য অনেক দিক থেকে এই সময় একটু বাড়তি সতর্কতা নিতে হয়। কিন্তু ধরুন সতর্কতা নেওয়ার পরও হয়তো এমন কোনো একটা সমস্যার পড়ে গেল মানুষ যে অতিরিক্ত ডায়রিয়া হয়েছে, এবং সেক্ষেত্রে তখন তিনি কি করবেন?
1: ডায়রিয়া হলে প্রথমেই করতে হবে ওআরএস, ওআরএসটা বারবার করে খেতে হবে। ওআরএস যদি না থাকে তাহলে বাড়িতে হোম মেড ওআরএস তৈরি করতে হবে। এক গ্লাস জলে এক চিমটে নুন আর এক চামচ চিনি গুলে বারবার খেতে হবে। এই বারবার করে যখনই আমরা ওআরএস খাবো তখনই কি হবে, এই ডিহাইড্রেশনটা কিছুটা কারেক্টেড হবে। যদি দেখা যায় যে তার এই ডায়রিয়ার সঙ্গে সঙ্গে তার একটা ভমিটিং হচ্ছে, বমি হচ্ছে, খেতে পারছেন না, তখনও আমাদের অল্প অল্প করে ওআরএস খাওয়াতে হবে। কিন্তু যদি দেখা যায় যে যা খাচ্ছেন প্রায় সবটাই প্রায় বেরিয়ে যাচ্ছে, তখন আর দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালে ভর্তি করতে হবে। যদি ধরুন এমন হয় যে তার বাড়িতে এমন

0: দূরে আছে, সেখানে হয়তো হসপিটালে যেতে অনেক সময় লেগে যাবে। তখন লোকাল কোনো কাউকে ডেকে, ডাক্তারবাবুকে ডেকে, বা যারা ইন্ট্রাভেনাস ফ্লুইড চালাতে পারেন, এরকম অনেকে আছে স্বাস্থ্যকর্মী, তারা হয়তো বাড়িতেই ইন্ট্রাভেনাস ফ্লুইড শুরু করে দেবেন এবং তাতেই কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হবে। মেইন কথা হচ্ছে যে আমাদের যেন শরীর থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে, এই জলটা যদি আমরা রিপ্লেস না করি তাহলে কি হবে, আমাদের কিডনিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এই অ্যাকিউট রিনাল ফেলিওর হলে পরবর্তীকালে অনেক সময় ডায়ালিসিসও লাগতে পারে। এই জন্য আমাদের খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, বেশিক্ষণ ওয়েট করা চলবে না। বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা অনেক সময় তাদের ঠিক মতো কেয়ার করেন না, ভাবছেন ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু দেরি করলে কিন্তু অনেকটা বিপদ হতে পারে। আর সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ব্যবস্থা করতে হবে।
1: ডায়রিয়া ছাড়াও এই সময় জলবাহিত আর যে রোগগুলো আছে, মানে ধরুন বিভিন্ন ধরনের হেপাটাইটিস এর কথা আপনি বলছিলেন, তারপরে টাইফয়েডের একটা প্রকোপ জলবাহিত রোগের মধ্যেই বোধহয় টাইফয়েড পড়ে, সুতরাং এই রোগগুলো হলে বুঝবো কি করে প্রাথমিকভাবে, এবং সেক্ষেত্রে কি কি সাবধানতা নিতে হবে?
0: ভাইরাল হেপাটাইটিসটা যেটা হয়, অনেক সময় দেখবেন যে হয়তো গ্রামে বা কোনো একটা জায়গাতে তার অনেকে হয়তো দেখা গেলো জন্ডিস হচ্ছে, চোখটা হলদে হয়ে যাচ্ছে, খেতে পারছেন না। যদি অনেকে একসঙ্গে আউটব্রেক অফ জন্ডিস হয়, চোখ হলদে হয়ে যাচ্ছে, এটা সাধারণত ভাইরাল হেপাটাইটিস এ বা ই থেকে হয়, ওয়াটার কন্টামিনেশন থেকে হয়। কি লক্ষণ হবে, ধরুন খেতে পারছে না, গা বমি লাগছে, তার চোখটা হলদে হয়ে যাচ্ছে, ইউরিনটা হলদে হয়ে যাচ্ছে, তখনই সন্দেহ করতে হবে এটা ভাইরাল হেপাটাইটিস হয়েছে। এই ভাইরাল হেপাটাইটিসটা যদি দেখা যায় যে ভাইরাল হেপাটাইটিস হওয়ার ফলে তার একদমই তার খেতে পারছেন না, তখন তাকে হয়তো হসপিটালে ভর্তি করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তি করতে হয় না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, অটোমেটিকলি ঠিক হয়ে যায়, কিন্তু তাকে সাপোর্টিভ থেরাপি দিয়ে রাখতে হবে। বিশেষ কিছু ওষুধের দরকার হয় না, আস্তে আস্তে এমনিতেই লিভারের স্পন্টেনিয়াসলি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। আর যদি ধরুন যে আপনার জ্বর হচ্ছে, তো জ্বরটা কিছুতেই কমছে না, জ্বরটা আস্তে আস্তে বাড়ছে, এবং তার একটা প্রথম হয়তো ফার্স্ট উইকে কনস্টিপেশন হলো, তারপরে নেক্সট উইকে হয়তো ডায়রিয়া হলো, তাহলে আমরা অনেক সময় সন্দেহ করি এটা টাইফয়েড হতে পারে। টাইফয়েড যদি হয়ে থাকে তাহলে টাইফয়েডের যে ওষুধপত্র সেটা ডাক্তারও পরামর্শ মতো শুরু করতে হবে, এবং তার যে আনুষঙ্গিক যে প্রবলেমগুলো হচ্ছে, ধরুন খেতে না পারলে তার জন্য তার ইন্টারভেনাস ফ্লুইড দরকার হতে পারে বা ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দরকার হতে পারে, সেগুলো ব্যবস্থা করতে হবে।
1: আরো একটা জিনিস, এই সময় সর্দি কাশির প্রকোপও কিন্তু একটু বেড়ে যায়, কারণ স্বাভাবিকভাবে অনেক সময় দীর্ঘক্ষণ ভিজে থাকতে হয় বা হয়তো বা ঘামটাও এই সময় অতিরিক্ত পরিমাণেই হয়, সবকিছুই এই সময় সর্দি কাশিকে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট কারণ। সেক্ষেত্রে কি করবে, মানে ধরুন সাধারণ সর্দি কাশির থেকে বেশি দিন সেটা স্টে করছে, অনেক দিন ধরে হয়তো জ্বর কমছে না।
0: যদি সর্দি কাশি থেকে জ্বর হয়, রেসপিরেটরি ইনফেকশন যেটাকে আমরা বলি, আপার রেসপিরেটরি ইনফেকশন, আপার রেসপিরেটরি ইনফেকশন হলে ডাক্তারবাবুর পরামর্শ মতো একটা অ্যান্টিবায়োটিকের কোর্স খেতে হবে। একটা সমস্যা কিন্তু অনেকেরই হয়, সেটা হচ্ছে কি, অনেকেই কি করেন, হয়তো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে বা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে দেন বা একটুখানি, এটাতে কি হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু সারা পৃথিবীতে কোনো একটা বিরাট প্রবলেম, যেরকম আমরা কোভিডটা পার করে এসেছি একটা প্যান্ডেমিক, সেরকম একটা ভয়াবহ দিন হয়তো আসতে পারে যদি আমরা এখন সচেতন না হই সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আপনি ডাক্তারবাবু যেটা বলছে সেই পরিমাণ ওষুধটা ঠিক মতো কোর্সটা খান, তাহলে দেখবেন আপনার রোগটাও সেরে যাবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সম্ভাবনা অনেক কমবে। এইভাবে ফলো করতে হবে। আর যদি ধরুন অল্প অল্প সর্দি কাশি হয়েছে, তাহলে হয়তো আপনি নিজেই বাড়িতে একটা অ্যান্টিহিস্টামিনিক খেতে পারেন, বা আপনার অল্প জ্বর হলে আপনি প্যারাসিটামল খেতে পারেন, কিন্তু আপনি নিজে একটা বা দুটো অ্যান্টিবায়োটিক কখনোই খাবেন না, এটা আপনাকে মনে রাখতে হবে।
1: সেক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিক আর বোধহয় পরে কাজ করবে না, এরকম
0: বিষয়ে রেজিস্টার্ড হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওই জন্যই আমরা বলি অ্যান্টিবায়োটিকের কোর্সটা ডাক্তারের পরামর্শ মতো খেতে হবে, এবং আপনি নিজে থেকে অ্যান্টিবায়োটিক কখনো চুজ করবেন না, ওভার দ্য কাউন্টার একটা বা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে দেবেন।
1: সর্দি কাশি, সাধারণ সর্দি কাশি, জ্বর, এইগুলোর বিষয়ে জানলাম। এবার ধরুন মশাবাহিত কিছু রোগ রয়েছে এবং সেগুলোও যখন হয় সেই রোগগুলোরও কিন্তু বহিঃপ্রকাশ দেখা যায় এই জ্বর থেকেই, সেক্ষেত্রে বুঝতে পারা যাবে কি করে, মানে মশাবাহিত রোগ যেগুলো রয়েছে যেমন ডেঙ্গি, হ্যাঁ, তারপরে ম্যালেরিয়া, এইগুলোর থেকে আলাদা করব কি করে?
0: ম্যালেরিয়াতে কিরকম হয়, ধরুন কারো জ্বর হলো, জ্বরটা খুব কাঁপুনি দিয়ে জ্বরটা আসছে, হয়তো একদিন পরপর আসছে বা দুদিন পরপর আসছে, তখন আমরা সন্দেহ করি ম্যালেরিয়া হতে পারে। অনেক সময় কি হয় সেটা নাও হতে পারে, এরকম ভাবে কাঁপুনি দিয়ে নাও আসতে পারে। কাঁপুনি দিয়ে জ্বর হলে ম্যালেরিয়া ছাড়াও ইউরিন ইনফেকশন থেকে হতে পারে, বা অন্য অনেক সময় যদি কোনো জায়গায় কোনো পুজ জমে থাকে, ধরুন লিভার অ্যাবসেস বা কোনো একটা জায়গায় বুকে একটা এম্পায়মা হয়েছে, তখন ওই রকম কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। ডেঙ্গিতে হয় কি, সাধারণত হোল বডিতে একটা পেইন হয়, একটা মাসেলি পেইন এরকম যদি হয় তাহলে সন্দেহ করতে হবে ডেঙ্গি হতে পারে। ডেঙ্গি বা ম্যালেরিয়া আমরা যেটা করি সবসময় আমরা একটা পরীক্ষা করে নিই, যেরকম NS1 অ্যান্টিজেন করি, ম্যালেরিয়া অ্যান্টিজেন করে দেখে নিই, তার ব্লাড কাউন্টটা দেখে নিই, এইভাবে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করা। ধরুন একটা NS1 পজিটিভ আসলো, তখন আমরা এটা বললাম যে এটা ডেঙ্গি ইনফেকশন হয়েছে। ডেঙ্গি ইনফেকশনে চারটে সেরোটাইপ দিয়ে হতে পারে, 1, 2, 3, 4। অনেক সময় হয় কি, ধরুন একটা সেরোটাইপ দিয়ে ইনফেকশন হলো, দু একদিনের মধ্যেই জ্বরটা ঠিক হয়ে গেল, কিছু অসুবিধা হলো না। কিন্তু কারোর যদি ডেঙ্গি ইনফেকশন ধরুন সেকেন্ড টাইম হয় 6 মাসের মধ্যে একটা অন্য একটা সেরোটাইপ দিয়ে, তখন একটা সাইটোকাইন স্টর্ম হতে পারে। এই সাইটোকাইন স্টর্ম ব্যাপারটা কি, এটাতে হয় কি ডেঙ্গি ইনফেকশনের সিভিয়ার ডেঙ্গি ইনফেকশন হতে পারে, তার ব্লাড প্রেশারটা ফল করে যেতে পারে, হেমারেজ হতে পারে, বিভিন্ন জায়গাতে ধরুন নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে, বা গায়ে চাকা চাকা দাগ হয়ে গেছে, বা লিভার ইনভলভমেন্ট হয়েছে, বা ব্রেন ইনভলভমেন্ট হয়েছে, এক্সটেন্ডেড ডেঙ্গি সিন্ড্রোম যেটাকে আমরা বলি। এইগুলো হলে কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতে হবে। এমনকি এরকমও হতে পারে, ধরুন একদিন দুদিন জ্বর হয়েছে, তার এমনি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ডাক্তারবাবু হয়তো তার ব্লাড প্রেশারটা মেপে দেখলেন তার ব্লাড প্রেশারটা ফল করে গেছে। এই জন্যই প্রথমেই আমরা বলি ডাক্তারবাবু যখনই জ্বর হবে তখনই আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, কেননা হয়তো ডাক্তারবাবু হয়তো ধরে দেখলেন যে আপনার ব্লাড প্রেশারটা ফল করে গেলে, এবং ডাক্তারবাবু হয়তো অ্যাডমিশন করতে বললেন। এরকম হয়েছে হয়তো উনি অ্যাডমিশন হলেন, দেখা গেল সেদিনকারই হয়তো উনি অনেক খারাপ হয়ে গেলেন, তাকে বা ICU-তে ভর্তি করতে হলো, বা পরবর্তীকালে ভেন্টিলেটর লাগতে পারে। এই জন্য আপনারা কখনোই নিজেরা কোনো রিস্ক নেবেন না, যেভাবে ধরুন একদিন দুদিন জ্বর হয়ে গেছে, আপনারা বাড়িতে ফেলে রেখেছেন, শুধু একটা প্যারাসিটামল খাওয়াচ্ছেন, এটা কখনোই করবেন না। আর্লি ডায়াগনোসিস করলে, আর্লি ট্রিটমেন্ট করলে খুব তাড়াতাড়ি রোগটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
1: আপনি আরেকটা কথাও বলছিলেন, সেটা হচ্ছে যে এই সময় সাপের কামড়ের একটা উপদ্রব ভীষণ রকম দেখা যায়, বিশেষ করে গ্রামে গঞ্জে, এবং যেহেতু বর্ষাকাল সেই জন্য গর্তগুলো সব জলে ভরে যায়, এবং স্বাভাবিকভাবে যারা গর্তের মধ্যে যাদের বাসস্থান তারা তো বেরিয়ে আসবে। সুতরাং এইরকম ঘটনার মুখোমুখি যদি কেউ হন তাহলে তিনি তড়িঘড়ি কি করবেন?
0: দেখুন সাপের কামড়ে কি করে বুঝবেন যে আপনার এটা সাপে, যদি দেখতে পান সাপটা এটা বুঝতেই পারেন এটা সাপের কামড়ে। অনেক সময় কি হয় রাত্রেবেলা হয়তো ঘুমিয়ে আছেন, হয়তো চিটি সাপ যেটাই কেউটে সাপ বলি আমরা, সেই সাপটা কামড়ে চলে গেল, কেউ বুঝতেই পারলেন না। পরের দিন সকালবেলা হয়তো লক্ষ্য করলেন যে তার চোখে পাতাটা পড়ে গেছে, গিলতে পারছেন না, তখনই বুঝতে হবে, ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে, এবং ডাক্তারবাবু তখনই ব্যবস্থা করবেন অ্যান্টিভেনাম, অ্যাক্টিন স্নেক ভেনাম, নিওস্টিগমিন, অ্যাট্রোপিন, এইগুলো দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিশন করলে রিকভারি চান্সটা অনেক বেশি। আর এক ধরনের স্নেক বাইট হচ্ছে ভাইপার বাইট, যেটাকে আমরা চন্দ্রপোড়া সাপ বলি। চন্দ্রপোড়া সাপটা কি করে বুঝবেন, কেটেছে যদি যেখানে কামড়েছে দেখবেন সেখানটা ফুলে গেছে, সেখান থেকে উজিং হচ্ছে, তার মানে বুঝতে হবে এটা হয়তো ভাইপার বাইটস হয়েছে, এটাকেও তাড়াতাড়ি ভর্তি করতে হবে এবং ব্যবস্থা করতে হবে। এখানে কিন্তু দেরি করা চলবে না, বা কোনো টুলনিকেট আপনারা বাঁধবেন না। অনেক সময় কি হয় আমরা একটা জায়গা বেঁধে দিই, বা সেখানটাকে হয়তো কেটে দেওয়া হলো, বা ইয়ে করা হলো, এই জিনিসগুলো একদমই করবেন না। জায়গাটা ইমোবিলাইজ করতে হবে, ইমোবিলাইজ মানে ধরুন কাউকে যদি সাপে কেটে থাকে, কামড়ে থাকে, দেখেন তাকে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে না হাঁটিয়ে সোজাসুজি হসপিটালে ভর্তি করতে হবে। তাড়াতাড়ি ভর্তি করলে কি হবে, তাড়াতাড়ি অ্যান্টি স্নেক ভেনাম শুরু করলে তাড়াতাড়ি চিকিৎসায় ভালো হয়ে যাবে। এই স্নেক ভেনাম থেকে অনেক সময় কি হয় রেনাল ফেলিওর হয়ে যায়, তখন ডায়ালিসিস কিছুদিন লাগে, ডায়ালিসিস করার পর আস্তে আস্তে আবার ওনারা নর্মাল ফিরে যান এবং কিডনিটা আবার নর্মাল হয়ে যায়।
1: সেক্ষেত্রে বাড়তি আর কি কি ঝুঁকি থেকে যাচ্ছে এই বর্ষাকালকে ঘিরে, এবং চর্মরোগের একটা কথাও আপনি বলছিলেন?
0: এই যে জলের, ধরুন জলে থাকার জন্য বা জলে অনেকক্ষণ খাওয়া থাকার জন্য অনেক সময় জলে থেকে একটা ডার্মাটাইটিস হতে পারে, বা একটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। অনেক সময় এই জলের থেকে অনেক সময় একটা লেপ্রোস্পাইরা বলে একটা ইনফেকশন আছে, সেই লেপ্রোস্পাইরা ইনফেকশনেও প্রবলেম হতে পারে, তাদের জ্বর হয়, তাদের জন্ডিস হতে পারে, তাদের রেনাল ফেলিওর হতে পারে। যেখানে সেখানে আপনারা বাইরের কাটা ফল খাবেন না, বাইরের জলটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন, বাইরের যে ফুচকাগুলো সেটা বেশি না খাওয়াই ভালো। এইগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে দেখবেন আপনারা এই জলবাহিত রোগ থেকে অনেক সময় আপনারা এই প্রবলেম থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন।
1: এছাড়া বয়স্কদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতার কি প্রয়োজন রয়েছে?
0: বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক সময় কোমরবিডিটি থাকে, তো কোমরবিডিটি শুনে কারণ ডায়াবেটিস আছে, কারোর হাই ব্লাড প্রেশার আছে, অবশ্য দেখা গেল তো ডায়াবেটিসটা আনকন্ট্রোল অবস্থায় আছে, হাইপারটেনশনটা আনকন্ট্রোল অবস্থায় আছে, এগুলো যদি সব ঠিকঠাক কন্ট্রোলে থাকে তাহলে দেখবেন অল্প একটু অসুবিধা হলেও সেগুলো চট করে সেরে যায়। কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে তার উপরে একটা ধরুন একটা ইনফেকশন হলো, সর্দি কাশি লেগে গেল, সেখান থেকে পরবর্তীকালে একটা নিউমোনিয়া হতে পারে বা আরো বেশি কোনো সিরিয়াস কিছু হতে পারে। সেরকম বাচ্চাদেরও, যেহেতু বাচ্চারা খুব ছোট বলতে পারে না ঠিক মতো, তাদের বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে, বা অনেক সময় বাচ্চারা খেলাধুলা করতে করতে তারা একটা কোনো একটা অ্যাসপিরেট করতে পারে, অন্য গুলি হলো।

0: বা একটা পুঁথি হলো, সেখান থেকে তার একটা হঠাৎ শ্বাসকষ্ট হতে পারে, বা বাচ্চারা অনেক সময় দেখবেন এই জলের মধ্যে হয়তো অল্প একটু জল নাড়া নাড়া ডালার মধ্যে তার একটা হঠাৎ ড্রাউনিং হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এই জন্য যতটা পারা যায় বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের একটু সাবধানে থাকতে হবে, যাতে নাকি তারা হঠাৎ কোনো বিপদ যাতে না হয়।
1: আমাদের এই সময় যে আবহাওয়াটা থাকে, দেখবেন গরমটাও রয়েছে, আবার বৃষ্টির জল হঠাৎ করে এমন পড়ছে যে আমাদের এই তাপমাত্রার খুব একটা হেরফের হয়। এর থেকে বেঁচে থাকার উপায় কি? মানে
0: তাপমাত্রা হেরফের হওয়ার জন্য ব্যাপারটা কি হয়, আমাদের বিভিন্ন না চট করে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই যে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো প্রলিফারেশন হয়, তো এই সেই জন্য আমাদের এটা যাতে না হয় আমরা একটা কিন্তু প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি সবসময় আমরা মনে রাখতে হবে। প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিটা হচ্ছে রেগুলার বেসিসে ছোটবেলা থেকে যদি আমরা একটা এক্সারসাইজ করি, আমরা যদি একটু প্রাণায়াম করি, হেলদি লাইফস্টাইল যদি ফলো করি, বাইরের যদি খাবার দাবারগুলো জাঙ্ক ফুড যদি অ্যাভয়েড করি, তার মানে কি আমাদের ছোটবেলা থেকে শরীরটাকে একটা দুর্গের মতো বানাতে হবে, যে দুর্গটা চট করে কোনো বাইরের জীবাণু বা কোনো ভাইরাস চট করে অ্যাটাক করতে পারবে না। এই কথাটা মাথায় রেখে কিন্তু আমাদের ছোটবেলা থেকেই যদি আমরা চলতে আরম্ভ করি রেগুলার বেসিসে, তাহলে আমাদের এই প্রবলেমগুলো যে ধরুন এই সর্দি কাশি লাগা বা জ্বর হওয়া বা চট করে কিছু একটা হওয়া, এটা কিন্তু অনেকটাই আমরা প্রিভেন্ট করতে পারবো।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: নমস্কার।
1: নমস্কার।
2: অনেক বিষয়গুলোই জানা গেল। আসলে প্রধানত যে বিষয়টা সেটা হচ্ছে যে সজাগ থাকা, কিছু কিছু জিনিস মাথায় রাখা, সচেতনতাটা ভীষণ রকমের দরকার। এবং তাই জন্যই কিন্তু বর্ষাকালেও বিভিন্ন সমস্যা থাকলে তার কাছ থেকে বেঁচে থাকার যে বিভিন্ন উপায় সেটা কিন্তু অবশ্যই আমাদের সুন্দর করে বললেন ডাক্তার নীলাদ্রি সরকার, মেডিসিন বিশেষজ্ঞ, SSKM হাসপাতালের বিভাগীয় প্রধান মেডিসিনের। এবং তিনি যে বিষয়গুলো বললেন যে কয়েকটি রোগ আছে যেই রোগগুলো কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, সেই রোগগুলোর থেকে বাঁচার যে উপায়, অর্থাৎ এই সময় মুখরিত চারদিকে বর্ষার জলে পৃথিবী হয়তো এই যে এত তীব্র গরম, তার থেকে আমরা হয়তো খানিকটা হলেও সাময়িক হলেও এই বর্ষার জল আমাদের স্বস্তি দেয়, গরমের যে একটা দাবদাহ তার থেকে খানিকক্ষণ হলেও আমরা স্বস্তি পাই। এবং কবিদের কাছে তো বটেই, বর্ষা অত্যন্ত প্রিয় ঋতু। কিন্তু যারা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোন, অফিস করেন এবং তার পাশাপাশি নিজেদের ব্যবসা রয়েছে, কাজকর্ম রয়েছে, প্রত্যেকে কিন্তু বর্ষায় সারা দিন বৃষ্টি হলে, ঝমঝমিয়ে বৃষ্টি হলে এক রকমের সমস্যা, আর যদি অতিরিক্ত বর্ষণ হয় তাহলে তো কথাই নেই, চারদিকে দুর্যোগ আর দুর্যোগ। আর আরও একটা বিষয় কিন্তু বলতেই হয়, বজ্র বিদ্যুৎ সহ যখন বর্ষণ হয় তখন কিন্তু অবশ্যই আমরা যারা বাড়িতে বসে আছি বা চার দেয়ালের মধ্যে রয়েছি তারা কিন্তু অবশ্যই চিন্তিত হন, বাইরে সেই সময় যারা রয়েছে তাদের জন্য। সুতরাং এই সতর্কতাগুলো কিন্তু আমাদের একটু বাড়তিভাবে মাথায় রাখতেই হয়, যে সতর্কতাগুলো আবহাওয়া দিচ্ছে যে আজকে ভারী বর্ষণ হবে, সেই সময় একটু বজ্রবিদ্যুৎ সহ হলে অবশ্যই নিজেকে একটা সেফ জোনের মধ্যে, চারিদিকে ঢাকা জায়গায় নিজেকে নিয়ে চলে আসা, এই সামান্য কিছু সতর্কতা যেগুলো আমরা মাথায় রাখলে এবং যদি সেগুলো মেনে চলি আমরা নিশ্চয়ই ভালো থাকবো। আর ভালো থাকার জন্যই তো রেডিও ক্লিনিকে এক একটা বিষয় নিয়ে আমরা আসি। ভালো থাকার আরও একটা পাসওয়ার্ড আছে জানেন তো, কি বলুন তো? ভালো ভালো গান শোনা, তাহলে একটা গান বরঞ্চ শুনে নি। আজকে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে শোনাবো এই গানটা, দেখুন তো কেমন লাগে।

জীবনে চলার পথে আমাদের প্রত্যেকটা সময় একে অপরের সাথে কিন্তু আমরা যুক্ত থাকতে চাই, এবং আজকের যে সময়কাল তাতে হয়তো আমরা প্রত্যেকে ব্যস্ত নিজেদের মতো করে, কিন্তু এই ব্যস্ততার মাঝেও জানেন তো কিছু কিছু সম্পর্ক থাকে, কিছু কিছু ভালো লাগা থাকে যেগুলো আমাদের আলাদা করে একটা অক্সিজেন দিয়ে যায়। সেগুলো জীবনের মধ্যে, ভালোবাসার মধ্যে, ইচ্ছে শক্তির মধ্যে বাঁচিয়ে রাখাও কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। শুনলাম অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে, এরপরে চলে যাই আপনাদের জন্য দুটি ঘোষণায়।

প্রথমেই আসি আমার কলমের বিষয়। আমার কলমের বিষয় বলতে গেলে প্রথমেই বলবো যে এবারের বিষয় কিন্তু জীবনের সন্ধ্যাতারা। জীবনের সন্ধ্যাতারা, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যাতারা। এরকমই সন্ধ্যাতারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়, যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনে সেই সন্ধ্যাতারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যাতারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mahiala@gmail.com। আর চিঠিতে পাঠানোর অবশ্যই সুযোগ রয়েছে, চিঠি পাঠানোর জন্য আপনার ঠিকানাটা জানা দরকার। আমার কলম মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। অন্যদিকে এক কলমে দুই নারী।

এক কলমে দুই নারী, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব, পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি।

লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আর মেল আইডি বা আমাদের চিঠি পাঠানোর ঠিকানাটা আরও একবার বলে দিই, mihal@aikolkat@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে কিন্তু প্রথমেই লিখবেন এক কলমে দুই নারী, তারপর মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। ওমা, চিঠি বা মেল যাই কিন্তু পাঠান, মাথায় রাখতে হবে সবই কিন্তু 23 জুলাই এর মধ্যে পাঠাতে হবে। আর আপনাদের চিঠি বা মেলের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, তা তো আপনারা জানেনই। আচ্ছা, এই যে এক সুন্দর এক আবহাওয়া, মানে ওই বর্ষাকালের যেমন কিছু সমস্যার কথা আমরা আজকে আলোচনা করলাম, ডাক্তারবাবু বলেও দিলেন সমাধানের কথা, কিন্তু ভালো লাগাও তো কিছু না কিছু আছে। সেই ভালো লাগার মধ্যে অবশ্যই বর্ষা ঋতুর এই মনোমুগ্ধকর এক পরিবেশ, আর সেই পরিবেশ দেখুন তো কেমন ফুটে উঠছে মান্নাদের কণ্ঠে, চলুন শুনে নিই।

সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ, এই দেশটা থেকে যাক। ভালো থাকবেন আপনারা, আমি সোমা মুখোপাধ্যায় ছিলাম আজকে মহিলাদের আসরে আপনাদের সঙ্গে। আপনারা খুব ভালো থাকুন, নমস্কার।

0: শুনছিলেন মহিলাদের আসর। উপস্থাপনা ছিলেন সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

0: প্রতিদিন অন্বেষায় আমরা নিয়ে আসি বিজ্ঞানের খবরাখবর, বিজ্ঞানের বিশ্লেষণ, নতুন নতুন কী ঘটছে অথবা যা ঘটছে যা সম্পর্কে আমরা হয়তো খবর রাখি না সেগুলো কেন ঘটছে সব কিছু। আমাদের সঙ্গে থাকেন বিজ্ঞানীরা, বিজ্ঞান সাংবাদিকরা এবং পরিবেশ নিয়ে কাজ করা মানুষজন। আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের কাছে খুব আকর্ষণীয় কিন্তু তথ্য হয়তো আমাদের কাছে তত নেই। আমরা কথা বলবো কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে। তবে তার আগে বিজ্ঞানের টুকরো খবর।
1: বিভিন্ন শিল্পে ছাঁকনির দরকার হয়, যেমন বস্ত্র শিল্পে বিভিন্ন রঙকে, ওষুধ শিল্পে বিভিন্ন রাসায়নিককে, জল পরিশোধনের সময় জলের অবাঞ্ছিত দ্রব্যগুলোকে আলাদা করার দরকার হয়। এজন্যে সাধারণত বাষ্পীভবন আর পাতন প্রক্রিয়ার উপরেই ভরসা রাখা হয়। তবে এতে প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়, তার ফলে বাতাসে ভালো পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মেশে। সম্প্রতি আইআইটি গান্ধীনগরের বিজ্ঞানীদের তত্ত্বাবধানে এক নতুন ধরনের পর্দা তৈরি করা হয়েছে, যা আসলে একটা উন্নত ধরনের ছাঁকনি। জার্নাল অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে এই খবর জানা গেছে। বিজ্ঞানীরা এজন্যে পলি অক্সোমেটালিক বা পোম ক্লাস্টার ব্যবহার করেছেন। প্রতিটি ক্লাস্টারের একটা করে স্বাভাবিক ও স্থায়ী ছিদ্র আছে, যার ব্যাস 1 ন্যানোমিটার। প্রতিটা ক্লাস্টারেই তারা নমনীয় রাসায়নিক শৃঙ্খল আটকে দিয়েছেন। এই রকম প্রায় কয়েক কোটি ক্লাস্টারকে জলের উপরে রাখলে একটা পাতলা স্তরের মতো সেগুলো সজ্জিত হয়েছে। এইভাবে তৈরি হয়েছে উন্নত প্রযুক্তির একটা ছাঁকনি। এতদিন শিল্পক্ষেত্রে পিভিসির তৈরি যে ছাঁকনি ব্যবহার করা হতো, তার থেকে প্রায় 10 গুণ উন্নত এই নতুন ছাঁকনি। বিজ্ঞানীদের দাবি, নমনীয় স্থায়ী এই ছাঁকনি ব্যবহারে বেশি শক্তি লাগে না এবং পরিবেশও দূষিত হয় না, ফলে খরচও কম হয়।
0: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আজকে আমাদের অতিথি অধ্যাপিকা অনিন্দিতা ভদ্র। তিনি, আপনারা জানেন, আমাদের ভারতবর্ষে কয়েকটি প্রতিষ্ঠান, অত্যন্ত মান্য প্রতিষ্ঠান, আইজার বলে পরিচিত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, আমাদের এই কলকাতা যে আইজার সেখানে তিনি অধ্যাপনারত, গবেষণারত। একই সঙ্গে হয়তো পরিচয় করানো যায় এভাবে যে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইয়াং একাডেমি অফ সায়েন্স তার ফাউন্ডার চেয়ারপারসন। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় উঠে আসবে যখন আমরা তার সঙ্গে কথা বলব। কিন্তু কথা বলার যে বিষয়টা সেটা কি আপনাদের কৌতূহল হচ্ছে, খুব স্বাভাবিক। আমরা কথা বলবো কুকুর নিয়ে, কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে। এবং নিশ্চিত থাকুন এমন কিছু কথা আজকের আলোচনায় উঠে আসবে যা আপনি হয়তো জানেন, ভেবে তলিয়ে দেখেননি, অথবা একেবারেই আমরা জানি না। কি বলে শুরু করি, আপনার গবেষণার জায়গাটা বা গবেষণার ক্ষেত্রটা আমি যদি বলি কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক, যেহেতু আপনি একজন বিহেভিয়ারাল বায়োলজিস্ট, সেটা কি বলাটা ঠিক হবে নাকি অন্যভাবে এটাকে উপস্থাপন করা উচিত?
2: না, অবশ্যই কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক, কিন্তু সেটা বোঝা এবং বিবর্তনের মধ্যে দিয়ে কী করে সম্পর্ক তৈরি হলো, সেই প্রশ্নটার উত্তর খোঁজাটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য। আর সেটা করতে গিয়ে আমি যেমন বলি যে কুকুরদের পারিবারিক জীবনে উঁকিঝুঁকি মারাটা আমাদের কাজ, আমরা বিজ্ঞানীরা সব জায়গাতেই একটু কখনো মাইক্রোস্কোপ দিয়ে কখনো অন্য কিছু দিয়ে উঁকিঝুঁকি মেরে থাকি, এই ক্ষেত্রে আমরা যেটা করি আমাদের ছাত্রছাত্রীরা, কখনো ক্যামেরা নিয়ে, কখনো হাতে শুধু মোবাইল নিয়ে, কখনো শুধু নোটবই আর পেন নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ে। এবং আমাদের যারা পথ কুকুর বা নেরি কুকুর বলি আমরা সাধারণত বাংলায়, এবং ইংরেজিতে আমরা এদের বলি ফ্রি রেঞ্জিং ডগ। কেন? কারণ এরা যেখানে খুশি নিজের ইচ্ছায় যেতে পারে, তাই জন্য এদের চলাফেরার ওপরে আমাদের তৈরি করে দেওয়া বাধা যেটা পোষ্যদের উপরে আছে সেটা এদের ক্ষেত্রে নেই। একটা কথা আছে যেটা সবসময় আমরা বলে থাকি যে স্ট্রে ডগ, মাথায় রাখতে হবে আমাদের নেরিরা কিন্তু আসলে স্ট্রে নয়, কারণ

0: ইংরেজিতে যে শব্দটা স্ট্রে, তার মানে তার যেখানে থাকার কথা নয় সে সেখানে চলে এসেছে বা ভুল করে চলে এসেছে, এই কথাটা বলা হয়। কারণ অনেক সময় বিদেশে দেখা যায় যে কারো পোষা কুকুর তার বেখেয়ালে হতে পারে, বা যার কুকুর তিনি মারা গেছেন, বা কোনোভাবে কুকুরটি হারিয়ে গেছেন, অথবা অনেক সময় আজকাল হচ্ছে যে মানুষ কুকুরকে তার কাছে রেখেছিল পোষ্য হিসেবে, একটা সময় গিয়ে সে আর সামলাতে পারছে না, তখন সে কুকুরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। এরা হলো স্ট্রে, কারণ এরা পোষা ছিল, এখন আর নেই, তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তারা কোথায় থাকতে হবে জানে না, কি করতে হবে জানে না। আমাদের নেরিরা কিন্তু তা নয়। সেই মহাভারতের যুগে যুধিষ্ঠিরের পেছনে পেছনে যে ধর্ম কুকুর বেশে স্বর্গে গেছিলেন, আমরা যদি সেই গল্পটাকে একটু অন্যভাবে ভাবি, ভাবুন কিছু ছেলেমেয়েরা ট্রেক করতে গেছে পাহাড়ে হিমালয়ে, বা আমরা বেড়াতে গেছি গাড়ি করে, অনেক সময় হবে একটা লোমশ পাহাড়ি কুকুর হঠাৎ কোথা থেকে লেজ নাড়তে নাড়তে চলে আসবে, আমরা যদি কেউ কুকুর প্রেমী হই তাকে দুটো বিস্কুট খাওয়াবো। এমন অভিজ্ঞতা আমার অন্তত অনেকবার হয়েছে, কুকুর রাস্তার ওপার থেকে আমায় দেখে চলে এলো, আমি তাকে খাওয়ালামও না হয়তো, আমি গাড়িতে রয়েছি, সে সেই গাড়ির পেছন পেছন দৌড়তে দৌড়তে গ্রামের সীমানা পেরিয়ে চলে গেল, কেন গেল জানি না। কুকুরটা আমাদের গাড়িটাকে পছন্দ করলো না গাড়িতে বসা মানুষগুলোকে পছন্দ করলো, তার কি মনে হলো? এবার আমি যদি বলি যে পাণ্ডবরা যখন স্বর্গারোহণের যাত্রা শুরু করলেন, কোনো একটি গ্রামের এরকমই একটি নেরি কোনো কারণে যুধিষ্ঠিরকে তার ভালো লেগে গেছিল, এবং যুধিষ্ঠিরের পেছন পেছন সে নিজের গ্রামের সীমানা ছাড়িয়ে নিজের চেনা জায়গা ছেড়ে অনেক দূর চলে গেল। অবশ্যই এখানে ধর্ম রয়েছে, নীতি রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু একজন কুকুর বিজ্ঞানী হিসেবে এবং একজন কুকুর প্রেমী হিসেবে যে এই ঘটনা এখনো শহরে গ্রামে দেখে থাকে, আমার কাছে এটা খুব একটা লোভনীয় এক্সাম্পল। কারণ নেরিরা 2000 বছর আগে যা করত তারা এখনো তাই করছে।
1: এখানে একটা প্রশ্ন মনে না এসে পারে না, যেহেতু আপনি ইউরোপের সঙ্গে বা পাশ্চাত্যের সঙ্গে একটা পার্থক্য টানছেন, পার্থক্যটা তৈরি হলো কিভাবে? মানে আমি ধরে নিতে পারি যে ভৌগোলিক কারণে, আবহাওয়ার কারণে, শীতের দেশ কিছু তাদের কারণে একটু অন্যরকমভাবে থাকবে, কিন্তু পথ কুকুর রইল না আর আমাদের রয়ে গেল, পার্থক্যটা তৈরি হলো কি কারণে?
0: এইটা খুব অদ্ভুত একটা ব্যাপার। পথ কুকুর কিন্তু সব জায়গাতে সমস্ত দেশেই কোনো না কোনো সময় ছিল। এই যে পথ কুকুর রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটার শুরুটা ঠিক কোথায় বা কোন দেশে হয়েছে আমরা জানি না, কিন্তু সেটা হয়েছে গত 100-200 বছরে, তাও হয়তো না। কিন্তু তার আগে যেটা হয়েছে সেটা হলো ব্রিডিং। মানুষ মানে চাষ করতে শুরু করেছে যবে থেকে, তবে থেকে তারা পশুদের, গাছপালাদের সবাইকে নিয়েই গবেষণা করে গেছে, এবং সেটা করতে করতে আমাদের বিভিন্ন খাদ্য শস্য তৈরি হয়েছে, আমাদের পোষা বিভিন্ন প্রাণী, যেগুলো আমাদের দুধ দেওয়া গরু বলুন বা আরবি ঘোড়া বলুন, সবই আমাদের তৈরি করা, জেনেটিক্স না জেনেও মানুষ এটা করেছেন। কুকুরের ক্ষেত্রেও কিন্তু তাই। এখন ধরুন সারা পৃথিবীতে 350-এর বেশি ব্রিড আছে যেগুলোকে রেজিস্টার্ড ব্রিড বলা হয়। সেটা আপনি রটওয়াইলার বলতে পারেন, জার্মান শেপার্ড বলতে পারেন, হাস্কি বলতে পারেন, বা স্পিটজ বলতে পারেন, সেগুলো সবই রেজিস্টার্ড ব্রিড। এবার এই ব্রিডগুলো সব আমরা তৈরি করেছি, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল সিলেকশন। মানে মানুষ যেরকম কুকুর চায় সে 2-3-4-5 জেনারেশন ধরে ধরে ধরে তাদের মধ্যে
1: একটা পিওর ব্রিড আনার চেষ্টা। হ্যাঁ,
0: এবং আমার চাই এই ধরনের কুকুর, সেই কুকুরটাকে তৈরি করা, যতগুলো হাউন্ড আছে শিকারে মানুষ ব্যবহার করেছে সব সেইভাবে তৈরি করা। কিন্তু রাস্তায় আমরা যে কুকুরদের দেখি তারা কিন্তু প্রকৃতিতে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে। এবং আপনি যদি এখন দেখেন গ্লোবাল সাউথ বলতে আমরা যে দেশগুলো বুঝি, আফ্রিকান দেশগুলো ভাবুন বা সাউথ ইস্ট এশিয়া ভাবুন, সব জায়গাতেই পথকুকুর আছে, তারা একইভাবে থাকে। একটা জিনিস আমার বলতে ভালো লাগে যে আমরা যখন শুরু করেছিলাম পথকুকুর নিয়ে গবেষণা পৃথিবীতে কেউ করত না।
1: আচ্ছা,
0: এখন কিন্তু গত 7-8 বছরে কি বড় জোর 10 বছরে পেরু, ভেনেজুয়েলা, মরক্কো, থাইল্যান্ড এরকম বিভিন্ন জায়গায় পথকুকুর নিয়ে গবেষণা হচ্ছে।
1: আচ্ছা,
0: কারণ এখন মানুষ বুঝেছে যে কুকুর প্রজাতিটাকে বুঝতে হলে আমাদের সেই সব কুকুরদের দেখতে হবে যারা বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে, যারা প্রকৃতির সঙ্গে

0: মিলেমিশে রয়েছে, যাদের আমরা যেটাকে বায়োলজিতে বলি স্ট্রাগল ফর সার্ভাইভাল, সেটার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হয়।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি অধ্যাপিকা অনিন্দিতা ভদ্রের সঙ্গে এবং আমাদের আলোচনার বিষয় অত্যন্ত আকর্ষণীয়, কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক, পথ কুকুরকে আমরা কিভাবে দেখব, পথ কুকুরের পাশে পোষা কুকুর, আলাদা করে তৈরি করা কুকুর, সেই বিষয়টা কেমন। আর এই জায়গাটা এসে আমাদের একটা সুযোগ হয় প্রশ্ন করার, যে প্রত্যেকটা মানুষের আগ্রহ যে তৈরি হয় তার তো কোথাও একটা প্রেরণাস্থল থাকে কোনোভাবে হয়। বা আমি যদি আরো বিস্তারে এভাবে বলি, যে আপনি বললেন অন্যান্য অনেক দেশে এগুলো হচ্ছে, কোনো একজন মানুষ থাকেন, সেটা হয়তো ভারতীয় অথবা তার ভারতীয় ছাত্র বা ছাত্রী সেরকম থাকতে পারেন। এই প্রসঙ্গে আমি জানতে চাইব যে আপনি পড়াশোনা করলেন বা পিএইচডি করলেন কোথায়, যেখান থেকে আপনার এই কাজটা শুরু?
0: আমি পিএইচডি করেছি আইআইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরে। আমি কাজ করেছি প্রফেসর রাঘবেন্দ্র গদক্করের কাছে, এবং অ্যানিমাল বিহেভিয়ার যে ফিল্ডটা বা ইথোলজি, তাতে সম্পূর্ণ শিক্ষাটা আমার ওনার কাছে পাওয়া। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে পিএইচডি কিসে করেছো, আমি বলি বোলতার পলিটিক্স। ওনার ল্যাবে যে প্রাণীটি নিয়ে কাজ করা হয় সেটা এক ধরনের বোলতা, দক্ষিণ ভারতেই পাওয়া যায়, উত্তর ভারতে খুব একটা পাওয়া যায় না। এরা সমাজবদ্ধ জীব, এবং এরা কিভাবে থাকে, এদের রানী কিভাবে পাল্টায়, কেন পাল্টায়, রানী চলে গেলে বা রানী মারা গেলে কিভাবে আরেকজন নতুন রানী হয়, এই যে পুরো ডাইনামিক্সটা, এটা বোঝাই ছিল আমার পিএইচডির কাজ। এদের সাথে কুকুরের কোনোই সম্পর্ক নেই। কিন্তু প্রফেসর গদক্কর আমাকে সবসময় প্রেরণা দিয়েছেন যে নিজের রিসার্চের বাইরে আরও নানা বিষয়ে জানার চেষ্টা করা, পড়াশোনা করা। সেটা করতে গিয়ে আমি যেহেতু ছোট থেকেই কুকুর ভালোবাসি, রাস্তার কুকুরকে আমার বন্ধু মনে হতো, আমি তাদের বিস্কুট খাওয়াতাম, আমার বাড়িতে উঠোনে কুকুর এসে খেয়ে যেত, এগুলো আমি দেখে বড় হয়েছি। কুকুরের প্রতি আমার একটা স্বাভাবিক ভালোবাসা ছিল। কুকুরের বিষয়ে যে গবেষণাগুলো হচ্ছিল সেই সময়, সেরকম কিছু পেপার আমি পড়েছি। সেটা পড়তে গিয়ে আমার সবসময় মনে হতো যে এরা তো পোষা কুকুর, যার পোষ্য তাকে নিয়ে ল্যাবে নিয়ে আসছে, একটা খুব সুন্দর এসি ঘরে ক্যামেরা বসিয়ে কুকুরকে সব বুঝিয়ে শুনিয়ে দিয়ে তাকে দিয়ে কাজ করাচ্ছে, সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করছে, করে তারপরে তারা বলছে কুকুর এটা বোঝে, কুকুর মানুষকে এতটা চেনে। কিন্তু এরা কি সত্যি কুকুর? মানে এটা কি আমরা কুকুর সম্পর্কে বলতে পারি, নাকি ওই ব্রিডটা সম্পর্কে বলতে পারি, নাকি আমরা পোষ্য কুকুর সম্পর্কে বলতে পারি? আমার মনে আছে আমি প্রফেসর গদক্করকে একদিন এই প্রশ্নটা করেছিলাম যে এই যে এত কুকুর রাস্তায় আছে, এরা এদের দেখে না কেন? উনি খুব হেসে বলেছিলেন, আমেরিকাতে তো রাস্তায় কুকুর নেই, তুমি তো পড়ছো যে পেপারগুলো, সেগুলোতে আমেরিকা থেকে ইউরোপ থেকে বেরোচ্ছে, ওরা কোথায় রাস্তায় কুকুর দেখে? এইটা কোনোভাবে আমার মাথায় রয়ে গিয়েছিল। তাই পিএইচডির পরে যখন আমি ঠিক করলাম যে আইজার কলকাতাতে আমি অ্যাপ্লাই করব চাকরির জন্য, এবং তখন আমার চিন্তা হলো যে এবার আমাকে একটা নিজের রিসার্চ ল্যাব তৈরি করতে হবে, তখন প্রফেসর গদক্করের সাথেই আমি আবার আলোচনা করলাম, এবং সেইভাবেই একটা আলোচনার মাধ্যমে বেরিয়ে এলো। আমি তখন ভাবলাম যে আমি কুকুরদের বিষয়ে যদি গবেষণা করতে চাই, আমার তো ট্রেনিং নেই। উনি বললেন যে তোমার তো ট্রেনিং বেসিকটা আছে, তুমি পড়াশোনা করে চেষ্টা করো না। উনি আমাকে কিন্তু উদ্দীপ্ত করেছিলেন সেইভাবে, একটা সম্পূর্ণ অন্য বিষয়কে নিয়ে, সেটা নিয়ে নতুন একটা গবেষণার পথ শুরু করা, সাহসটা উনি জুগিয়েছিলেন, উদ্দীপনাটা উনি জুগিয়েছিলেন, তারপরে কাজটা হয়েছে।
1: আচ্ছা, এখানে একটা আগ্রহ জাগে জানার, যে এমনিতে আমরা বিহেভিয়ারাল বায়োলজি বা ইথোলজি বলছি, যেমন ঘোড়াদের নিয়ে একটা আলাদা চর্চা হয়, কুকুরদের ক্ষেত্রে কি আলাদা চর্চার কোনো নাম আছে এই শৃঙ্খলা?
0: না।
1: আচ্ছা, বেশ, তার মানে এটা এর মধ্যেই আপনি বেছে নিয়েছেন একটা বিষয় হিসেবে। বেশ, আপনার পুরনো কথায় ফিরে যাই, যে এই যে কুকুর আমাদের কাছাকাছি রয়ে গেল এবং পাশ্চাত্যের থেকে আলাদাভাবেই রয়ে গেল, এবং তারা যে মানুষের সঙ্গে কোথাও একটা দেনা পাওনার সম্পর্কে জড়িয়ে পড়লো, যেটা আপনি এগিয়ে দিয়েছিলেন আমাদের কিছুটা, সেখান থেকে যদি আবার ধরেন যেটা আপনাকে মূলত আকর্ষণ করে।
0: একটা গল্প বলি, ধরুন আমি যদি চোখ বুজে ভাবি যে আমাদের পূর্বপুরুষ আজ থেকে 30,000 বছর আগে, কারণ এখন মোটামুটি জেনেটিক্স দিয়ে বোঝা যাচ্ছে যে 30,000 থেকে 40,000 বছর আগে কুকুর প্রজাতিটা তৈরি হয়ে গেছে, নেকড়ের থেকে আলাদা হয়ে গেছে কিছু কিছু জায়গায়, এবং সেটা মনে করা হচ্ছে প্রথম হয়েছিল ইস্ট এশিয়াতে বলে, সেটা কারণ চায়নাতে কাজ হয়েছে, জাপানে কাজ হয়েছে, ভারতে এই কাজটা তেমনও হয়নি। তো যাই হোক, মনে করুন 30,000 বছর আগে কিছু মানুষ তারা শিকার টিকার করে নিয়ে এসে তারা আগুনের পাশে বসে মাংস পুড়িয়ে খাচ্ছেন। এবার সেই সময় তো চামড়া, নখ, দাঁত, হাড়গোড় সব কিছুই ব্যবহার করা হয়, কিন্তু

0: যাই করি না কেন আমরা কিছু উচ্ছিষ্ট তো রয়েই যায়। এইটা একটা দৃশ্য। আরেকটা দৃশ্য হচ্ছে একটা নেকড়ের পাল। এবার এই নেকড়ের পালে যেটা হয়, এদের একটা আলফা থাকে, আলফা দম্পতি থাকে, একজন আলফা নয়।
1: আচ্ছা,
0: তারা প্রথমে খাবে, তারপরে যে হায়ারার্কি বলা হয় তাতে এর পরে যারা আছে দু নম্বর, তারপরে তারা খাবে, তারপরে আলফাদের ছেলেপুলেরা খাবে। এইটা করতে করতে যারা একটু ছোট, হয়তো বয়সে ছোট অথবা তারা অতটা শক্তভক্ত নয়, যারা ওই হায়ারার্কির তলার দিকে, তারা ওই উচ্ছিষ্ট ভোজই থেকে যায়।
1: বেশ আমন্ত্রণতান্ত্রিক আর কি।
0: এবার এদের তো পেটটা খুব একটা ভরে না, কিন্তু এরা যদি একা চলে যায় কোথাও, এরা শিকার করে খেতে পারবে না, খরগোশ মেরে খাওয়ার একা ক্ষমতা এদের নেই, তাই দলে শিকারটা করতে এদের লাগে, কিন্তু এরা পেট ভরে খেতে পায় না। এবারে এরকম একটি নেকড়ে যদি বুঝতে পারে যে এই যে দুপে জীবগুলো ঘুমোতে চলে গেল, ওই যে উচ্ছিষ্টগুলো সেগুলোতে দিব্যি খেয়ে নেওয়া যাচ্ছে, এইভাবে যদি একটা সম্পর্ক শুরু হয় যে মানুষ যখন বসে আছে এরা দূরে থাকছে, মানুষ ঘুমোতে চলে গেলে এরা আস্তে আস্তে আসছে, এসে উচ্ছিষ্টগুলো খাচ্ছে, সেখানে যদি আরেকটা প্রাণী চলে আসে তখন কিন্তু সে চেঁচাবে, কারণ এটা আমার। এই সম্পর্কটাই এখন মনে করা হয় যে আস্তে আস্তে কিছু কিছু মানুষ বুঝেছিলেন যে এই প্রাণীগুলো তো বেশ ভালো, এরা থাকলে তো অন্য একটা সাপ দিলে আমি টের পাচ্ছি, বা এরা উচ্ছিষ্ট খাচ্ছে কি, যদি আমি আরেকটু খেতে দিই এ শিকারে আমার সঙ্গে চলে যাচ্ছে এবং আমাকে সাহায্য করছে। এইভাবেই একটা সম্পর্ক প্রথম থেকে শুরু হয়েছিল, পোষ্য হিসেবে নয়, আমি আছি তুমি আছো, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি। এবং আমাদের পথে যে কুকুররা থাকে তাদের সঙ্গে কিন্তু এখনও আমাদের সেই সম্পর্কটা রয়েছে। আপনি যদি গ্রামে গিয়ে বলেন যে কুকুরদের তোমরা মারো, তারা কিন্তু অনেকেই বলেন না না, রাত্রিবেলা হায়না আসে যখন তখন তো ওরাই চিৎকার করে আমাদের জানান দেয়, বা সাপ এলে তো ওরাই চেঁচায়, গোয়ালে যখন সাপ ঢোকে কুকুরগুলো ডাকে, তো কুকুরদের মারলে কি করে হবে। সুতরাং এই যে একটা যেটাকে আমরা মিউচুয়ালিজম বলি বায়োলজিতে, সেটা দিয়েই কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক শুরু।
1: আচ্ছা, এই যে গবেষণাটা আপনি যখন করছেন তখন জানার ইচ্ছে হয় যে আমরা যেমন বলি ইনসিটু কাজ করা বা ওয়াইল্ডে গিয়ে কাজ করা, এটা তো আপনার একটা অন্যরকম, আপনি এমন একটা জায়গায় বসে আছেন তার চারপাশে কুকুর আছে, তাহলে আপনি কি মার্ক করে নিলেন নাকি তাদের কয়েকজনকে একটা ঘেরা টোপের মধ্যে রেখে তবে চাই?
0: না না, একদমই না, আমরা ইনসিটুই কাজ করি, কারণ নেরিদের জন্য ওয়াইল্ড হচ্ছে মানুষের জঙ্গল।
1: আচ্ছা,
0: তো আমরা অনেকটাই কাজ শহুরে জায়গায় করি, মাঝে সাঝে কিছু প্রশ্নের জন্য গ্রামের দিকেও যাই, কিন্তু আমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বা ক্যামেরা নিয়ে যেখানে কুকুর সেখানে পৌঁছে যাওয়া। এবং অনেকেই এটা খুব অবাক হন যে তোমরা চেনো কি করে, আসলে কিন্তু প্রত্যেকটা কুকুরকে আলাদা দেখতে, একটু ভালো করে মন দিয়ে দেখলে, কারো একটা কোথাও লেজে সাদা দাগ আছে, কারো কানের ওপরে একটু কালো ছোপ আছে, এইগুলো দিয়ে প্রত্যেকটা কুকুরকে আলাদা করে আমরা চিনে নিতে পারি। এবং কুকুররা যেহেতু নিজস্ব এলাকার বাইরে থাকা পছন্দ করে না, ওরা খুবই টেরিটোরিয়াল, তাই জন্য ওই এলাকার কুকুরগুলোকে চিনে নিলে এক্স্যাক্টলি একই রকম দেখতে একটা কুকুর আমি কল্যাণীতে পেয়েছি আর একটা কুকুর কলকাতায় পেয়েছি, তাতে তো আমার অসুবিধা নেই।
1: আচ্ছা,
0: কিন্তু কাছাকাছি একটা জায়গার মধ্যে আমি যদি দশটা কুকুর পাই, দশটা কুকুরের মধ্যে আমরা চিনে নিতে পারি কোনটাকে।
1: আচ্ছা, এই যে চিনে নিলেন, এই যে ডেটাটা সংগ্রহ করলেন, এই ডেটার সঙ্গে দেখুন আমরা তো দূর থেকে দেখি, আমরা বুঝতে পারি না, ফলাফল নিয়ে আপনারা যখন হয়তো কোনো সম্মেলনে কথা বলছেন দু একটা কানে আসে। এবার ইতিমধ্যে আপনি জেনেটিক্সের উল্লেখ করেছেন, আমি ধরে নিতে পারি যে জেনেটিক্সের যে ছাঁচটা সেটা আপনার আগে থেকে তৈরি আছে, তার জন্য আপনাকে নতুন করে কাজ করতে হয় না। তাহলে কি এই যে তথ্যটা সংগ্রহ করলেন এটাই আপনার কাছে মূল রসদ?
0: আমরা যেটা করি সেটা হচ্ছে একটা প্রশ্ন দিয়ে সবসময় শুরু করি। প্রশ্নটা এমন হতে পারে যে পোষা কুকুর যেমন তার মালিক একটা বাটি দেখিয়ে খাবার আছে বোঝালে, বাটির দিকে আঙুল দেখিয়ে দিলে সে সেখানে গিয়ে খাবে, রাস্তার কুকুরের মালিক নেই তাকে কেউ বাটি দেয় না, কিন্তু সে কি তাও এই আঙুল দেখানো মানে সেখানে খাবার খুঁজতে হবে এটা বুঝতে পারে? এটা প্রশ্ন। এবার এখান থেকে এক্সপেরিমেন্টটাকে তৈরি করা, বা ধরুন একটা খুব মজার কাজ আমরা এখন করছি, পোষা কুকুরদের ক্ষেত্রে অনেক রিসার্চ আছে যেখানে জানা যায় যে লেবু, যে কোনো ধরনের লেবু ওদের পছন্দ নয়, এবং এটার একটা বিবর্তনের দিক থেকে দেখতে গেলে এটার একটা কারণ আছে যে প্রচুর প্রাণী টক খাবার পছন্দ করে না, কারণ টক খাবার অনেক সময় পচা হয়, মাংস যদি টক হয় সেটা পচা হতে পারে, তো টক খাবার যদি না খায়

0: টক মাংস যদি সে না খায় তাহলে সে পচা মাংসটাকে অ্যাভয়েড করতে পারে। এবার আমাদের একটা প্রশ্ন এসেছিল যে আমরা ধরুন ভারতে প্রচুর লেবু পাতে খাই বা রান্নায় অনেক জায়গাতে লেবু দেয়া হয়, তেঁতুল দেয়া হয়, টমেটো দেয়া হয়, এবং আমাদের বিশেষ করে বাঙালিদের বিশেষ করে ধরুন বিয়েবাড়িতে আপনাকে আগে লেবু আর নুনটা দেয়া হবে। এই যে খাবারে একটা বিয়েবাড়ি প্রচুর মাংস খাওয়া হয়েছে, প্রচুর হাড়গোড় রয়েছে, এঁটোকাটা রয়েছে, কুকুরের জন্য খুবই লোভনীয় খাবার, কিন্তু তাতে এত লেবু, লেবুর চোকলা রয়েছে, লেবুর রস রয়েছে, তারা কি করবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে ধরে আমার এক ছাত্র তার পুরো পিএইচডিতে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছে এবং করতে গিয়ে আমরা দেখেছি যে সত্যি কুকুর লেবু পছন্দ করে না, কিন্তু এরা তো নেড়ি, এরা তাই বলে মাংসে লেবু মাখিয়ে দিলে মাংসটাকে পুরো ফেলেও দেয় না।
1: আচ্ছা,
0: লেবুর রস থেকে মাংসটাকে তুলে নিয়ে তাকে ঝাঁকিয়ে রাস্তায় ঘষে বা চেটে লেবুর রসটা পরিষ্কার করে তবে সে মাংসটা খায়।
1: সেই অ্যাডাপ্টেশনটা ঘটে গেছে।
0: হ্যাঁ,
1: আচ্ছা, বাহ। এবং এই যে কথাগুলো আপনি বলছেন আমি নিজেই বুঝতে পারছি, যারা শুনছেন তাদের মধ্যে আগ্রহের সঞ্চার হচ্ছে, কেননা এমন কিছু আপনি বলছেন না যা এই মাটি থেকে এই সংসার থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু একই সঙ্গে এর একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে মারাত্মক মারাত্মক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন উঠে আসে এর থেকে, এবং আপনাকে যেন ওই চিকিৎসা করার মতো বসে বসে উত্তর দিতে হবে। যেমন যে কথাটা আসে যে আপনার গবেষণার দিকটা তো সম্পূর্ণ আলাদা, বা আপনার মতো করে যারা বিভিন্ন দেশে গবেষণা করছেন, মানুষের সঙ্গে এই ইন্টারাকশন, কুকুরের ইন্টারাকশনে যেটা হচ্ছে, প্রচুর মানুষ মানে তা কামড় খাচ্ছে, আচর খাচ্ছে, এমনও হয়েছে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের, বড় শিক্ষা প্রতিষ্ঠান মানে অনেক বড় কম্পাউন্ড, সেখানে কুকুর সরিয়ে দেওয়া হচ্ছে। এই রকম ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হয়? মানে আমি বলছি না যে আপনাকে একজন চিকিৎসকের মতো ইয়ে লিখে দিতে হবে প্রেসক্রিপশন, তবু আপনার পরামর্শ কি হয়?
0: প্রথমত আমাদের মনে রাখতে হবে যে কুকুর উচ্ছিষ্ট ভোজী এবং মানুষের উচ্ছিষ্ট খেয়েই তারা অভ্যস্ত। এবার একটা যেটা হয়েছে সেটা হলো আমাদের শহরগুলো যত পরিষ্কার হয়েছে, রাস্তায় আবর্জনা কমেছে, কুকুর ঘুরে ঘুরে খেতে গিয়ে সেই খাবার পাচ্ছে না। আরেকটা যেটা হয়েছে, যেটা আমার মনে হয় বেশি বিপদ হয়েছে তাদের জন্য, ধরুন আমি কল্যাণীতে থাকি, এখনও বেশিরভাগ বাড়িতেই যেটা দেখা যায় যে খাবার পরে এঁটোকাটাগুলো মানুষ রাস্তার ধারে ফেলে দেন এবং কুকুর বেড়ালে সে খায়। ফ্ল্যাট বাড়িতে সেই পরিবেশটা নেই, তো যেখানে বড় বড় হাউজিং সোসাইটি বা ফ্ল্যাটে মানুষ থাকেন তাদের উচ্ছিষ্টগুলো কিন্তু আর উচ্ছিষ্টভোজী প্রাণীদের কাছে পৌঁছচ্ছে না। সেটা শুধু কুকুর নয়, প্রচুর পাখি এই উচ্ছিষ্ট খেয়ে থাকে শহরে, শালিক, কাক, বেড়াল আছে, ইঁদুরও আছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ইঁদুর কিন্তু উচ্ছিষ্ট না পেলে অন্য জিনিস খাবে, আর ইঁদুরের সংখ্যাও বাড়বে যদি ইঁদুরকে মেরে ফেলার মতো প্রাণীরা শহরে না থাকে, যেমন কুকুর এবং বিড়াল, ইঁদুর এদের ভয় পাবে। সুতরাং আমাদের যেটা মনে হয় আমরা দেখি কি কুকুরটাকে দেখি, কিন্তু বায়োলজিস্ট বা ইকোলজিস্ট হিসেবে আমি বলতে পারি যে এখন সারা পৃথিবীতে যেটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে বলা হয় আরবান ইকোসিস্টেম, যে শহরেও প্রকৃতি রয়েছে এবং তার মধ্যেও বিভিন্ন পশু পাখি গাছপালা পোকামাকড় তারা সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে মরিয়ে রয়েছে, কানেকশন রয়েছে। সুতরাং একটা পশুকে আমি আলাদা করে, একটা প্রজাতিকে আমি আলাদা করে দেখতে পারি না। এখন সেটাই করা হচ্ছে, কুকুর সরিয়ে দাও, কুকুর কামড়াবে না, দু বছর বাদে ইঁদুরের কামড় হবে, সেই পাইট পাইপারের মতো গল্প তৈরি হবে,
1: সেটা
0: আমরা ভাবছি,
1: কন্ট্রোলটা থাকছে।
0: দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস মানুষ করেন, সেটা কুকুরের প্রতি ভালোবাসা থেকেই করেন, এটা খুব বেড়েছে ইদানিং, এক বালতি ভাত ডাল রান্না করে তারা কুকুরদের খাওয়াতে যান। এবং আমি অনেককে এটা পার্সোনালি বলেছি যে আপনারা না এক জায়গায় 15টা কুকুরকে খাওয়াচ্ছেন, এটা খুব ক্ষতি করছেন, কুকুররা অত বড় দলে থাকে না। এবং আমরা এটাও দেখেছি দলটা যখন বড় হয় ওরা কিন্তু দল ভেঙে বেরিয়ে যায়, যেখানে খাবার পাবে চলে যায়, ঠিক খুঁজে
1: সংঘাত হওয়া শুরু হয়।
0: হ্যাঁ, এবার সংঘাত হওয়া শুরু হলেই দলটা ভেঙে যায়। কিন্তু যদি আমি প্রথমে শুরু করেছিলাম 5টা কুকুর দিয়ে, এবার তাদের বাচ্চা কাচ্চা হলো, তাদের আমি সবাইকে ভ্যাকসিন দিয়ে চিকিৎসা করে খাবার দিয়ে বাঁচিয়ে টাচিয়ে বড় করলাম, 5টা কুকুর গিয়ে 10টা হয়ে গেল, আমি খাবার বাড়িয়ে দিলাম, তাহলে তো তাদের যেতে হচ্ছে না, তখন দলের মাপটা বড় হয়ে যাচ্ছে, এদিকে তাদের যে সারাদিনের এনার্জিটা ক্ষয় করতে হতো খাবার খুঁজে খুঁজে সেটাও করতে হচ্ছে না, তার উপরে তাদের আমরা এবার স্টেরিলাইজ করে দিচ্ছি। সুতরাং যখন মেটিং সিজন আসছে, হরমোনগুলো আছে, কিন্তু বাচ্চাটা তো হচ্ছে না, এনার্জিটা যাবে কোথায়? নিজেদের মধ্যে মারামারি করছে, যাকে পাচ্ছে তারা করছে। কারণ এরা কিন্তু মনে রাখতে হবে, প্রথমত এদের পূর্বপুরুষ হচ্ছে নেকড়ে, এরা কিন্তু হান্টার। তাড়া করা, শিকার করা এদের মজ্জাগত। নেই কাজ তো খৈভাত যেমন হয়, তেমন আর কিছু না থাক তো খেলতে শুরু করবে। এবং কুকুরদের ক্ষেত্রে যেটা হয়, খেলা থেকে মারামারি একটা কখন ট্রানজিশন হয় কেউ বোঝে না, তেমনই খেলতে খেলতে কখন সেটা শিকারে পরিণত হয়ে যাবে সেটা বোঝাটা সহজ নয়। সুতরাং একদিক থেকে মানুষের ক্ষতি হচ্ছে, অন্যদিক থেকে মানুষের ক্ষতি যে কুকুরের মাধ্যমে হচ্ছে সেটার জন্য অনেকটা মানুষ দায়ী।
1: আমার বেশ মনে পড়ে আপনার লেখা একটি প্রবন্ধ, ইন্টারনেটে আমি পড়েছিলাম ইংরেজি ভাষায়, এবং সেখানে আপনি বিজ্ঞানকে মানুষের কাছে সহজ করে বলার যে গুরুত্ব সেটা নিয়ে উল্লেখ করেছিলেন। এবং লেখাটার মধ্যে অদ্ভুত একটা যাকে বলে আবেগ ছিল, বেশ প্যাশনেট ব্যাপারটা ছিল। এটা মনে হচ্ছিল না যে আপনি কোথাও একটা জাস্ট লিখে দিতে হবে, কন্ট্রিবিউট করতে হবে বলে লিখে দিয়েছেন, তা নয়। আবার একটা দিকে যখন আপনি কথা বলছেন, কারোরই মনে হবে না যে আপনি আলাদা করে বিজ্ঞান বলছেন, মনে হবে এই তো চারপাশে যা আছে তাই বলছেন। এরকমভাবে কি আমরা ভাবতে পারি যে আপনার বিজ্ঞানের শাখাটা আপনাকে একটু এগিয়ে দিয়েছে জনপ্রিয় ভাষায় কথা বলার ক্ষেত্রে, নাকি সবাই এই শাখায় থেকেও এভাবে কথা বলতে পারেন না? আপনি কিভাবে দেখেন বিষয়টাকে?
0: অবশ্যই আমার বিষয়টাই এমন যে মানুষের কাছে পৌঁছে যাওয়াটা সহজ হয়তো, যার জন্য অনেক সময় হয় যেটা, যে আমাদের গবেষণার কাজ বেরোলে অনেক সময়তেই বিভিন্ন খবরের কাগজ সেগুলো নিয়ে খবর করতে চায়, কারণ মানুষ কুকুরের সম্পর্কে পড়তে আনন্দ পায়। তবে এটা আমার মনে হয় এটা একটা খুব পার্সোনাল জায়গা, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা ভারতবর্ষে অন্তত বেশিরভাগ গবেষণাটাই করি হচ্ছে সরকারি গ্রান্টে, এবং সেই টাকাটা আসে কিন্তু মানুষের ট্যাক্সের থেকে। এবার আমি মনে করি এটা আমার দায়িত্ব যে আমি যে পাঁচজন মানুষের ট্যাক্সের টাকা দিয়ে গবেষণা করলাম, করে আমি পাঁচটা পেপার ছাপালাম, দুটো স্টুডেন্টের পিএইচডি হলো, খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে তাদের টাকা দিয়ে আমি গবেষণা করে কি জানতে পারলাম সেটা তাদের কাছে পৌঁছে দেওয়াটা, তাদের ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়াটা, এটা বিজ্ঞানী হিসেবে আমার মনে হয় আমার দায়িত্ব। এবং আমি মনে করি সব স্তরের সব রকমের বিজ্ঞান গবেষকেরই দায়িত্ব, এবং সেটা অবশ্যই হয়তো আমার কাজটা একটু সোজা, হয়তো যিনি কোয়ান্টাম ফিজিক্স করেন তার কাজটা অত সোজা নয়, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের জন্য, কোয়ান্টাম মিশনের জন্য সরকার যখন টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে কি হবে এবং কেন মানুষের টাকা সেখানে যাবে সেটা তো কোয়ান্টাম ফিজিক্সের লোকেদেরই দায়িত্ব তাদের কাছে তুলে ধরা, না? সেটা আমার মনে হয় আমাদের দেশে এখনও যথেষ্ট হয় না, এবং সেটা একটা দুঃখের জায়গা যে এটার থেকে আমার মনে হয় আরেকটা যেটা ক্ষতি হচ্ছে সমাজের। আমি কালই দেখছিলাম যে এই যে 12-এর পরে ছেলে পুলে
1: কলেজে ভর্তি,
0: হ্যাঁ, এটা কিন্তু বেশ কিছু বছর ধরে হচ্ছে। বিজ্ঞান পড়ানোটা স্কুলে যেভাবে হয়, শুধু সিলেবাস ভিত্তিক, যতটুকু সময় থাকে, যে বিষয়গুলো পড়ানো হয়, আধুনিক বিজ্ঞান এখনো পড়ানো হয় না, হাতে কলমে বিজ্ঞান হয় না, বাচ্চারা উৎসাহ পায় না, অঙ্কে ভয় পায়, বিজ্ঞানে ভয় পায়, পড়ে না। তারপরে যারা 11-12 বিজ্ঞান পড়েছে তারা এই নিট আর জেই করে সাধারণ বিজ্ঞান চর্চাটা আর কেউ করছে না। বিজ্ঞান মনস্কতাটা তৈরি হবে কোথা থেকে?
1: যেটা একটা মানে মৌলিক প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসে, মানে এবছর এলো শেষ হয়ে গেল তা নয়, সামনের বছরও একই প্রশ্ন উপস্থিত হবে আর কি। বেশ, শ্রোতা বন্ধুরা, আজকে যিনি আমাদের অতিথি হয়ে আছেন অধ্যাপিকা অনিন্দিতা ভদ্র, তিনি যে কাজ করেছেন আমরা দাবি করব না, সে কাজ সম্পর্কে আপনাদের আমরা পুরোপুরি জানাতে পারলাম, সেটা বোধহয় সম্ভবও নয়। কিন্তু একটা আগ্রহ অনেকদিন ধরেই ছিল যে তিনি যে বিষয়টা চর্চা করছেন সেটা আমাদের এই মাধ্যম দিয়ে মানুষ জানুক কিছুটা বিস্তারে, তো সেটা সম্ভব হলো। এবার তার সঙ্গে সঙ্গে কিছু সামাজিক নীতি নৈতিকতাও কিন্তু উঠে এলো, কুকুরের সঙ্গে আমাদের আচরণের যে জায়গাগুলো সে সম্পর্কেও কিছু সতর্কবার্তা উঠে এলো, যেটা খুব কাজের আমাদের তো তাই মনে হয়। তো আপনারা কিভাবে এটাকে নিলেন, আপনাদের মতামত কি সেটার অপেক্ষায় থাকবো। আর তেমন হলে তো অধ্যাপিকা ভদ্র আমাদের ডাকে আবার সাড়া দেবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, এই আশায় থাকবো। আজকে তাকে ধন্যবাদ জানিয়ে

0: শেষ করছি আমাদের এই অন্বেষা অনুষ্ঠান। শেষ করার আগে শুধু একটা কথা বলে যাই যে প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমাদের ধারাবাহিক যে পরিবেশন সেটা শুনতে ভুলবেন না। আপনারা নিয়মিত শুনছেন ধুলোমুঠি সোনামুঠি, কেমন লাগছে জানাতে ভুলবেন না। নমস্কার।
1: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
2: শুনছিলেন অন্বেষা আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব।

গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর এখন আজ সন্ধ্যায় কাটবে বৃষ্টির সঙ্গে। তবে হ্যাঁ, এই বর্ষাকালে আজ কেন, কাল পরশু তরশু গত পরশু সবেতেই তো বৃষ্টি মোটামুটি সঙ্গী হবেই। হ্যাঁ, তবে আজ প্রকৃতির সঙ্গে স্টুডিও সঙ্গীও বৃষ্টি। আমি মৈত্রীবন্ধু বৃষ্টিদেব আছি আজকের গোটা আজ সন্ধ্যার আড্ডা জুড়ে চারপাশের অনেক চেনা অচেনা গল্প নিয়ে। এবার আমাদের চারপাশ মানে ঠিক কতটা সেটাই বুঝতে পারবো আজকের আড্ডায়। আর হ্যাঁ, সাথে তো অবশ্যই থাকবে ফুটবল বিশ্বকাপের খবর। তাহলে আর কি, জমুক আসর বৃষ্টির সাথে বৃষ্টির গানে।

0: আমি স্বপ্নে ভাবিনি।
1: আজকে হুল দিবস, ভারতবর্ষের একটা ঐতিহাসিক স্মরণ দিবস। প্রতিবছর আজকের দিনেই অর্থাৎ 30 জুন পালিত হয়। শুরু হয়েছিল, মানে এই দিবসের উদযাপনের কারণটা ছিল 1855 সালের এই 30 জুন সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃত্বে এক বিশাল বিদ্রোহের সূচনা হয়েছিল সেদিন। সেটাই ইতিহাসে পরিচিত সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ নামে। সময়টা ঐ

বিংশ শতাব্দীর মাঝামাঝি, সেই সময় বাংলা ব্রিটিশ শাসনের অধীন। আর বাংলা মানে এখনকার ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যার বেশ কিছু অংশ নিয়ে তৎকালীন বাংলা। সেখানে থাকা সাঁওতাল জনগোষ্ঠীরা তাদের জমি, বন, জঙ্গল আর জীবিকা হারানোর বেশ গভীর সংকটে পড়ে। সেই সব কিছু নিয়ে জমিদার, মহাজন, ঔপনিবেশিক প্রশাসন, এই সবের নিপীড়নে, অত্যাচারে তাদের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ, ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। ঋণের দায়ে জর্জরিত, জমির অধিকার হারিয়ে পড়ছে আর চূড়ান্ত দারিদ্র্যের মধ্যে পড়ছে সাঁওতাল পরিবারগুলো। ঠিক সেই সময় 1855-র 30শে জুন বর্তমান সময়ের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা, তারই এক গ্রামে সিধু মুর্মু আর কানু মুর্মু, তাদের নেতৃত্বে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করল ব্রিটিশ সরকার আর জমিদারি শাসনের বিরুদ্ধে। নাম হলো সাঁওতাল হুল বিদ্রোহ। একদিকে সাঁওতালদের হাতে তীর ধনুক আর অন্যান্য দেশীয় অস্ত্র, আর উল্টো দিকে ব্রিটিশ প্রশাসন তাদের অত্যাধুনিক সব যন্ত্র অস্ত্র। শুরু হলো বিদ্রোহ। খুব সহজেই, খুব স্বাভাবিকভাবেই যা হওয়ার কথা তাই হলো। ব্রিটিশ কর্তৃপক্ষ সেনাবাহিনী নামিয়ে বিদ্রোহ দমন করে ফেলল খুব সহজেই। মারা গেলেন বহু সাঁওতাল। আন্দোলনের নেতারা প্রায় অনেকেই হয় মারা গেছেন, বা যে কজন বেঁচেছিলেন তারা বন্দী হলেন ব্রিটিশ শাসনের কাছে, ব্রিটিশ প্রশাসনের কাছে। কিন্তু সাঁওতাল বিদ্রোহের মতোই এমন অনেক বিদ্রোহ ইতিহাসে সংগঠিত হয়েছে, আমরা একটু খেয়াল করলে মনে পড়বে, যেটা সংগঠনের আগেই হয়তো জানা ছিল যে এই বিদ্রোহ খুব একটা সফলতা লাভ করবে না, কিন্তু তার ফলাফল কিন্তু সুদূর প্রসারী ছিল। এই বিদ্রোহতে সবাই হেরে গেলেও, বিদ্রোহ সেই অর্থে ব্যর্থ হলেও, তারপর বেশ কিছু আইন তৈরি হয় সাঁওতালদের জন্য, তাদের জমি রক্ষার কিছু আইন, বেশ কিছু সাঁওতাল পরগনা তৈরি হয়ে যায় যেখানে তারা শান্তিতে থাকতে পারে। আর এই বিদ্রোহগুলোই, এই বিদ্রোহের ব্যর্থতাগুলোই বারবার প্রমাণ করে যে কিছু সময় লড়তে দাঁড়ানোটাই খুব প্রয়োজন। হারবো না জিতবো সেটা পরের ব্যাপার, লড়াইকে ভয় পেয়ে পিছিয়ে আসছি না তো? আর তাই হারানোর ভয় না করে সেদিন যারা যুদ্ধে নেমেছিলেন নিজের জাতির মানুষদের স্বাধীনতার জন্য, সর্বোপরি অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করার জন্য এগিয়ে এসেছিলেন, সাহস দেখিয়েছিলেন, ভয় পাননি, আকাশবাণী মৈত্রী তাদের জানায় স্যালুট আজকের হুল দিবসে। আরও অনেক গল্প আছে এরকম লড়াইয়ের, নিজেদের, সমাজের। ফিরব আড্ডায়, তবে একটা গানের ওপারে।

সব খারাপের মধ্যেও আমরা বারবার সেই বদল দেখার বদলে গিয়ে ভালোটা দেখার স্বপ্ন দেখে যাই। আমাদের এই কঠিন বাস্তব জীবনের একটা অন্যতম বড় সত্যি স্বপ্ন দেখা। আর এই স্বপ্ন দেখা তো শুধু ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে নয়, বা আকাশ কুসুম ভাবাও নয়, এই স্বপ্নের মধ্যে পড়ে অনেক কিছু। যেমন পড়ে কোনো ফিকশনাল ক্যারেক্টারদের বাস্তবায়ন দেখতে চাওয়া, মানে মূলত যে সমস্ত চরিত্র আমরা গল্পে উপন্যাসে দেখে থাকি তারা যদি বাস্তবে সত্যি হতো কেমন লাগতো, সেই রকমের স্বপ্ন দেখাও তো একটা স্বপ্ন। এবার ফিকশন মানে তো শুধু বই নয়, আচ্ছা সিনেমা, সিরিজ, সিরিয়াল, কার্টুন, হ্যাঁ কার্টুনও এর মধ্যেই পড়ে বলা যেতে পারে। আর এই কার্টুনের এক বড়ই অদ্ভুত মাহাত্ম্য আছে, ছোটদের জন্য তৈরি হলেও বড় ছোট সবার মজা লাগে। আর ছোটবেলা ফেলে আসার পরেও এমন কিছু কার্টুন থাকে যা এক ঝটকায় ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। এক্ষুনি একটা নাম মনে পড়ছে, আমি বললে সবাই মাথা নাড়াবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মোগলি। কে? তাই তো, মানে আসলে নামটা দ্য জাঙ্গল বুক, কিন্তু তার চরিত্র মোগলি এত জনপ্রিয়তা পেয়েছে যে আর কার্টুনের নামটা বলারও প্রয়োজন হয় না, শুধু মোগলি নাম বললেই সবটা চোখের সামনে দেখা যায়। এই জাঙ্গল বুক নানা রকমভাবে নানা সময় জুড়ে অডিওতে, ভিজুয়ালি, সব রকম মাধ্যমে একাধিকবার তৈরি হয়েছে, হচ্ছে, আর ভবিষ্যতেও হতেই থাকবে। আর আমরা সমান ভালোবাসা দিয়ে তাকে দেখব, শুনব। এই একটু আগে কি বলছিলাম, ক্যারেক্টারদের সত্যি হওয়ার স্বপ্ন। কিন্তু এই ক্যারেক্টার অর্থাৎ মোগলির চরিত্রের স্বপ্নটা সত্যি হয়ে গেল। আমাদের ভারতবর্ষেই পাওয়া গেছিল সত্যিকারের মোগলি গার্লকে। 2017 সালের উত্তরপ্রদেশের কাতার নিয়াঘাট জঙ্গল, সেখানকার জঙ্গলের এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল একটা বাচ্চা মেয়েকে, যার চলাফেরা চার হাত পায়ে, এমনকি মানুষের কোনো ভাষাই বোঝে না সে। ওই জঙ্গলের বনকর্মী যারা ছিলেন তারা দেখতে পেয়েছিলেন 2017 সালের জানুয়ারি মাসে, তখন ওর বয়স ছিল মোটামুটি ওই 8-9 বছর। জঙ্গলে গেলে আমরা সবাই ভয়ে ছিটিয়ে যাই, জঙ্গলের অজানা অচেনা প্রাণীদের ভয়ে, কিন্তু এই বাচ্চা মেয়েটা মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, চার হাত পায়ে ভর দিয়ে হাঁটাচলা করছিল, কথা বলার বদলে অদ্ভুত সব শব্দ করছিল। আর আরও আশ্চর্যের ব্যাপার, তাকে দেখা যাচ্ছিল একদল বাঁদরের সাথে ঘুরে বেড়াতে। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হলো, তারপর নিয়ে যাওয়া হলো একটা স্থানীয় হাসপাতালে। সেখানে বেশ কিছু ইনিশিয়াল চিকিৎসা কমপ্লিট করিয়ে পাঠানো হয়েছিল লখনউয়ের এক বিশেষ শিশু নিবাসে। সেখান থেকে শুরু হলো ওর দীর্ঘ পুনর্বাসনের এক জীবন। ডাক্তাররা রেগুলার চেকআপের পর বলেছিলেন যে ব্রেনের ডেভেলপমেন্টের যে বয়স হয় সেইটা তার বেশ খানিকটা কম। তারপর শুরু হলো তাকে মানুষ বানানো। প্রথমে নিজ থেকে খাবার খেত, গ্লাসে জল খেত না, মানুষের সংস্পর্শ এড়িয়ে চলত। তারপর আস্তে আস্তে ওই শিশুনিবাসের কর্মীরাই ধৈর্য ধরে তাকে মানুষের আদব কায়দা শেখাতে শুরু করলো। বেশ কয়েক বছর পর ও গ্লাসে জল খেতে শিখল, থালায় খাবার খেতে শিখল, পোশাক পরে থাকতে অভ্যস্ত হলো, আশপাশের মানুষদেরকেও ও চিনতে শুরু করলো। আর সেই নিবাসের যেখানে ও থাকতো সেখানে এক মহিলাকে, যে তার সঙ্গে দিনের বেশিরভাগ সময়টা কাটাতো, তার সঙ্গে আমাদের এই

আগলি গার্লের বেশ এক ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ওই মহিলার নাম ছিল রানী, আর রানী নিজেই পরবর্তী বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছিল যে ওই বাচ্চাটা নাকি ওকে আম্মা বলে ডাকত। যে বাচ্চাটা একসময় মানুষের থেকে পালিয়ে বেড়াতো, তার মুখে আম্মা ডাক শুনে শুধু রানী কেন, আশপাশের সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিল। অদ্ভুতভাবে জড়ে গিয়েছিল ওর সঙ্গে সবাই। হয়তো সবার কথা সবাই বুঝে উঠতে পারতো না, কিন্তু আবেগের তো সত্যিই ভাষার প্রয়োজন হয় না। ইতিহাসের সেই একটা যুগ তো সত্যি ছিল যখন মানুষ আর জন্তু জানোয়ার একসাথেই থাকত, কিন্তু তারপর সভ্যতা এসেছে, দিন বদলেছে, এখন আমরা আলাদা। আদতে মোগলির কাছে হয়তো এরকম দুনিয়ার কোনো অস্তিত্বই ছিল না যেখানে এই জন্তু জানোয়ার আর মানুষেরা আলাদা থাকে। ও বলাই হয়নি, 2017 সালে এরকম ঘটনা জানাজানি হওয়ার পর মিডিয়া তার নাম দিয়েছিল মোগলি গার্ল, কিন্তু সরকারি কাগজ কলমে তো এমন নাম থাকতে পারে না, তাই ওর নাম দেওয়া হয়েছিল এহসাস। এখন 2026, আজ 2026-এর জুন মাসের শেষ দিন, আর এই জুন মাসেই আমাদের ছেড়ে চলে গেল আমাদের মোগলি গার্ল। লাংসের বেশ কিছু ক্রিটিক্যাল রোগের কারণে 18 বছর বয়সেই তার রহস্যময় জীবনের কাছ থেকে বিদায় নিল সে। 2017 সালে যখন পাওয়া গেছিল তখন ওর বয়স ছিল ওই 8 কি 9, তারপর 2017 থেকে 2026 আরও 9 বছর, মোট 18 বছরের এই জীবনে অর্ধেকটা সময় ও কাটিয়েছে জঙ্গলের বন্য প্রাণীদের সঙ্গে আর অর্ধেকটা মানুষের সঙ্গে। কি জানি কোন সংস্পর্শ ওকে বেশি ভালোবাসা দিতে পেরেছিল, আমাদের কাছে উত্তরটা অজানাই থেকে গেল। কিন্তু ফিকশনাল চরিত্রের স্বপ্ন সত্যি হওয়ার এহসাস কেমন হওয়া উচিত সেটা আমাদের এহসাস দেখিয়ে দিয়ে গেল। সত্যি পরের জন্ম বলে যদি কিছু থাকে থাকে তাহলে হয়তো সেখানে ও বেছে নেবে ওর এই জন্মের 18 বছরের যে দুটো অভিজ্ঞতা ও নিয়ে গেল তার মধ্যে কোনটা ওর কাছে সব থেকে বেশি ঘনিষ্ঠ। জঙ্গল, বন, অরণ্য, অদ্ভুত এক জিনিস, ভেতরে যে কত কি ঘটে যায় বুঝতেই পারি না। এইরকমই না বুঝতে পারা অজানা জঙ্গলের আরও একটা গল্প নিয়ে ফিরছি, তবে এখন এই গানটা বরং এহসাসের জন্যই থাক।

গানে যাওয়ার আগে বলছিলাম যে জঙ্গলের যে ভয়াবহতা, যে আশ্চর্য লুকিয়ে থাকা জিনিস, সেই সব নিয়ে কথা বলবো। এখন সেই কথাই, সেই গল্পই আবার শুরু করি। বলছিলাম মোগলির কথা, আর এখন বলবো আর এক খতরনাক জঙ্গলের কথা, ব্রাজিলের আমাজন জঙ্গল, পৃথিবীর সব থেকে বড় রেন ফরেস্ট। সভ্যতা বিজ্ঞানের এত উন্নতির পরেও ওই জঙ্গলের 60% সম্পর্কে এখন আর বিজ্ঞানীরা কিছুই জানেন না। শোনা যায় যে নানান রহস্যময় জায়গা, প্রাণী, উদ্ভিদের কথা। এই পৃথিবীর কোথাও নাকি এমন কোনো বিষাক্ত উদ্ভিদ বা প্রাণী নেই যা আমাজনে পাওয়া যায় না, বরং তার বেশ কিছু শতাংশ বিজ্ঞান আবিষ্কারও করতে পারেনি। আর এই রকম একটা ভয়ানক বিপজ্জনক জঙ্গলে যদি হারিয়ে যায় চারটে বাচ্চা, তো ছাড়ুন আপনি আমি বা যারা পূর্ণবয়স্ক অত্যন্ত সাহসী কোনো ব্যক্তিও যদি হয়, তাদের মধ্যে কেউও যদি ওই জঙ্গলে একদিন কাটাতে হয়, ভয়ে হাড় হিম হয়ে যাবে একেবারে। আর সেই জঙ্গলে টিকে থেকে লড়ে বেঁচে ফিরে এসেছিল চার খুদে, যাদের মধ্যে সবচেয়ে বড় যে তার বয়স 13 বছর, আর সবচেয়ে ছোট জনের বয়স 11 মাস। 2023 সালের পয়লা মে কলম্বিয়ার দুর্গম আমাজন অঞ্চল, ছোট্ট একখানা বিমানে চড়ে এক মা তার চার সন্তান আর তার এক আত্মীয়কে নিয়ে রওনা দিয়েছিলেন, আর অবশ্যই ছিলেন সেই বিমানের পাইলট। ওই চার শিশু তাদের বাবার কাছে ফিরছিল ওই প্লেনে চেপে। হঠাৎ প্লেনের পাইলটের রেডিওতে শোনা গেল আওয়াজ, মে ডে মে ডে মে ডে, ইঞ্জিন ফেল করছে, আমি একটা নদী খুঁজছি, ডান দিকে একটা নদী দেখতে পাচ্ছি, ব্যাস। তারপরেই বিমানটা হারিয়ে গেল রাডার থেকে। অ্যামাজনের ঘন জঙ্গলের ভেতর বিমানটা ভেঙে পড়ে যে তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন, তিনজনই মারা গেলেন। বেঁচে থাকলো খালি ওই চারটে শিশু, লেসলি বয়স 13, সোলেনি বয়স 9, টিএন ন্যারিয়েল 4, আর ক্রিস্টিন বয়স মাত্র 11 মাস। বিমান দুর্ঘটনার পর তাদের মা প্রায় 4 দিন বেঁচে ছিলেন, আর মারা যাওয়ার আগে তার বাচ্চাদের শুধু একটা কথা বলে গিয়েছিলেন, নিজেদের বাঁচিয়ে রেখো আর একজন আরেকজনকে ছেড়ে কখনো যেও না। বাকিরা কতটা কি বুঝেছিল জানা নেই, তবে লেসলির বুকে এই কথাটাই যেন আগুন হয়ে চলেছিল। আর ওই 13 বছরের একটা বাচ্চা মেয়ে সেই দিন থেকে হয়ে উঠল সবার অভিভাবক, ওদের বাবা মা সবটা। খাবার জোগাড় করা, আশ্রয় খোঁজা, কোলের শিশুকে আগলে রেখে সমস্ত দায়িত্ব পালন করা, সব তার কাঁধে। সে এক লড়াই। প্রথমে বিমানে থাকা কিছু খাবার খেয়ে তারা বেঁচেছিল, তারপর সেই খাবার শেষ হয়ে যাওয়ায় শুরু হলো আর এক লড়াই। জঙ্গলে খুঁজে খুঁজে বীজ, কিছু বনফল, সেগুলো আধ

ভারতেও কতটা নিরাপদ খাওয়ার জন্য, সেই সবের জ্ঞান আমাদের কাছেই নেই তো ওই 13 বছরের লেসলির কাছে কি থাকবে। সব থেকে কঠিন তো ছিল 11 মাসের ওই ছোট্ট ক্রিস্টিনকে বাঁচিয়ে রাখা। ফিডিং বোতলের ন্যায় পাতাকে মুড়িয়ে ছোট্ট চোঙের মতো বানিয়ে তাতেই ফোঁটা ফোঁটা করে খাবার তুলে দিত লেসলি ওই ছোট্ট শিশুর মুখে। রাতে বড় পাতা জোগাড় করে এনে ভিজে মাটির ওপর জঙ্গলের অচেনা অজানা ভয়ানক শব্দের মধ্যেই চার ভাই বোন গা ঘেসে ঘেসে ভয়ে রাত কাটাত। চারদিকে শুধু অন্ধকার আর মৃত্যুর হাতছানি। আর জঙ্গলের বাইরের দুনিয়া থেকেও কিন্তু শুরু হয়ে গিয়েছিল বিশাল অভিযান। 120 জন সেনা আর 70 জনেরও বেশি স্থানীয় অধিবাসী মানুষ দিন রাত জঙ্গলে তল্লাশি চালাতে শুরু করলো। হেলিকপ্টার থেকে খাবারের বাক্স ফেলা হচ্ছিল, স্পিকারে ওই বাচ্চাদের ঠাকুমার আওয়াজ শোনানো হচ্ছিল, তাদের আঞ্চলিক ভাষায়, স্প্যানিশ ভাষাতেও, যে তোমরা এক জায়গায় থাকো, আমরা তোমাদের খুঁজছি। কিন্তু অ্যামাজন জঙ্গল এতই রহস্যময়, এতই গভীর যে বহুবার উদ্ধারকারীরা বাচ্চাদের কাছাকাছি পৌঁছেও তাদের আর বাঁচিয়ে আনতে পারেনি। এইভাবে আস্তে আস্তে কেটে গেল অনেকগুলো দিন। অনেকগুলো মানে 40টা দিন, 40 দিন 40 রাত তারা ওইভাবে কাটিয়েছিল। আর এই গল্পের আর এক অবিশ্বাস্য চরিত্র আছে, একটা কুকুর, উইলসন নাম, বেলজিয়াম শেফার্ড কুকুর। এই কুকুরটিকে শিশুদের খুঁজে আনার জন্য পাঠানো হয়েছিল। তারা ওই কুকুরটা নাকি সারাক্ষণ ওই শিশুদের সঙ্গে সঙ্গে থাকত। তারপর ধীরে ধীরে ক্ষুধা, ভয়, বৃষ্টি, পোকামাকড়, বন্য প্রাণী, নিঃসঙ্গতা সব কিছুর বিরুদ্ধে একটা 13 বছরের মেয়ে দাঁড়িয়েছিল বুক চিতিয়ে। ও কাঁদেনি, বা হয়তো কাঁদলেও থামেনি। তারপর অবশেষে 40 দিন পর জঙ্গলের গভীরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় 3 মাইল দূর একটা ছোট ফাঁকা জায়গায় উদ্ধারকারীরা খুঁজে পায় সেই চার ভাই বোনকে, দুর্বল, অপুষ্ট, ক্লান্ত কিন্তু জীবিত। আর সেই মুহূর্তে নাকি 13 বছরের লেসলি তখনও তার ছোট্ট বোন ক্রিস্টিনকে দুই পায়ের মাঝে আগলে বসেছিল। এক উদ্ধারকারী কাছে যেতেই শুধু ক্লান্ত কণ্ঠে বলেছিল, আমার খুব খিদে পেয়েছে। আর এই একটা কথার মধ্যেই লুকিয়েছিল 40 দিনের খিদে, ভয়, যুদ্ধ, মাকে হারানোর কষ্ট আর বেঁচে থাকার আরতি। জঙ্গল এতটাই ঘন ছিল যে হেলিকপ্টার নামানোও সম্ভব হয়নি। দড়ি বেঁধে একে একে 4টি শিশুকে উপরে তুলে আনা হয়। আর এই গল্প শুধু বেঁচে ফেরার গল্প নয়, আশার গল্প। কলম্বিয়া সরকার এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন হোপ, কারণ ওই 13 বছরের মেয়েটি, বাচ্চাটি, যে নিজের শৈশব ভুলে গিয়ে 3টে ছোট্ট প্রাণের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই বেঁচে থাকার আরতি জীবনের আশা থেকেই আসে। মনে আছে সেই প্যান্ডোরাস বক্সের কথা, যেখানে যেই বাক্স খোলার পর নাকি দুঃখ, বেদনা সব কিছু আসার পর মানুষ যখন খুব ক্লান্ত হয়ে গেছিল তখন একটা পরী উঠে আসে যার নাম ছিল হোপ, আশা। তাই ওই আশা না থাকলে চারপাশের জীবনটা অনেক বেশি সুখকর, স্মুথ, সরল হলেও বাঁচতে খুব কষ্ট হয়, আর আশা থাকলে সব কিছু সহজ। লেসলি দেখিয়ে দিয়েছিল, ও হয়তো বলেছিল ওর ছোট ভাই বোনদের, আমি আছি কিচ্ছু হবে না। আরও একটা বড় কথা, ওকে সেই মুহূর্তে ও পারবে না বলারও কেউ ছিল না। ও জানতো ওকে পারতেই হবে, কারণ ওর মা ওকে দায়িত্ব দিয়ে গেছিল। এমন গল্প পড়লে মনেই হয় মানুষের ভেতরের ভালোবাসা, দায়িত্ব আর বাঁচার ইচ্ছে আসলে কল্পনার থেকে অনেক বড়। আমরা ভাবতেও পারি না আমরা কতটা করতে পারি, আর আমরা চাইলে অনেক কিছুই হয়তো হয়। লেসলিকে সম্মান জানিয়ে, স্যালিউট জানিয়ে থাকলো এখন এই গান।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
3: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

এখন বিশ্বকাপ চলাকালীন বিশ্বকাপের আড্ডা আজ সন্ধ্যার আড্ডায়। প্রথমেই যার কমেন্ট পড়ব, তিনি সিঞ্জিনী পাল, লিখছেন বারাসাত থেকে। প্রতি চার বছর অন্তর অন্তর বাঙালিদের মধ্যে ফুটবল বিশ্বকাপ নিয়ে সবসময় প্রবল উন্মাদনা দেখা যায়। তেমনই 26 সালে সারা রাত জেগে প্রত্যেকটি ম্যাচ দেখার একটি আলাদাই অনুভূতি। এবারে ছোট ছোট দেশগুলো এতটাই সুন্দর খেলছে যে সেটা বোঝানোর কোনো ভাষা নেই। কাবো ভার্দের গোলকিপার ভোজিনা প্রথম ম্যাচে স্পেনের অ্যাগেনস্টে অসাধারণ কিছু সেভ করে সবার নজর কেড়েছে এবার। শুধুমাত্র কাবো ভার্দে না, প্রত্যেকটা টিম এবারে সমানভাবে লড়াই করে এগিয়ে যাচ্ছে। কালকের ম্যাচেও জাপান অসাধারণ খেলেছে। এত দূর ছোট ছোট দেশগুলো এগিয়ে আসছে দেখে এবারে বিশ্বকাপে প্রত্যেকটি খেলা অসাধারণ একটা অনুভূতি দিচ্ছে সবার মধ্যে। এখনও পর্যন্ত কালকের জার্মানি ভার্সেস প্যারাগুয়ে ম্যাচটি আমার কাছে সবথেকে সেরা ম্যাচ। তাছাড়া আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মেসির হ্যাট্রিক, পরের ম্যাচেই আবার দুটো গোল, এবং তার পরের ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে আরও একটি গোল। দুর্দান্ত তার খেলা। কিন্তু এবারের বিশ্বকাপ সত্যি খুব গুরুত্বপূর্ণ। সব দল, সব দেশগুলি সমানভাবে লড়াই করে চলেছে এবং খেলা আস্তে আস্তে আরও জমে উঠছে। লিখেছেন সিঞ্জিনী পাল বারাসাত থেকে। এবারের কমেন্ট পড়ব, লিখেছেন সৌমিক ব্যানার্জি ন্যাজাট উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, ফিফা ওয়ার্ল্ড কাপ আমার কাছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ নিজের নিজের প্রিয় দেশকে ঘিরে স্বপ্ন দেখতে থাকেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দুঃখ, 100 কোটির বেশি ভারতীয় হয়েও আজও স্বপ্ন দেখি বিশ্বকাপ খেলার। আর সেখানে এবারের বিশ্বকাপে বিস্ময়, মাত্র 5.5 লাখেরও কম জনসংখ্যা যাদের, সেই একটি দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। অসাধারণ ফুটবল নৈপুণ্যে সারা বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপে প্রথম সুযোগ পেয়েই দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে নিল। অবশ্য এটা না হলে হয়তো কেপ ভার্দে বলে একটি দেশ আছে, সেটা অনেকেই জানতে পারতাম না। তাদের খেলা দেখে জীবনের একটা বড় শিক্ষা হয়, শেষ বাঁশি বাজা না পর্যন্ত হাল ছাড়তে নেই। সাবাস কেপ ভার্দে, সাবাস। কিন্তু আমি খুশি আমার প্রিয় শিল্পী ফুটবলার লিওনেল মেসির স্বপ্নের ফর্ম দেখে। আবারও আশায় বুক বাঁধছে আর্জেন্টিনা। শেষে বলি, ইতিহাস সৃষ্টি করুক কেপ ভার্দে, কিন্তু হৃদয় চাইছে আবার কাপ উঠুক লিওনেল মেসির হাতে। লিখলেন সৌমিক ব্যানার্জি ন্যাজাট উত্তর চব্বিশ পরগনা থেকে। এরপর যার কমেন্ট পড়ব, তিনি শুভ্রজিৎ সেনগুপ্ত, লিখছেন যাদবপুর থেকে। বয়সের জন্য কিনা জানি না, ফুটবলের ভালোবাসাটা থাকলেও ইদানিং ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশেষ উত্তেজিত হই না। এই কথা শুনলে আমার দিকে আঙুল উঠতেই পারে, কিন্তু সত্যিই হই না। সম্পূর্ণ আমার কথাই বলছি, 94-এর বিশ্বকাপ থেকে দেখা চলছে আমার। একদিকে রোমারিও বেবেতো, অন্যদিকে রবার্তো বাজ্জো, স্কেলাচির টান টান ফাইনাল। তখন থেকে ব্রাজিল ভক্ত হলেও গোটা ফুটবল নিয়ে তুমুল আগ্রহ। ক্লিন্সম্যান, রুমিনিগে, বাতিস্তুতা থেকে রোনাল্ডো, নাজারিও, রিভালদো, রোনালদিনো, বেখাম, জিদান, দেলপিয়েরো হয়ে আজ মেসি, রোনাল্ডো, নেইমার, ইভেন এমবাপেও সিনিয়র প্লেয়ার। কম দিন তো হলো না। ল্যাটিন আমেরিকান টাচ ফুটবল থেকে ইউরোপীয় লং পাস, টিকি টাকা থেকে টাফ ফুটবল, বিভিন্ন দেশের বিভিন্ন ধরন। একটা বিশ্বকাপ যেমন সারা বিশ্বের মিলন উৎসব, তেমনই আমাদের ছিল একজোট হয়ে কারো একটা বাড়িতে খেলা দেখা। রাত জায়গাটা কোনো ব্যাপারই নয়, সকালের স্কুল অফিসটাও কোনো ক্লান্তির নয়, সেটাও তো একটা উৎসব। তবে দিনে দিনে মানুষের জীবন যেমন দ্রুত হয়েছে, ওদিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলগুলো রমরমা, আর সেই সব খেলাগুলো হাতের মুঠোয় দেখতে পাওয়া তো কিছু সমস্যা এনেই দিয়েছে। প্রথমত, সবার একসাথে বসে রোজ খেলা দেখাটাও যেমন হয়ে ওঠে না। আবার প্রতিটা স্টার প্লেয়ারকে এতবার দেখতে দেখতে বিশ্বকাপের গোলে সেই চমকটা খানিক চেপেই গেছে। প্রথমে মনে হতো একই ক্লাবে খেলা সতীর্থদের বিপরীতে খেললে কেমন লাগে। স্পোর্টসম্যান স্পিরিট, প্রফেশনালিজম খানিকটা হয়তো আমাদের মধ্যেও আজ চলে এসেছে। আসলে 40 পেরিয়ে মনে হচ্ছে কম তো দেখলাম না, তবু ভালো,
আমাদের জেনারেশন ফুটবলটা শুধু ভিডিও গেমে আটকে রাখেনি, তাই খেলা দেখার উত্তেজনাটা মরেনি আজও, সেটা আজও রাত জাগায়। ফুটবলটা আছে, বিশ্বকাপের উত্তেজনাটা আজ খানিক ম্লান, সে গতির জন্যই হোক বা অধিক দর্শনের জন্যই হোক বা বয়সের জন্য। লিখেছেন শুভ্রজিৎ সেনগুপ্ত যাদবপুর থেকে। আপনারা জানান আপনাদের অভিজ্ঞতা কেমন লাগছে, আপনাদের খেলা বিশ্বকাপ কেমনভাবে আপনাদের জীবনে ছাপ ফেলছে তারা, আর শোনাব পড়ব আমরা আকাশবাণী মৈত্রীতে সকালের আড্ডায় এবং আজ সন্ধ্যায়। আর এখন থাক খেলাধুলো নিয়েই একটা গান।

আজকের রাত সন্ধ্যার আড্ডাতে ছিলাম আমি মৈত্রীবন্ধু বৃষ্টিদেব আপনাদের সঙ্গে, আর এখন বিদায় নেওয়ার পালা। তবে তার আগে বলে যাই, অবশ্যই আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, AKASHBANI আকাশবাণী মৈত্রী, MAITRW। আর ফেসবুক পেজে আমাদের যে সংশ্লিষ্ট পোস্ট আছে তাতে জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। আর হ্যাঁ, আরও একটি পোস্ট কিন্তু আছে, আমাদের প্রোফাইল খুললেই প্রথমেই দেখতে পাবেন খেলা কেমন দেখলেন সেই নিয়ে একটি পোস্ট, যেখানে আপনাদের কমেন্ট পড়ব। আমরা ফেসবুকেও লিখে জানাতে পারেন, চিঠিও পাঠাতে পারেন, মেলও করতে পারেন। আমরা পড়ব সকালের আড্ডায় আর আজ সন্ধ্যেতে। আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। আর এখন বিদায় নেই, আমি বৃষ্টি, আকাশের বৃষ্টিরা তো এখন বিদায় নেওয়ার মুডে নেই, তারা থাকবে আগামী দেড় দু মাস। তবে আজকে এই বৃষ্টি এখন বিদায় নিল, টাটা।

তেই চোখ রাখবো এক নজরে, অর্থাৎ এক নজরে আমরা চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কিন্তু থাকছেন হরমনপ্রীত কৌরই। উইম্বলডনের প্রথম রাউন্ড পেরোলেন নোভাক জকোভিচ, ইয়ানিক সিনার। তবে এই মুহূর্তে কিন্তু রমরমিয়ে চলছে বিশ্বকাপ ফুটবল। সেই বিশ্বকাপের শেষ ষোলোয় কিন্তু পৌঁছে গিয়েছে ব্রাজিল, মরক্কো এবং প্যারাগুয়ে। জাপানকে শেষ মুহূর্তের গোলে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। অন্যদিকে টাই ব্রেকারে ছিটকে গেছে জার্মানি এবং নেদারল্যান্ডস। তবে আজ বিস্তারিত খবর কিন্তু আপনাদের জন্য থাকছে এই ফিফা বিশ্বকাপ নিয়েই।

অবশেষে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। গতকাল জাপানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2-1 গোলে জিতেছে তারা। শেষ মুহূর্তে গোল করে দলকে শেষ ষোলোয় তুলেছেন গাব্রিয়েল মার্টিনেলি। পিছিয়ে পড়েও জিতে গেল কিন্তু ব্রাজিল। তবে গোটা ম্যাচে তারা যা খেলেছে তার জন্য অবশ্য প্রশংসা প্রাপ্য জাপানের। মন জয় করা ফুটবল খেলেছে তারা। এই ম্যাচের পর মোটেও খুশি হবে না ব্রাজিল। ম্যাচটি তারা জিতেছে ঠিকই, কিন্তু কঠিন দলের সামনে পড়লে যে ব্রাজিলের সমস্যা হয়ে যেতে পারে সেটা এই ম্যাচে বুঝিয়ে দিয়েছে জাপান। সূর্যোদয়ের দেশ আরও একবার শেষ মুহূর্তে গোল খেয়ে বিদায় নিল। এর আগে 2018 বিশ্বকাপেও বেলজিয়ামের কাছে এভাবেই শেষ মুহূর্তে গোল খেয়ে তারা বিদায় নিয়েছিল। খেলার 29 মিনিটে কাইশু সানো প্রায় 40 গজ দৌড়ে গোলটা যখন করেছিলেন তখন এবং তার পরেও মনে হয়েছিল জাপান হয়তো পরবর্তী রাউন্ডে চলে যেতেই পারে, কিন্তু শেষ রক্ষা হয়নি। 56 মিনিটে হেড দিয়ে গোল করে ক্যাসেমিরো সমতা ফেরান। পরে সংযুক্ত সময়ের 6 মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি জয়সূচক গোলটি করেন।

ভালো খেলেও গোল খাওয়ার রোগ এই জার্মান দলের কিন্তু নতুন নয়। বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল বিশেষজ্ঞদের একাংশ এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই আশঙ্কা যে অমূলক ছিল না তা গ্রুপ পর্বেই প্রমাণ করে দিয়েছিল ইকুয়েডর। দক্ষিণ আমেরিকার আর এক দেশ প্যারাগুয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে দিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নাটকীয় ম্যাচে টাইব্রেকারে হেরে গেলেন জোশুয়া কিমিচরা। জোড়া শট আটকে প্যারাগুয়ের জয়ের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল। হাভার্টসের প্রথম শট আটকে দিয়ে জার্মানিকে চাপে ফেলে দিয়েছিলেন গিল। আবার নিক ওল্টেমেজাকে রুখে তার চতুর্থ শট রুখে দিয়ে দলকেই জিতিয়ে দিলেন তিনি। ম্যাচের শুরু থেকে প্রত্যাশা মতোই দাপট ছিল জার্মানির। লড়াই হচ্ছিল মূলত প্যারাগুয়ের রক্ষণের সঙ্গে জার্মানির আক্রমণের। হুলিও এনসিসো প্রথমার্ধের শেষে মাতিয়াস গালারজার ভাসিয়ে দেওয়া বলে মাথা ছুঁয়ে গোল করেন। 0-1 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে তারা। 54 মিনিটে সমতায় ফেরে জার্মানি। ফ্লোরিয়ান উইটসের সেন্টারে মাথা ছুঁয়ে গোল করেন হাভার্টস। অতিরিক্ত সময়ে জার্মানি আরেকটি গোল করলেও সেটি বাতিল হয়ে যায় আর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর চাপ ধরে রাখতে পারেনি ইউরোপের চারবার চ্যাম্পিয়ন এই দেশ।

ইসমাইল সাইবারির শর্ট জলে জালে জড়াতেই স্বপ্ন শেষ হয়ে গেল কমলা বাহিনীর। আরও একবার টাইব্রেকারে দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারল না তারা। 2014-2022 সালের পর এই 2026 সালের বিশ্বকাপেও সেই টাইব্রেকারেই হেরে বিদায় নিতে হলো নেদারল্যান্ডসকে। এবার গ্রুপ অফ 32 থেকেই একই দিনে জার্মানির পর বিদায় হলো বিশ্ব ফুটবলের আরও এক শক্তির। এগিয়ে গিয়েও মরক্কোর কাছে হারতে হলো তাদের। মরক্কোর রক্ষাকর্তা হয়ে দেখা দিলেন সেই ইয়াসিন বোনো। গত বিশ্বকাপে টাইব্রেকারে স্পেনের স্বপ্ন শেষ করে দিয়েছিলেন তিনি, এবার তার হাতে আটকে গেলেন ডাচেরা। যদিও দু দলের পারফরমেন্সই টাইব্রেকারে খুব খারাপ, তবে এই ম্যাচ নেদারল্যান্ডস হেরেছে তাদের রক্ষণাত্মক পরিকল্পনার জন্য। পাঁচটি ম্যাচে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলা শুরু করে নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন গাকপো। সংযুক্ত সময়ে তেমনই এক ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন ইসা দিয়প। সমতা ফেরায় মরক্কো। মরক্কো আরও একবার দেখালো তাদের হালকাভাবে নিলে কিন্তু ভুগতে হবে। গতবার স্পেন পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো, এবারও ব্রাজিলকে আটকে দিয়েছে তারা। হারিয়েছে নেদারল্যান্ডসকে। হাকিমি ও ব্রাহিম দিয়াজ ছাড়া বড় তারকা না থাকলেও দলগত খেলার ফসল কিন্তু তুলছে আফ্রিকার এই দেশ। আজ শেষ ষোলোয় পৌঁছানোর দৌড়ে নামছে আইভরি কোস্ট এবং ইকুয়েডর, আর কাল সকালে মুখোমুখি হবে মেক্সিকো এবং ডিআর কঙ্গো।

নিজের অর্ধেক বয়সী ফুটবলারদের টেক্কা দিচ্ছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপে, আর্লিং হ্যালান্ড, ভিনিসিয়াস জুনিয়রদেরও টপকে এখনও চলতি বিশ্বকাপের সর্বাধিক গোলের মালিক কিন্তু তিনি। 6টি গোল করেছেন মেসি ইতিমধ্যেই এবারের বিশ্বকাপে। এমবাপে, হ্যালান্ড এবং ভিনিসিয়াস 4টি করে গোল করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করেছেন 2টি গোল। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে মেসি এমবাপেদের থেকে অনেক কিন্তু পিছিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি বিশ্বকাপে ম্যাচ চলাকালীন পাওয়ার র্যাঙ্কিং শুরু করেছে ফিফা। সেখানে প্রতিটি ম্যাচ খেলতে নামা ফুটবলারদের নম্বর দেওয়া হচ্ছে, তার ভিত্তিতে হচ্ছে ক্রমতালিকা। 3টি বিভাগে মূলত নম্বর পাচ্ছেন ফুটবলাররা। তাহলে সেই বিভাগগুলো হলো আক্রমণ, সৃজনশীলতা আর রক্ষণ। গোলরক্ষকদেরও নম্বর দেওয়া হচ্ছে, গোল বাঁচানোর নিরিখে নম্বর পাচ্ছেন তারা। গোল করা অর্থাৎ খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। সব মিলিয়ে 30 পয়েন্টের মধ্যে 20.21 পয়েন্ট পেয়েছেন তিনি। এমবাপে মোট 20.25 পয়েন্ট পেয়েছেন। তবে যেহেতু দুজনেরই স্ট্রাইকারের ভূমিকায় খেলার অভ্যেস এবং তারা ওই পজিশনেই খেলেন, তাই ক্রমতালিকা তৈরির ক্ষেত্রে আক্রমণের নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাতেই এমবাপের থেকে এগিয়ে গিয়েছেন মেসি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জার্মানির ডেনিস উন্ডাফ। গ্রুপ পর্বের শেষে তিনি শীর্ষে ছিলেন, কিন্তু রাউন্ড অফ 32 এর ম্যাচের পারফরমেন্সের পর 3 নম্বরে তিনি নেমে গিয়েছেন। এই তালিকায় প্রথম 10-এ থাকা বাকিরা হলেন যথাক্রমে সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি, ফ্রান্সের উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, নরওয়ের আর্লিং হ্যালান্ড, নিউজিল্যান্ডের ইলিজা জাস্ট, নেদারল্যান্ডসের ক্রিসেন্সিও সামারভিল এবং সুইজারল্যান্ডের রুবেন ভার্গাস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন 74 নম্বরে। তিনি আক্রমণে 5.82 এবং সৃজনশীলতায় 5.06 আর রক্ষণে 4.77 পয়েন্ট পেয়েছেন। অর্থাৎ রোনাল্ডোর মোট পয়েন্ট 15.65। একটি ম্যাচে রোনাল্ডো জোড়া গোল করলেও বাকি দুটি ম্যাচে তাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি, তার ফলেই তিনি হয়তো পিছিয়ে পড়েছেন। তবে প্রতি ম্যাচের পর বদলাচ্ছে এই র্যাঙ্কিং, তাই রোনাল্ডোর কাছে এখনও সুযোগ রয়েছে ওপরে ওঠার। রাউন্ড অফ 32 এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ভালো খেলতে পারলেই ক্রমতালিকায় কিন্তু উঠে আসতে পারেন CR7।

বন্ধুরা, বিশ্বকাপে কিন্তু দীর্ঘদিন ধরে নানান রকম ঘটনার ঘনঘটা চলছেই। তো আজ আমরা বিশ্বকাপের রঙ্গমঞ্চে শুনব কি ধরনের অভিনব ঘটনা বিশ্বকাপে দেখা গেছে। কয়েকটি অভিনব ঘটনার

0: কথাই কিন্তু আপনাদের জানাব সেই বিশ্বকাপের রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: ফুটবল ম্যাচে শৃঙ্খলা বজায় রাখা জরুরি, কিন্তু 2006 সালে পর্তুগাল আর নেদারল্যান্ডসের মধ্যেকার রাউন্ড অফ 16-এর ম্যাচটি এতটাই বিশৃঙ্খল হয়ে পড়েছিল যে রেফারি এক গাঁদা কার্ড দেখিয়ে ফেলেছিলেন। রেফারি সেই ম্যাচে রেকর্ড সংখ্যক 16টি হলুদ কার্ড এবং 4টি লাল কার্ড দেখিয়েছিলেন। খেলা শেষ হওয়ার সময় দেখা যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা মাঠের পাশে পাশাপাশি বসে গল্পগুজব করছেন, কারণ ততক্ষণে তাদের অনেককেই মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। ফলে তারা আর কি করবেন, মাঠের পাশে বসে দু দলের খেলোয়াড়রা মিলে গল্পই করছিলেন। এবার চলে যাব সেই অনেক দিন আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ফিফার সহসভাপতি ওতোরিনো বারাসি অত্যন্ত গোপনে তার এই যে বিশ্বকাপের ট্রফি সেটি তার বিছানার নিচে একটি সাধারণ জুতোর বাক্সে লুকিয়ে রেখেছিলেন। আসলে দখলদার বাহিনী খাঁটি সোনার তৈরি সেই পুরস্কারটি চুরি করে নিয়ে যেতে পারে এই আশঙ্কায় তিনি ভীত ছিলেন। তবে তার সেই কৌশলী পদক্ষেপের কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনও বিশ্বকাপ ট্রফিটি সম্পূর্ণ নিরাপদেই ছিল। এটি কিন্তু একটা বিরল ঘটনা। কেটে গেছে অনেকগুলো দিন। 1966 সাল ইংল্যান্ডে যখন টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তুতি চলছিল, তখন লন্ডনের একটি প্রদর্শনী থেকে মূল ট্রফিটি অর্থাৎ জুয়েলারি মেকআপ চুরি হয়ে যায়। পুলিশের ব্যাপক তল্লাশি সত্ত্বেও কোনো হদিশই পাওয়া যায়নি বিশ্বকাপের ট্রফিটির। কয়েকদিন পর এক ব্যক্তি পিকলস নামে তার কালো সাদা কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। বাগানের ঝোপের নিচে লুকোনো পুরনো খবরের কাগজে মোড়ানো একটি প্যাকেট শুকে শুকে খুঁজে বের করে সেই পিকলস নামের কুকুরটি। সেটি ছিল সেই হারিয়ে যাওয়া বিশ্বকাপ ট্রফি। পিকলস জাতীয় নায়কের মর্যাদা পায় এবং তাকে আনুষ্ঠানিক উদযাপনের ভোজসভাতেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। অর্থাৎ বিশ্বকাপের যে আনুষ্ঠানিক ভোজসভা তাতেও কিন্তু আমন্ত্রিত ছিল সেই কালো সাদা কুকুরটি, যার নাম কিনা পিকলস।

বিশ্বকাপের খবর থেকে এবার আমরা অন্যান্য খেলার খবরে একটু চোখ রাখি। প্রথমেই আমরা চোখ রাখব ভারতের মহিলা ক্রিকেটের খেলার দিকে। আসলে ভারতের মহিলা ক্রিকেট দল সদ্য হেরে গেছে টি-20 বিশ্বকাপ থেকে, তারপরে কিন্তু ভারতের দল নিয়ে কিছু প্রশ্ন ছিলই, তবে সেসব প্রশ্নের অবসান ঘটিয়ে দিয়েছেন ভারতের নির্বাচকরা।

প্রশ্ন উঠে গিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরও কি হরমনপ্রীত কৌরকেই অধিনায়ক রেখে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে বোর্ড। হরমনপ্রীতের ওপরই কিন্তু ভরসা রেখেছেন তারা। বিশ্বকাপ থেকে বিদায়ের দুদিন পর এশিয়ান গেমসের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা করেছে বোর্ড। 15 জন টি টোয়েন্টি ক্রিকেটারকে নেওয়া হয়েছে দলে। টি টোয়েন্টি বিশ্বকাপে যে দল গিয়েছিল সেখান থেকে মাত্র একজন ক্রিকেটার বদল করা হয়েছে। জাস্তিকা ভাটিয়ার বদলে নেওয়া হয়েছে জি কমলিনীকে, অর্থাৎ দ্বিতীয় উইকেট রক্ষক বদল করেছে বোর্ড। বাকি দল একই রয়েছে। বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল, তার বদলে প্রেমা রাওয়াতকে নেওয়া হয়েছিল দলে। এশিয়ান গেমসের দলে ফেরানো হয়েছে শ্রেয়াঙ্কাকে, তবে তার আগে তাকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে, নইলে শ্রেয়াঙ্কার বদলে অন্য কাউকে নেওয়া হবে। 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস। এবারের প্রতিযোগিতা হবে জাপানে। মহিলাদের পাশাপাশি ভারতের পুরুষদের দলও খেলবে সেখানে। সেই দল আগেই ঘোষণা করা হয়ে গিয়েছে ভারতীয় বোর্ডের তরফ থেকে।

এখন কিন্তু চলছে রমরমিয়ে উইম্বলডনও। তো সেই টেনিসের আসর থেকে প্রথম রাউন্ডের খবর আপনাদের জন্য। জীবনের 25তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে এবার উইম্বলডনে নেমে প্রথম ধাপ পেরিয়ে গিয়েছেন নোভাক জকোভিচ। তার চীনা প্রতিদ্বন্দ্বী ইয়ো ইবিংকে 6-4, 5-7, 6-4, 6-4 গেমে হারিয়ে দিয়েছেন তিনি। চীনা প্রতিদ্বন্দ্বী কিন্তু এক প্রকার দাঁড়াতেই পারেননি জকোভিচের সামনে। এছাড়া উইম্বলডনের প্রথম রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে ইয়ানিক সিনারকে। পুরুষদের শীর্ষ বাছাইকে লড়াই করতে হয়েছে 5 সেট। ছিটকে গিয়েছেন ক্যাসপার রুড, তবে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ড্যানিল মেদভেদেভ, স্টেফানো সিসিপাস। এবং মহিলাদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছেন শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কা এবং নাওমি ওসাকা। সার্বিয়ার অবাছাই খেলোয়াড় মিওমির কেচমানোভিচকে হারাতে 5 সেট লড়াই করতে হয়েছে ইয়ানিক সিনারকে। এটিপি ক্রমতালিকায় 47 নম্বরে থাকা 26 বছরের কেচমানোভিচ প্রথম সেট জিতে নেন 6-4 ব্যবধানে, দ্বিতীয় সেট 6-3 ব্যবধানে জিতে নেন সিনার। তৃতীয় সেটে আবার হতাশ হতে হয় বিশ্বের 1 নম্বরকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় গেম সেটটি কিন্তু হেরে যান সিনার, ফল 6-7, অর্থাৎ 6-8 গেমে হেরে গিয়েছেন তিনি। তবে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে পরের দুটি সেট সিনার জিতে নেন 6-2, 6-3 ব্যবধানে। শেষ পর্যন্ত সিনারের পক্ষে ম্যাচের ফল দাঁড়ায় 6-4, 6-6, 6-3, 6-7, 6-8, 6-2, 6-3। সিনার লড়াই করে জিতলেও সরাসরি সেটে হেরে গিয়েছেন রুড, তাকে 6-4, 6-2, 7-6 ব্যবধানে হারিয়েছেন পোল্যান্ডের অবাছাই খেলোয়াড় হুবার্ট হুরকাজ। আর মারিন সিলিচকে 6-1, 6-2, 6-4 ব্যবধানে হারিয়েছেন ড্যানিল মেদভেদেভ। দেখা যাক পরবর্তী রাউন্ডে কি কি হয় এবং কোনো অঘটন ঘটে কি না। আমরা এবার একটু চোখ রাখব ইতিহাসের পাতায়, অর্থাৎ আজকের দিন। আজকের দিনে অতীতে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো আমরা একটু দেখে নেব। আজকের দিনটা ফুটবল বিশ্বে এবং বিশ্বকাপেও বিশেষভাবে স্মরণীয়। 2002 সালের জাপান বিশ্বকাপে আজকের দিনেই জার্মানিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ফাইনালে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু নন, তিনি তখন একেবারেই ছোট ছিলেন। এটা রোনাল্ডো, ব্রাজিলের রোনাল্ডো। ব্রাজিল সেবার জিতেছিল 2-0 গোলে। এরপর সালটা 2018, মাত্র 19 বছর বয়সে আজকের দিনে রাশিয়ার কাজানে দুটি গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। সেই সময় তিনি 19 বছর বয়সী এক কিশোর। ম্যাচ ছিল শেষ 16, প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। ফ্রান্স 4-3 গোলে জিতে গিয়েছিল সেই ম্যাচ, শেষ 16 ম্যাচ ছিল সেটি। এমবাপেরা 4-3 গোলে হারিয়ে দিয়েছিলেন মেসিদের। পরে সেবার বিশ্বকাপও কিন্তু জিতেছিলেন এমবাপেরাই। বিশ্বকাপে না হলেও লিওনেল মেসির জন্য আজকের দিনটা কিন্তু স্মরণীয়। তার জীবনের 700 নম্বর গোলটি তিনি আজকের দিনেই করেছিলেন। এছাড়াও আজকের দিনে জন্মদিন রয়েছে দুই বিশেষ ক্রীড়া ব্যক্তিত্বর। একজন হচ্ছেন মাইক টাইসন, যিনি কিনা বিশ্ববরেণ্য বক্সার। তিনি 1966 সালের এই 30শে জুন জন্মগ্রহণ করেন। এছাড়া সনত জয়সুরিয়ারও জন্মদিন আজ। শ্রীলঙ্কার ক্রিকেটার তথা ওপেনার সনত জয়সুরিয়া 1969 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শ্রীলঙ্কাতে। বন্ধুরা, বিশ্বকাপ চলছে, আর সেই বিশ্বকাপ নিয়েই আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। এই যে রাউন্ড অফ 32 শুরু হয়েছে, সেখানকার পরিস্থিতি এবং কীরকমভাবে সেটা এগোচ্ছে সেই নিয়েই আজ আমাদের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটিতে কথা বলেছেন বিশিষ্ট ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। সাক্ষাৎকার গ্রহণ আর সম্পাদনাও তারই। আসুন শুনি একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বিশ্বকাপের এই রাউন্ড অফ 32 নিয়ে।
জমে উঠেছে বিশ্বকাপের নকআউট পর্ব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির যেমন অগ্নি পরীক্ষা, তেমনই তুলনামূলক ছোট দলরা হয়ে উঠতে পারে এবার জায়ান্ট কিলার। তবে বাকি আর কারা?

0: আর নক আউট পর্বের পরের রাউন্ডে যাবে আর কারাই বা বিদায় নেবে তা আমরা জেনে নিতে চেষ্টা করেছিলাম ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে। প্রাক্তন ফুটবলার শুভ কুমার জানালেন,
1: দেখো নক আউটে যেটা আমি দেখছি মোটামুটি যা আছে, একমাত্র পর্তুগাল আর ক্রোয়েশিয়া পড়ে গেছে। ঠিক আছে, পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যে আমরা জানি দুটো দলই যথেষ্ট ভালো দল, এবং রোনাল্ডোর এটা শেষ বিশ্বকাপ, একটা তো সে ছাপ রাখার চেষ্টা করবেই। হ্যাঁ, গত ম্যাচটায় আমার নিরিখে খুব একটা মনোপ্রত খেলা আমার লাগেনি। তো দেখো না, এখানে নক আউট ম্যাচ, এই ম্যাচ হারলেই জানে ওই বড় আসর থেকে বিদায় নিতে হবে। তো রোনাল্ডো নিশ্চয়ই একটা তার ছাপ রাখবে এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তার যে স্বজাত ফর্ম সেটা সে বজায় রাখবে। হ্যাঁ, তো ক্রোয়েশিয়ার এই রোনাল্ডো রোনাল্ডোর ক্ষেত্রে এটা বলতে পারি। আর মোটামুটি যদি তুমি দেখো, আমার মনে হয় দেখো মেসি তো একটা ফুটবলের ঈশ্বর। তো দেখো ফুটবল এমন একটা ম্যাচ না, আর ওই যে গোলাকার বস্তুটার না, ও কোনো চোখ নেই, চোখ নেই, জানো তো, ও কার পায়ে কখন থাকে বুঝতে পারা যায়। ও যে মেসির পায়ে আছে না কঙ্গোর কার কঙ্গো মানে কেভারদের কোনো প্লেয়ারের পায়ে আছে এটাও জানে না। অতএব এটা একটা খুব দুশ্চিন্তার ব্যাপার। এবার সেরকম দেখো ফুটবল ম্যাচ তো এরকম ভাবে প্রেডিকশন করা যায় না, কিন্তু ধারে ভারে ফুটবল ঘরানা, ফুটবল ঐতিহ্য, ফুটবল শিল্পী, এদিক দিয়ে আর্জেন্টিনা অনেক অনেক এগিয়ে, এবং মেসি যে টাইপ ফর্মে আছে তাতে ম্যাচটা হয়তো আর্জেন্টিনা জিতে যাবে। কিন্তু কেপ ভার্দেও কিন্তু যেভাবে এবারে ওয়ার্ল্ড কাপটা খেলছে এবং তারা তিনটে ম্যাচই ড্র করেছে এবং এখনো পর্যন্ত তারা ওয়ার্ল্ড কাপে অপরাজিত, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেপ ভার্দে কিন্তু, এবং সবচেয়ে বড় কথা কি জানো তো, এই আর্জেন্টিনা ব্রাজিল এই জাতীয় টিমের এগেনস্টে যে সমস্ত টিম খেলতে নামে না, তাদের একটা এক্সট্রা মোটিভেশন থাকে যে আমি মেসির এগেনস্টে খেলছি, আমি কার এগেনস্টে খেলছি, আমি মেসির এগেনস্টে খেলছি, তা আমার যে ক্যাপাবিলিটি তার চেয়ে তারা ছাপিয়ে যায়। ধরো যেটা আমি মাঠে 100% দিই, তার জায়গায় আমি 200% নিজের সেই নিজের পারফরমেন্সটাকে প্রডিউস করি, তার ফলে একটা অতিমানবের জায়গায় চলে যেতে পারে। তো সেটা যদি কেপ ভার্দে এসে যায় তাহলে কিন্তু আর্জেন্টিনা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এটা আমি বলতে পারি। আর্জেন্টিনা কিন্তু যদি খুব সহজ ভাবে ম্যাচটা নেয় তাহলে কিন্তু হবে না, এবং শুধু এবং মেসি নির্ভরতা একটুখানি কাটাতে হবে। লাস্ট ম্যাচটা আমরা দেখেছি মেসি প্রায় 60 মিনিটে মাঠে নেমেছে, 60 মিনিটের মাঠে 60 মিনিট আর্জেন্টিনা মেসিকে ছাড়া খেলেছে, কিন্তু ভালো, যথেষ্টই ভালো খেলেছে। এবং আর্জেন্টিনা সেই রিজার্ভ মানে যে বেঞ্চ, মানে রিজার্ভ বেঞ্চ আমরা যেটা বলি, সেটাও প্রায় ফার্স্ট টিমের মতন শক্তিশালী একটা দল। কিন্তু এই কেপ ভার্দের মতন টিমেরা, তারা তো একটা তথাকথিত ছোট দল, তারা কিন্তু এই বড় মঞ্চে নিজেদেরকে মেলে ধরবার জন্য এবং এই সমস্ত মেসির মতো একটা প্লেয়ারের ইংরেজিতে খেলার মধ্যে তারা কিন্তু জ্বলে উঠলেও উঠতে পারে। আমরা দেখেছি লাস্ট ম্যাচে ফ্রান্স এমবাপ্পে গোল করতে পারেনি, ডেম্বেলে হ্যাটট্রিক করে দিয়ে চলে গেছে। ফ্রান্স একটা কিন্তু কম্বাইন্ড টিম হিসাবে খেলছে, ঠিক আছে, তো ফ্রান্সের কাছে আমার মনে হয় না খুব একটা 32 এর বাঁধানা পেরোতে অপেক্ষা, মানে টেনও একটুখানি প্রবলেম হতে পারে, কারণ অস্ট্রিয়া টিমটাকে আমি আর্জেন্টিনা এগেনস্টে দেখেছি। হ্যাঁ, অস্ট্রিয়া কিন্তু খুব একটা খারাপ নয়, ঠিক আছে, স্পেন যদি কিন্তু ম্যাচটাকে একটু হালকা ভাবে নেয়, কিন্তু সবচেয়ে বড় কথা না, স্পেনের যে যে ফুটবলটা সেটা কিন্তু আমরা স্পেনের সেই ফুটবলটাকে আমরা দেখতে পাচ্ছি না, যে ফুটবলটা আমরা টিকি টাকাকে দেখেছি, যে আমরা ইনিয়েস্তা, বুসকেস, রামোস, এদের খেলা দেখেছি তো আমরা, তো সেই জায়গা থেকে কিন্তু স্পেন সেই জায়গাটায় কিন্তু নেই, মানে সেই জায়গাটা সেই ফুটবলটা কিন্তু আমরা লাস্ট 3টে ম্যাচে দেখতে পাইনি। অর্থাৎ স্পেনেরও কিন্তু অস্ট্রিয়া গার্ডটা খুব একটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না।
0: প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বলছেন, পরের রাউন্ডে কে যাবে বলা কিন্তু বেশ কঠিন।
2: গ্রুপ টপ করবে কে, কোয়ালিফাই করবে কে, ফাইনাল খেলবে, নো মানে কেউ জানে না, নোবডি নোস, খুব ডিফিকাল্ট।
0: আর এক প্রাক্তন ফুটবলার রহিম নবী জানালেন,
3: মেসি অনেক পরে নামার পরেও যেভাবে ফ্রিকিক এবং যে বুদ্ধি, যে স্মার্টনেস দিয়ে যেভাবে গোলটা করেছে, আমরা সবাই মনে করি বল এয়ারে যাবে, মেসি কিন্তু যে ফ্রিকিকে গোল করেছে হাঁটুর সমান মেরেছে বলটা, মানে গোলকিপার ভাবছে ওপর দিয়ে আসবে কিন্তু পুরো গ্রাউন্ড লেভেলে, এটাই এটাই মেসি। এখন টাপ আছে, এখান থেকে বলা খুব মুশকিল, কারণ দেখো প্রথম 42টা টিমের মধ্যে খেলে খেলে এখানে কোয়ালিফাই করা, তারপর আবার 32টা টিম, তারপর আবার থার্ড প্লেস থেকে আসবে, মানে এবারে অনেকগুলো খেলা খেলতে হবে প্রত্যেককে। তা পর্তুগাল যে আমি বলবো না যে খুব খারাপ খেলছে, মেসি হয়তো রোনাল্ডো গোল পেয়েছে ঠিকই, কিন্তু কোথাও মনে হয় রোনাল্ডোর জন্য টিমটা যেন মনে হয় একটু খেলতে পারছে না, কিন্তু কোথাও মনে হয় একটু ভয় ভয় আছে, দেখা যাক এবার লাস্ট অবধি কী হয়। না ওরম কিছু না, পর্তুগাল তো ভালো টিম, কিন্তু এবারে অনেকে অনেকেই চাইছে যেন পর্তুগাল চ্যাম্পিয়ন হোক রোনাল্ডোর জন্য। আমাদের মধ্যে দেখো আমি আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ারই যেহেতু অলরেডি কোয়ালিফাই করে গেছে বলে মেসিকে অনেক পরে নামিয়েছে, আর টিমটা পুরোপুরি মেসির ওপর নির্ভর করছে।
0: প্রাক্তন ভারতীয় ফুটবলার অলোক মুখোপাধ্যায় লিওনেল মেসিকে বললেন ধ্রুব তারা।
4: মেসি তো নামিনি 10 মিনিট নেবে তাতেই একটা গোল করবে, মেসি হলো ধ্রুব তারা, ও স্কিল যে মরে যায় না, তার যার জন্য প্রমাণ মেসি আজকে তারও 39-40 বছর বয়স। সে ওয়ারাস রোনাল্ডো খেলছে, কিন্তু রোনাল্ডোকে দেখে আমার মনে হচ্ছে না যে ও ফিট আছে। আর সবচেয়ে বড় যদি মেসির টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফিট আছে এবং কোয়ালিটি অফ প্লেয়ার, যেখানে মেসি খেলতে অনেক সুবিধা হচ্ছে। আর আরও সুবিধা হচ্ছে মেসির স্কিল অনেক বেটার এবং পাসিং ও শুটিং দেখার মতো এখনো পর্যন্ত আমাকে ইমপ্রেস করতে পারিনি, কারণ ব্রাজিল এমন কিছু খেলিনি।
0: প্রশান্ত চক্রবর্তী কথা বলেছিলেন।
5: দেখো, ব্রাজিলের একটা নিজস্ব ঘরানা আছে, সেটা হচ্ছে যে এতগুলো বিশ্বকাপ জিতেছে, তাদের সাপোর্টার বেশ সারা পৃথিবীতেই তাদের সাপোর্টার, এবং তাদের সাপোর্টারদের প্রচুর হিউজ চাহিদা। সুতরাং এই প্রেশারটা একটা বড় ফ্যাক্টর। এবং সবচেয়ে বড় কথা, ব্রাজিল যে কাজটা করেছে, এবারে আনসেলত্তিকে কোচ নিয়েছেন, আমার মনে হয় আনসেলত্তি পৃথিবীর মধ্যে এখন অন্যতম শ্রেষ্ঠ কোচ। তার কারণ ওনার সাফল্য, ওনার ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্রাজিলের ন্যাশনাল টিমের ওই উনি এই প্রথম কাজ করছেন। ব্রাজিল যে কটা ম্যাচ খেলছে সেটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স এবং মিডফিল্ডটা কিন্তু খুব ভালো অর্গানাইজ করেছে। মানে হয়তো গোলটা জাপানের সাথে গতকাল খেলে খেয়েছে খেলার দিকে, কিন্তু তারপরে তারা ডিফেন্সের যে ল্যাপটা কিন্তু হয়নি, ল্যাপসটা মেক আপ হয়েছে। পরে ওপরে যেটা সব থেকে চোখে পড়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই ব্রাজিল টিমের ওপরে বল ধরার প্লেয়ার একজন দরকার। নেইমার যদি ফিট থাকতো তাহলে আমি টিমটাকে নিয়ে বাজি ধরতাম, কিন্তু মুশকিল হয়েছে কি, ভিনিসিয়াস ওই সাপোর্টটা ওপরে পাচ্ছে না, যার ফলে ভিনিসিয়াস যখন একা মানে 16 রান করে বা নিজে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করেও বেরিয়ে যাচ্ছে, তখন বেরিয়ে যাচ্ছে, তার পারফরমেন্সটা কমফোর্টেবল হচ্ছে। কিন্তু সে জায়গায় আমার মনে হয় যদি ভিনিসিয়াসকে সাপোর্ট দেয়, নেইমার না হলে যদি অন্য কেউ হয়, সেক্ষেত্রে তোমার খুব ইম্পর্টেন্ট হয়ে দেখা দেবে কিন্তু ব্রাজিলের পরবর্তী ম্যাচ, স্পেশালি রাউন্ড 16 অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। জাপানের সাথে ব্রাজিল, জাপান খুব ভালো খেলেছে বলেই কিন্তু ব্রাজিলের পারফরমেন্সটা দেখে মনে হচ্ছে, তা নয়, কিন্তু জাপানের এই উত্থান সত্যি আগামী দিনের জন্য কিন্তু একটা বিরাট বার্তা নিয়ে আসছে এশিয়ান ফুটবলের জন্য। তার কারণ জাপান ফুটবল বিশ্বে তাদের প্রজেক্ট 240 মানে 2040 ওয়ার্ল্ড কাপের ওরা ফাইনাল খেলবে, এই প্রজেক্ট ধরে ওরা এগোচ্ছে। সুতরাং ওরা ঠিক ঠিক স্টেপেই যাচ্ছে। আর ব্রাজিলের সম্বন্ধে যত বলব, ব্রাজিলের তো একটা ঘরানা আছেই, সেই হিসেবে ম্যাচটা হয়েছে, তবে জাপানের পারফরমেন্সকে মানে সত্যি ছোট করা যাবে না। জাপান অসাধারণ লড়াই করেছে এবং ইঞ্জুরি টাইমে গিয়ে ব্রাজিলের
6: জার্মানি বর্তমানে 14 বিশ্বকাপ জয়ের পর জার্মানির সেই সাফল্য নেই।
5: দেখো, আপস অ্যান্ড ডাউন আছে, কোনো কোনো সময় বাঞ্চ ভালো প্লেয়ার থাকে, সে তারা ট্রেনিং এ চলে যায়। জার্মানির ফুটবল বিশ্বকাপের পারফরমেন্স হচ্ছে 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা, সুতরাং তাদের পারফরমেন্সকে ছোট করে দেখার কোনো জায়গাই নেই। অসাধারণ একটা ফাইটিং স্পিরিট নিয়ে খেলে প্রত্যেকটা বিশ্বকাপে।
6: প্যারাগুয়ের সাথে ল্যাকিংটা হয়ে গেল কোথায়?
5: ল্যাকিংটা হয়েছে কিন্তু একটু পেশাদারি, মানে একটু ম্যাচিউরিটি। প্যারাগুয়ের এই টিমটা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, ল্যাটিন আমেরিকা কাপেও খেলেছে, এবং ওদের অনেকগুলো ছেলে বাইরে বিভিন্ন জায়গায় টপ টপ লিগে খেলে। সেই জায়গা থেকে জার্মানির, দেখো টাইব্রেকার ইজ এনিবডিজ গেম, তাহলেও কিন্তু যে ম্যাচ খেলেছে প্যারাগুয়েরা কিন্তু কালকে ফাইট করে জার্মানির থেকে ম্যাচটা।
6: মরক্কোর এই উত্থান এবং নেদারল্যান্ডে,
5: দেখো মরক্কো বিগত 2 বছর মানে 2 বছর মানে কিছু ওয়ার্ল্ড কাপে দুর্দর্শ পারফরমেন্স করে যাচ্ছে, এবং লাস্ট ইয়ারে তারা সেমিফাইনাল ছিল। ওই একই কথা বলবো, মরক্কো টিমের অনেক প্লেয়ার, ওই বাঞ্চ অফ প্লেয়ার বলে না, একসাথে ভালো ভালো কিছু প্লেয়ার এবছরে বিশ্বকাপ টিমে আছে, এবং মরক্কোর বেশ কিছু ভালো ভালো ছেলে বিশ্বের বিভিন্ন টপ লিগে খেলে, যার ফলে ওয়ার্ল্ড কাপের মতো মানে হাই লেভেল টুর্নামেন্টে তাদের খেলতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এবং সত্যি কথা বলতে কি, মরক্কো প্রথম ম্যাচ থেকেই কিন্তু নিজেদেরকে মেলে ধরেছে অসাধারণ ভাবে, মানে একজন একে অপরকে সাহায্য করছে, মাঝমাঠ এবং ডিফেন্সের মধ্যে কোনো ল্যাক থাকছে না, কোনো গ্যাপ থাকছে না, কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলছে, এবং যেটা সবথেকে খেলা বেশি ওভারল্যান্ডিং করে জোন ভিত্তিক ফুটবল খেলছে, যার ফলে তাদের খেলা এবছর গত বছরের থেকেও মানে গত ওয়ার্ল্ড কাপের থেকেও কিন্তু তাদের খেলায় যথেষ্ট বৈচিত্র্য আছে এবং দেখা যাচ্ছে।
0: বন্ধুরা, আপনারা শুনলেন বিশ্বকাপের রাউন্ড অফ 32 অর্থাৎ শেষ 32টি দলের যে নকআউট পর্ব, সেই বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। আজ কিন্তু ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।
7: তবে আপনারা কিন্তু ক্রীড়াঙ্গন কেমন লাগছে সে কথা জানিয়ে

আমাদের ইমেল করতে ভুলবেন না aircolkatasports@gmail.com এই আইডিতে। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নবনীতা রাহা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি বা গ্রামে থাকি, আমরা কিন্তু চাষবাসের পাশাপাশি বাড়ির আনাচে কানাচে আমরা কিছু কিছু সবজি তৈরি করে নিই, যেটা আমরা বাড়িতে খাবার হিসাবে ব্যবহার করতে পারি। কিন্তু বিজ্ঞান ভিত্তিক আমরা যদি সেটা ভাবি, তাহলে কিন্তু পুষ্টি বাগান তৈরির মধ্য দিয়ে আমরা আমাদের এই চাহিদা পূরণ করে নিতে পারি। তো আসুন আজকে আমরা জেনে নেব পুষ্টি বাগানের খুঁটিনাটি নিয়ে। আর এই বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা সায়ন সাউ। সায়নবাবু নমস্কার।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে পুষ্টি বাগান, একটু যদি প্রথমে বলেন পুষ্টি বাগানের একটা ধারণা, যে ব্যাপারটা কি?
2: একদম, যারাই শুনছেন সকল শ্রোতা বন্ধুকেই বলছি, এটি গ্রাম বাংলার জন্য যে শুধু তা নয়, এটা সামগ্রিকভাবে সকল শ্রোতার জন্যই, মানে সকল প্রত্যেক ব্যক্তি মানুষের প্রত্যেক গ্রাহস্থের জন্যই এই আজকের টপিকটি পুষ্টি বাগান। অন্য কিছুই না, আমরা প্রত্যেকের বাড়িতেই একটা অভ্যাস রয়েছে যে আমরা যে জায়গাটুকু থাকে বাড়ির সামনে সেখানে আমরা অল্প অল্প বিস্তর সবজি লাগাই, সেটা আমাদের পছন্দ মতো। আমার কারোর ইচ্ছে হয়েছে বেগুন, কারোর ইচ্ছে হয়েছে টমেটো, জায়গাটি ফাঁকা না রেখে আমাদের একটা অভ্যাস রয়েছে কয়েকটা ফলের গাছ না হোক কিছু সবজি গাছ আমরা লাগিয়ে রাখি। কিন্তু সেটা আমরা সবসময় করে থাকি আমাদের খেয়াল খুশি মতো, কোন রকম বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি নয়, কিছু নয়, এরকম আমাদের শখের এতে। এইটা ঘরোয়া সবজি বাগান বা কিচেন গার্ডেন, এই টার্মিনোলজিগুলোর সাথে মানুষজন পরিচিত ছিলেন। এটাকে সেই রকমই বাড়ির রান্নার জল দিয়ে যে চাষবাস হতো বাড়ির আনাচে কানাচে জায়গাগুলোতে, সেটা ছিল এইটা। তো সেইটাকে আমরা পরিবর্তিত রূপ দেওয়া হলো কিসের ভাব, পুষ্টি বাগান। যে এবার বাগানটা ইচ্ছে খুশি হবে না, বাগানটা হতে হবে বাড়ির প্রত্যেক ব্যক্তির পুষ্টির কথা মাথায় রেখে, যে প্রত্যেককে কার্বোহাইড্রেট মানে শর্করা, প্রোটিন, ফ্যাট, এই যে আমাদের মিনারেলস মানে খনিজ উপাদান, আমাদের শরীরের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো, সেগুলো কিভাবে আমরা আমাদের এই বাড়ির তৈরি করা সবজি ফল থেকে পেতে পারি, সেইটার কথা মাথায় রেখে যখন একটা বাগান তৈরির পরিকল্পনা হবে তখন সেটা পুষ্টি বাগান হয়ে গেল।
1: তো এ তো বুঝলাম পুষ্টি বাগান, কিন্তু পুষ্টি বাগান কেন, কেন আমরা পুষ্টি বাগান করব, একটু যদি বুঝিয়ে বলেন।
2: এই দেখুন, পুষ্টি বাগানের মানুষকে সরকারি স্তরের সমস্ত রকম যে স্টেপ রয়েছে, সেটা রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, বিভিন্ন প্রোগ্রামের থ্রুতে এই নিউট্রি গার্ডেন মানে পুষ্টি বাগানের অ্যাপ্রোচটা প্রায় বিগত লাস্ট 15-20 বছর ধরে খুব জোরালোভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এক একটি মানে প্রত্যেক বাড়ির প্রত্যেক সদস্যকে এই কাজে ইনভলভ করানোর প্রচেষ্টা, যে এটা শুধুমাত্র যে বাড়িতে সবজি ফল দেবে তা নয়, এতে মানুষের মধ্যে একটা গাছের সঙ্গে নিবিড়তা, তার মানসিক পরিসর যাতে সুস্থ হয়। আমরা অকেজভাবে টাইম নষ্ট করে ফেলছি অজস্রভাবে, এখন বাচ্চারা খেলতে যাওয়ার সুযোগ পায় না, তারা বহুভাবে বিপদগামী হচ্ছে। তো তাদেরকে কি করে এই বাগান করার মধ্য দিয়ে ভালো একটা কাজে ইনভলভ করে রাখা যায়, তো সেটার একটা টার্গেট নেওয়া, এবং বাড়িতে জৈব পদ্ধতিতে রাসায়নিক কম ব্যবহার করে মানুষের বাড়ির প্রত্যেক সদস্যের পুষ্টির কথা মাথায় রেখে এই জৈব উপায়ের যে বাগান, পুষ্টি বাগান, সেটার দিকে জোর দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে, আপনি যদি একটু তথ্যের দিকে আমরা নজর দিই, মানুষজনকে যদি আমরা তথ্য দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এক একজন ভারতবাসী মানে ভারতবাসী নয় প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় সবজির পরিমাণ হচ্ছে 300 গ্রাম। সেই 300 গ্রামের মধ্যে আবার ভাগ থাকা উচিত, 100 গ্রাম হতে হবে রুট জাতীয় মানে মাটির নিচের, 90 গ্রাম হতে হবে শাক জাতীয়, 90 গ্রাম হতে হবে ফুল ফল জাতীয়। তো দেখা যায় কারুর ইচ্ছে নেই শাক খাওয়ার, তাহলে উনি শাক থেকে সব পেলেন না, কিন্তু বাড়িতে যদি আমার শাক তৈরি হতো তাহলে সেই শাকটা বাড়িতে রান্না হতো, সেটা সবাই খেতে পারত, সেই জিনিসটা হচ্ছে না। সেটা যাতে হয়, বাড়িতেই যদি ফলের সংস্থান থাকতো, বাড়িতে যদি লেবু হতো তাহলে লেবু কি পরিমাণের, এবং মানুষের মধ্যে একটা সচেতনতাই নেই যে কোন ফলটা খেলে, কোন সবজিটা খেলে কোন নিউট্রিয়েন্টগুলো পাওয়া যায়, সেই তথ্যগুলো যাতে মানুষের কাছে পৌঁছানো যায় এই পুষ্টি বাগান প্রকল্পের থ্রুতে, এবং বাড়িতে বাড়িতে পুষ্টি বাগান তৈরি করিয়ে সেটার দিকেও সরকার নজর দিচ্ছে, এবং মানুষজনকে বারবার করে অনুরোধ করছে আপনারা বাড়ির এই অব্যবহৃত জায়গাগুলোকে বিজ্ঞান ভিত্তিকভাবে বিভিন্ন শস্য ক্রমকে মাথায় রেখে এক একটা, ওই যে বললাম প্রথম থেকে, কোনোভাবেই নিজের পছন্দ মতো না, আমার ইচ্ছে হয়েছে দুটো
1: খামখেয়ালি নয়, এটা একটা পরিকল্পিত বাগান হতে হবে যাতে করে আমাদের সকলের পুষ্টি বিধান সম্ভব হয়।
2: মানে আমি প্রোটিন সমৃদ্ধ খাবারও পাবো, আমি শর্করা মানে আলু থেকে ভাবুন, শাক থেকে ভাবুন, আপনি ভিটামিন এ পেলেন, আপনি লেবু বাড়িতে লেবু ছিল সেখান থেকে ভিটামিন সি পেলেন, এরকম করে সামগ্রিকভাবে আমাদের যা যা দরকার, আপনি সিম্ব গোত্রীয় মটর লাগিয়েছেন, বিনস লাগিয়ে

0: বাগানের কথা যদি আমরা ভাবি তাহলে সেটা ঠিক কেমন হবে?
1: হ্যাঁ, প্রাথমিকভাবে যারা শুরু করতে চাইছেন, আমরা তো একটা, এটা তো বললাম, এটা যে 15-20 বছর ধরে সরকারি স্তরে বিভিন্ন, মানে গোটা বিশ্বজুড়ে এতে কাজ চলছে। আমরা যারা উন্নত দেশ বা উন্নতশীল দেশ, উন্নতির দিকে এগোচ্ছে এরকম যে সমস্ত দেশ, প্রত্যেকটি জায়গাতেই, আফ্রিকান কান্ট্রি, বাংলাদেশ, সমস্ত জায়গাতে এগুলোতে আরো প্রচুর জোর দেওয়া হচ্ছে। ভারতেও এর উপর প্রচন্ডভাবে জোর দেওয়া হচ্ছে। এটা কিছুই না, আমাদেরকে একটু যেহেতু বললাম যে একটা সামগ্রিক পরিকল্পনা করে নেওয়া, বাড়ির প্রত্যেকের পুষ্টি উপাদানের কথা মাথায় রাখার কথা বলা হয়েছে। যদি 5 জন সদস্যের ফ্যামিলি হয়, 3-4 কাঠা জায়গা যদি ওনার থাকে তাহলে কিন্তু সাফিসিয়েন্ট। এবার এই 3-4 কাঠা জায়গা যদি ওনার থাকে তাহলে উনি করবেন কি, দক্ষিণ পূর্ব দিক বরাবর যেদিকটা একটু বেশি রোদ লাগে সেখানে উনি ছোট ছোট বেড বানাবেন বা কিয়ারি করে নেবেন। সেগুলো 2-3 ফুট চওড়া হলো, 7-8 ফুট বা 10 ফুট লম্বা হলো, এরকম ছোট ছোট বেড বা কিয়ারি বানালেন। এরকম কোন দিকে বললাম, দক্ষিণ পূর্ব দিকে, যেদিকটা সারা দিন ধরে ভালো রোদ পাওয়া যায়। আর উত্তর পশ্চিম দিকটাই উনি করবেন হচ্ছে ফলের গাছ, বা উনার কিছু মাচা থাকবে, যেখানে যে মাচার সবজি সেটা থাকলো, আর ফলের গাছের জন্য উত্তর পশ্চিম দিকটি নির্বাচন করতে হবে, আর দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে সবজির জন্য 7-8-10টা ওনার যতগুলো বেডের বা কিয়ারি সংস্থান করা যায় সেটার দিকে নজর দিতে হবে। এছাড়া কয়েকটা জিনিস নজর রাখতে হবে, জল নিকাশি ব্যবস্থার জন্য কিছুটা ঢাল করে নিতে হবে। দুটো সারি যে আমি বেড বা কিয়ারি তৈরি করতে বললাম, তার মাঝে মোটামুটি 1/2 ফিট বা 1 ফিট ডিস্টেন্সের একটা নালা রাখতে হবে, মানে জল বেরিয়ে যাওয়ার জন্য এবং হাঁটা চলা করার জন্য। এছাড়া লতানো যে সবজিগুলো হবে, যার জন্য উত্তর পশ্চিম দিকে আমি স্থায়ী বা অস্থায়ী মাচার সংস্থান করতে হবে, এবং যে শস্যক্রম নির্বাচন করতে হবে সেখানে দেখতে হবে প্রত্যেক শস্যক্রমে যেন একটা সিম্বগোত্রীয় উদ্ভিদ, সেটা ফরাস্ট বিন হতে পারে, বিনস হতে পারে, মটরশুটি হতে পারে, এগুলো যেন অবশ্যই থাকে। এবং যে আল, সেই আলগুলোতে আমাদের মাটি কন্দ জাতীয় সবজি, সেটা পেঁয়াজ হতে পারে, বিট হতে পারে, গাজর হতে পারে, এগুলোর সংস্থান করতে হবে। এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের 1 ইঞ্চি জায়গাও আমরা নষ্ট করব না, যেহেতু জায়গা খুবই কম, সেই কম জায়গাতেই আমাদেরকে অনেকগুলো সবজি ঘুরিয়ে ফিরিয়ে, যে প্রত্যেকটা বেডের কথা বললাম, প্রত্যেকটা বেডেই দেখা যাবে বিভিন্ন রকমের সবজি হচ্ছে, তাতে শাক থাকছে, তাতে মাটির নিচের সবজি থাকছে, তাতে বিনস থাকছে, এইরকম করে, এবং মাচার সবজি থাকছে, ফলের গাছ থাকছে, এইরকম করে একটা রূপরেখা তৈরি করে আমাদেরকে বাগান পরিকল্পনা শুরুতেই করে নিতে হবে। এলোমেলো ভাবে হবে না, আমার এখানে ইচ্ছে হলো আমি কুমড়ো লাগিয়ে দিলাম, কুমড়ো গাছটা বাইতে বাইতে দেখা গেল টমেটো গাছকে ঢেকে দিল, সেটা যেন কোনোভাবেই না হয়। সেই জন্য কুমড়ো গাছ সেপারেট ভাবে লতানো সবজি, তাই সেটা সেপারেট ভাবে বাগানের বর্ডারের দিকে থাকবে, মাচাতে উঠবে। শশা গাছ, পটল গাছ, এগুলো সাইডের দিকে, আর যেগুলো টমেটো, বেগুন, লঙ্কা, এগুলো বেডে থাকবে, কেয়ারিতে থাকবে, শাক কেয়ারিতে থাকবে, মাটির নিচের যেগুলো বললাম সেগুলো আলে থাকবে। এইভাবে একটা রূপরেখা বা নকশা মানুষজনকে প্রথম থেকেই করে নিতে হবে।
0: বেশ, আপনি খুব সুন্দর করে বললেন, কিন্তু এখানে যেহেতু ছোট জায়গা, তো ছোট জায়গাতে জায়গা সংকুলনের তো একটা সমস্যা থেকেই যায়, তো সেখানে সেই সমস্যাটা কি করে মেটানো যাবে?
1: হ্যাঁ, এটা চলি জায়গা সমস্যাটা সকলের নয়, গ্রামীণ এলাকায় জায়গা থাকেই, তাদের জন্য আমি যে প্রাথমিক রূপরেখার কথা বললাম, মানে 3-4 কাঠা জায়গা যদি থাকে তাতে উনি, আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতেই, হ্যাঁ, উনি আরামসে, বা আরো হয়তো অনেকের বড় জায়গা থাকে, তিনি উনি বেডের সংখ্যা বাড়িয়ে আরো নতুন নতুন সবজি সংস্থান করবেন। এবার আপনি যে প্রশ্নটি করছেন, যাদের ক্ষেত্রে মেনলি এটা শহর কেন্দ্রিক মানুষজনের জন্য বা সেমি আরবান এরিয়ার জন্য, যাদের বাড়ির বরাবর রাস্তা, মানে ওনার আর কোনো উপায় নেই, বাড়িটুকুই সম্বল, সেই মানুষটির কি করবেন, তার ইচ্ছে রয়েছে উনি বাগান করার, বা এই পুষ্টি বাগান শোনার পরে ওনার ইচ্ছে হলো যে হ্যাঁ উনিও পুষ্টি বাগান করতে ইচ্ছুক, উনি কি করবেন? ওনাদের জন্য যদি অল্প পরিমাণ মাটির ব্যবস্থাও থাকে বাড়ির সামনে, তাহলে ওখানে উনি 2 ছাদ একটা মাচার মডেল রয়েছে, যেটা আমরা বিভিন্নভাবে বোঝাই কৃষকদেরকে, এটা কিছু না, একটা 6 ফুট একটা মাচা হবে, তাতে 2টো পাট থাকবে, একটা পাটে মানে 3.5, একই কাঠামো, কাঠামোর 3.5 ফুটে একটা চওড়া মাচা হবে, আর 2.5 ফুট ওপরে একটা সরু মাচা হবে একই কাঠামোতে। যেটা চওড়া মাচা হলো সেখানে আমরা চওড়া পাতারই সবজি দেব, যেমন হচ্ছে সেটা কুমড়ো, শশা, এই ধরনের লাউ, আর যেটা উপরের সরু মাচা তাতে আমরা লতানো সবজি কিন্তু যাদের পাতাগুলো ছোট, যেমন উচ্ছে, করলা, কুঁদরি, এইগুলোকে আমরা বাওয়াবো হচ্ছে উপরের মাচাটাতে, আর মাঝখানের মাচাটা যেটা মিডিলের, যেটা চওড়া মাচা, সেখানে আমরা দেব বড় পাতার, যেমন হচ্ছে বললাম শশা, লাউ, এগুলোকে। আর দেখুন নিচে তালে, নিচের গ্রাউন্ড ফ্লোরটা ফাঁকা থাকলো, গ্রাউন্ড ফ্লোরের মাটিতে আমরা দেব হচ্ছে শাক জাতীয়, যেটা যেমন ধনে পাতা হতে পারে, লাল শাক হতে পারে, পালং হতে পারে, এগুলোকে দেব আমরা মাটি। তাহলে একটা ছোট্ট জায়গার মধ্যে 3টে সবজির আমরা সংস্থান করিয়ে দিলাম, এটা একটা পদ্ধতি গেল। দ্বিতীয় হচ্ছে যাদের ছাদে, ছাদ বাগান, এই পুষ্টি বাগানটা যদি ছাদে করা হয় তখন সেটা ছাদের পুষ্টি বাগান। তো এই ছাদে যাদের জায়গা রয়েছে সেখানে

0: ওনারা অনায়াসে এই পদ্ধতি অবলম্বন করতে মানে ছাদের জায়গাটাকে ব্যবহার করতে পারেন? সেখানে ওনারা কি ব্যবহার করবেন? বস্তা ব্যবহার করতে পারেন, থার্মোকলের বক্স ব্যবহার করতে পারেন, টিন ব্যবহার করতে পারেন। প্রত্যেকটাতে যদি ওনারা জল নিকাশির ব্যবস্থা করে যদি ভালো জৈব সার এবং মাটি মিশিয়ে ওইগুলোতে যদি চাষ করতে চান একই রকম ভাবে, এখন ওই কন্টেনারগুলোতেই হচ্ছে। এবং সবচেয়ে আনন্দের কথা, এখন বহু কোম্পানি গ্রো ব্যাগ বলে একটি জিনিস বার করছে। গ্রো ব্যাগ অন্য কিছুই নয়, নর্মাল আমাদের এই ক্যারি ব্যাগ বস্তা বা অবিকল একটা ব্যাগের মতো দেখতে জিনিস, কিন্তু যেটা বিজ্ঞান ভিত্তিকভাবে তৈরি, যেখানে পারফোরেটেড অ্যারেশন করার জন্য ছিদ্র রয়েছে যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে, অতিরিক্ত গ্যাস সঞ্চার হলে সেটা বেরিয়ে যেতে পারে, কোনো ক্ষতিকর গ্যাস থাকবে না। এরকম দীর্ঘমেয়াদী ধরে দীর্ঘ সময় ধরে চাষ করার জন্য গ্রো ব্যাগ রয়েছে, যেখানে এক একটা গ্রো ব্যাগ হয়তো বড় জোর 20-22 টাকা পড়বে, কিন্তু যাদের স্থায়িত্বকাল হচ্ছে প্রায় 2-3 বছর ধরে, ওনারা এক একটা গ্রো ব্যাগ থেকে এক একজন 5 কেজি 6 কেজি করে পালং শাক ধনে পাতা তৈরি করে নিতে পারেন। তাহলে গ্রো ব্যাগ পদ্ধতি গেল, বা এই সমস্ত অব্যবহৃত জিনিসকে ছাদে ব্যবহার করে চাষ করার গেল, আমরা দুছাদ মাচার মডেলের কথা বললাম। এছাড়া আরো একটা জিনিস করা যেতে পারে, যেটা হচ্ছে বাড়ির ব্যালকনিগুলোতেও ওনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সেখানে ওনারা যদি ব্যালকনির জায়গাটা থেকে যদি মাটি ধরানোর ব্যবস্থা করতে পারেন, বা ইট দিয়ে যদি কোনো প্রভিশন ক্রিয়েট করতে পারেন, সেখানেও কিন্তু ওনারা সবজি অনায়াসে করতে পারেন। এখানে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, ছাদে যেহেতু অতিরিক্ত সূর্যের প্রভাব পড়তে পারে এবং পড়েও, তো সেক্ষেত্রে ওনাদেরকে 8 ফুট বা 10 ফুট উচ্চতায় একটা 50% শেড নেট টাঙিয়ে নিতে হবে। তাহলেই ওনারা মাটিতে যে জিনিসটা করছিলেন একই জিনিস ওনার ছাদেই করতে পারবেন। যদি এই শেড নেটটা না ধরে, তাহলে অতিরিক্ত সূর্যের তাপে ফলন কম হবে বা গাছপালাতে মানে ওইভাবে শুকিয়ে যেতে পারে।
1: তো এ তো গেল যে কি করে পুষ্টি বাগানটা করা যাবে। তো পুষ্টি বাগানের ক্ষেত্রে তো আমরা সবজির কথা আপনি বললেন, ফলের কথা বললেন, দুটোই তো করা যেতে পারে। তো আমরা প্রথমে যদি যে ফলের ব্যাপারটা একটু জেনে নিই, যে পুষ্টি বাগানের ক্ষেত্রে ফলের সংস্থান কিভাবে করা যেতে পারে।
0: পুষ্টি বাগানটা শুধু ফল সবজি নয়, আমরা ঔষধি গাছকেও ইনক্লুড করতে বলছি, এবং শুধু লাগানো যেতে পারে বা এরকমও নয়, লাগাতে হবেই। মানে সবজিও লাগাতে হবে, ফল গাছও লাগাতে হবে, ঔষধি গাছও লাগাতে হবে, কারণ আমরা সামগ্রিক পুষ্টির কথা বলছি। আর প্রত্যেকটি ফল না থাকলে আমরা ভিটামিন বা মিনারেলস এগুলো বেশি পরিমাণে পাবো না, যেগুলো সবজি থেকে পাওয়া সম্ভব নয়। আর একজন মানুষের গড় ফল মানে প্রত্যেক দৈনিক রেকমেন্ডেশন আছে 100 গ্রাম করে ফল খাওয়া। আমরা অবাক হয়ে যাব যে মাত্র একজন সাধারণ নাগরিকের ভারতবর্ষের সেই 20-30 গ্রামও ফলের সংস্থান হয় না। তো এইভাবে যদি বাড়িতে আমরা এই পুষ্টি বাগান করে 2-5টা যদি ভালো ফলের গাছ লাগিয়ে রাখতে পারি, যেটার কথা আমি এই মুহূর্তে বলছি, যে আপনি যেটা জিজ্ঞাসাও করলেন যে কি কি ফল গাছ এই পুষ্টি বাগানে সংস্থান করা উচিত বা কি কি অবশ্যই রাখতে হবে, তো সেখানে আমরা এখনই যে বাজারে দেখবেন নাম শুনছেন, আমরা একেবারে আহামরি সব ড্রাগন ফল, কিউ ফ্রুট এগুলোর কথা বলবো না। মানুষজন চেনেন এবং আমাদের গ্রাম বাংলার দেশি ফল, সেগুলোই নিউট্রিয়েন্টে ভরপুর, সেগুলোকেই লাগাতে বলবো, কিন্তু সেগুলোর উচ্চ ফলনশীল জাত, যেগুলো খুব বড় হয় না, ডালপালা খুব বেশি ছাড়ে না, বেটে প্রকৃতির চারাগুলোকেই ব্যবহার করতে বলবো, জাতগুলোকে ব্যবহার করতে বলবো। তার মধ্যে ধরুন অবশ্যই রাখতে হবে সজনে, এ এক মহা ঔষধ, মানে এর সবটা পার্টসই খাওয়ার, শাক সবজি, ফুলটাও সবজি, ডাটাটাও সবজি, এর প্রত্যেকটা পার্টস হচ্ছে মানে নিউট্রিয়েন্টে মানে ঔষধি গুণে ভরপুর। সজনে 12 মাসের সজনে একটা বা দুটো গাছ অবশ্যই থাকতে হবে। লেবু গাছ, পাতি লেবু হতে পারে, কাগজি লেবু হতে পারে, গন্ধরাজ লেবু হতে পারে, এগুলোর কলম করা গাছ, একটাও যেন বীজের গাছ না হয়, কলম করা গাছ একটা বা দুটো থাকতে হবে। আমের বেটেজাত থাকতে পারে, পেয়ারা সারা বছর ফল দেয়, পেয়ারা অবশ্যই দুটো থাকতে হবে, কুল গাছ একটা রাখতে পারেন, আমড়া, এটা মানে ভিটামিন সিতে ভরপুর একেবারে, ঠিক আছে, কামরাঙা, এগুলো দেশি ফল, এগুলো যদি কলম করা গাছ, কারি পাতা সবসময় আমাদেরকে বিভিন্ন সবজিতে ব্যবহার করতে হয়, তাই কারি পাতাও একটা পারলে রাখতে হবে। কলা গাছ যেগুলো সিঙ্গাপুরি কলার বেটে জাত, সেগুলো উচ্চ ফলনশীল, সেগুলো আমরা একটা দুটো রাখতে পারি। এইভাবে 4-5টা, খুব বেশি না, 4-5 ধরনের ফলের গাছ, 2 বা 3 যদি আমরা ব্যবহার করি, তাহলেই কিন্তু আমরা যে ফলের সংস্থানের কথা বলছি সেটা মেকআপ হবে এই পুষ্টি বাগানে।
1: তাহলে এ তো গেল ফলের কথা। আপনি বললেন যে বিভিন্ন রকম যে আমাদের পুষ্টির জন্য, পুষ্টিবিধানের জন্য যা কিছু দরকার শরীরে, সবটাই কিন্তু এই পুষ্টি বাগান থেকে আসতে হবে। তো সবজির কথা যদি ধরে নিই, তাহলে সবজির বিভিন্ন সময়ে, বিভিন্ন মাসে সবজির যেটা বিন্যাস হবে, কখন কি সবজি লাগাবো, সে সম্পর্কে যদি একটা ধারণা দেন।
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমরা সারা বছর ধরি, এখন সমস্ত সবজি সারা বছর ধরে হয়, এটা কৃষক বন্ধুরাও মানবেন যে এখন ফুলকপি সারা বছর আসছে, বাঁধাকপি সারা বছর আসছে, আমরা এগুলোকে হয়তো শীতকালের ফসল হিসেবে জানতাম, তাহলে এগুলোর জলদি জাত নাবি জাত এগুলো এসে গেছে। তাহলে যে জিনিসটা যে সিজনের সেটাকে যদি আমি আগাম নিতে চাই, তাহলে তার জলদি জাতটা ব্যবহার করতে হবে। তো পুষ্টি বাগানের ক্ষেত্রে আমরা যেহেতু, আর এই যে জলদি জাত বা নাবি জাত মানে যেটা সময়ের বাইরে হয়, সেগুলো সচরাচর দেশি জাত

0: হয় না, মানে ওপেন পলিনেটেড বা ওপি ভ্যারাইটি হয় না, মানে যাদের বীজ আমরা ধরতে পারি এরকম বীজ হয় না। তো এইরকম আমরা খুব অসময়ের জিনিসকে খুব বেশি প্রাধান্য দেব না, আমরা চেষ্টা করব
1: যেটা যে সিজনাল যেগুলো আছে সেগুলোই,
0: হ্যাঁ এবার সেটাকে, হ্যাঁ সেটাকেই আমরা যেটা যে সিজনে হয় সেটাকে সেই সিজনেই প্রাধান্য দিতে বলবো, কারণ সেগুলোরই আমরা দেশি জাতগুলো পেতে পারি। আমি মটরশুঁটিকে যদি সারা বছর নিতে চাই বা সেটা মটরশুঁটি আমরা ওই আশ্বিন কার্তিক থেকে শীতে পেতাম, এবার সেটাকে যদি আমি সারা বছরের জাত নিতে চাই তাহলে দেখতে হবে তখন হাইব্রিডের দিকে যেতে হবে, তাহলে হাইব্রিডটাকে আমি প্রাধান্য দেব না। আমরা সবসময় প্রাধান্য দেবো হচ্ছে দেশি জাতের ক্ষেত্রে এবং যেটা যে সময় হয় সেটার ক্ষেত্রে। আমি যদি এই যে বললাম এক এক তিন চার কাঠা যদি কারোর জায়গা হয় তাহলে তিনি দশটা মতো উনি বেড বা কিয়ারি তৈরি করে নিতে পেরেছিলেন। এবার তার সেই দশটা বেডের তো আমি উদাহরণ দেওয়ার দরকার নেই, আমি যদি তিন চারটে বেডেরও ওনাকে উদাহরণ দিই কি কি মাসে উনি কি কি সবজি রাখবেন এক একটা বেড ভিত্তিক, তার যদি একটা ধারণা দিই, ধরুন উনি করতে পারেন ওনার যদি দশটা প্লট উনি প্লট ওয়ানে উনি এরকম করতে পারেন যে আষাঢ় থেকে আসিন ওনার জলদি ফুলকপির সাথে পালংকে মার্চ করলেন, তারপরে উনি কার্তিক থেকে ফাল্গুনে আলুকে রাখলেন, চৈত্র আর আষাঢ়ে উনি নোটে শাক রাখলেন। আবার যদি ধরুন আরেকটা প্লট টু মানে দ্বিতীয় একটা বেড বা কেয়ারির কথা যদি বলি, সেখানে উনি আশ্বিন থেকে মাঘ মাস নাবি বাঁধাকপি করলেন, ফাল্গুন থেকে আষাঢ় উনি ভেন্ডি করলেন, আষাঢ় থেকে ভাদ্র উনি মূলো করলেন। এরপরে ধরুন আরেকটি প্লটে সেখানে উনি শ্রাবণ থেকে কার্তিকে জলদি ফুলকপি করলেন, সাথী ফসল হিসাবে লাল শাক করলেন, অগ্রহায়ণ থেকে জ্যৈষ্ঠে উনি পেঁয়াজ করলেন, আর বাকি সময়টাই উনি কোন একটা পালং শাক করলেন। এইভাবে দেখা যাচ্ছে ওনাকে বিভিন্ন ধরনের ফসলগুলোকে কিন্তু উনি বেডে বিভিন্নভাবে ক্রমান্বয়ে
1: তুলে নিতে পারছেন। তো এত গেল আমরা কিভাবে সবজি উৎপাদন করতে পারি এবং তার যে একটা বিন্যাস দরকার এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সবজি বাগান এই পুষ্টির ক্ষেত্রে যেটা আপনি বললেন যে এত একটা নির্দিষ্ট পরিচর্যাগত দিক দরকার, তো এবং সেটা যারা করবেন পুষ্টি বাগান আমরা মানে অতটা তো নোহাও নেই, টেকনিক্যাল নোহাও যাকে বলে, তো সে ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলেন যে কিভাবে যত্ন নেওয়া দরকার।
0: এটা এটা একেবারেই মানে এটাই এটারই উপরে জোর দেওয়া সবচেয়ে বেশি দরকার। বাগান করতে বললাম, বাগানের ইচ্ছে রয়েছে, আমি বীজ নিয়ে এলাম, ফলের গাছ লাগালাম, কিন্তু পরিচর্যা
1: ঠিক আছে, কিন্তু পরিচর্যাগত দিকে যদি আমি ঠিকঠাক ভাবে না করি তাহলে কিন্তু গাছ আমি কোনো ফলন পাবো না।
0: তো এইখানেই আমাদেরকে নজরটা বেশি দিতে হবে এবং প্রথম থেকে বলছি যে নির্বিষ মানে বিষহীন প্রোডাক্ট আমি তৈরি করার দিকে এগোচ্ছি, তাহলে আমাকে জৈব উপায়ে করতে হবে। তো জৈব উপায়ের মধ্যে আমার কাছে সীমিত উপায় মানে জৈব সার, জৈব সার হচ্ছে পাতা পচা বা গোবর সার, গোবর সার পাওয়াই যায় না বলতে গেলে, গ্রামীণ এলাকায় তাও রয়েছে কিন্তু শহরে যারা তারা কি করে পাবেন, তাদেরকে অনুরোধ থাকবে তারা আপনারা বাড়িতে কিন্তু ছোট্ট ক্যারেটের মধ্যে কেঁচো সার তৈরি করে নিতে পারেন। এটাও মানে এই পুষ্টি বাগান যখন আমরা বলছি এই পুষ্টি বাগানেও কিন্তু আপনারা পুষ্টি বাগানের সাথে সাথে পুষ্টি বাগান একজন মানুষকে কতদিকে ইনভলভ করাতে পারে এটাও কিন্তু তার একটা দিক, মানে পুষ্টি বাগান যিনি করছেন তিনি একটু কেঁচো সার তৈরি করার প্রশিক্ষণ যদি নিয়ে নেন তিনি বাড়িতেই উনি তার সারের সংস্থান করে নিতে পারেন। এবার আমি বলতে গিয়ে যেটা রূপরেখা দিচ্ছিলাম যেখানে সেখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে বাগানে কিন্তু দুটো কোনায় দুটো গর্ত তৈরি করতে হবে যেখানে উনি বাড়ির অব্যবহৃত আরে বাড়ির যত সবজি তার খোসা বা গোবর বা পাতা সবকিছু ওখানেই ফেলবেন, ওইগুলো পচে ওই গর্তের মধ্যে সার তৈরি হবে, ওই সারটা উনি বাগানে ব্যবহার করবেন। এছাড়া যাদের কেঁচো সারের প্রভিশন রয়েছে তারা কেঁচো সার ব্যবহার করবেন, বাড়িতে ছোট ছোট ক্যারেটের মধ্যে সুন্দরভাবে কেঁচো সার তৈরি করা যায় সেই প্রশিক্ষণ ওনারা বিভিন্ন সরকারি সংস্থা থেকে নিয়ে নিতে পারেন। এছাড়া নিম খোল ব্যবহার, সর্ষের খোল ব্যবহার, এগুলোই কিন্তু গাছের খাওয়ার, যেগুলো মানে প্রত্যেকটা বেডে ধরুন 10x5 ফুটের একটা বেড বানিয়েছেন ওখানে উনি 4-5 কেজি কেঁচো সার দিলেন, ঠিক আছে, তার সাথে অল্প একটু নিমখোল মিশিয়ে নিলেন। এইভাবে সারের ব্যবস্থা করতে হবে যেগুলো টমেটো বেগুন যেগুলো 4-5 মাস ধরে ফল দিচ্ছে তাদেরকে চাপান সার হিসাবে 100 গ্রাম থেকে 150 গ্রাম করে কেঁচো সার প্রতি 15 দিন অন্তর দিয়ে গাছের গোড়ায় জল দিতে হবে। যেগুলো লতানো জাতীয় সবজি সেগুলোকে দেখতে হবে কি আমরা সচরাচর একবার বাঁশের যে খুঁটি সেখানেই গাছটাকে তুলে দেওয়ার চেষ্টা করি সেটা যেন কোনোভাবেই না হয়, গাছগুলোকে 45 ডিগ্রি কোণ করে একটু কোনাকুনি ভাবে তুলতে হবে, তাতে কি হয় গাছগুলো তাড়াতাড়ি বাড়ে, এইটা একটু ফলো করতে হবে। তিন হচ্ছে চাষি ভাইদেরকে আমরা বলে থাকি যে বিভিন্ন রকমের মানে যারা কেঁচো সার যারা তৈরি করছেন তাদের ভার্মি ওয়াশ একটা প্রোডাক্ট রয়েছে, মানে কেঁচোর গা থেকে যে তরলটা নিঃসৃত হচ্ছে সেটা যদি সংগ্রহ করে ওনারা গাছে ব্যবহার করেন গাছ কিন্তু খুব ভালো ফল ফল দিতে পারে। তো এটা একটা বিরাট জৈব উপাদান। এছাড়াও আমরা নিমখোল যেটা সেটা কিন্তু রোগ পোকার আক্রমণের হাত থেকে ফলনগুলোকে বাঁচানোর জন্য আমরা সেটাকে ব্যবহার করতে পারি।
1: একটা জিনিস এখানে খুব পরিষ্কারভাবে আপনি বলতে চাইছেন যে যা কিছুই আমরা পুষ্টি বাগানে করব আমরা কিন্তু চেষ্টা থাকবে যে আমরা যেন জৈব ভিত্তিতে সেটা করি, কারণ এর পুষ্টি বাগানের সমস্ত যে ফসল হবে

0: এটা কিন্তু আমরাই বাড়িতে মানে খাবার হিসাবে ব্যবহার করব। তো সেক্ষেত্রে কোন রকম অজৈব বা রাসায়নিক পদার্থ ব্যবহার না করাই ভালো, তাই তো? তো এইখানে জৈব পদ্ধতিতে আমরা কি করে পুষ্টিবাগানকে শস্য রক্ষা দিতে পারব?
1: মানে কৃষক বন্ধুরা বারবারই বলেন, মানে কৃষক বন্ধুরা না, যারাই পুষ্টিবাগানের জন্য গ্রামীণ মহিলারা, আমরা তো মহিলাদেরকে খুব প্রাধান্য দিই এই ব্যাপারটায়, বাড়ির মায়েদেরকে, যে আপনারাই বাড়ির এই শাকসবজি চাষগুলো বাড়িতে যে টুকু হয়, বাড়ির কর্তা ব্যক্তিরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আপনারাই মেনলি এটা দেখেন। এমনকি বাচ্চাদেরকেও স্কুলে ট্রেনিং দেওয়া হচ্ছে এই সমস্ত ব্যাপারে, যে ওরা মিড ডে মিলের প্রোডাক্টটা বহু স্কুল নিদর্শন তৈরি করছে এই পুষ্টিবাগানের মডেল তৈরি করে, যে তারা কি করে নিজেদের যে মিড ডে মিলের সবজি পুরোটাই ওনারা কিছু কিছু স্কুল নিজেদের তৈরি বাগানের প্রোডাক্ট থেকে করতে পাচ্ছেন। তো একটা বাগানে ভালো ফলন তখন হবে যদি উনি সবটাই মানে সারের ব্যবস্থা করলেন প্লাস রোগপোকাকে ঠিকঠাকভাবে দমন করে রাখতে পারেন। তো যেহেতু জৈব পদ্ধতির দিকে, জৈব উপায়ে শস্য সুরক্ষার আমাদের খুব লিমিত মানে সীমিত পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ধরুন নিম পাতার নির্যাসের ব্যবহার। নিম পাতা নির্যাস ব্যবহারের জন্য ওনাদেরকে করতে হবে কি, 10 লিটার জলে যদি 250 গ্রাম নিম পাতাকে থেঁতো করে 30 মিনিট সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে সেই নির্যাসটাকে ছেঁকে নেন, তারপর সেটা প্রতি লিটার নির্যাসকে যদি 10 গ্রাম সার্ফ সহযোগে মিশিয়ে নিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ পোকা সেগুলোকে দমন করা যেতে পারে। আরেকটা হচ্ছে,
0: আরেকবার বলবেন?
1: আরেকবার বলছি, নিম পাতার,
0: আপনি বলেন যে নিম পাতার নির্যাস কিভাবে তৈরি করে নিতে পারে।
1: হ্যাঁ, 10 লিটার জলে 250 গ্রাম নিম পাতাকে থেঁতো করতে হবে এবং সেটাকে 30 মিনিট ধরে সেদ্ধ করব।
0: বেশ,
1: সেদ্ধ হওয়ার পর সেটাকে ঠান্ডা করলাম, ঠান্ডা করার পর সেটাকে এই নির্যাসটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর প্রতি লিটার যে নির্যাস পেলাম সেই প্রতি লিটার নির্যাসের সঙ্গে আমি 10 গ্রাম করে সার্ফ মেশাতে হবে। সার্ফ মেশালে কি হয়, সেটা স্থায়িত্ব বাড়ে, যেখানে স্প্রে করছি সেই স্প্রে মেটেরিয়ালটা দীর্ঘস্থায়ী হয়, তার কার্যকারিতা বাড়ে। তাই একটু সার্ফ বা শ্যাম্পু এটুকু মিশিয়ে নিতে বলবো ওইটার সাথে। এটা গেল, এটা এটা আমাদের যে সচরাচর যত ধরনের পোকা আছে সবার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এছাড়া তামাক ডাটার নির্যাস বা যেটাকে আমরা খৈনি পাতা মতিহারি যেটা বাজারে পাওয়া যায়, সেই পাতাই যদি 250 গ্রাম 2 লিটার জলে আমরা ভালোভাবে ফুটিয়ে নিই এবং ঠান্ডা করে সেই নির্যাসটাকে ছেঁকে নিয়ে তার 10 গুণ বেশি জলের সাথে মিশিয়ে স্প্রে করি, সেটাও কিন্তু বহু পোকার ক্ষেত্রে, মেনলি জাপ পোকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটা কৃষক বন্ধুরা মানে প্রত্যেক গৃহস্থই এই তামাক ডাটার নির্যাস ব্যবহারটাকেও জোর দিতে পারে। বেগুনের ক্ষেত্রে, টমেটোর ক্ষেত্রে দেখবেন জাপ পোকা ভরে যায় সিজনে, তো সেগুলোকে প্রতিরোধ করার জন্য এই তামাক পাতার নির্যাস ব্যবহারের দিকে ওনারা জোর দিতে পারেন। এছাড়া 25 গ্রাম কাঁচা লঙ্কা বাটা আর 50 গ্রাম রসুন বাটা, এটা যদি 10 লিটার জলেগুলো আমরা স্প্রে করি, এতেও কিন্তু জাপ পোকা বা চুষি পোকা এই পোকাগুলোকে দমন করা যেতে
0: পারে। কাঁচা লঙ্কা বাটা এবং রসুন বাটা,
1: রসুন বাটা,
0: আচ্ছা,
1: এটাও এটা বাড়ির জিনিস, প্রত্যেকটাই আমাদের বাড়ির জিনিস, কোনোটার জন্য আমাদেরকে দোকানে যেতে হবে না। এইভাবে যদি কৃষক বন্ধুরা নিজেদেরকে ট্রেন করেন এবং নিজেরাই বিভিন্ন জিনিস ব্যবহার করে যদি এগোন, তাহলেই দেখতে পাবেন যে ওনারা এই সমস্ত পোকাগুলোকে দমন করতে পারছেন। আর রোগের ক্ষেত্রে বলি, রোগের ক্ষেত্রে চুনগোলা জল বা বর্দ্য মিক্সার কিছুই নয়, বর্দ্য মিক্সারটা হচ্ছে কলিচুন, কলিচুন যদি উনি 5 লিটার জলে 100 গ্রাম তুঁতে আর 5 লিটার জলে, মানে দুটো আলাদা পাত্রে, একটাতে 5 লিটার জলের সাথে 100 গ্রাম তুঁতে আর একটা 5 লিটার জলে পাত্রে উনি 120 গ্রাম কলিচুন মেশালেন, এক রাত ভেজানো থাকলো এবং সেটা কোনোভাবেই ধাতব পাত্র হবে না, সেটা মাটির পাত্র বা যদি প্লাস্টিকের পাত্র হয় তবে ভালো হয়। তো ওই দুটো আলাদা আলাদা দ্রবণ যেটা ভেজানো থাকলো, এই কলিচুন এবং তুঁতে, সেটাকে পরের দিন সকালবেলা একত্রে একটি আলাদা পাত্রে ছেঁকে নিতে হবে, দুটোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটা ব্লেড দিয়ে জাস্ট দেখে নেওয়া যে তাতে মরচে ধরছে কিনা, যদি মরচে আসে তাহলে অল্প একটু কলিচুন মেশাতে হবে। তো যতক্ষণ না মরচে আসছে, মানে মরচে পড়া বন্ধ হয়ে গেছে, ততক্ষণে তাহলে দ্রবণ আমার ঠিক আছে, এটা কনফার্ম হয়ে নেওয়ার পর আপনি ওইটাকে 10 লিটার জলের সাথে মিশিয়ে অল্প অল্প পরিমাণ করে আপনি ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু গাছের যত মাটিবাহিত পচন ধরায় যে রোগগুলো, গোড়া পচা রোগ বা অন্যান্য, সেগুলো কিন্তু আমরা এই 1% বর্দ্য মিক্সার ব্যবহার করে দমন করতে পারি,
0: সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
1: হ্যাঁ, আরেকটা জিনিস, এই ট্রাইকোডার্মা ভিরিটি জৈব ছত্রাকনাশক, এটার ব্যবহার দিকে আমরা রোগ দম আটকানোর জন্য এটা কৃষক বন্ধুদেরকে সংগ্রহ করতে বলছি। যদিও বা বাড়ির জিনিস, যদি একটু কেউ বড় আকারে একটু করছেন পুষ্টিবাগান, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা খুব বেশি দাম নয় এই ট্রাইকোডার্মা ভিরিডি, এটা যদি সংগ্রহ করে নেন, বাড়িতে যে সারই আপনি তৈরি করছেন, পাতা পচা জৈব সার বা গোবর সার বা কেঁচো সার, তার সাথে ট্রাইকোডার্মা ভিরিডিটি অবশ্যই প্রতি 50 গ্রাম 10 কেজি সারের সাথে 50 গ্রাম পরিমাণ এই ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিয়ে আপনি আপনার সমস্ত গাছে এটা ব্যবহার করুন। তাহলে দেখা যাবে কি, আপনার গাছের মাটিবাহিত যত রোগ সেগুলোকে আপনি অনায়াসেই দমন করে নিতে পারছেন।
0: বাহ। আচ্ছা আরেকটা কথা এখানে প্রাসঙ্গিক, যে আপনি তো বলছেন যে দেশীয় সবজি

0: বা দেশীয় ফল যা আছে, হ্যাঁ, সেগুলো দিয়েই আমাদের পুষ্টি বাগান করাটা বিধেয়। তো সেক্ষেত্রে বীজ সংগ্রহ কিভাবে করা যাবে বা সংরক্ষণ কিভাবে করা যাবে?
1: বীজ সংগ্রহ বা সংরক্ষণের প্রশ্নটা এটাই আসছে যে ওনাকে বীজের জন্য আর কোথাও যেতে হবে না। আমার নিজের বীজ যদি আমার নিজের কাছেই থাকে, আমি এই বাড়িতে আজকে আমার ইচ্ছে হয়েছে, মানে ইচ্ছে বলতে আমার আমি যে রূপরেখা তৈরি করেছি তাতে আমি দেখলাম যে আমার এই মাসে পালং শাকের প্রভিশন আছে, ওই মাসে লঙ্কার প্রভিশন আছে, এবার আমার কাছে বীজ নেই, ভালো বীজ নেই, তো সেটার জন্য ওনাকে বাজারে যেতে হতে পারে, বা যিনি যারা আর্থিকভাবে পিছিয়ে তাদেরকে অন্যের কাছে হাত পাততে হতে পারে। সেই জায়গাটা যাতে ক্রিয়েট না হয় সেই জন্য আমরা বলি কি চাষী ভাইদের কাছে যে আপনারা যদি কোনো উচ্চ ফলনশীল মানে ভালো রোগ পোকা কম হয় এরকম জাতের খোঁজ পাচ্ছেন দেশীয় জাত, সেটার বীজ ধরা শিখে নিন। এটা খুব মহামারী মানে কঠিন কাজ নয়, এটার জন্য আপনাকে কিছু পাকা ফল সংগ্রহ করতে হবে এবং সেটা নিরোগ গাছ থেকে, যে গাছটায় রোগ বা পোকা লাগেনি এরকম একটা গাছ থেকে কিছু ফলকে পাকার জন্য আগে থেকেই বেছে রাখতে হবে যে এই ফলগুলো থেকে আমি বীজ নেব, এগুলোকে আমি পাকতে দেবো, সেগুলো যেমন একবারে ভালো করে পেকে যাবে সেরকম ফলগুলোকে উনি সংগ্রহ করে নেবেন। পাকা ফল থেকে বীজকে ভালো করে সংগ্রহ করে নেওয়ার পর মানে ধরুন কুমড়ো বা অন্যান্য সবজির ক্ষেত্রে গায়ে আঁশ লেগে থাকে সেগুলোকে ভালো করে জলে পরিষ্কার করে উনি রোদে শুকোবেন। টমেটো বেগুন লঙ্কা এগুলোর ক্ষেত্রেও সে একই অবস্থা, উনি যদি বীজটাকে সংগ্রহ করে নেন পাকা ফল থেকে সংগ্রহ করে নিয়ে ভালো করে রোদ খাইয়ে সেটাকে উনি প্লাস্টিক বা কাঁচের পাত্রে সংগ্রহ,
0: মোটামুটি সব ধরনেরই শাকসবজির বীজ সংগ্রহ করা যাবে কি?
1: হ্যাঁ, তবে সেটা দেশীয় বীজ হলেই এই পদ্ধতিতে, যদি সেটা হাইব্রিড বা এ হয় তা সেটার ক্ষেত্রে সম্ভব নয়। দেশীয় বীজ মানে ধরুন আমরা বেগুনের ক্ষেত্রে জানি মাকড়া লুড়কি এই জাতগুলোর কথা শুনে থাকি যে গ্রাম বাংলায় এগুলো অনায়াসেই খুব ভালো ফলন দেয়, তো যেহেতু আমি জানি তাহলে আমি এই এই এই জাতগুলোকেই বেছে নেব, এই জাতগুলোরই বীজ ধরা যায়। শাকের ক্ষেত্রে ধরা যাবে, শাকের ক্ষেত্রে বেশিরভাগ জাতি হচ্ছে ওপি বা ওপেন পলিনেটেড ভ্যারাইটি, সেগুলোকে আমরা অনায়াসেই সংগ্রহ করতে পারি। এবং এই যে সংগ্রহকৃত বীজ সেগুলোকে দীর্ঘদিন ধরে ভালো কন্ডিশনে রাখতে গেলে মানে ভায়াবিলিটি, ধরুন আমি তো আর আজকে সংগ্রহ করলাম কালকেই লাগাবো তার জন্য নয়, আমি চাইছি ছ মাস বা একটা বছর যেন ভালো থাকে বীজটা, সেটার জন্য গ্রাম বাংলায় অনেকে দেখবেন এই কাপড়ের পুটলিতে বেঁধেই রেখে দেয়, তাতে কিন্তু বায়ু নিরুদ্ধ কন্ডিশনটা তৈরি হলো না, আর বায়ু নিরুদ্ধ কন্ডিশন না হলে সেখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং তার ভায়াবিলিটি খুব কম দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা লক্ষ্য করবেন আমরা বলি কাঁচের পাত্র বা প্লাস্টিকের মুখ বন্ধ মানে মুখ বন্ধ করে রাখতে হবে, এবং সেই পাত্রের ভিতরে যদি আমরা একটু শুকনো নিম পাতা বা নিসিন্দা পাতা বা একটু কাঁচা লঙ্কার গুঁড়ো রেখে দিই তাহলে কিন্তু কোনোভাবে সেটা অল্প সময়ে নষ্ট হয় না, দীর্ঘদিন ধরে রাখা যায় এবং চাষি ভাইরা সেটা এক বছর পরেও সুন্দরভাবে ব্যবহার করতে পারেন।
0: বেশ, আমাদের হাতে সময় আর খুব বেশি নেই, আপনি যদি একটু বলেন যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন বা আমাদের যারা গৃহস্থ বাড়িতে এই আমরা পুষ্টি বাগান করতে চাইব তাদের উদ্দেশ্যে বিশেষ কিছু বলার আছে?
1: দেখুন মানে আমি যে জেলা থেকে আমি যে কৃষি যে জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমি কাজ করছি, তো সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র লাস্ট তিন বছর ধরে এই পুষ্টি বাগানের একটি প্রকল্প বিভিন্ন ব্লকের মানুষের কাছে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো তাতে আমি এই লকডাউনের সময় পুষ্টি বাগান থেকে যে সাফল্য মানে পেয়েছি আমরা সেটা মানে বলে বোঝানো যাবে না, এক একটা গ্রাম মানে বাড়িতে এক একটা গ্রাম পুষ্টি গ্রামে পরিণত হতে চলেছে, এটাই আমাদের কাছে সাকসেস। এবং আমরা চাইছি কি প্রত্যেক মানুষজন এটাতে ইনভলভ হন, প্রত্যেকের বাড়িতেই এটা তৈরি হোক, তবে এটার আপনারা লাভ পেতে পারবেন।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন পুষ্টি বাগানের খুঁটিনাটি, আর এ বিষয়ে বললেন পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা সায়ন সাউ। সায়নবাবুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় তথা শেষ পর্ব, পেশাগত রোগ, বলছেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।
4: জুনোটিক রোগ অর্থাৎ যেগুলো এই গবাদি পশু বা পোলট্রির যে সমস্ত পাখি এদের থেকে ছড়িয়ে থাকে, এই জুনোটিক রোগ এবং পরজীবী রোগ যেগুলো এদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ডাস্ট মাইট অ্যালার্জি, টিক বোর্ন ডিজিজ যেমন লাইম ডিজিজ, টিক বোর্ন এনসেফেলাইটিস এবং বিভিন্ন ভাইরাল অসুখ যেমন বেবেসোসিস, কিউ ফিভার, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। এই সমস্ত অসুখগুলোর থেকে বাঁচবার জন্যে

0: সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যখন এই পোলট্রি বা ফার্মে শ্রমিকরা কাজ করবেন তখন তাদেরকে বিভিন্ন রকমের প্রোটেকশন ইউজ করতে হবে। সব থেকে বড় প্রোটেকশন হলো যে এই সমস্ত প্রাণীদের দেহরস, মলমূত্র বা এদের পাখনা ইত্যাদির সঙ্গে যতটা সম্ভব কম ডাইরেক্ট কন্ট্যাক্ট যেন হয়, অর্থাৎ প্রোটেকশন ইউজ করা, প্রোটেকটিভ ক্লোদিং, গ্লাভস ইত্যাদি ইউজ করা, যাতে এদের মলমূত্র বা এদের দেহরসের সঙ্গে সরাসরি কোনো সংস্পর্শ না হয়, এবং দ্বিতীয়ত কোনোভাবেই যেন মুখের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো না যায়, অর্থাৎ মুখে মাস্ক ইউজ করা এবং কাজের শেষে প্রথমেই খুব ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে নেওয়া, সম্ভব হলে সাবান দিয়ে স্নান করে নেওয়া, এবং জল বা খাবার ইত্যাদি কোনোভাবেই যেন কন্টামিনেটেড না হয়, অর্থাৎ যেটা তাদের কাজের জায়গা সেটা সম্পূর্ণভাবে খাবার জায়গা বা জলপান করার জায়গার থেকে আলাদা হতে হবে। খাবার বা জলপান করার জায়গা যেটা, সেটাকে সম্পূর্ণভাবে এই সমস্ত জীবাণু মুক্ত হতে হবে। বার্ড ব্রিডার্স লাং, যেটা আরও এক ধরনের খুব গুরুত্বপূর্ণ অসুখ, সেটাও এই সমস্ত পোলট্রিতে যারা কাজ করেন তাদের মধ্যে দেখা যায়। এটিও এক ধরনের হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস জাতীয় রোগ। পাখির পালক বা বিষ্ঠাতে বিশেষ কিছু প্রোটিনের থেকে শুকনো বাতাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এই রোগ হয়। ফলে এই রোগের প্রতিকারের জন্যেও মুখে মাস্ক পরতে হবে, গ্লাভস পরে কাজ করতে হবে এবং মাঝে মধ্যে অ্যালার্জি টেস্ট করিয়ে নিতে হবে। পায়ে সর্বদা গামবুট পরতে হবে এবং অবশ্যম্ভাবীভাবে কাজের পরে হাত পা খুব ভালোভাবে সাবান দিয়ে ধুতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম সেগুলো সবই শ্রমিক, কৃষক, এই সমস্ত যেসব কর্মচারী তাদের রোগ। এবার আমরা আসব যে অন্যান্য নিচু স্তরের কর্মচারী যারা হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র কিংবা বিভিন্ন ল্যাবরেটরি এই সমস্ত জায়গায় যারা কাজ করেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই পেশাগত রোগের দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা প্রবল, এবং অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন রকম সংক্রামক রোগ যেগুলো হসপিটাল থেকে সংক্রমণ ঘটে সেগুলো এদের ক্ষেত্রে ঘটে থাকে। বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, কালাজার, ক্যাম্পাইলোব্যাক্টার এবং অন্যান্য আরও কারণ ঘটিত ডায়রিয়া, এছাড়া রক্ত ও অন্যান্য দেহরসের এবং দেহতরলের সংস্পর্শে সংক্রামিত বিভিন্ন ধরনের রোগ যেমন HIV, এইডস, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এবং বিভিন্ন ধরনের পরজীবী ঘটিত রোগ যেমন কৃমি, অ্যাসকারিয়াসিস, টিনিয়াসিস, এগুলো এদের ক্ষেত্রে দেখা যায়। এই হসপিটাল অ্যাকোয়ার্ড যে সমস্ত রোগগুলো, সেগুলোর থেকে প্রতিকার পেতে গেলে এই সমস্ত কর্মীদের সবার আগে মনে রাখতে হবে যে এদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যম্ভাবীভাবে সাবধানতা অবলম্বন। কর্তৃপক্ষ এবং সরকার তো নিশ্চয়ই পদক্ষেপ নেবেন যাতে হাসপাতালে সুস্বাস্থ্য বজায় রাখা যায় এবং পানীয় জলের সুবন্দোবস্ত করা যায়। তাছাড়াও এখানে যারা কাজ করেন তাদের সমস্ত সময়ই মনে রাখতে হবে, ঠিক যেরকম যারা জন্তু জানোয়ারের সঙ্গে কাজ করেন তাদেরকে প্রোটেকটিভ ক্লোদিং বা মাস্ক এবং কাজের শেষে হাত পা পরিষ্কার করে ধোয়া, এগুলো মেনে চলতে হবে, ঠিক একইভাবে যারা এই হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র বা অন্যান্য ল্যাবরেটরি এই সমস্ত জায়গাতে কাজ করছেন তাদেরকেও সমস্ত সময় কাজের শেষে হাত পা পরিষ্কার করে ধুয়ে নেওয়া এবং কাজের জায়গাকে খাবার এবং জলপান করার জায়গার থেকে আলাদা রাখা, এটা করতেই হবে অবশ্যম্ভাবীভাবে। এরপরে আমরা আসছি বাস, ট্রাক ইত্যাদি যারা চালান তাদের যে ধরনের অসুস্থতা এই সমস্ত পেশাগত কারণে দেখা যায়, তাতে অস্থি বা পেশি সংক্রান্ত সমস্যা, কাঁধ বা পিঠে ব্যথা হওয়া, ব্যায়াম করা, বিশ্রাম দিয়ে কাজ করা ইত্যাদি করলে এটা সহজেই কমানো সম্ভব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব পেশাগত রোগ, বললেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি সময়টুকুর অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সন্ধে 7টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় সৌরিক ঘোষ। 7:45 কবি কণ্ঠে কবি অদিতি বসুরায় সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তী রায়। সম্পাদনা প্রার্থনা রায় শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর। লোকসঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব প্রযোজনা দুর্বাদে। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান। 10:15 শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে শরদ। পরিবেশনায় অভিষেক লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায় চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সব কিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আচ্ছা, রাতের আকাশের দিকে তাকালে তোমার কি মনে হয়, শুনি একটু। মানে কি মনে হয়, সাধারণ দেখে কি মনে হয় আমাদের? কতই কি শুধু শুধু মানে বিন্দু বিন্দু তারা, নাকি অনন্ত রহস্যের মহাসমুদ্র? কি মনে হয়, এই যে আমাদের মাথার ওপর আদিগন্ত ছড়িয়ে থাকা কসমস বা ইউনিভার্স, এর পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু কাহিনী, এমন কিছু গল্প যা কল্পবিজ্ঞানকেও হার মানায়। এবার তোমার মনে হতেই পারে যে আজকেরই বিকেলের আড্ডায় আমি কেন তোমাদের কি প্রশ্নটা করলাম যে রাতের আকাশের দিকে তাকালে কি মনে হয় তোমাদের, কি আজকের মানে অনুষ্ঠানটা আমি কি করছি, আমি বাকি রাইট। এখন ঘড়ির সময় ভারতীয় সময় ঠিক সন্ধে 7টা, আর বাংলাদেশ সময় সন্ধে 7:30। আর অজানা সন্ধান অনুষ্ঠানে তোমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি, সৌরিক। যেটা আমি জিজ্ঞেস করলাম যে রাতের আকাশের দিকে তাকালে কি মনে হয়, এবং এই যে আমাদের মাথার ওপর আদিগন্ত ছড়িয়ে থাকা কসমস বা মহাবিশ্ব, এই বিষয়টাই না ভীষণ ভীষণ রহস্যময়, ভীষণ জটিল। আর তোমরা যারা যারা এখন আমাদের মানে আমার অনুষ্ঠান শুনছো, তারা প্লিজ প্লিজ টিউন ইন করে নাও। আর তোমরা যদি কিছু আমাকে জানাতে চাও, আমাদের যুববাণী কলকাতা ফেসবুক পেজ, সেই পেজে যে সুন্দর পোস্টারটা রয়েছে মহাবিশ্বের মেসায়, সেখানে কমেন্টে জানাতে পারো। আর হঠাৎ করে আজকে বিকেলে আমি এই বিষয় নিয়ে কেন কথা বলছি, মানে কেন আমি তোমাদেরকে হঠাৎ করে কল্পবিজ্ঞান, মহাকাশ, মহাবিশ্ব এই নিয়ে কথা বলছি, আসলে আজকের দিনটা হচ্ছে একটু অন্যরকম, একটু আলাদা, যেটা আমরা অনেকেই জানি না। আজ 30শে জুন, এটা আমরা জানি আজ কত তারিখ, কিন্তু আজকের দিনটা একটা বিশেষত্ব রয়েছে। ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটা ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে বা আন্তর্জাতিক গ্রহাণু দিবস। আর এই দিনে আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান অজানা সন্ধানে আমরা হারিয়ে যাব কোটি কোটি বছর পেছনের এক ইতিহাসে, ঘুরে আসব মহাবিশ্বের সেই সব অচেনা গলিপথ থেকে যেখানে ঘুরে বেড়াচ্ছে ব্রহ্মাণ্ডের প্রাচীনতম কিছু বাসিন্দা, যাদের আমরা বলি অ্যাস্টেরয়েড। তুমি হয়তো ভাবছো যে একটা পাথরের টুকরো নিয়ে এত মাথামাতির কি আছে, মানে হঠাৎ করে আমি কেনই বা আজকে অনুষ্ঠানটা করছি, কি আছে? কিন্তু বিশ্বাস করো, এই পাথরের টুকরোগুলোই, এই পাথরের টুকরোগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের এই পৃথিবীর জন্ম আর ধ্বংসের আসল চাবিকাঠি। আসবো সেই সব গল্পে, তবে তার একটা সুন্দর গান তোমাদের জন্য ডেফিনেটলি থাকবে বিকেলের আড্ডায়। একটু গান না হলে ঠিক জমে না রাইট। ফিরছি গানের পর ঈশান মিত্রের কণ্ঠে সন্ধে নামার আগে। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি মহাবিশ্বের মেসায়, সেখানে কিছু রহস্যময় গল্প থাকবেই, তাই টিউন ইন করে নাও। আর অবশ্যই আমায় কমেন্টে জানাতে পারো আমাদের যুববাণী কলকাতা ফেসবুক পেজ, সেখানে যে পোস্টারটা রয়েছে পোস্টারে গিয়ে কমেন্ট করতে পারো। ফিরছি গানের পর ঈশান মিত্রের কণ্ঠে সন্ধে নামার আগে।

ফিরে এলাম গানের পর তোমাদের সঙ্গে। আজই অজানা সন্ধানে রয়েছি আমি সৌরিক। আর আজকে অজানা সন্ধানে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি এবং এমন একটা সন্ধানে আমরা বেরিয়েছি যেটা আমাদের কল্পবিজ্ঞানকেও হার মানায় ডেফিনেটলি, কিন্তু আমাদের সাধারণ চিন্তাভাবনাকেও হার মানায়। আমি গানের আগে একটা কথা বলেছিলাম যে আজকের দিনটা একটু অন্যরকম। আজকে 30শে জুন এবং ক্যালেন্ডারের পাতায় আজকে ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে বা আন্তর্জাতিক গ্রহাণু দিবস। তো এই গ্রহাণু এবং অ্যাস্টেরয়েডে কিছু অজানা গল্প রয়েছে যেগুলো আমরা খুব সচরাচর জানি না বা আমাদের মানে সাধারণ কল্পনায় ধরে না সেগুলো, ঠিক আছে? মানে আমরা কল্পনাই করতে পারি না যে এই সামান্য পাথরের টুকরোটার মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের এই পৃথিবীতে জন্ম নেওয়া এবং এর পৃথিবী যখন ধ্বংস হবে সেটারও একটা বড় কারণ। এবং আমাদের এতগুলো মানে বহু কোটি কোটি বছর আগে তো পৃথিবীর জন্ম, তো সেই জন্মকাল থেকে তো পৃথিবী বহুবার ধ্বংস হয়েছে, বহুবার পুনর্জন্ম নিয়েছে। বেশি আর বলছি না, বরং গল্পটা শুরু করি। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে আমাদের এই সৌরজগৎ কিন্তু এমন গোছানো ছিল না। ডেফিনেটলি চারিদিকে তখন শুধুই ধুলোবালি আর বিভিন্ন রকম পয়জনাস বা বিষাক্ত গ্যাসের মহাসমুদ্র। সেই ঘূর্ণায়মান মেঘ থেকে একসময় জন্ম নিল আমাদের সূর্য। আর সূর্য তৈরি হওয়ার পর যে বাড়তি ধুলো আর পাথরের টুকরোগুলো পড়ে রইল, গ্র্যাভিটির জন্য একে অপরের সঙ্গে ধাক্কা খেতে তৈরি করল, এবং ধাক্কা খেতে খেতে এক একটা গ্রহ আর উপগ্রহে পরিণত হল। কিন্তু এই বিশাল মহাজাগতিক রান্নাবান্নার পর কড়াইয়ের তলায় কিছু পুরো অংশ বা কুচো পাথর তো রয়েই যায়, তাই না? সেই কুচোর পাথরগুলি হলো অ্যাস্টেরয়েড। এরা হলো সৌরজগৎ তৈরি সময়কালের পড়ে থাকা এক রকমের ধ্বংসাবশেষ। অর্থাৎ আজ যদি আমরা কোনো গ্রহাণুকে ল্যাবে বা কোথাও পরীক্ষা করি, তবে আমরা দেখতে পাব যে 450 কোটি বছর আগে মহাবিশ্ব কেমন ছিল, মহাবিশ্ব ঠিক কেমনভাবে তৈরি হলো। কি একটু অবাক লাগছে না শুনতে? আমাদের ইউনিভার্স বা মহাবিশ্ব এতটাই বিশাল যে সেখানে আমরা কতটুকুই বা জানি, তাই না? মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানে একটা বিশাল এলাকা রয়েছে যাকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট। এখানে লাখ লাখ গ্রহাণু সূর্যের চারদিকে চক্কর কেটে চলেছে। এদের মানে দেখতে কিরকম জানো? সত্যি কি পাথরের টুকরোর মতো? না। আজ কখনো কি মনে হয়েছে যে একটা অ্যাস্টেরয়েড বা একটা গ্রহাণু ঠিক কতটা বড় বা ঠিক দেখতে কিরকম? তুমি বিশ্বাস করতে পারবে না বন্ধুরা, এক একটা গ্রহাণু আস্ত শহরের মতো বড়, আবার কোনটা তোমার ঘরের টেবিলটার মতো ছোট। হ্যাঁ, ঠিকই শুনছ, ঘরের টেবিলটার মতো ছোট। এরা কিন্তু গ্রহদের মতো সুন্দর দেখতে নয়, মানে একদম পলিশড গোল রকমের না দেখতে নয়, একটু অন্যরকম। বেশিরভাগের চেহারা কিন্তু এবড়ো খেবড়ো, ঠিক যেন মহাকাশ থেকে ভেসে থাকা আলুর টুকরো। তোমরা কি জানো মহাকাশে এমন সব গ্রহাণু আছে যাদের আস্ত একটা শহরে থাকার জায়গা হতে পারে? যেমন সেরাস, এই গ্রহাণু বেল্টের বৃহত্তম বস্তু। অনেকে একে বামন গ্রহ বলে, আবার বেনু নামক গ্রহটির কথা কি শুনেছো তোমরা? নাসা তাদের ওসিরিস রেক্স মহাকাশযানের মাধ্যমে এই বেনু থেকে নমুনা সংগ্রহ করেছিল এবং বিজ্ঞানীরা মনে করেছে এই গ্রহাণুগুলোর মধ্যে লুকিয়ে আছে প্রাণের উপাদান। মানে একটা গ্রহাণু যেটা মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, যার অস্তিত্ব আমরা কীভাবে হয়েছে অল্প হলেও জানি, সবটা জানি না, সেখানে প্রাণের উপাদান পাওয়া গেছে। আচ্ছা, তো মানে আজকে তো একটু শুরুর আগেতেই বললাম যে আজকের দিনটা 30শে জুন। তো এই এই দিনটা কি মূলত কেন গ্রহাণু দিবস হিসেবে পালন করা হচ্ছে, কেনই বলা হচ্ছে ইটস আন্তর্জাতিক অ্যাস্টেরয়েড ডে, মানে এই দিনটা কি কেন বেছে নেওয়া হলো? এর পেছনে এক হাড়হিম করা সত্য ঐতিহাসিক ঘটনা লুকিয়ে আছে। সালটা

1908, আর দিনটা ছিল আজকের মতোই 30শে জুন। সাইবেরিয়ার তুঙ্গুস্কা নদীর পাশে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। সেই রাস্তায় সকালবেলা মানুষজন রোজকারের মতোই কাজ করছিল, হাঁটাহাঁটি করছিল, ঘুরে বেড়াচ্ছিল, একটা নর্মাল দিন। হঠাৎ আকাশ চিরে নেমে এলো এক তীব্র আলোর পিণ্ড, সূর্যের চেয়ে উজ্জ্বল। সে আলো চোখের পলকে আশ্রয় পড়ার আগেই বায়ুমণ্ডলে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটালো। সেই বিস্ফোরণের তীব্রতা কেমন ছিল জানো? হিরোশিমায় পারমাণবিক বোমার চেয়েও প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী। নিমেষের মধ্যে প্রায় 8 কোটি গাছপালা পুড়ে ছাই হয়ে গেল, মাটির সঙ্গে মিশে গেল বিশাল বনাঞ্চল। কোন এক অজানা গ্রহাণু বা ধূমকেতুর টুকরো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে এই কাণ্ডটা ঘটিয়েছিল, এবং এই ঘটনাটাকে মনে রেখেই পৃথিবীর মানুষকে গ্রহাণু সম্পর্কে সচেতন করতেই রাষ্ট্রসংঘ আজকের দিনটাকে আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে ঘোষণা করল। হ্যাঁ, গ্রহাণু ভয়ঙ্কর তো বটেই, কিন্তু সব গ্রহাণু ভয়ঙ্কর নয়। গ্রহাণু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে গল্প নিয়ে আসবো, কারণ আজকে যে সন্ধানে আমরা বেরিয়েছি সেটার মানে কোনো মাপকাঠি নেই। আমি মাপতে পারবো না যে কতটা সন্ধানে গেলে তাকে আমরা খুঁজে পাবো, কারণ আজকের যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলছি, যে বিষয়টার মূল কেন্দ্রে আজকে রয়েছে সেই গ্রহাণু, সে বড্ড গোলেবেলে একজন, ঠিক আছে? তাকে সচরাচর কয়েকটা আধ ঘন্টা বা 1 ঘন্টা শোয়ের মধ্যে আটকে রাখা যায় না। তো আমি চেষ্টা করছি তোমাদের কাছে শোনানোর, কিছু গল্প এখনও বাকি থাকবে, তবে গল্পের মাঝে অল্প একটু গান যদি হয় তাহলে তো মন্দ হয় না কি, তাই তো? মানে একটানে গল্প শুনতে কারোরই ভালো লাগে না। যেরকম এই পৃথিবী বারবার জন্ম নিয়েছে, এবং জন্মের কারণ, ধ্বংসের কারণ রাদার অনেক অনেক থাকে, যার মধ্যে একটা প্রধান কারণ থাকে এই গ্রহাণু। আমরা জানি ডাইনোসর কীভাবে বিলুপ্ত হয়েছে, মহাকাশ থেকে পর মানে গ্রহাণু টুকরো পড়ে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল, সে তো আমরা একটাই জানি। কিন্তু এইভাবে অনেকগুলো ধ্বংস হয়েছে, পৃথিবীর বুকেই হয়েছে, পৃথিবী বারবার জন্ম নিয়েছে। তবে এরপর কার পালা সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত একটা সুন্দর গান তোমার জন্য ডেফিনেটলি থাকবে, কারণ গান যদি না শুনি তাহলে গল্পের পারদটা ঠিক জমে না। তাই ঈশান মিত্র কণ্ঠে আবার জন্ম নেব গানটা তোমাদের জন্য। ফিরছি গানের পর, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি সৌরিক, আজ এই অজানার সন্ধানে অনুষ্ঠানে। আর ঘড়ির সময় তো বই যাচ্ছে, তোমরাও একটু বলো আমাদের যে কেমন লাগছে তোমার শুনে অনুষ্ঠানটা, আর জানাও আমাকে জীববাণী কলকাতা ফেসবুক পেজ, সেই পেজে গিয়ে সুন্দর পোস্টারটা রয়েছে মহাবিশ্বের মেসায়, সেখানে কমেন্ট করে জানাও। ফিরছি গানের পর।

ফিরে এলাম গানের পর, আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে অজানার সন্ধানে রয়েছি আমি সৌরিক। আর আজকে যে সন্ধানে আমরা বেরিয়েছি গ্রহাণু, সেই গল্পই চলছে। তবে এই এই মহাকাশের এই অদ্ভুত রে পাথরগুলোর কিছু অন্য গল্প আছে। আমি তোকে বলছিলাম যে সব গ্রহাণুই যে ধ্বংসের কারণ হয় তা নয়, কিছু গ্রহাণুতে প্রাণের উৎপাদনও পাওয়া গেছে, আবার কিছু দাঁড়া বলি গল্পটা বলি। একটা এমন গ্রহাণুর গল্প তোমাকে এখন এই মুহূর্তে বলবো যেটা শুনলে তোমার চোখ কপালে উঠবে, হ্যাঁ ডেফিনেটলি। তার নাম 16 সাইকি। মঙ্গল আর বৃহস্পতির মাঝে ঘুরে বেড়ানো এই গ্রহাণুটিকে কিন্তু সাধারণ পাথর বা বরফ দিয়ে তৈরি নয়, মানে তৈরি করা নয় বা কেউ বানায়নি তাকে। বিজ্ঞানীদের ধারণা এটা পুরোপুরি লোহা আর খাঁটি সোনা দিয়ে তৈরি। মানে বুঝতে পারছ, শুনি তোমার কাছে গ্রহণটা থাকতো এই মুহূর্তে তাহলে তুমি তো বড়লোক হয়ে যেতে। তুমি ঠিকই শুনছো, একটা সোনার পাহাড় মহাকাশে ভাসছে। হিসেব করে দেখা গেছে ওই গ্রহাণুতে যে পরিমাণ সোনার মূল্যবান ধাতু আছে তা যদি কোনোভাবে পৃথিবীতে আনা যায় তবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ, নাসা ইতিমধ্যে এই সাইকি গ্রহাণুটির উদ্দেশ্যে একটা মহাকাশযান পাঠিয়েছে যা সেখানে পৌঁছে এক রহস্যময় ধাতব পৃথিবীর রহস্য উন্মোচন করবে। দেখা যাক, এখনও সেটা ফিরে আসেনি মহাকাশযানটা, আশা করছি কয়েকদিন পরেই ফিরে আসবে।

আবার কিছু গ্রহাণু থাকে যেগুলো তোমার সোনা নয়, কিন্তু সেগুলোতে কিছু এমন জিনিস আছে যেগুলো খুব একটু অন্যরকম, একটু অদ্ভুত। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে এই পৃথিবীতে কিন্তু মানুষের কোনো চিহ্ন ছিল না। রাজত্ব করত বিশাল বিশাল সব ডাইনোসররা, যেটা আমি একটু আগেই বললাম। কিন্তু মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আকাশ থেকে নেমে এলো প্রায় 10 কিলোমিটার চওড়া এক দানবীয় গ্রহাণু। ঠিক সুলভ নামের এই গ্রহাণুর ধাক্কায় পৃথিবীতে নেমে এলো এক মহাপ্রলয়। মুহূর্তে তৈরি হলো সুবিশাল সুনামি, চারিদিকে আগ্নেয়গিরিগুলো একসঙ্গে জেগে উঠল, আর আকাশ থেকে জমে থাকা যে সমস্ত ধুলোর চাদর সূর্যকে ঢেকে দিল বছরের পর বছর। পৃথিবীর তাপমাত্রা এতটাই কমে গেল যে ডাইনোসরদের সেই চাপটা নিতে পারল না, তাই সেই চাপটার চিরতরে বন্ধ হয়ে গেল। ভাবো একবার, মহাকাশে একটা পাথরের ধাক্কায় পুরো পৃথিবীর ইতিহাস বদলে গেল। আজ যদি ডাইনোসর বিলুপ্ত না হতো, তবে মানুষের জন্মই হয়তো হতো না। তবে এই যে গ্রহাণু মানেই কি শুধু ধ্বংস, তা কিন্তু নয়। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীর বুকে প্রথম যে জলের ধারা নেমে এসেছিল, কিংবা জীবনের যে প্রথম বীজ বা জৈব অণু তৈরি হয়েছিল, তা কিন্তু এনেছিল এই গ্রহাণুই বা ধূমকেতুরাই। তারা পৃথিবীর বুকে আছড়ে পড়ে উপহার দিয়ে গেছে জীবন ধারণের উপাদান। অর্থাৎ এক অর্থে আমরা সবাই কিন্তু এই কসমস বা মহাবিশ্বেরই অংশ, আর এই সব গ্রহাণুগুলো আমাদের সেই আদিম ইতিহাসের বার্তা বাহক। শুনে তো অদ্ভুত লাগছে, তাই না? এই এই যে সমস্ত আকাশে আমরা দেখতে পাই, আমরা অনেক সময় বলি না যে আকাশটা যেন ধূমকেতু ছুটে যায়, তখন আমরা বলি একটা উইশ করো, তোমার যা মনের যা কামনা বা তোমার যা মনের যা ইচ্ছে সেটা পূরণ হবে। এটা কেন বলি আমরা? বা আমরা কখনো কখনো এটা বলি যে ওই দেখো, যদি আমাদের কোনো প্রিয়জন মারা যায়, আমরা বলি যে তারা আকাশে তারা হয়ে গেছে, তারা মহাকাশে চলে গেছে। আসলে এই কথাগুলো বলার কিন্তু কারণ রয়েছে, কারণ আমরা যেখান থেকে জন্ম নিয়েছি, আমি সমস্ত থিওরিকে আমি সরিয়ে রাখলাম, ডারউইনস থিওরি বা যে সমস্ত কন্ট্রোভার্সিয়াল থিওরি রয়েছে বা যে সমস্ত বিশ্বাস রয়েছে সেগুলোকে আমি সব সরিয়ে রেখে আমি এটুকু বলতে পারি যে আমাদের যদি কেউ আদি পুরুষ থেকে থাকে, তাহলে কিন্তু এই গ্রহাণুরাই। শুনতে অবাক লাগলো, এটা কিন্তু সত্যি। এই যে প্রাণের যে উপাদান, প্রাণের যে শুরুয়াত, এটা কিন্তু করে দিয়ে গেছে এই গ্রহাণুগুলোই। এবং তাই আজে অনেক রহস্য লুকিয়ে রয়েছে এই মহাকাশে। একটু আগে যেটা নিয়ে আমি কথা বলছিলাম, এই যে 16 সাইকি, যেটাতে এত সোনা রয়েছে, যদি এক টুকরো পৃথিবীতে আনা হয় তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোটিপতি হয়ে যাবে। বা তার আগে আমি যেটা বলছিলাম যে কিছু গ্রহাণুতে প্রাণেরও কিন্তু উপাদান পাওয়া গেছে, মানে সেখানে কিন্তু অন্য জীবনেরও খোঁজ মিলতে পারে, মিলতেই পারে। মানে ভাবো, এটা অবিশ্বাস্যকর বিষয়। হ্যাঁ, আমরা সকলেই জানি যে এই মহাব্রহ্মাণ্ডে, এই মহাবিশ্বে শুধু আমরাই যে একমাত্র, মানে কি বলবো, জীব যারা জীবিত, মানে একটাই গ্রহ আছে যেটাতে প্রাণের সঞ্চার রয়েছে, অন্য কোথাও আর কিছু নেই, এটা তো বলা যায় না একেবারেই। কারণ আমাদের মহাবিশ্বে কিন্তু এমন অনেক কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো আজও আমরা ঠিকভাবে খুঁজে পাইনি, বা খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছি, ঠিক সহজ উত্তর পাচ্ছি না। পাওয়াটা সম্ভবও নয়, কারণ পেতে গেলে একটু আমাদের চেষ্টা করতে হবে। তাই জন্য কিন্তু বিজ্ঞানীরা হাত গুটিয়ে বসেনি আমরা। হ্যাঁ, যেটা একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে কি, এই যে একটুকে আমি বললাম যেরকম প্রাণে সঞ্চার করেছে এই গ্রহাণু, তেমনি কিন্তু ধ্বংসে সঞ্চারও করতে পারে। ধ্বংস কিন্তু আবারও হতে পারে, হবেও ডেফিনেটলি, তবে খুব মানে তাড়াতাড়ি না হলেও, একটু দেরিতে হলেও তো কোনো আপত্তি নেই। এই যেতে আমরা ডাইনোসরদের মতো হারিয়ে না যাই, তাই জন্য কিন্তু বিজ্ঞানীরা দিন রাত নজর রাখছে আকাশের দিকে। এই তো কয়েকদিন আগে নাসা একটা পরীক্ষা করলো, যার নাম ডার্ট মিশন। একটা মহাকাশযান ঘন্টায় হাজার হাজার কিলোমিটার বেগে ধাক্কা মারল একটা গ্রহাণুকে, যার নাম ডিমরফোস। উদ্দেশ্য ছিল এটাই যে ধাক্কা মেরে গ্রহাণুটার পথ কিছুটা বদলে দেওয়া। আর পরীক্ষাটা পুরোপুরি সফল হয়েছে, নাহলে আজকে আমি আর তুমি এখানে বসে গল্প করতে পারতাম না, আড্ডা দিতে পারতাম না। এর মানে বুঝতেই পারছো, ভবিষ্যতে যদি কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে, তবে মানুষ আর অসহায়ভাবে বসে থাকবে না, ডেফিনেটলি প্রযুক্তির জোরে তার দিকে পরিবর্তন করে দিতেই পারে। মানে তার ডিরেকশন বলো, তার

যে স্পিড সেটাকে নষ্ট করে দিতে পারে বা ছুটে আসা গ্রহাণুকে আকাশেই মহাকাশেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা মানুষ সৃষ্টি করে সেটা কতটা টিকে থাকার মতো সেটা আমার একটু প্রশ্ন আছে। কারণ আফটারঅল মানুষের মন থেকেই, মানুষের চিন্তাধারা থেকেই বেরিয়েছে। আজকে এই প্রযুক্তির জোরে আমরা বেঁচে যাচ্ছি ঠিকই, কিন্তু কতদিন বাঁচতে পারবো জানি না।

আজকের এই 30 জুনের রাতটা যখন আরো গভীর হবে, তখন যদি পারো একবার জানলার বাইরে আকাশের দিকে তাকিও। এই অনন্তহীন ইউনিভার্সের বুকে আমরা কত ছোট, কত অথচ আমাদের জানার পরিধি কত বড়। ওই অন্ধকারের ওপারে কত কোটি কোটি গ্রহণে ঘুরে বেড়াচ্ছে, কত রহস্য যে লুকিয়ে রয়েছে এবং আমাদের ডাকছে যে এই সেই রহস্য উদ্ঘাটন করার জন্যে। দেখা যাক কি হয়। আজকে কতটা সন্ধ্যায় তোমাদের সঙ্গে এটুকুই সময় কাটালাম, কারণ ঘড়ির সময় তো ছুটছে, কিছু করার নেই, এখানেই শেষ করতে হবে। ভালো থেকো, শুনতে থেকো যুববাণী, আর কেমন লাগলো জানিও আজকের অনুষ্ঠান। যুববাণী কলকাতা ফেসবুক পেজ, সেই পেজে গিয়ে সুন্দর করে কমেন্টে লিখতে পারো আজকে যে পোস্টারটা রয়েছে মহাবিশ্বের মেসাই, সেখানে লিখে পাঠাও কেমন লাগলো। আর আপাতত যেতে যেতে একটা সুন্দর গান, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, স্মৃতি ফাটলে। আজকের মতো

শুনলেন যুবানী থেকে অজানার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন সৌরিক ঘোষ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানো

0: বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশের দুর্ঘটনা ও ভূমিধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার উন্নয়নের কাজে 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আগামীকাল 3 দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্যই কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা।
1: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नई उभरते हितिजों पर विशेष

0: ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूँ कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
1: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
2: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform, and since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
1: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্র্যান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
3: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रोक्सीमेटली 39,000 करोड़ का कर लिया है और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা EOCI উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, FCRA এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধসপ্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ত্রিপুরায় 3 দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জেনারেল ধীরজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও

0: আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা আইএফবি মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATFকে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATFএর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাহী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের দুই খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কবি কণ্ঠে।
2: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি অদিতি বসু রায়, তার সঙ্গে আলাপচারিতায় হৈমন্তী রায়। আজ দ্বিতীয় পর্ব।
3: 25শে বৈশাখের বয়স চিরকাল 31, উচ্চতা প্রায় 5 ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় ঘোমটা না টেনে সে কখনো অন্দরমহলের বাইরে পা রাখে না। 25শে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে বলে যে জনশ্রুতি আছে তা ভুল। মনে রেখো পাড়ের ধনে খালি, সে প্রতি পুজোয় কিনবেই। শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে, আর নবীন কবির দল তাকে চিঠি লেখে নিয়মিত। চিঠির প্রসঙ্গে জানানো যাক, 25শে বৈশাখের হাতের লেখা চমৎকার এবং দুপুরে ঘুমানো তার দু চক্ষের বিষ। এই যে কবিতার লাইন পড়ছিলাম, এই কবিতা কবি অদিতি বসু রায়ের লেখা কবিতা থেকে পাঠ করলাম। কবিতাটির নাম 25শে বৈশাখ। আচ্ছা, 25শে বৈশাখ এমন একটি

0: কবিতার সৃষ্টি যখন হলো, তখন এই রকম একটি লাইন দিয়ে কেন শুরু হলো? পঁচিশে বৈশাখের বয়স চিরকাল ৩১। এই প্রসঙ্গে কথা বলতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কবি অদিতি বসু রায়। ওই যে কবিকণ্ঠে অনুষ্ঠানে উনি কথা দিয়ে গেছিলেন, ওই কবির কথায় আছে না, কেউ কথা রাখেনি, কিন্তু অদিতি কথা রেখেছেন এবং কবিকণ্ঠে চলে এসেছেন, আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন। তো যে কথাটা দিয়ে শুরু করছিলাম, যে কবিতার লাইন দিয়ে শুরু হলো গল্প, সেটি হচ্ছে এমন একটি কবিতা কেন লেখা হলো বা ভাবনাটা কোথা থেকে এলো? রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখ কেন তার বয়স চিরকাল ৩১?
1: আসলে রবীন্দ্রনাথের জন্মের সময় মায়ের তখন বয়স ছিল ৩১, রবীন্দ্রনাথের মায়ের। তো যতবার পঁচিশে বৈশাখ আসবে ততবার তো মায়ের বয়স ৩১ই থাকবে। তো এটা আমি যে খুব সচেতনভাবে লিখেছিলাম তা নয়, কিন্তু আমার পঁচিশে বৈশাখ নিয়ে একটা লেখার যখন আমি লিখতে বসলাম, তখন আমি দেখলাম যে আমার যে বলার কথাগুলো সেগুলো সবাই সব বলে দিয়েছেন অনেক আগে।
0: ঠিক,
1: তো নতুন করে আমাকে তো কিছু একটা বলতে হবে যেটাতে আমি আমার কথাটা একটু রেখে যেতে পারি। তো সেই ভাবনা থেকেই শুরু হয়েছিল যে পঁচিশে বৈশাখের বয়স চিরকাল ৩১। এবং সারদা দেবীর কথাটাও আমি বারবার আনতে চেয়েছিলাম, কারণ তার কিছুদিন আগে আমি একটা কাজে গিয়েছিলাম জোড়াসাঁকোর, মানে ঘুরছিলাম একা একা, অনেক বছর আগে সেই শেষ হয়ে যাওয়া, অনেক তাড়াতাড়ি যেভাবে তার জীবন শেষ হয়ে গেছিল অনেক আগে, এরকম সন্তান কিছুই তিনি দেখে যেতে পারেননি। তখন আমার নিজেকেই মা মনে হচ্ছিল, মানে মা হওয়ার পর থেকে কিছু একটা মায়ের জিনিস সবসময় মনে হয় যে আমার সঙ্গে এটা যদি হতো কিরম হতো, আমি আমার সন্তানের বড় হয়ে যাওয়াটা দেখতে পেয়ে গেলাম না, যে সবসময় আমার মনে হয় যে আমি দেখি যে আরেকটু বড় হলে কেমন লাগবে। তো সেটা আমার বারবার সারদা দেবীর দৃষ্টিকোণ থেকে বারবার মনে হচ্ছিল, তো তখন আমি এই লেখাটা লিখি আর কি।
0: মানে এই যে রবীন্দ্রনাথ তার মাকে পেলেন না,
1: হ্যাঁ,
0: তার মা চলে গেলেন,
1: সারা জীবন তার এই অদ্ভুত একটা শোক থাকলো আর কি, যে মা থাকা আর না থাকা তো আমরা সবাই জানি যে আকাশ পাতাল একটা তফাত। তো সেটা রবীন্দ্রনাথের জীবনে প্রায় ছিলই না। তারপরে তিনি পরবর্তীকালে কত লেখা লিখেছেন, কত আরতি আছে, সেই লেখাগুলো পড়তে, শিশু ভোলানাথের কবিতাগুলো পড়তে গেলে তো আমার সবসময় খুব মন খারাপ হয়ে যায়, যে ওটা আমার সবসময় মনে হয় যে মায়ের প্রতি একটা আরতির কবিতার রূপ দিয়ে গেছেন উনি বারবার করে।
0: ঠিক ঠিক, রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা তো লেখা হলো, কিন্তু রবীন্দ্রনাথ কেমনভাবে প্রভাব ফেলছেন বা প্রভাব ফেলেন এখনো, ফেলেন কি?
1: আমার না ছোটবেলাতে খুব রবীন্দ্রনাথ প্রভাব ফেলেছিলেন তা নয়। ক্লাস সেভেন এইটে উঠে শেষের কবিতা টবিতা পড়ে বলা কি ব্যাপার, এমন এমন কিছু নয়, তারপরে কিছু বুঝতেও পারিনি, সেটাও একটা কথা। তারপর আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকলো, এখন যেমন আমি রোজই অন্তত ২০ মিনিট করে গান শুনি রবীন্দ্রসঙ্গীত এবং কিছু না কিছু পড়ি, রবীন্দ্রনাথ তো থাকতেই হবে, মানে ওনার প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক না, মানে ওই একটা সেই আর একটা ধর্মাচরণের মতো রবীন্দ্রনাথকে জানা পড়া,
0: ঠিক,
1: সেখান থেকে ওই রোজকার সমাধান জোগাড় করা, রোজকার জীবনের সমস্ত যুদ্ধের সামনে গিয়ে দাঁড়ালে কি হয় সেটা উনি দেখিয়ে গেছেন তো সমস্ত লেখায়। মানে ওটার অপ্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা নয়, ভোরের সকালের কাগজ যেমন আমরা প্রত্যেক দিন পড়ি, আমার সেরকম লাগে এখন রবীন্দ্রনাথকে। একটা জনগোষ্ঠী যাদের রবীন্দ্রনাথ আছে তারা যে কি পরিমাণ সমৃদ্ধ সেটা আমি বয়স না বাড়লে বুঝতে পারতাম না।
0: ঠিক ঠিক, আর এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ তো আছেন, রবীন্দ্রনাথ ছাড়াও তো বাংলা সাহিত্যে অনেক অনেক কবির নাম আমরা নিতেই পারি, তো রবীন্দ্রনাথের বাইরে যদি আরও কোনো কবির নাম বলতে হয় বা আরও কোনো কোনো কবির নাম বলতে হয় যাদের কবিতা আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে, কাদের নাম নেবেন?
1: শঙ্খ ঘোষ, কবিতা সিংহ, দেবারতী মিত্র।
0: আচ্ছা,
1: আর খানিকটা পরে জয় গোস্বামী, বিশেষ করে দেবারতী মিত্র। এত শক্তিশালী লেখা, এত অসম্ভব একটা কলম যেটা, এবং কবিতা সিংহ একই রকম ভাবে দেবারতী মিত্র মতো, এবং কবিতা সিংহের উপন্যাসগুলো যে সাংঘাতিক পাওয়ারফুল, একদম তীক্ষ্ণ তীব্র প্রবল একটা আঘাত করে দিয়ে চলে যায় লেখাগুলো, এবং কিন্তু কোনোটাই উচ্চকিত কিছু নয়। আমার মনে হয় যে এই দুজন খুবই আন্ডাররেটেড। যতখানি সমস্ত পৃথিবী জুড়ে অন্যদের নাম আছে, আমরা সেক্ষেত্রে কিন্তু তাদের অতখানি দেখতে পাই না, কবিতা চর্চা যারা করেন, যারা আবৃত্তি করেন, যারা কবিতা পড়েন তার বাইরে।
0: ঠিক, তো এই যে কবিকণ্ঠে অনুষ্ঠান, কবিকণ্ঠে অনুষ্ঠানে যখন কবি থাকেন তখন আমাদের প্রত্যেকের যেটা প্রত্যাশা থাকে সেটি হচ্ছে কবিতা শোনা, শুধুই তো গল্প নয়। তাহলে এখন কি শুনব?
1: এখন আমি কালী পুজো বলে একটা লেখা পড়ছি।
0: আচ্ছা।

0: সেলফিতে মুন্ডমালা দেখা যায় না বলে আমাকে চিনতে পারোনি, রক্তপাতের দিন লুকিয়ে রাখতে হয় জেনেছি আজীবন, আলতায় সিঁদুরে সেজেছি নিষেকের দিনেও, চেরা পেটের সামন্তরালে শরীর পোড়ানো ব্যথা চাপা পড়েছে লিপস্টিক ও কাজলের আগ্রহে, শ্মশান এবং যত্রতত্র হতে নখের আঁচর দংশন বয়ে ঘরে ফিরে মধ্যরাতে সেতার বাজাতে বাজাতে লাইফ করেছি, উদ্যত প্রহারের মুখে আমার পাল্টা মার এখন বিখ্যাত, নিষেধের তর্জনী ভেঙে দিতে শিখে গেছি বলে বাগানে বেপাড়ায় ঘুরে বেড়াই ইচ্ছে মতো, আমাদের প্রকাশ্য অট্টহাসিতে অন্ধকার তোলপার, ঠাকুরদের কলোনি নিস্তব্ধ, অমাবস্যার অবসরে আমরা রাজপথ দখল করি, তোমরা আমাদের পুজো দাও ভয় পাও, রোজ রাতে যখন মেয়েদের ভাত জলের পাশে শক্তিময়ী প্রদীপ জ্বলে আমি তাকেই কালী পুজো বলে জানি।
1: কালী পুজো, কালী পুজো নিয়ে এমন একটা ভাবনা, বড় সুন্দর। তো এই যে কবিতা লেখা, এবং আগের পর্বে আমরা শুনেছি যে কবিতা লেখার সঙ্গে গদ্য, গদ্য লেখার হাত, তো কবিতার সঙ্গে সঙ্গে গদ্য এটি যে লেখা শুরু হলো, গল্প লেখা শুরু হলো, আমরা তো কবিতা লেখার গল্পটা পেয়েছি যে কখন থেকে শুরু হলো, গল্প লেখার শুরুটা কিভাবে হলো সেটি জানতে খুব ইচ্ছে করছে।
0: গল্প লেখার শুরুটা খুব মজার। আমি একটি সংবাদপত্রে চাকরি করতাম, তো সেটা সম্পাদকীয় বিভাগে, তো সেখানে যখন একবার একটা লেখা একটা গল্পের আসার কথা ছিল রবিবারের পাতায়, সে গল্পটা আসেনি, এবার তখন আমাকে বলা হলো তুমি একটা গল্প লিখে দাও, তার আগে আমি কখনোই কোনো গল্প কোনোদিন লিখিনি। আমি তো প্রথমে না না না আমি কিছুতেই পারবো না, তো তারপরে না সেটা লিখতেই হবে, কারণ পাতা তো ফাঁকা যেতে পারে না, তো সেটা লিখলাম। এবং সব থেকে মজা হলো লেখাটা ছাপার পর সবাই বললো কি ভালো হয়েছে লেখাটা, শেষটা বিশেষ করে, এবং শেষটা ছাপার সময় শেষ দু লাইন বাদ পড়ে গেছিল। আরো মজার যে সেটাই সবাই বলছিল কি ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার ওই ঠেলায় পড়ে প্রথম গল্প লিখতে যাওয়া, আমি সচেতনভাবে আমার দ্বারা গল্প লেখা হবে এটা আমি ভাবতেই পারিনি কখনো, কারণ অতক্ষণ ধরে বসে আমি সারাদিন গল্প পড়ছি কিন্তু সেই লেখার একটা পরিশ্রম আছে সেটাও আমি তার মধ্যে ঢুকতে চাইনি আর কি, খুবই সৎভাবে বলতে গেলে।
1: কিন্তু ভালো হলো এই যে লেখাটি এলো না, একটা ফাঁকা জায়গা তৈরি হলো এবং চাপে পড়ে কবি অদিতি বসু রায় হাত দিয়ে গল্প এলো, এবং আমরা পাঠকেরা আমরা কিন্তু অনেক কিছু পেয়ে গেলাম, এবং নিশ্চয়ই আমাদের আশা থাকবে যে এরকম গল্প লেখা চলতে থাকবে, কবিতার সঙ্গে সমান্তরালে যদি গল্প লেখাটিও চলে তাহলে তো মন্দ নয়।
0: এবার আমার প্রথম উপন্যাস বেরিয়েছে গল্প, তারপর আমি অনেক লিখেছি ছোট গল্প বিভিন্ন জায়গায়।
1: উপন্যাসের নাম?
0: উপন্যাসের নাম আজ স্নানের দিন।
1: বাহ!
0: আর উপন্যাসটাও আমার এই আস্তে আস্তে জল কমে যাচ্ছে পৃথিবীতে, হয়তো কিছুদিন বা 40 বছর বাদে শিশুরা জানবেই না স্নান কাকে বলে, কিংবা ধরুন যে এই যে ধর্মীয় মেরুকরণ সমস্ত কিছুতে একটা আমার বিপরীতে কেউ কোনো কথা বলবে না, সব কিছু আমার, সেই প্রতিবেশী তার জমিটি আমার চাই, প্রতিবেশী গ্রাম আমার অধীনে থাক, যে সব কিছু আমার অধীনস্থ হতে হবে, আমার ইচ্ছা মতো হতে হবে, আমার পছন্দের হতে হবে, আমার কোনো বিপরীত মানুষের মত তাকে আমি পিষে মেরে ফেলবো, এই জায়গাগুলো সহ্য করতে পারছি না, পারা মুশকিল, আমার মনে হয় সবারই মুশকিল, কিন্তু আমি বুঝতে পারছি না সবাই যদি একই রকম বোঝে তাহলেও জিনিসটা দিনের পর দিন কি করে বেড়ে যাচ্ছে। এই যে খুব সোজা কথা, এটা আমার উপন্যাসে নেই, আমি এমনি বলছি যে ধরুন ট্রোলিং, একটা মানুষকে পিষে মারার পক্ষে তো যথেষ্ট
1: মানসিক ভাবে তাকে যথেষ্ট অত্যাচার করা হচ্ছে।
0: বলে এক ভদ্রমহিলা, তাকে নিয়ে আমি একটি লিখেছিলাম পত্রিকায়, ভি রম্মা থাকতেন হায়দ্রাবাদে, তিনি একজন আইটি কর্মী ছিলেন, তার সন্তান হওয়ার পর দুটি সন্তান, একটি সন্তান তার হাত থেকে পড়ে বাইরে কার্নিশে আটকে যায়, সেটা ভাইরাল হয়, সবাই বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু তাকে এমনভাবে ট্রোল করা শুরু হয়
1: মাকে
0: যে দোষ দেওয়া হয় ডাইনি থেকে, এবং সেই লোকাল টিভি চ্যানেল তাকে সরিয়ে নিয়ে গিয়ে পরবর্তীকালে তার স্বামী অনেক দূরে দক্ষিণ ভারতের একটা শহরে নিয়ে যান, তারপরেও সে বাধ্য হয় আত্মহত্যা করতে। কেন?
1: ঠিক ঠিক,
0: মানে কেন আমাদের সমস্ত কিছুতে কেন কথা বলবার দরকার, কেন আমরা একটা মানুষকে সবসময় চাইবো, আমাদের হাতে অস্ত্র থাকলে আমার এখন মনে হয় যে এই যুদ্ধ যে বাধে সেটা তো মানুষের অর্ধেকেরই সে পায় না, তার অবদমিত কামনা যে সেটা ফেসবুকে গিয়ে সোশ্যাল জায়গায় গিয়ে একটা লোক আমার খারাপ লাগছে, একটা লোক চুরি করেছে খুব খারাপ কাজ করেছে, তাকে তার বাবা মা সন্তান সমস্ত কিছু তুলে শেষ করে দেওয়া তো দরকার, নিদেশে আইন কানুনের উপর ভরসা রাখুন।
1: ঠিক ঠিক একদম,
0: ফলে এই জায়গাটা না সহ্য করার বাইরে চলে যাচ্ছে, বিশেষ করে
1: মানে কোথাও গিয়ে আমরা খুব

0: অধৈর্য হয়ে পড়ছি,
1: অধৈর্য এবং অসম্ভব জাজমেন্টাল। আমার মনে হচ্ছে এ চুরি করেছে, আমি জানি না, আমার মনে হচ্ছে নীতা আম্বানির ব্যাগটা ঠিক মতো যাচ্ছে না। আমি কে বলবা নীতা আম্বানির ব্যাগ যাচ্ছে না? আর যদি বা বলি, আমি লিখতে পারি, হ্যাঁ আমার ব্যাগটা না ভাল লাগলো না, চোর তার ব্যাগ ওখান থেকে নিয়ে এসছে, এই ভারতবর্ষে করার ভালো লাগে না। এটা কেন, মানে কেন এত জাজমেন্টাল সমস্ত কিছুতে,
0: মানে সব জায়গায় সবাই এই যে এত মতামত দিচ্ছে, এইটা একটা বড় বিপদ।
1: সেই সঙ্গে ভাষার সন্ত্রাস,
0: বিশাল একটা সমস্যা।
1: মতামতটা তো ডাইলিউটেড হয়ে যায় যদি খারাপ, আমি এখন যদি একটা খারাপ কথা দিয়ে একটা প্রতিবাদ করতে যাই তাহলে সবাই বলে বাজে কথা বলেছে, আমার প্রতিবাদের ভাষাটা নষ্ট হয়ে যাবে। আমরা তো শব্দই ব্রহ্ম, শব্দটাকে যে ব্যবহার করতে হবে ঠিক মতো করে। সেখানে আমি যদি চারটে গালাগাল, চারটে খারাপ কথা বলি তাহলে আমার প্রতিবাদটাই গ্রাহ্য হবে না।
0: ঠিক ঠিক,
1: আমি এটাই বোঝানোর চেষ্টা করছি সবসময়।
0: সেই জন্যই কলমে সেইগুলো বারবার উঠে আসছে, সেই বিষয়গুলোই আমরা পাচ্ছি। তো এই দিকটাই আর কি, যে পারিপার্শ্বিক যা যা ঘটনা ঘটছে, এবং সেটি শুধু আমাদের আশেপাশে নয়, গোটা পৃথিবী জুড়ে,
1: একদম
0: পৃথিবী জুড়ে যা কিছুই হচ্ছে সেখান থেকে গল্প, উপন্যাস বা কবিতা সেগুলোর জন্ম হচ্ছে। ঠিকই, তো এই যে এত বিষয় নিয়ে, এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসবো, এই যে এত বিষয় নিয়ে এত কাজকর্ম করতে হচ্ছে, তার মধ্যে আমরা শুনলাম যে মেয়ের নামটি বড় সুন্দর। আমরা একটি বইয়ের নামের সঙ্গে সেই নামটি পেয়েছি, সেটি হচ্ছে, মেয়ের নাম হচ্ছে পদ্ম। তো মেয়ের নাম পদ্ম কেন হলো, মানে মা কবি বলে, না বাবা বাচিক জগতের মানুষ বলে, নাকি মা নাম দিলেন, বাবা নাম দিলেন, না দুজনের মিলিত প্রয়াসে পদ্ম নামটি দেওয়া হলো?
1: ওর নাম পদ্ম আমিই দিয়েছিলাম।
0: আচ্ছা,
1: আর যেহেতু আমরা সবকিছুই কবিতা নিয়ে, তো সেই জন্য আমরা ভাবছিলাম যে কবিতা থেকে কি নাম দেয়া যায়।
0: আচ্ছা,
1: তো তখন ওর ডাক নাম আসলে পদ্ম, আর ভালো নাম আরশি। তো ওই বাচিক, আবৃত্তি, কবিতা সবই একসঙ্গে থাকতে হয় বলে ওর নাম হয়েছে আর কি পদ্ম।
0: তো এই যে পদ্ম, সেই পদ্মকে নিয়ে একটি বইও রয়েছে, এবং সেটি খুব সম্ভবত লকডাউনের সময়,
1: ওটা না, ওটা ও যখন জন্মেছে তখন আমাকে কিছুদিন তো ঘরে থাকতে হয়েছে। তো হয়েছিল 4th January 2018 সালে। তো সেই সময় 20 বা 21 তারিখ থেকে আমি ভাবছি কি করা যায়, কিছু একটা লিখতে হবে, ছবিটা পোস্ট করতে হবে। তো তখন আমি একটা প্রথম টোকেন ওই লিখি, একটা খুবই, ওটা খুব মজা করে লেখা আর কি, যে এই অপারেশন থিয়েটারে এই হয়েছিল, সেই হয়েছিল, ওই সব করে। এবার তারপরে আমি রোজই, রোজ না, মাসে 8-10 বার সময় পেলে ওই কি করতো সেগুলো আমি লিখতাম, নানান রকম মজা, উল্টো পাল্টা কথা, একদম ছোট্ট থেকে আসে। সে তখন আর ও যা করবে, তার বাবা কি করছে, তার দিদা কি করছে, তার ঠাম্মা কি করছে, তার আয়া ঠিক মতো আসছে কিনা, এবং সেই নিয়ে আমি টোটাল ব্যাপারটাকে নিয়ে খুব, মানে খুবই হাসতে হাসার একটা, খুব সোজা কথা বলে ছ্যাবলামি করে লিখতাম। তো লিখতে লিখতে আমি ঠিক করলাম যে ওর 5 বছর অবধি যেটা হয়েছে সেটা থেকে পদ্য গদ্য বলে একটি বই হয় দেশ থেকে, কিন্তু তারপরে আমি ওটা আর লিখিনি। মানে লিখি হয়তো মাঝে মধ্যে ফেসবুকে, কিন্তু বই আমি আর ওটা নিয়ে করব না। আর তারপরে আমার মনে হচ্ছে যে পাখিগুলো তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সবই একই রকম অভিজ্ঞতা, তো সেইখান থেকে ওটা লেখা পদ্য গদ্য।
0: এই যে পদ্য, এই পদ্য নিয়ে কথা বলতে বলতে আবার আমরা কবিতায় চলে যাই, কারণ সামনে যখন কবিকে পাই তখন বারবার ইচ্ছে করে তার কাছ থেকে তার পছন্দের কবিতাটি শুনে নিতে। এবারে কি শুনবো আমরা?
1: এটা হচ্ছে আমরা যারা মোনালিসা হতে পারিনি।
0: আচ্ছা,
1: আমরা যারা মোনালিসা হতে পারিনি তাদের জলযান ডোবে না কখনো। আমাদের মুন্ডমালা নেই, ত্রিশূল নেই, দরগা নেই, আমাদের ঘরে চীনা লণ্ঠনের আলোয় মাঝে মাঝে প্রেমিকের দেখা মেলে এই মাত্র। নিজস্ব আর্কিমিডিস নেই বলে আমরা নিশ্চিন্তে পাথর পেরিয়ে গান শুনতে যাই, পাহাড় থেকে, গুহা থেকে, পাতাল থেকে যেসব শয়তান উঠে আসে তাদের এড়িয়ে যাওয়া আমাদের অভ্যাস হয়ে গেছে বহুকাল। দেওয়ালে ছবি দেখে ওরা আমাদের কাছে এখন ইরেজারের খোঁজে আসে, বিকেলে মেঘ সরে যেতে ফুলের বাজার উঠে আসে বাড়িতে, সানাই বাদক ব্যস্ত হয়ে অন্ধকার সরিয়ে দেন সেসব সময়ে, বন্দরে বন্দরে আমাদের নোঙর রাখা হয়, নাম লেখা পারের শাড়ি পরে আমরা দোলের মাঠে বসি, আবির গোলারং ও চাঁদ মস্করা করে খুব, আমরাও রুমাল চুরি করতে ওস্তাদ, আমরাও বিনা থেকে ঝংকার তুলতে ভুল করি রোজ। মোনালিসার গল্প আলাদা, মোনালিসা অন্য ভাষার বই, আমাদের পড়তে শুধু বাংলা অক্ষর জানাই যথেষ্ট।

0: এই মোনালিসা, মোনালিসা ছবি, সেটা তো আমরা সবাই সবাই দেখেছি এবং তার সেই হাসি। কিন্তু মোনালিসাকে নিয়ে এমন সুন্দর কবিতা, সত্যি খুব খুব ভালো লাগলো। এই কবিতার লাইনে একটা বেশ গানের কথা এলো, তাই না? একটা গানের লাইন এলো। তো অদিতি, অদিতি কি গান শুনতে ভালোবাসেন? আর গান যদি শুনতে ভালো লাগে, গানের কোন দিকটা বেশি ভালো লাগে, মানে কথা না সুর? খুব জানতে ইচ্ছে করছে।
1: দুটোই, গান, গানের কথা এবং সুর। আমি যে গান প্রাণকে শান্তি দেয়, আমি সেরম গান ভালোবাসি। শান্ত, খুব রমণীয়, মনোরম, সেইগুলো যেগুলো আমার স্নায়ুকে আস্তে আস্তে বাতাস দিতে পারে, এরকম গান, সেটা যে কোনো ভাষারই হোক। আর কথা তো আছেই, কিন্তু সুর আমার কাছে বেশি জরুরি মনে হয়, কারণ প্রচণ্ড চিৎকার, চেঁচামেচি, হইচই, এইসবের মধ্যে ঠিক আমি খুঁজে পাই না। এবং আমার, জানি না, আমার অস্থির লাগে খুব চিৎকার চেঁচামেচির মধ্যে থাকলে। আমি এমন নই যে খুব শান্ত চুপচাপ টাইপের মানুষ, তা নই, কিন্তু একটা ওই ঝগঝম্প হলে আমার অসুবিধা হতে থাকে। কিন্তু আমি বাংলা ব্যান্ডের গান শুনি, ভালোই লাগে। আমি বাংলাদেশে কৃষ্ণকলির গান শুনি, রবীন্দ্রনাথের গান তো শুনতেই হয়, মানে ওটা তো শুনবই, সুমনের গান শুনি, সবারই গান শুনি। কিন্তু ওই একটাই যে আমি প্রচণ্ড জোরে কোনো জিনিস শুনতে পারি না, আমার গান শোনার ভলিউমও খুব কম থাকে, মানে হয়তো পাশে যে বসে আছে সে শুনতে পায় না, এরকম। তো সেইভাবে আমি রোজ গান, আমি প্রত্যেক দিন অনেকক্ষণ শুনি, আমি প্রত্যেক দিন যে সময় এক্সারসাইজ করি সেই সময় আমার গান চলে, চলবেই।
0: তো এরকম তো হয় যে কিছু কিছু কবিতা, সেই কবিতা গান হয়ে গেছে, তাই না? যেমন জীবনানন্দ দাশের সেই যে বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে, সেটি গান হয়ে গেছে, বা পালকি চলে গান হয়ে গেছে, কবিতা গান হয়ে গেছে। বা এরকমও হয় যে কোনো কবি, তিনি গান লিখছেন, মানে একাধারে তিনি কবি এবং তিনি গীতিকার, এরকম আমরা পেয়েছি। তো আপনি যে কবিতা লেখেন, কখনো মনে হয় যে কবিতা থেকে গান হতে পারে, বা গানের জন্য কবিতা লেখার কথা, বা এমন কিছু লেখা যেটা গান হবে আর কি, কখনো মনে হয়েছে?
1: আমি, আমার কিছু কবিতাতে কয়েকজন গান গেয়েছেন, সেটাকে নিজে থেকেই গেয়েছেন এবং সুন্দর সুর দিয়েছেন, সেটা হয়েছে। এবং বিশেষ করে যে কবিতাগুলো ছন্দে লেখা হয়, যাতে সুবিধা হয়, সুরে বসতে গেলে তো ছন্দ মান না হলে খুবই অসুবিধা, তো সেক্ষেত্রে সেটা হয়েছে। এবং তাতে আমি আলাদা করে গানের জন্য এখনো গান লিখিনি, কিন্তু কবিতা ওরা সুর দিয়ে গান গেয়েছে।
0: আচ্ছা, আর এই যে মানে কবি, গদ্যকার, আবার অনুবাদক, এত রকম কাজ, এবং সাংবাদিকতা, তারপরে শিক্ষক, এই এতগুলো যে দিক, এতগুলো দিকের মধ্যে যদি 1, 2, 3 করে সাজাতে বলি যে কোন কাজগুলো বেশি পছন্দের, মানে কবি কে একে রাখা হবে?
1: কবি একে থাকবে,
0: তারপরে কে আসবে?
1: তারপরেই আসবে অনুবাদক।
0: আচ্ছা,
1: তারপরে সম্পাদক, তারপরে জার্নালিস্ট, তারপরে শেষে হচ্ছে উপন্যাসিক বা গদ্যকার।
0: আচ্ছা, আর এর পরেও, এর পরেও তো রয়েছে, মানে মা হিসেবে দায়িত্ব, সংসার সামলানো, এই এত কিছু একসঙ্গে যে সামলাতে হয়, মানে সিক্রেটটা কি, কিভাবে ব্যালেন্সিংটা হচ্ছে?
1: সংসারটা না আমি একদমই সামলাতে পারি না, চাইও না, সবচেয়ে বড় কথা। আমি সেইটুকুগুলো করি, সেটা দেখলে আমার মেয়ের জন্য তো একটা খুব বড় একটা তো আমাদের দায়িত্ব থাকে, সব কিছু সের বাইরে। আমার, বিশ্বাস করুন, আমার রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করে না, আর রোজই আমি সংসারটাকে বলি এই তোরা যা, আবার একদম ভাল লাগছে না। আমি এই টোটাল ব্যাপারটা না, আসলে সংসারের মধ্যে একটা অসম্ভব রাজনীতি থাকে, আমি সংসারের রাজনীতিটা আমি সহ্য করতে, মানে আমি রাজনীতি খুব ভালো, কিন্তু বাড়িটা তো মানুষের সেই জায়গা হতে হবে যে জায়গাটাতে মানুষ কোনো রাজনীতিই করবে না, সে সম্পূর্ণ নিজের সমস্ত বহিরাঙ্গের যে আবরণগুলো থাকে খুলে ঢুকবে। তো সেই সংসারের এই রাজনীতিগুলো আমার একদম ভালো লাগে না, তো আমি ওই জন্য ওটা সামলানোর চেষ্টাই করি না। বা যে জিনিস সামলানো হয় না, সেটার নাম ঢেউয়ের মতো ওঠা নামা করে, রোজই ঝঞ্ঝাট হয়, ঝামেলা হয়, এবার সেইভাবে আমি ধরে নিয়েছি ওটাতে ওই ঢেউয়ের সঙ্গে উঠে যাওয়া যাবে, আবার নেমে আসতে হবে, কিন্তু বাকি কাজগুলো করতে হবে।
0: ঠিক,
1: ওইটা আমার কাজ, ওইগুলো আমার কাজ বলে আমার মনে হয় না। হ্যাঁ, সেটা হয়তো আমার দোষ, আমি অ্যাকসেপ্ট করছি, তাহলে আমার ঢোকা উচিত হয়নি, কিন্তু কি করব
0: না, আসলে প্রয়োজন নেই তো, মানে একটা মানুষকে যে সব কাজটাই নিখুঁতভাবে করতে হবে,
1: অনেক বেশি ভালো, দরকার হচ্ছে না বলে আমি সব পারিচ্ছে, আমি সব পারি না।
0: ঠিক ঠিক, মানে সব পারি বলায় অনেক বিপদ আছে।
1: হ্যাঁ, আর এই যে সবসময় বলায় দশভুজা, দশটা হাতে 10 রকম, সেটা তো একটা ফাঁদের মতো,
0: বিশেষ করে মেয়েদেরই বলা হয়।
1: দাও, হ্যাঁ, ঢুকিয়ে দাও, তুমি করো, করে যাও, করে যাও, কোনো লাভ নেই।
0: ঠিক কথা। তো এইটাই

0: মানে একদম ব্যালেন্সের রেসিপিটা আমি বুঝতে পারলাম, মানে রান্নাঘরে যদিও সেভাবে ঢোকা হয় না, কিন্তু এই যে সব দিকটা সামলে নেব, কোন কাজটা আমি করব কোনটা করব না সেটা ভেবে নিয়ে এগিয়ে চলা। তো রান্না করতে তো ভালো লাগে না, খেতে কেমন লাগে?
1: আমি না রান্না করতে কিন্তু খুব ভালো পারি।
0: আচ্ছা,
1: করি না এটা, ফলে আমি রান্না করলে অন্য লোকের আর রান্না আমি খেতে পারবো না, রোজ যদি করি। খেতে ভালোই লাগে কিন্তু আমি খুব কম খাই, আমি ফ্রুগাল ইটার যাকে বলে, মানে খুব অল্প করে একটুখানি খাই। খেতে ভাল লাগে আমার, খুব অদ্ভুত খাবার খেতে ভালো লাগে, ব্রিটানিয়া বিস্কুট, শুকনো মুড়ি, গাজর সেদ্ধ, আদারওয়াইজ কফি, এবার এগুলো কোনোটাই কিছু মেলানো যায় না, ফলে আমি এইগুলোই খাই যে কোনো জায়গায় গেলে। আমাকে আমার এগুলো হচ্ছে লোকের কমফোর্ট ফুড থাকে নানান রকম, এটা হচ্ছে আমার। আর আচ্ছা, আমার ভাত খেতে খুব ভালো লাগে কিন্তু আমি খাই না,
0: মানে ওটা লিমিটেড,
1: খুবই লিমিটেড।
0: তো অনেকটা অনেকটা গল্প তো হলো, অনেক গল্প চলছে, কিন্তু ওই আবার আবার কবিতা শুনতে ইচ্ছে করছে, কারণ যত ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে, হাতে বেশি সময় নেই, তখন মনে হচ্ছে চটপট যদি আরও একটা কবিতা শুনে নেওয়া যায়।
1: তোমাকে পাওয়া হলো না আর, তুমি এমন মুকুট পরো যার রং আমার অজানা, তবু তোমাকে পাওয়ার জন্য ছুটে ছুটে কতবার মরতে গেছি। মেট্রো স্টেশনের প্রতিটি সিঁড়ি জানে সেই সব সাপলুডো, গঙ্গার ঘাট জানে চোখের জলের গল্প, শহরের সব অট্টালিকায় আমাকে ছাদ চিনিয়ে চিনিয়ে ক্লান্ত। আজও তোমার গাড়ি আমার সিগনাল উপেক্ষা করে ছুটে যায় অনন্ত হাইওয়েতে, রাতে তোমার ফোনে ভরে থাকে সাগর পাড়ের বাতাস, তুমি বার্তা লেখো ফিরিয়ে দেওয়া প্রেয়সীকে, কাজের বান্ধবদের, আমার অপেক্ষা শেষ হয় না রক্তপাতেরও না। নিরুত্তর তুমি স্নান সেরে ফিরে যাও, ফুলের বাগান থেকে গান কেনো সেতার কেনো, আলোর মধ্যে সারাদিন থেকে তোমার চোখে ঝিলমিল, তুমি দেখতে পাও না মাটির উনুন, বাদল মেঘ, সুতির শাড়ি, তোমাকে পাওয়া হয় না আমার। পথে পথে ঘুরি, পার্ক স্ট্রিটের হতাশ জিগোলোকে দরদাম করি, জানতে চাই কোন ব্যাকরণে তোমার দক্ষতা, জানতে চাই কোন মন্ত্রে তোমার প্রসন্ন হাত ছোঁয়ে ওরা, তারপর সিগারেট ধরাতে হয় ময়দানে, ট্রেন বন্ধ বলে ছুটি হয় না আমার, অসুখী ঈশ্বরের মতো একা একা কথা বলি, ভাঙচুর করি বাসন গেলাস থালা, রাত কেটে যায়, অসুস্থ বন্ধু অবন্ধু দুনিয়া তোমাকে পেয়ে গেল অনায়াসে, আমার হলো না কিছুই।
0: বাহ, আমার হলো না কিছুই, অনেক কিছুই তো হলো। এই যে একটা মানুষ, আমি বারবার ভাবছি যে এতগুলো কাজ সামলান এবং তারপরেও বলেন আমি পারি না, আমি অনেক কিছু পারি না, এটা বলা কিন্তু সহজ নয়। মানে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা বলি আমরা অনেক কিছু পারি, আর তারপর এই এদেশ বিদেশ এইসব যাওয়া, তারপর বিভিন্ন কাজ, কাজে তো ডাক আসে না, নানা রকম ডাক আসে
1: আমার। হ্যাঁ, এবছরই আছে যাওয়া, এক তো আমি দীর্ঘদিন বিদেশে থেকেছি আমেরিকাতে, তারপরে আমার দাদা ওখানে থাকেন আসলে, তো সেখানে আসা যাওয়া লেগে থাকে। আর এবছর যে বঙ্গ সম্মেলন হচ্ছে নর্থ আমেরিকার, সেখানে 46তম বঙ্গ সম্মেলন নিউ ইয়র্কে, সেখানে আমি কবিতা পড়তে যাচ্ছি, এটা প্রথমবার আর কি সেখান থেকে ডাক পেয়ে যে কবিতা পড়ার জন্য বিদেশে যাচ্ছি, তো সেগুলো করি। হ্যাঁ, আমার, আমি না সত্যি বলছি, কোনো বিনয় বা কোনো কিছু নয়, যে আমি সবসময় মনে করি আমি কিছু করে উঠতে পারি না সেসব অবধি, সেটা নিয়ে আমি লজ্জিত থাকি, এবং সেই লজ্জাটা যখন, মানে সবসময় তো দেখানো যায় না যে একজন লোক সবসময় সংকুচিত গোটা জীবনেই আমার মনে হয় অপ্রাপ্য বা কিছু, কিন্তু থাকতে তো হবে, পারলাম না কি করা যাবে, কিন্তু এটা একদম সত্যি কথা, যেটা আমার ভেতর থেকেই মনে হয়, কোনো রকম কিছু এখান থেকে তো আমার বলার নেই, শ্রোতারা শুনছেন, আপনি শুনছেন, যে আমার যেগুলো করা হয়নি আমি করতে পারি না, এবং আমার বেশিরভাগ জিনিসই মনে হয় আমি ঠিক করে করতে পারি না। এই কবিতাগুলো পড়তে গিয়েও আমি একটা দুটো শব্দ বদলেছি ওখান থেকে, তো আমি যে ভয়ঙ্কর খুঁতখুঁতে তা নয়, কিন্তু আমার মনে হয় আমি যেটা বলতে চাই সেটা ঠিক করে বলা আজ অবধি হয়নি, সেটা বলতে হবে, এই এইটা আমি সবচেয়ে বেশি চাই, বাকিগুলো অত যে চাই তা না। আমি দেখতে চাই আমার মেয়ে বড় হচ্ছে, সব মায়ের মতো সে সুস্থ থাকবে, সে একটা গোটা পৃথিবীর সৌন্দর্যকে অনুভব করার একটা মন তৈরি করুক, এটা আমি চাই, তা না হলে সমুদ্রের সামনে দাঁড়িয়ে যদি ভাবে এত গাদা গাদা জল, এতে কি হবে। আমি সবসময় চাই যে ও এইটা শিখুক, একটা মহান সাহিত্য পড়ে বুঝুক, এটা একটা বিরাট ব্যাপার, তার সামনে মাথা নিচু করুক, এইগুলোই আমার কাছে জীবনে পাওয়া, আমি এগুলোর বেশি খুব বেশি কিছু চাইনি।
0: এই যে মানে জীবন বোধ, যে চারপাশে কি হচ্ছে সেটা বোঝা, এবং এই যে বললেন যে মাথা নত করতে শেখা, একটা বিশাল সৃষ্টির কাছে মাথা নত করতে শেখা, এইটিই তো বোধহয় আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকবে। তো অনেক অনেক কথা হলো এবং অনেক কবিতা যেমন শুনলাম, আরও আরও তো শুনতে ইচ্ছে করে কবি যখন সামনে থাকে।

0: তখন বারবার কবিতা শুনতে ইচ্ছে করে, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে খুব বেশি সময় হাতে নেই। তাই আর একটা কবিতা দিয়ে আজকের কবিকণ্ঠে অনুষ্ঠান শেষ করব। আমাদের কোন কবিতা শোনাতে চাইছেন?
1: আমরা বাংলা ভাষার লোক, আমরা বাংলা ভাষার লোক, আমাদের গল্প দীর্ঘ হোক, আমরা লড়াই জানি, খামার গড়ি, লিখি স্তব শোক, আমাদের জীবন জলে তারায় এবং ছিলায় মারি টান, জ্যা ছুটে যায়, ফসল জাগে, বিশুদ্ধ হয় স্নান, সহস্র শত দল সে ফোটায়, আজানকে দেয় গান, বাংলা কথা প্রণয় শেখায়, অস্ত্রেও দেয় শান, বর্ণমালার সাতখানি সুর কলজে জুড়ে বাজে, মায়ের আসন বাংলা ভাষা ধান্যে পুষ্পে সাজে, বাংলা আমার জন্মভূমি, দরগার থান নদী, তোমার জন্য সবই ছাড়ব, বিপন্ন হও যদি, মাতৃভাষা মা আমাদের, দৃপ্ত কন্যা শ্লোক, দুনিয়া জানে মশাল জালে বাংলা ভাষার লোক, দুনিয়া জানে মশাল জালে বাংলা ভাষার লোক।
0: অদিতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কবিকণ্ঠে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য। যে কথাটা আবারও বলবো, যে কবি যে শুধু ভালো লেখেন তা নয়, তার হাতের কবিতায় আমরা যে শুধু মুগ্ধ হই তা নয়, এত ভালো বলেন আপনি এবং এত সুন্দর কথা বলেন, খুব খুব আনন্দ পেলাম আমরা। এবং আমাদের সকল শ্রোতা বন্ধুদের তরফ থেকে আবারও আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই আমরা আবার অপেক্ষায় থাকব কখনো আপনাকে এইভাবে কাছে পাওয়ার, মৈত্রীতে নিশ্চয়ই সেটা পাব।
1: হ্যাঁ, অবশ্যই, আর সকলকে আমারও ভালোবাসা, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
2: শুনছিলেন কবি কণ্ঠে, আজকের অতিথি ছিলেন কবি অদিতি বসু রায়, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন হৈমন্তী রায়। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বা দেব।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কবি কণ্ঠে, আকাশ বাণী মৈত্রী। এখন শুনবেন এক মাটি এক সুর, আজকের শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব।

আমি তুই বাংলার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর এক মাটি এক সুর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মাটির গান শুনি, মাটির সঙ্গে লেগে থাকা মানুষের জীবনের যে গল্প, চর্যার গল্প, যাপনের গল্প, সেই গানগুলো আমাদের মননে উঠে আসে। আপনারা দেখবেন জীবন নদীর মতো, সে বহমান নদীর কাহিনী বলতে গেলে অনেক কাহিনী এসেছে, রাজারাজরার কাহিনী, যুদ্ধের কাহিনী, মানুষের হার জিতের কাহিনী, কিন্তু কোথাও বাদ পড়েছে মেয়েদের অন্তরলোকের কাহিনী। অন্তর্মহলে তাদের কেমন মেঘবৃষ্টি হয় আমরা কি খোঁজ রেখেছি? তাদের যাপন, তাদের লড়াই, কিংবা একান্ত নিবিড় মুহূর্তে তাদের যে কি মনোভাব, সেখান থেকে যে গান উঠে এসেছে, যে শিল্প উঠে এসেছে, তার দিকে হয়তো আমরা তাকাতেই পারিনি ঠিক করে। আজকের অনুষ্ঠানে আমরা তেমনই কিছু উদযাপন করব। আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি আমাদের সঙ্গে চন্দ্রা মুখোপাধ্যায় দিদিকে। উনি পেশায় শিক্ষিকা, কিন্তু নেশায় বলা যায় উনি অন্বেষণ করছেন মেয়েদের জীবনকে, একটা সময়কে গাঁথছেন মালার মতো গানে গানে, সুরে সুরে।

0: আপনাকে স্বাগত জানাই এক মাটি এক সুর অনুষ্ঠানে।
1: ধন্যবাদ, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। মেয়েদের কথা বলতে পেরে সবার কাছে খুবই আনন্দ হচ্ছে যে একেবারে যে কণ্ঠ অশ্রুত ছিল, আজকে আমি দুই বাংলার শ্রোতাদের কাছে সেটা যে তুলে ধরতে পারছি আকাশবাণী মৈত্রীর মাধ্যমে, তার জন্য আমার অপার ভালোবাসা, অপার কৃতজ্ঞতা জানাই।
0: দিদি, আপনাকে জিজ্ঞেস করব, মেয়েদের গান বলতে আমরা ঠিক কতটা পরিসরে তাকে বাঁধতে পারি?
1: আসলে মেয়েদের গান বলতে একটা বিশেষ ধরনের গানকে বোঝাবো, কেননা আমরা গান বলতে সাধারণভাবে বুঝি যে একদল গাইবেন বা একজন গাইবেন, অন্য দল শুনবেন। কিন্তু মেয়েদের গান না কাউকে শোনানোর জন্য গাওয়া হয় না। একেবারে সভ্যতার আদি লগ্ন থেকে মেয়েরা গান গাইছেন, কেননা শিশুটিকে তো ঘুম পাড়াতে হয়েছে সুরের সাহায্যে। ফলে মানুষ যখন সবে মানুষ হয়ে উঠছে, যখন তার কণ্ঠ থেকে সপ্তসুর আসেনি, তখন থেকে কিন্তু মেয়েদের গান আছে যেখানে দুটো স্বর লাগে, তিনটে স্বর লাগে। মেয়েদের গান হচ্ছে প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে কথোপকথনের মাধ্যম, সংকট থেকে উত্তরণের জন্য সুরের আশ্রয়, আর যখন সময়টা ভালো যায় সেই সম্পদের সময়ের উদযাপনের কণ্ঠ। মেয়েরা গান করেছেন সবাই মিলে সমবেতভাবে সমাজটাকে ধরে রাখার জন্য গান, এটা যৌথ যাপনের একটা কণ্ঠ।
0: মেয়েদের গান বলতে যখন এই প্রশ্নটা আপনার মনের আকাশে উঁকি ঝুঁকি দিল, কবে থেকে সেই খোঁজটা শুরু হলো এবং যত চলেছেন আশা করি মানুষের মধ্যে গিয়েছেন, মিশেছেন, সেই গল্প শুনব একটু।
1: আসলে শুরুটা বলতে গেলে যখন আমি নবম শ্রেণীর ছাত্রী, রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ আমাদের পাঠ্য ছিল ছাত্রদের প্রতি সম্ভাষণ। সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে আমরা নৃতত্ব পড়ি, কিন্তু আমাদের চারপাশে যত মানুষজন আছেন, যত জনগোষ্ঠী আছেন, আমরা তাদের খোঁজ করি না। আবারও বলছেন যে আমরা ভারত মাতার মূর্তি তৈরি করে পুজো করি, কিন্তু ম্যালেরিয়া আক্রান্ত শিশুটিকে নিয়ে যে মা এঁদো পুকুরের ধারে বসে থাকেন তার কথা আমাদের মনে পড়ে না। তো সেইটা পড়ার পর না মনে হয়েছিল যে আমাদের সংস্কৃতি চর্চা বড় ওপর ওপর, তো কোথাও একটা মানুষের কাছে পৌঁছানোর তাগিদ শুধু তৈরি হয়েছিল। তারপরে যত পড়াশোনা করেছি, একটা সময় এসে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন বলে একটি বই আমি পড়ি, যেখানে দেবীপ্রসাদ বলছেন যে উপনিষদেরও আগের যুগে মানুষ অন্নের জন্য গান গাইত, ভাতের জন্য, অর্থাৎ গানের প্রয়োজনীয়তার একটা অন্য ব্যাখ্যা সেখানে পাই এবং তখন থেকে আমার এই খোঁজটা শুরু হয়। কিন্তু মেয়েদের যে আলাদা গান আছে তখন আমি জানতাম না। এই মাটির কাছাকাছি গান খুঁজতে খুঁজতে আমি মেয়েদের কণ্ঠের কথা জানতে পারি, এবং সেক্ষেত্রে আমাকে জানা সাহায্য করেছিলেন শ্রদ্ধেয় খালেদ চৌধুরী, নিহার বড়ুয়া, মৃণাল বড়ুয়া। সত্যি কথা বলতে কি, নিহার বড়ুয়ার কাছেই কিন্তু আমি মেয়েদের গানের যে বৈচিত্র্য এবং তার যে শক্তিময়তার দিক সেটা আমি প্রথম পাই, এবং ওনার কাছে বসে গোয়ালপাড়ার গান আমি শিখতে শুরু করি। তারপরে আমার জার্নিটা শুরু হয় নিজে ঘোরা, এবং এই সমৃদ্ধ ভাণ্ডার যেটা আমরা এতদিন কোনো চর্চা করিনি তাকে খুঁজে আনার চেষ্টা করে চলেছি।
0: আপনি যখন শুরু করলেন, আপনি মেয়েদের গান বলতে আমরা যা বুঝি ঘর গৃহস্থালিরও ছোট ছোট কাজ থেকে তাদের যাপনের অনেক কথা উঠে আসে, মেয়েদের গান বলতে সেই ঘরের গান দিয়েই আমরা তাহলে শুরু করি, তারপরে তাদের বেরোনো আমরা এখন যেমন দেখতে পারি, তারা বেরোচ্ছেন পথে, এখনকার সময় তারা অনেক বেশি করে নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন, কিন্তু আগে কি এমন ছিল সময়টা কতটা সেটা আমরা জানতে চাইব।
1: মেয়েরা ঘর এবং বার দুটো দিকে সামলেছেন, কেননা আমরা ভুলে গেলে চলবে না যে কৃষিটা এসেছিল মেয়েদের হাত ধরে।
0: আচ্ছা,
1: লাঙ্গল আসার আগে অবধি খাদ্য যোগানের পুরো দায়িত্বটাই মেয়েরা সামলেছেন, লাঙ্গল আসার পর যৌথভাবে চাষবাস হয়েছে। কিন্তু তারা একদিকে যেমন ঘরের কাজ সামলেছেন, আর একদিকে তেমন বাইরের কাজ সামলেছেন। বিভিন্ন পেশাজীবী মায়েরা ছিলেন, গোয়ালনি ছিলেন, কাটুনি ছিলেন, জেলেনি ছিলেন, কিষানি তো ছিলেনই, তো ফলে ঘর বার দুটোই মেয়েদের কর্মক্ষেত্র। তো ঘরের গান যেমন আছে, ঘরেও বিভিন্ন কাজ মেয়েরা করেন এবং সবকে নিয়ে তারা গান বাঁধেন।

0: আমাদের এই যে ঐতিহ্য, মাতৃ ঐতিহ্য, সেখানে জীবনের কোনো দিক বাদ যায় না, সব নিয়ে গান। আমরা কবির লেখা গানে শুনেছি যে রাই জাগো বলে শুকোশাড়ি বলে, কিন্তু আমাদের ঘরের মেয়েদের কেউ ডেকে তুলছেন, তারা বেলা অবধি ঘুমিয়ে আছেন, এটা আমরা কোনোদিন দেখিনি। আমার মনে আছে ঝাড়গ্রাম থেকে একটু দূরে ঢেঁকিপুরা বলে একটা গ্রাম, সেখানে রানীবালা মাহাতো দিদির কাছে শুনেছিলাম, আঁধার ঘরে ছঁচ তুলেছি, অর্থাৎ দিনের আলো ফোটার আগে থেকে মাটি লেপার কাজ শুরু হয়। তারপরে আসে ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা, মশলা করা, সব নিয়ে কিন্তু মেয়েরা গান বেঁধেছে।
1: বেশ, তাহলে এই যে যাপনের গান, সেই গান একটা হয়ে যাক।
0: সেরকম গান কিন্তু একাধিক পাওয়া যায়, আজকে তার একটা শোনাই। আঙিনা সাংটং মুই খুরুত খারাত বাঁশের ঝাঁটা দিয়া।
1: বাহ, শুনি।

0: তার পরের কি গান? আমরা যেমন মায়েদের গান, আমাদের যখন ঘুম নেমে আসত চোখে, সে দুপুরবেলার হোক কিংবা রাত্রিবেলা, মায়েরা বিভিন্ন ছড়া বলে গান গেয়ে ঘুম পাড়িয়েছে শিশুকে, এমন কোনো গান যদি শুনতে পাই।
1: মায়েরা তো শুধু ঘুম পাড়ানি গান করেন তা নয়, মায়েরা সর্ববিষয় নিয়ে গান বাঁধেন, খাওয়াচ্ছেন, সাজাচ্ছেন, হ্যাঁ সব নিয়ে, নাওয়াইয়া পাকলাইয়া মায়ে তুইলা লইল কোলে, স্নান করাচ্ছেন, সব নিয়ে গান আছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ফরিদপুর, ঢাকা, শ্রীহট্ট এইসব জায়গায় না সূর্য পুজো হয়,

তো শ্রীহট্টের যে সূর্য পুজো সেটা আমি এখানেও দেখেছি, সেখানে ভোরবেলা একবার সূর্যকে বরণ করা হয় আর সন্ধেবেলা একবার সূর্যকে বরণ করা হয়। আর এই যে মাঝখানের সময়টা মেয়েরা কেউ বসবেন না, না বসে কি করবেন, ধামাইল নাচ আর গান, কৃষ্ণের জন্ম থেকে শুরু করে একেবারে বড় হওয়া অব্দি। এখানে কৃষ্ণের একটু বড় হয়েছেন, তিনি মা মা করে বারে বারে

0: সত্যি ছোট শিশুকে খাওয়ানোর জন্য এই যে নানান রকম ভাবে গল্প বলা বা গান বাঁধা, সেখান থেকেও মেয়েদের যে কল্পনার যে প্রকাশ হয়েছে, এই প্রকাশগুলোর দিকে আমরা খুব একটা হয়তো ফিরে তাকাইনি। আমরা যে মৌখিক পরম্পরার কথা বলি, সেখান থেকে অনেক ছড়া উঠে এসেছে, অনেক গল্প উঠে এসেছে, তবে এমন কত গল্প হঠাৎ দুপুরের নিদ্রার মতোই হয়তো মিলিয়ে গেছে। দিদি, পরের কি গান শোনাবেন?
1: এই যে বাচ্চাটিকে খাইয়ে দাইয়ে, শুধু বাচ্চাটিকে নয়, নিজের বাচ্চাদেরও নয়, ঘরের যত ছোটরা আছে তাদের খাইয়ে দাইয়ে স্নান করে রেখে মেয়েরা এবার বাইরে বেরোবেন। যারা খেতে মাঠে কাজ করতে যাবেন তারা যাবেন, কিন্তু তাছাড়াও পরিবারের প্রয়োজনেও মেয়েদের অনেক সময় বেরোতে হয়। খাদ্য সংগ্রহ মানুষ করছেন দীর্ঘ দীর্ঘ দিন ধরে, কৃষি আবিষ্কারের আগে থেকে। কিন্তু যখন রোজের দোকানপাট ছিল না, তখন ভাতের সঙ্গে তো কিছু দিতে হবে, তাই মেয়েরা দল বেঁধে কোথায় শাক, কোথায় গেড়ি, কোথায় গুগলি, কোথায় একটু মাছ, এইটা তারা করতে বেরোতেন। এবারে একটা প্রচুর শাক তোলার গান আছে, নানান ধরনের শাক তারা তুলে আনেন। এবারে শোনাবো একটা শাক তোলার গান। আমরা শাক তুলতে যাব দিদি একসাথে চলঠে খলিফার খেতে।
0: বাহ, আমরা গান শুনবো, তার সঙ্গে শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিই, এমন অনেক প্রতিকূল পরিস্থিতি সময় কিন্তু এসেছে যখন মেয়েদের কোনো রকমে সংসার টিকিয়ে রাখার নিরন্তর লড়াইয়ে নামতে হয়েছে। সেখান থেকে এই যে অন্ন তুলে দেওয়া অন্নপূর্ণার মতো, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আমরা গানে গানে সে কথা শুনবো।

0: দিদি, এই যে গান আমরা শুনছি, নিশ্চিতভাবে সেটা অখণ্ড বাংলার গান। যে গান আমরা পূর্ব বাংলার গান যদি এখন বলি, এই দিকেও কি এরকম গান আমরা পাচ্ছি? মানে দুপার বাংলায়?
1: দুপার বাংলাতেই গান আছে।
0: আচ্ছা,
1: আগে শ্রীহট্টের গান শুনিয়েছি, বা এই যে শাকির গানটা শুনালাম সেটা মালদার গান। মানে দুপারেই কিন্তু আমি বারবার এটা যেটা বলতে চাই, বাংলা যেমন একদিক থেকে নদীমাত্রিক বলি, আর একদিক থেকে দেখতে গেলে বাংলা সুরমাত্রিকও বটে। গোটা বাংলা জুড়ে সুরের নানা ধারা ছড়িয়ে আছে, উজ্জীবিত করছে বাংলার মাটিকে। এরপরে যেটা আনবো, ধরুন শাক হলো, মাছ হলো, বাড়িতে নিয়ে এসে মেয়েরা সেগুলোকে কাটা বাছা করছেন, কিন্তু তাহলে কি রান্না হবে? হবে না তো, কেননা লাগবে জল, লাগবে জ্বালানি। এই দুটো সংগ্রহ করে আনাটাও মেয়েদেরই কাজ। রাজস্থানের মতন জায়গায় আমরা জানি মেয়েদের জল আনতে 6 ঘন্টা 7 ঘন্টা চলে যায়।
0: প্রখর রোদে হাঁটতে হয়,
1: প্রখর রোদে হাঁটতে হয়, তারা পড়াশোনা করতে পারেন না, এত ক্লান্ত হয়ে যান, নানা অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বাংলা যেহেতু সুজলা, তাই অতটা কষ্ট মেয়েদের করতে হয় না। কিন্তু কষ্ট তো একটা আছে, হাতে কলসি কাঁখে কলসি শৈল, আমি পারি নে জল ভরাতে, একসঙ্গে কত জল আনব। আবার জল আনাটা মেয়েদের কাছে অনেক সময় খুব আনন্দেরও ব্যাপার হয়, কেননা জলের ঘাটগুলোকে মেয়েদের পার্লামেন্ট বলা হয়, প্রচুর গল্প গাছা হয়। তো ফলে জল আনার প্রচুর গান, প্রচুর গান জল আনার। আর যেহেতু জল আনার একটা আনুষ্ঠানিক দিকও আছে, বিয়ের সময় জল ভরতে যাওয়া, সে ভরতে যাওয়ার একরকম গান, জল ভরার সময়কার একরকম গান, ফেরার সময়কার একরকম গান। তো সব মিলিয়ে জলের গান বাংলায় প্রচুর প্রচুর প্রচুর মেয়েদের গানে জলে ভেসে আছে। তো এবারে শোনাব সেই জল আনার গান। এটা শিলচর অঞ্চলের গান, যেটা আপাতত আসাম, কিন্তু শ্রীহট্টেরই অংশ ছিল একসময়। চলো লো চলো সখী, চলো জলে যাই গো সখী।
0: শুনিয়ে

আমাদের এই বাংলার গান, বাংলার আনাচে কানাচে মেয়েদের গান, যা চিরকাল কোনো ঘুমটার আড়ালে হয়তো লুকিয়েছিল, দিদি আজ সে গানগুলো আমাদেরকে শোনাচ্ছেন এই অনুষ্ঠানে এক মাটি এক সুর। কিন্তু এ কথা শেষ হয় না, এ গল্প এখনও বাকি থাকবে। আজকের পর্বে এইটুকুই শুনলাম, অপেক্ষা রইবে আগামী পর্বে, শুনব আরও কিছু গান, মেয়েদের চর্যার গান, তাদের লড়াইয়ের গান, তাদের অন্তরলোকের গান। আজ আপনাদের সঙ্গে ছিলাম আপনার মৈত্রী বন্ধু।

এক মাটি এক সুর অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এই অনুষ্ঠানে কথায় গানে চন্দ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ছিলেন তৃষিতা মুখোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

The Conjuring, Drag Me to Hell, The Exorcist, Ring, এসব সিনেমার মধ্যে মিল কোথায় বলুন তো? মিল ওখানেই। এইসব সিনেমাগুলো যখন দেখবেন তখন একা একা রাস্তায় যাওয়া তো দূরের কথা, ভয় বাথরুমে যেতে অবধি পারবেন না। এমন সব গা ছমছম করা ভূতের ছবি কি শুধু পশ্চিমেরই আছে? একেবারেই নয়, আমাদের বাংলা ছবির ভাণ্ডারেও রয়েছে এমন অসংখ্য ছবি। তাহলে এক কাপ চা আর তেলে ভাজা নিয়ে বসে পড়ুন রেডিওর সামনে, কারণ রেডিওর এপারে মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা শোনাব এমনই সব গা ছমছম করা ভূতের ছবির গল্প।

প্রথমেই যে ছবিটির কথা মনে পড়ছে সেখানে এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে ভূত মানেই বিভৎস নয়। মানে ভূত মানে আমরা কী ভাবি, যে ওই বড় বড় দাঁত, বিভৎস চেহারা, রক্তে মাখামাখি, আর কিন্তু তা তো নয়। ভূত ব্যাপারটাই তো মনস্তাত্ত্বিক, সেই আইডিয়াটাই গল্পের মাঝে সুন্দরভাবে গেঁথে দিয়েছেন বীরসা দাশগুপ্ত। অনিকেত, নন্দিনী, ছোট্ট মিনি, এই তিন চরিত্রের ঘোরাফেরা পুরো গল্প জুড়ে, তার সঙ্গে ভৌতিক আমেজ ও দুর্দান্ত থ্রিলার। এবং আরও একটি কথা না বললেই নয়, মধুবন্তী বাগচির কণ্ঠে এই ছবিতে একটি গান আছে, গানটিতে এত সুন্দর ভৌতিক আমেজ রয়েছে না, যে গল্পের সঙ্গে একেবারে জমে যায়।

আজ মৈত্রী প্রচার তরঙ্গে আমাদের মগজে ভূত ঢুকেছে, তাই কথায় গানেতে শোনাচ্ছি দারুণ সব ভূতের গল্প। এবারের গল্পটি তাদের জন্য যারা পিৎজা খেতে খুব ভালোবাসেন। রুদ্র ও অনুরাধার সুখী পিৎজাময় জীবনে হঠাৎ ঢুকে পড়ল এক থলি হীরে। সেই হীরের জট ছাড়ানো তো চলছে, তার মাঝে হঠাৎ করে অনুরাধাই উধাও। সেই অনুরাধা আছে কি নেই বাস্তবে, তা নিয়ে রুদ্রর মনে তৈরি হতে থাকে নানান প্রশ্ন। এমনই সত্য অসত্যের গল্প নিয়ে সিনেমা গল্প হলেও সত্যি। যেমন সুন্দর সিনেমা, তেমন সুন্দর সিনেমার গান।

আহা, এমন বৃষ্টি ভেজা দিনে অরিজিতের কণ্ঠে এমন একটি গান, আর সঙ্গে ভূতের সিনেমা, যাকে বলে একেবারে জমে গেছে আমাদের কথায় গানে। আজ আমাদের অনুষ্ঠানের শেষ গল্প। জমিদার ভূপতি রায় কিছুতেই তার 400 বছরের পুরনো বাড়ি বিক্রি করতে পারছেন না। তার পূর্বপুরুষের ভূত এসে সব পণ্ড করে দিচ্ছে। সেই পূর্বপুরুষের জ্বালাতন ও দুষ্টু মিষ্টি প্রেমের ছবি বল্লভপুরের রূপকথা। বাকি গল্প গানই শুনব দেবরাজ আর অনির্বাণের কণ্ঠে।

তাহলে যাদের ভূতের সিনেমা বলতেই মাথায় আসে হলিউডের কথা, সেই বড় বড় সিনেমার নাম, তাদের একটু হলেই ভুল ভাঙালাম তো? আমাদের বাংলা ছবির ভাণ্ডারও কিন্তু ভরে রয়েছে এসব সুন্দর সুন্দর, মানে সুন্দর সুন্দর নয়, গা ছমছম করা ভূতের ছবিতে। যারা দেখেননি টুক করে দেখে আসুন, আর যারা দেখেছেন তারা আবারও দেখতে পারেন। আজ আবহাওয়াটাও এমন। সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, শিক্ষিত তরুণদের কেবল নিজের উন্নতি নয়, সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন ও জাতি গঠনে অবদান রাখতে হবে, বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
1: মানুষের জীবনযাত্রার সরলীকরণ ও আত্মনির্ভরতার প্রসারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেন।
0: 26টির বেশি দেশের সঙ্গে ভারতের অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার লক্ষ্য অর্জনের কথা আরও একবার উল্লেখ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
0: জেনারেল ধীরাজ শের দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
1: আজ ঐতিহাসিক হুল দিবস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি শাসনের অন্যায়ের বিরুদ্ধে সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন।
0: আফগানিস্তানের একাধিক এলাকায় পাক বিমান হামলায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।
1: সংকটাপন্ন লেবাননের জন্য সংযুক্ত আরব আমিরশাহী মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজের ঘোষণা।
0: চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে আজ নরওয়ে আইভরি কোস্টের এবং ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে।
1: রোয়িং বিশ্বকাপে ভারতের স্বর্ণপদক জয়।
0: আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে আজ তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্য কাজ করলেই চলবে না, বরং সমাজের প্রান্তিক মানুষের জীবনযাত্রার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখতে হবে। শিক্ষাকে কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক অগ্রগতিকে আরও শক্তিশালী করার জন্য কাজে লাগানো উচিত বলেও তিনি মন্তব্য করেন।
2: তেজি সে বদলতে হুয়ে পরিবেশ মে আপনি আপকো প্রাসঙ্গিক বানায়ে রাখনে কে লিয়ে যুবাওকো কৌশল বিকাশ কে নেই উভরতে ক্ষিতিজো পর বিশেষ ধ্যান দেনে কি আবশ্যকতা হে। মে আশা করতি হুঁ কি বিশ্ববিদ্যালয় নে আপকো ইস তরহ সে সক্ষম বানায়া হোগা ওর নবাচারী সোচ তথা আত্মবিশ্বাস কে বল পর আপ সফলতা কি ওর বড় সকেঙ্গে।
0: প্রত্যেক শিক্ষিত যুবকের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্য অর্জনে অবদান রাখা উচিত বলে এদিন তিনি উল্লেখ করেছেন। তরুণ সমাজের কাজের প্রতি আস্থা ব্যক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
2: বস 2047 তক বিকশিত ভারত বানানে কা আমারা লক্ষ্য হে। মুঝে বিশ্বাস হে কি অন্ধ্রপ্রদেশ কা এক কেন্দ্রীয় জনজাতীয় বিশ্ববিদ্যালয় আপনা সার্থক, সমাবেশী ওর পর্যাবরণ সংরক্ষণ পর কেন্দ্রিত ব্যবহারিক সক্ষণ পদ্ধতি সে ইস লক্ষ্য প্রাপ্তি করে ওর উসকা মহত্বপূর্ণ ভূমিকা নিভায়েগা।
0: রাষ্ট্রপতি বলেন, ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আধুনিক বিজ্ঞানের সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া উচিত। আদিবাসীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাব, ট্রাইবাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং তৃণমূল স্তরের উন্নয়ন কর্মসূচির প্রশংসা করেছেন তিনি। এছাড়াও তিনি আদিবাসী ভাষা ও উপভাষাগুলি সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি কোয়া এবং সাভারা সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের উপভাষাগুলি নথিভুক্ত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
2: জনজাতীয় বিশ্ববিদ্যালয় সে বিশেষ রূপ সে এ অপেক্ষা ভি কি জাতি হে কি ওই জনজাতীয় ভাষা বলিয়াকে সংরক্ষণ পর মিশন মোড মে কাম করেঙ্গে। মুঝে বতায়া গিয়া হে কি সংস্থাকে ট্রাইবাল স্টাডিজ বিভাগ দ্বারা কুই ওর সাওরা সমেত অনেক জনজাতীয় বলিয়াকে ডকুমেন্টেশন কো লেকারকে ইসি প্রকার সে জমিনি কার্য কিয়া যা রাহা হে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে মত বিনিময় করেন। ব্যবসা ও জীবনযাত্রার সরলীকরণের লক্ষ্যে নিয়ন্ত্রণ শিথিল ও অন্যান্য সংস্কার এবং আত্মনির্ভরতার প্রসার, এই ছিল বৈঠকের বিষয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সামগ্রিক সরকারি দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে বিচ্ছিন্ন কাজের ধারা ভেঙে ফেলার উপর গুরুত্ব আরোপ করেন। সমন্বিত পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার উপর জোর দিয়ে তিনি আন্তঃবিভাগীয় সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের কার্যকর মঞ্চ হিসেবে পিএম গতিশক্তির ব্যাপক ব্যবহারের আহ্বান জানান। সরকারি প্রকল্পগুলির সুফল মানুষের জীবনে যাতে স্পষ্ট প্রভাব ফেলে সেদিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সচিবরা এই দুটি মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মন্ত্রক ও বিভাগগুলি নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি তুলে ধরেন। তারা প্রধানমন্ত্রীর ভিশন বা লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপান্তরের চলতি প্রয়াসের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ, সুশাসন এবং পরিষেবা প্রদানের মানোন্নয়ে ভবিষ্যৎ কর্মপদ্ধতিও তুলে ধরা হয়।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত 26টির বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বেআইনি অভিবাসন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহারের উপর জোর দিয়েছেন। নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেন্ট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষের বেশি ছাড়পত্র প্রদান করা হয়েছে। নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রয়োজনীয়তাকে ভারত স্বীকার করে বলে তিনি মন্তব্য করেছেন।
3: India's vision for mobility is not limited to facilitating overseas employment opportunities. We in fact view mobility as a very important pillar of international cooperation. These partnerships are based on mutual benefit, shared responsibility and long-term sustainability. We also recognize the need for bilateral collaborations in ensuring safe, orderly and legal migration.
0: বিদেশমন্ত্রী বলেছেন, প্রযুক্তিগত উদ্ভাবনের দরুন দেশের শিল্পক্ষেত্র নতুন গতি পেয়েছে। বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডিজিটালাইজেশন, পরিবেশবান্ধব রূপান্তর সহ নানান বিষয় ভবিষ্যতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে। বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক অংশীদারিত্ব, বহুপাক্ষিক সুবিধা, সম্মিলিত দায়িত্ববোধ এবং দীর্ঘমেয়াদী সুস্থায়ী ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলেও ডক্টর জয়শঙ্কর মত প্রকাশ করেন। অভিন্ন লক্ষ্য পূরণে বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে ভারত প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন।
3: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the

0: connected in the eMigrate platform. And since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা গড়ে তোলার ভিত্তি। ভদোদরায় আয়োজিত ভাইব্রেন্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণে আজ তিনি আশা ব্যক্ত করেন, রাসায়নিক ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শিগগিরই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে।
2: यह कॉन्फ्रेंस में नए विचारों, नए साझेदारियों और नए अवसरों के माध्यम से इंडस्ट्री, एमएसएमई यूनिट्स, स्टार्टअप्स, ऑटोमोबाइल्स, इंटरनेशनल बिजनेस, हैंडीक्राफ्ट्स, वीमेन आर्टिजंस, ट्राइबल प्रोडक्ट्स, हैवी इंडस्ट्रीज, मोबिलिटी इनोवेशंस, एक्सपोर्ट्स और एंटरप्रेन्योरशिप जैसे अनेक क्षेत्रों में रिप्रेजेंटेशन देखने को मिलता है। यह एग्जीबिशन इस बात का प्रमाण है कि आपकी सोच और आपका यह उद्यम अब हर उस क्षेत्र को छू रहा है जो राष्ट्र निर्माण के लिए आवश्यक है।
1: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, 2014 সালে ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 46,000 কোটি টাকা, যা বর্তমানে উল্লেখযোগ্যভাবে বেড়ে 1.78 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।
2: আত্মনির্ভর ভারত কা মতলব হে এক এসা ভারত জো আত্মবিশ্বাস সে ভরা হুয়া হো অর জো দুনিয়া কে সাথ বরাবরি কে আধার পর এক ইকুয়াল পার্টনার কে রূপ মে কাম করে। হাম টেকনোলজি ট্রান্সফার অর জয়েন্ট ভেঞ্চার্স কো ভি বড়াবা দেতে হ্যায়। इक्कीस का फायदा भारत के लोगों को मिले और भारत की अपनी कैपेबिलिटीज का निर्माण भी यहाँ पर हो और मुझे विश्वास है कि इसमें गुजरात भारत के डिफेंस मैन्युफैक्चरिंग और इनोवेशन इकोसिस्टम का एक महत्वपूर्ण स्तंभ बनकर खड़ा होगा।
1: তিনি উল্লেখ করেন, ভদোদরায় বর্তমানে দেশের প্রথম বেসরকারি ক্ষেত্রে সামরিক বিমান উৎপাদন কেন্দ্রটি অবস্থিত। এখানে টাটা গ্রুপ ও এয়ারবাস যৌথভাবে C-295 পরিবহন বিমান তৈরি করছে, যা দেশের মহাকাশ ও বিমান শিল্পযাত্রা এক ঐতিহাসিক মাইলফলক। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘোষণা করেন, দুদিনের ভাইব্রেন্ট গুজরাট রিজিওনাল সামিটের সময় 3.34 লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে, যার ফলে আগামী দিনগুলিতে এই অঞ্চলে 1.97 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
3: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের সাম্প্রতিক গোলযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতেও বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
1: আরবিআই জানিয়েছে, 15 জুন শেষ হওয়া পাক্ষিক সময়ে ব্যাংক ঋণের পরিমাণ সামান্য বেড়েছে, তবে আগের তুলনায় আমানতের পরিমাণ কিছুটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 31 মে তারিখে মোট ব্যাংক ঋণ ছিল 220.26 লক্ষ কোটি টাকা, যা 15 জুন বেড়ে হয়েছে 220.59 লক্ষ কোটি টাকা।
3: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা EOCI উদ্বোধন করেছেন। এ প্রসঙ্গে শ্রী শাহ বলেছেন, সরকারের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তির মাধ্যমে সহজতার সঙ্গে বর্তমান সরকার পরিষেবা দিতে ইচ্ছুক। FCRA-র আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। অসাধু উপায়ে যারা কার্যসিদ্ধি করে তাদের প্রতি সরকার কড়া নজর রাখছে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।
1: ভারতের পর্যটন কেন্দ্রগুলির ডিজিটাল প্রচার জোরদার করার লক্ষ্যে পর্যটন মন্ত্রক আজ গুগল ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী শেখাওয়াত বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এমন এক গভীর ও প্রাণবন্ত অভিজ্ঞতা তৈরি করা সম্ভব, যা বিশ্বজুড়ে দর্শকদের সামনে ভারতের সাংস্কৃতিক স্থানগুলির গৌরব ও মহিমা তুলে ধরবে। তিনি উল্লেখ করেন, ইনক্রেডিবল ইন্ডিয়া উদ্যোগের আওতায় এই যৌথ প্রচেষ্টা বিশ্বমঞ্চে ভারতের পর্যটন ক্ষেত্রের অবস্থানকে শক্তিশালী করবে, ডিজিটাল প্রচারের পরিধি বাড়াবে এবং দেশকে একটি আধুনিক ও বিশ্বমানের প্রতিযোগিতামূলক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।
3: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এর জন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণে শ্রী গডকরি বলেছেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক

0: অপটিক্যাল ফাইবারের সংযোগ দেওয়া হবে। এর আওতায় আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে কেবল বসানো হবে। অন্যদিকে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের হাই ডেন্সিটি নেটওয়ার্ক এবং হাইলি ইউটিলাইজড নেটওয়ার্ক রুটের 27টি স্টেশন বা কেবিনে রিলে ভিত্তিক ইন্টারলকিং এর পরিবর্তে ইলেকট্রনিক ইন্টারলকিং স্থাপনের একটি প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। রেল মন্ত্রক জানিয়েছে এই প্রকল্পের জন্য 400 কোটি টাকারও বেশি ব্যয় বরাদ্দ করা হয়েছে।
1: দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ শুরু হয়েছে। মেঘালয়ে আজ থেকে এসআইআর এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। 5ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ভোটাররা 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে দাবি এবং আপত্তি জানাতে পারবেন। মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে 29শে জুলাই পর্যন্ত। 5ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু হবে। কর্ণাটকেও আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। ঝাড়খণ্ডে শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই আগস্ট। প্রক্রিয়াকে আরো গতিশীল করতে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক প্রচারও শুরু হয়েছে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা 7ই অক্টোবর প্রকাশ করা হবে। তিনি আরো জানিয়েছেন, ভোটাররা www.voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই তথ্য সংগ্রহের ফর্ম পূরণ করতে পারবেন।
0: জেনারেল ধীরজ সেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়গওয়াসালায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল সেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র ক্রোরের নেতৃত্ব দিয়েছিলেন।
1: ভারত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF এর সমালোচনায় স্বরূপ হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। কাউন্টার টেরোরিজম উইক বা সন্ত্রাসবাদ বিরোধী সপ্তাহ পালন করার সময় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তান যে কতটা ভয় পেয়েছে তা FATF এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা দেখেই বোঝা যাচ্ছে।
0: ঐতিহাসিক হুল দিবস আজ। মহাবিদ্রোহের আগে 1855-এ ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু কানহু মুনমুন নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তারই স্মরণে দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, অত্যাচারের হাট থেকে রক্ষা করতে এবং নিজেদের পরিচিতি গড়ে তুলতে এই আন্দোলনকারীরা ঐতিহাসিক লড়াই সংগঠিত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশি শাসনের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী সমস্ত সাহসী আদিবাসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, হুল দিবস হল আদিবাসী সম্প্রদায়ের অসাধারণ সাহস ও অটল মনোবলের প্রতীক, যারা মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শহীদ সাঁওতাল সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় ভগ্নাদিহ গ্রামে এই উপলক্ষে সাঁওতাল হুল বিদ্রোহের অমর শহীদ সিধু কানহু, চাঁদ ভৈরব, ফুলো ও ঝানো স্মৃতিতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নিয়েছেন বাঁকুড়া পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ কলকাতার বালিগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাসেও হুল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন বিদেশের খবর।
1: আফগানিস্তানের পাকতিকা, কুনার ও পাকতিয়ায় পাকিস্তানের বিমান হামলায় তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘের সেদেশের স্থায়ী মিশন। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মিশন। আফগান মিশন রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, রাষ্ট্রসংঘ সনদের নীতিগুলির প্রতি পুনরায় সমর্থন জানায় এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিও নিশ্চিত করে। এদিকে এই পাক বিমান হামলাগুলি আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নও সংযম প্রদর্শন এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ জানিয়ে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি অসামরিক নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।
0: পাকিস্তানের বেশ কয়েকটি শীর্ষস্থানীয়

0: মানবাধিকার সংগঠন করাচিতে বালোচ ইয়াকজেহেতি কমিটির সদস্য সামিদিন বালোচের বাসভবনে নিরাপত্তা বাহিনীর অভিযানের কড়া নিন্দা করেছে। তারা এই ঘটনাকে বালোচ জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের অব্যাহত দমনপীড়ন ও আগ্রাসী অভিযান হিসেবে অভিহিত করেছে।
1: দুর্বল বিনিয়োগ, মূল্যস্ফীতি, আর্থিক ক্ষেত্রে অস্থিরতা, বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক এই বছরের ডিসেম্বরের মধ্যে বেসরকারি ক্ষেত্রে ঋণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% থেকে 6.8% নামিয়ে এনেছে। গত মঙ্গলবার প্রকাশিত 2026-27 অর্থবর্ষে প্রথমার্ধে মুদ্রানীতির বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের রেপো রেট 10% অপরিবর্তিত রেখেছে। গত বছরের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমলেও মে মাসে তা 9.42% বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0: লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাহী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধ সহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। লেবাননের হায়ার রিলিফ কাউন্সিলের সঙ্গে সমন্বয় রেখে এই কার্যক্রম পরিচালনা করা হবে। সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত তারেক হাসান মুনায়মিয়া লেবাননের প্রতি সংহতি প্রদর্শনের জন্য আরবশাহী আমিরশাহীর সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বাতিলের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশটি বাতিল করে দিয়েছে। এই মামলায় আদালত 6-3 ভোটে রায় দিয়ে জানায় এই আদেশটি অবৈধ এবং প্রধান বিচারপতি জন রবার্টস, বিচারপতি সোনিয়া সোটোমেয়ার, এলেনা কাগান, অ্যামি কোনি ব্যারেট এবং কেতানজি ব্রাউন জ্যাকসন যৌথভাবে জানিয়েছেন এই আদেশটি মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর পরিপন্থী।
0: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি 3 দিনের সফরে আগামীকাল নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে এই শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হবে, সেই সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী তাকাইচি রাজধানী দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী তাকাইচি ভারতে এটি প্রথম সরকারি সফর।
1: ব্রিটেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সেদেশের ড্রোন ভিত্তিক যুদ্ধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করার লক্ষ্যে একটি বড় ধরনের প্রতিরক্ষা ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন। স্টারমার ঘোষণা করেন এই প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনায় আগামী 4 বছরে 298 বিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হবে। এই প্যাকেজে অতিরিক্ত 15 বিলিয়ন পাউন্ডের তহবিলও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার খেলার খবর।
0: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। ব্রাজিল বিশ্বকাপের রাউন্ড অফ 16 এ পৌঁছেছে। গতকাল বস্টন স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে প্যারাগুয়ে পেনাল্টি শুটআউটে 4-3 গোলে জার্মানিকে হারিয়ে দেয়। 90 মিনিট পর্যন্ত খেলা 1-1 ছিল। প্যারাগুয়ের হয়ে জুলিও এনকিসো 42 মিনিটে গোল করেন। এই গোল শোধ করেন জার্মানির কাই হাভার্টজ। এর ফলে 2006 বিশ্বকাপের পর প্রথমবার রাউন্ড অফ 16 এ পৌঁছয় প্যারাগুয়ে। মন্টারি স্টেডিয়ামে আজ রাউন্ড অফ 32 অপর ম্যাচে মরক্কো নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে রাউন্ড অফ 16 এ পৌঁছেছে। প্রথমে নেদারল্যান্ডসের হয়ে 72 মিনিটে প্রথম গোল করেন কোডি গ্যাকপো। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে মরক্কোর হয়ে তা শোধ করেন ইসা দিওপ। এরপর অতিরিক্ত সময়ও খেলা অমীমাংসিত থাকায় খেলা পেনাল্টি শুটআউটে গেলে 3-2 ব্যবধানে মরক্কো জিতে যায়। পরের রাউন্ডে মরক্কো কানাডার বিরুদ্ধে খেলবে। এদিকে গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 এ পৌঁছেছে। প্রথমে 29 মিনিটে কাইসুসানো গোল করেন। এরপর ব্রাজিলের হয়ে 56 মিনিটে ক্যাসেমেরো ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে ও আইভরি কোস্ট মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। আজ অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আগামীকাল মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30।
1: ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের দুই খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6:26.09। প্রতিযোগিতায় রূপজয়ী হংকংয়ের

0: সময় লাগে 6 ঘন্টা 27 মিনিট 14 সেকেন্ড। 6 ঘন্টা 27 মিনিট 36 সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইনে পৌঁছে নেদারল্যান্ডস ব্রোঞ্জ পদক পেয়েছে।
1: ওভালে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 60 উইকেট হারিয়ে 125 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে অস্ট্রেলিয়া 9 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 93 রান করেছে। ওভালে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে, রবিবার ফাইনাল লর্ডসে।
0: চেস্টার লে স্ট্রিটে রিভারসাইড গ্রাউন্ডে আগামীকাল 5 ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে আগামীকাল ভারতীয় সময় রাত 10টায়।
1: আয়ারল্যান্ডের পুরুষদের ক্রিকেট দলের প্রধান কোচ হাইনরিক মালান তার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। দেশের মাটিতে ভারতকে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে 2-0 হারানোর মাত্র একদিন পরেই তার এই ঘোষণা। গ্যারি উইলসন নতুন কোচ হচ্ছেন বলে সেদেশের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে।
0: দাবায় আসন্ন গ্লোবাল চেস লিগের নিলামে ভারতের গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন সব থেকে বেশি দর পেয়ে আকর্ষণের কেন্দ্রে উঠে এসেছেন। তাকে কিনেছে ফায়ার্স আমেরিকান গ্যাম্বিটস। এর আগে 2026 ক্যান্ডিডেটস জয়ী জাভুকির সিন্দারকেও কেনে ওই ফ্র্যাঞ্চাইজি।
1: এখন দৃষ্টিকোণ। আজকের বিষয় হঠাৎ

আবার ফেলে আসা দিন, ভুলে যাওয়া গান, হারিয়ে যাওয়া প্রিয় কোনো মুহূর্ত, কোনো এক অলস দুপুরে, নিঝুম সন্ধ্যায় কিংবা নিদ্রাহারা রাতে মনের মণিকোঠায় হঠাৎ উঁকি দিয়ে এক লহমায় জীবনকে করে তোলে স্মৃতি মধুর। না পাওয়ারা কখনো হঠাৎ করে ধরা দেবে কিনা জানা নেই কারো, তবে হঠাৎ করে সেসব মনে পড়ার আমেজ ডানা মেলে অচেনার আনন্দে।

0: শুধুই কি সুখ, শুধুই কি আনন্দ আর হাসি গানি বয়ে আনে হঠাৎ আসা খবরটুকু, নাকি হঠাৎ আসা কোনো দুঃসংবাদ মুহূর্তে তছনছ করে দেয় জীবনের চেনা ছন্দকে? তখন ঘটনার বিফলতা কাটিয়ে উঠে আবার জীবনের চেনা ছন্দে ফিরতে শুরু হয় লড়াই। সেই দমকা হাওয়ায় হঠাৎ আলো নিভে যাওয়া অন্ধকারে তখন শুরু হয় পথ চলা। তবু জীবন থেমে থাকে না, সময় এগিয়ে চলে অনন্তের পথ ধরে। সেই পথ ধরেই যদি পুরনো কোনো মুখের দেখা মেলে আবার, হঠাৎ দিনের আলোর গভীরে রাতের সব তারার ঠিকানা এভাবেই কখনো মেলে হঠাৎ করেই।
1: হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। শিক্ষিত তরুণদের কেবল নিজের উন্নতি নয়, সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন ও জাতি গঠনে অবদান রাখতে হবে বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
1: মানুষের জীবনযাত্রার সরলীকরণ ও আত্মনির্ভরতার প্রসারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেন।
0: 26টির বেশি দেশের সঙ্গে ভারতের অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার লক্ষ্য অর্জনের কথা আরও একবার উল্লেখ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
0: জেনারেল ধীরজ সেঠ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
1: আজ ঐতিহাসিক হুল দিবস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি শাসনের অন্যায়ের বিরুদ্ধে সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন।
0: আফগানিস্তানে একাধিক এলাকায় পাক বিমান হামলায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।
1: সংকটাপন্ন লেবাননের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজের ঘোষণা।
0: চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে নরওয়ে আইভরি কোস্টের এবং ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে।
1: রোয়িং বিশ্বকাপে ভারতের স্বর্ণপদক জয়।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলতান।

শুরু হচ্ছে অনুষ্ঠান কলকাতা কলতান। টানাপোড়েন তন্তুবায় মুখপত্র অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা।

0: টানা পোড়েন শুধু একটি পত্রিকা নয়, এটি আমাদের বাংলার তাঁত শিল্পের জীবন্ত দলিল। 1980 সালে হরিপদ বসাক এবং বলরাম বসাকের হাত ধরে যে পথ চলা সূচনা হয়েছিল, নানা প্রতিকূলতায় 1997 সালে সাময়িকভাবে তা থেমে গেলেও 2021 সালে সেই কণ্ঠস্বর আবার ফিরে আসে নতুন উদ্যমে। সম্প্রতি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে টানাপোড়েনের 5 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উঠে এলো নানান প্রসঙ্গ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ডক্টর তীর্থঙ্কর রায় বললেন পত্রিকা সম্পর্কে তার মতামত।
1: আমি তো প্রথমে গবেষণার কথাটাই বলবো, কারণ আমি নিজে গবেষক, কাজে ওই দৃষ্টিতেই দেখি। এই ধরনের পত্রিকা যেখানে কারিগরদের নিজেদের অভিজ্ঞতা প্রকাশ হচ্ছে খুবই দুর্লভ পাওয়া, কারণ এরা যারা খুব অসাধারণ কাজ করেন অনেকেই লিখে যাননি নিজেদের কথা, সেটা যেরকম লেখাই হোক, যদি একটা কবিতাও হয় বা সাহিত্যও হয় বা কোনো ইন্টারভিউ, প্রত্যেকটারই একটা স্বতন্ত্র মূল্য আছে ওই দৃষ্টিভঙ্গি থেকে যে আমি এই এদের কথা যদি শুনতে চাই আমি তথ্য পাবো না বা সূত্র পাবো না। সেই দিক দিয়ে দেখলে টানাপোড়েন একটা অসাধারণ পত্রিকা, বিশেষ করে পুরনো যে ইস্যুগুলো যেগুলো ওরা প্রচার করছেন ওয়েবসাইটে, সেগুলো আমি অবশ্যই আরো ভালো করে দেখব গবেষকের দৃষ্টিভঙ্গিতে। তবে যদি সাহিত্য মূল্য দেখি সেটাও আমার কাছে একটা নতুন জিনিস।
2: ব্রিটিশ আমল থেকে আমাদের ভারতবর্ষে তাঁত শিল্পের একটি বড় পরিবর্তনের ইতিহাস রয়েছে। আপনি যেরকম বললেন যে টানাপোড়েন সেই হারানো ইতিহাসের একটা দলিল হয়েই রয়ে যাবে, তো এর ভবিষ্যৎ কিরকম হতে পারে বলে আপনি মনে করেন?
1: আমার মনে হয় যে ওয়েবসাইট যেটা ওরা তৈরি করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্টেড পত্রিকার পাঠক সবসময় খুব সীমিত, কিন্তু ওয়েবসাইটে প্রচার হয় অনেক বেশি, বিশেষ করে যদি ওয়েবসাইটের সঙ্গে সোশ্যাল মিডিয়া যুক্ত হয় তাহলে অনেক বেশি প্রচার হয়। অনেক লোক আছেন আমার মতো যারা মনে করবেন যে তাঁতিদের নিজস্ব ভাষ্য সেইটা খুব দুর্লভ পাওয়া এবং এটা সেই স্বতন্ত্র মূল্য আছে, সেই কারণেই তারা আগ্রহী হবেন দেখতে। যারা প্রিন্টেড পত্রিকার কপি চান তারা তখন হয়তো যোগাযোগ করবেন। সেই দিক দিয়ে আমার মনে হয় যে ওয়েবসাইটের সূত্র ধরে এর আরো প্রচার হবে।
2: বক্তব্যের সময় যেরকম বলছিলেন যে যন্ত্রচালিত তাঁতের সীমাবদ্ধতা এবং হাতে তৈরি কাপড়ের যে স্বাধীনতা, যে তথ্যসূত্র এই পত্রিকাতে রয়েছে সেই বিষয়ে, সেটা কিভাবে নতুন প্রজন্মের গবেষকদের কাছে উপযোগী হতে পারে বলে আপনার মত?
1: আমার মনে হয় যে সাধারণ পাঠক একটা ধারণা পাবেন যে হস্তচালিত তাঁতের বৈশিষ্ট্যটা কোথায়, সেখানে ওই ডিজাইনের ব্যাপারটা আসবে যে প্রত্যেকটা শাড়ি অন্য শাড়ি থেকে আলাদা, যেটা আমরা যন্ত্রচালিত কাপড়ে কখনোই পাবো না ওই ধরনের বৈশিষ্ট্য। তবে পুরো শিল্পের যেটা ডিজাইন বা সাংস্কৃতিক দিক সেটা অত্যন্ত জটিল এবং সেটা আয়ত্ত করতে তাঁতিদের অনেক বছর লাগে, কাজে

0: এই সেটা পত্রিকা দিতে পারবে বলে মনে হয় না। পত্রিকা একটা আগ্রহ তৈরি করতে পারে, তবে বিষয়টা নিয়ে চর্চা করতে হলে অন্যভাবে এগোতে হবে।
1: টানাপোড়েন পত্রিকার ইতিহাস সম্পর্কে জানালেন পত্রিকার সম্পাদক নিলয় কুমার বসাক।
2: পুরনো যখন 1980 সালে পত্রিকাটা প্রকাশিত হয়, দুজন মানুষের উদ্যোগে সমবায় থেকে প্রকাশিত হতো, তারা খুব মানে একটা সাধারণভাবে একটা করতে হয় একটা তাঁতিদের নিয়ে একটা কাজ, তারা যেহেতু তাঁতের বাইরে গিয়েও একটু অন্যরকম ভাবনা চিন্তা করতেন এই সমাজের মধ্যে থেকেও, তো একটু পড়াশোনা বা একটু সাহিত্য চর্চা এই একটু আলাদা ভাবনা, তো সেই থেকেই তার রানাপুরণের জন্ম। এবং সেই সময় যে লেখাগুলো বেরোতো খুব মাটির থেকে উঠে আসা লেখা, যারা কাজ করছেন তাদের লেখা, এবং সেই সঙ্গে গল্প কবিতা ইত্যাদিও তারা ছাপতেন। খুব ছোট ছোট পত্রিকা হতো, 2-4 পাতা 5 পাতা করে পত্রিকা হতো। প্রথমে মাসিক হয়েছে, প্রত্যেক মাসে বেরিয়েছে, তারপরে ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক হয়ে পরিসমাপ্তি ঘটেছে, লেখার অভাবেই পরিসমাপ্তি ঘটেছে। তো আমি যখন এই পত্রিকাটা যখন গবেষণা করতে গিয়ে আমার হাতে আসে, আমি দেখি এটা হচ্ছে সময়ের একটা অমূল্য দলিল। এটা কোনো গল্প কবিতা বা প্রবন্ধ বা কিছু আর্টিকেলের সমাহার নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি দেখেছি তাঁত নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে একটা অপরিহার্য, বিভিন্ন রেফারেন্স বইতে আমি দেখেছি টানাপোড়েন। তখনই আমার মনে হয়েছিল যে এটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়, তো তাদের পুরনো সম্পাদকদের বলেছিলাম প্রায় 25 বছর পরে, ওনারা বললেন যে না এটা আমরা পারবো না, তুমি করো। তো আমি তাদের উপদেশ নিয়ে তাদের দুজনকে নিয়ে আমি শুরু করেছিলাম। আমি আঙ্গিকটা প্রথম বছর ওই টানাপোড়েনের আঙ্গিকই রেখেছিলাম, গল্প কবিতা প্রবন্ধ সব মিলিয়ে রেখেছিলাম। পরে আমাকে পাঠক সমাজ থেকে বলল যে আপনি গল্প কবিতাটা বাদ দিন, এটাকে আপনি শুধুমাত্র এই তাঁত রিলেটেড কিছু আলোচনা যেগুলো মানুষ জানে না, গল্প কবিতার জন্য তো অনেক পত্রিকা আছে, আপনি এটাকে বাদ দিয়ে শুধুমাত্র আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকুন। তো তারপর থেকে আমরা গল্প কবিতাটাকে বাদ দিয়ে মূলত তাঁতিদের জীবনযাত্রা, তাদের জীবনী, সাক্ষাৎকার, স্মৃতিকথা, যারা একদম রুট লেভেলের মানে একদম মাটিতে যারা কাজ করেন তারা নিজেরাই লেখেন, আমরা শুধু একটু এডিট করি। তাছাড়া তো বিভিন্ন গবেষকদের তো লেখা আছে, বিশিষ্টদের লেখা আছে, আর পত্রপত্রিকার সংবাদপত্রের একটা কালেকশন রাখি, পুস্তক পর্যটনা রাখি। তো আমি চেষ্টা করি সব দিক থেকে একজন পাঠক যখন বইটা হাতে নেবেন পত্রিকাটা, তার মধ্যে যেন একঘেয়েমি কাজ না করে, শুধুমাত্র প্রবন্ধের ভারে ভারাক্রান্ত, প্রতিবেদনের ভারে ভারাক্রান্ত, আমি ভারী ভারী লেখার জায়গাটা থেকে সরে এসে সব মিলিয়ে মানুষকে একটা তাঁতের জগৎ, তাঁতিদের সাংস্কৃতিক, তাদের জীবনযাত্রা, তাদের বেঁচে থাকা, তাদের আমোদ বিনোদন সবটা মিলিয়ে কিন্তু আমি পত্রিকাটা করার চেষ্টা করি।
3: তাঁতিরা যারা তাঁত বোনেন এবং তারা নিজেরাই লিখছেন এবং সেইগুলোকে আপনারা অল্প এডিট করে তাদের নিজস্ব আবেগটা সেই লেখার মধ্যে ফুটে উঠছে, সেই এডিটিংয়ের কাজটা কতটা চ্যালেঞ্জিং?
2: খুবই কঠিন, আমি নিজে করি। তো তাদের সেই ভাবটা রেখে আমি সবসময় তাদের সারল্যটা রাখার চেষ্টা করি, ভাষার গাম্ভীর্য নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, আমি শুধু বাক্য গঠনটা একটু চেষ্টা করি যে ঠিক হলো কি না, কোনো বানানের ভুল এইটুকুই আমি চেষ্টা করি, বাদবাকি কিন্তু আমি খুব একটা ছড়ি ঘোরাই না লেখার, কারণ আমি চাই এটাই থাকুক, মানুষ এটাই জানুক।
3: পত্রিকার যে নামকরণটা তার বৈশিষ্ট্যটা একটু তুলে ধরুন, টানা এবং পোড়েন।
2: টানা এবং পোড়েন হচ্ছে আমাদের তাঁতে যখন কাপড় বোনা হয় লম্বালম্বি যে সুতোটা থাকে তাকে বলা হয় টানা, আর তাঁতি যেটা মাকুর সাহায্যে বোনেন, যেটাকে একটা টানার সুতোর সঙ্গে ক্রস করে করে বোনা হয় সেটাকে বলে পোড়েন, অর্থাৎ একটা লম্বালম্বি একটা আড়াআড়ি। এটা হচ্ছে তাঁতের টানাপোড়েন, আদি অনন্তকাল ধরে চলছে। এখান থেকেই আমাদের জীবনের টানাপোড়েনের যে কখনো সোজা যাবে কখনো আড়াআড়ি যাবে, এটাই জীবনের টানাপোড়েন, আমরা এইভাবেই আসি। আর আমাদের পত্রিকার নামকরণটা একটু কাকতালীয়ভাবে বা কীভাবে হয়েছে, মানে 72-73 সালে যখন আন্দোলন চলছে, 77 সালে কোঅপারেটিভ তৈরি হয়েছে, বিখ্যাত সাংবাদিক অমরেন্দ্র চক্রবর্তী তিনি হঠাৎ করেই বললেন যে আপনারা পত্রিকা করবেন তো এই নামটা দিন, এটা তো আপনাদের কাজের সঙ্গেও যায়, সবটা মিলিয়েই হয়, তো আমাদের জীবনযাত্রাও যা, তাঁতিদের জীবনযাত্রার টানাপোড়েন প্লাস আপনাদের শাড়ির টানাপোড়েন এক সূত্রে গাথা, তো এই নামটাই সবচেয়ে, তো সেই নামটা রয়েছে। এবং আমিও কিন্তু পত্রিকার ক্ষেত্রে সেই লোগো, সেই পুরনো ফ্লেভার সেটাই ব্যবহার করি, এবং এটাই টানাপোড়েনের বৈশিষ্ট্য।
1: পত্রিকার উপদেষ্টা সুজিত কুমার দাস জানালেন তাঁত শিল্পের নানান প্রেক্ষিত।
4: এটা শুধু তাঁত শিল্পীদের নয়, যারা তাঁত সম্পর্কে আগ্রহী সকলের কাছে একটা আই ওপেনার, মানে কিভাবে তাঁত বোনা হয়, তাঁতের কি সমস্যা, এই সমস্ত কিছু যদি তারা জানতে চান তারা এই বইটা পড়তে পারেন। এবং এই বইটা চলছেও আজকাল খুব ভালো, সকলে যারা লেখেন তাদের লেখক মন্ডলীও কিন্তু খুব শক্তিশালী, কারণ অনেকেই লেখেন যারা নিয়মিত লেখেন, তারা বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন, ফলে তাঁত সম্পর্কে একটা আই ওপেনার বলতে পারেন টানাপোড়েনকে।
1: পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানের পাশাপাশি তাঁত শিল্পের নানা আঙ্গিক নিয়ে টানাপোড়েন পত্রিকা এবং উইভার স্টুডিও রিসোর্স সেন্টারের যৌথ উদ্যোগে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সুজিতবাবু জানালেন সে সম্পর্কেও।
4: এক্সিবিশনটা তো উইভা স্টুডিও থেকে তারা করেছে, তারা এই ব্যাপারে খুব বিশেষজ্ঞ, তারা এর আগেও অনেকগুলো এক্সিবিশন করেছে। তো ম্যাডাম দর্শনা শাহ উনি এই ব্যাপারে খুবই অভিজ্ঞ এবং সারা পৃথিবী ঘুরে বেড়ান এবং তাঁতের পুরনো কাপড় টাপড় সংগ্রহ করেন এবং এক্সিবিশনটা খুব ভালো।

0: উচ্চ মানের হয়েছে। ওখানে শাড়ি ছিল, বিভিন্ন পুরনো শাড়ি ছিল, কাপড়ের পাড় ছিল, নকশা কিছু ছিল, পাড়ের মধ্যেই নকশাগুলো ছিল আর কি। বালুচরি শাড়ির একটা স্পেসিমেন রাখা ছিল, যেটা মুর্শিদাবাদের অরিজিনাল বালুচরি শাড়ি, মানে বিষ্ণুপুরের বালুচরি নয়, বালুচরের বালুচরি। বইপত্র তো ছিল, বইপত্র তো একটা এক্সিবিশন ছিল, আর ওদের নিজেদের একটা বইও আছে, সে বইটাও ওরা ডিসপ্লে করেছিল আজকে, সেটাও অনেকেই দেখেছেন বইটা, আগ্রহী আর কি। ইনভলভমেন্টটা খুব ভালো ছিল, মানে যারা পার্টিসিপেট করেছেন তারা খুব শুনতে শুধু শোনেননি, তারা অংশগ্রহণ করেছেন, এটাই আমাদের আজকে সবচেয়ে বেশি প্রাপ্তি। নিশ্চয়ই আমাদের খুব আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে এটার জন্যে যে আমরা একটা ভালো জিনিস অর্গানাইজ করতে পারলাম।
1: টানাপোড়েনের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানালেন শিক্ষক পুষ্পেন্দু মজুমদার, তিনিই তৈরি করেছেন এই ওয়েবসাইট।
2: টানাপোড়েনের ওয়েবসাইট বানানোর সময় আমার মূল যেটা ভাবনা ছিল যে যেহেতু এটার সঙ্গে একটা অ্যাস্থেটিক্স আলাদা করে জড়িত, একটা শাড়ি এবং আমাদের এখানকার একটা শিল্প চেতনা এরকম একটা ভাব রয়েছে, তা এই গোটা ওয়েবসাইটটার যে ব্যাকড্রপ যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে এবং কালার কম্বিনেশন যেটা থাকবে, সেটা যেন আমাদের এই শাড়ি বা বাংলা সংস্কৃতির সঙ্গে খানিকটা ম্যাচ করে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার ছিল যে ওয়েবসাইটটা ডিজাইনের সময় আমরা চেষ্টা করেছি যে খুব সহজ একটা ডিজাইন রাখতে, যাতে এই ওয়েবসাইটটা মূলত কাজের জন্যই ব্যবহৃত হবে এবং যারা ব্যবহার করবেন তারা খুব টেকসাবি নাও হতে পারেন, সুতরাং তারা যেন সহজে ব্যবহার করতে পারেন। আর যেহেতু এখানে আমরা বেশ কিছু পিডিএফ পুরনো ম্যাগাজিনগুলো রেখেছি, সুতরাং সেইগুলো যাতে সহজে পড়া যায়, এবং শুধু পড়া যায় তা নয়, একটা সিকিউরিটিও আছে, সেটা হলো যে ডাউনলোডেবল ফরম্যাটে নেই, যে এগুলো সবাই ডাউনলোড করে নিয়ে কপি করতে পারবে তেমন নয়, কিন্তু পড়তে পারবেন সবাই, কিন্তু এগুলো থেকে কপি করা যাবে না, সেইটা একটু ব্যাপার রয়েছে, টেকনিক্যাল ব্যাপার রয়েছে, এইগুলো আপাতত করা হয়েছে।
3: ওয়েবসাইটে কী কী বিষয়ে কোন কোন তথ্য পাওয়া যেতে পারে?
2: এই মুহূর্তে পুরনো ম্যাগাজিন দুটো ভাগে রয়েছে, একটা তো হচ্ছে নবপর্যায়ের যে টানাপোড়েন আর একটা আসল টানাপোড়েন, এগুলোর যে বিগত সংখ্যাগুলো আছে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে।
3: এই ওয়েবসাইট তরুণ গবেষকদের এবং তাঁত প্রেমী যারা মানুষ তাদের কিভাবে সাহায্য করবে?
2: পুরনো যে ম্যাগাজিনের সংখ্যাগুলো রয়েছে সেখানে অনেক তথ্য রয়েছে যেগুলো গবেষকদের সাহায্য করবে। এছাড়া আর একটা বড় সুযোগ আসতে পারে, যেটা ইচ্ছা রয়েছে আমাদের, যে ফোরাম সেকশনটাকে আরেকটু বেটার করার, যেখানে বিভিন্ন টপিক ওয়াইজ আলোচনা থাকবে এবং সেই আলোচনাতে বিভিন্ন মত উঠে আসবে, এবং যেহেতু এটা কেবলমাত্র উইভার্স যারা আছে তাদের জন্য, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত যাদের সঙ্গে, ফলে এটা আগামী দিনে একটা বড় ভূমিকা নিতে পারে, কারণ এখন সবাই এক জায়গায় হয়ে কোনো আলোচনা করার যে পসিবিলিটি, তার থেকে সবাই যার যার লোকেশনে থেকে ওয়েবসাইটে আমরা এটা একটা ভালো জায়গায় আসতে পারি, সেটা একটা বড় সুযোগ রয়েছে। এছাড়াও আরও যদি নতুন নতুন পরিকল্পনা অন্যরা কেউ দেন সেগুলো আমরা ফুলফিল করব। জয়েন আস বাটন তো এই মুহূর্তেই রয়েছে, জয়েন আস কেউ ক্লিক করলে তাহলে সে কমেন্ট করতে পারবেন এবং অন্যান্য কাজকর্মও করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। আর এছাড়াও ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস সেকশন আলাদা করে রাখা হয়েছে, যেখানে মেল করে বা ফোনে যোগাযোগ করা যাবে যে কোনো বিষয়ে ওয়েবসাইটের ব্যাপারে তথ্য জানানোর জন্য, বা নতুন কোনো ফিচার যদি অ্যাড করতে হয় সেই সম্পর্কে। ওয়েবসাইটে এটা একটা ভালো চেষ্টা আমরা করেছি আমাদের দিক থেকে, সেটা হলো যে ওয়েবসাইটে যে বইগুলো রয়েছে সেই বইগুলো পাতা উল্টানোটা অনেকটা আমাদের হার্ডকপি যে বই থাকে সেই ধরনের একটা ফিল রাখার চেষ্টা করা হয়েছে, যাতে মানুষ যখন ওয়েবসাইটটা দেখবেন তখন একদমই পিডিএফের মতো না মনে হয়ে একটা বই পড়ার মতন, ম্যাগাজিন পড়ার মতন একটা অনুভূতি পান। তো সেই জায়গাগুলো আপডেট চলতে থাকবে এবং আমরা চেষ্টা করব যে যতদূর সম্ভব মাটির কাছাকাছি থেকে এবং এই গোটা বিষয়টার যে মূল সুর তার সঙ্গে একাত্ম থেকেই আমরা ওয়েবসাইটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।
1: দর্শক হিসেবে কেমন লেগেছে এই অনুষ্ঠান আমাদের জানালেন ক্রাফটস কাউন্সিল অফ ইন্ডিয়ার পূরবী রায়।
4: খুব খুব এনরিচিং, ঋদ্ধ হলাম যেটা আজকাল বলে, কারণ অনেক কিছু এই সবসময় না আমরা ফিনিশ প্রোডাক্টের দিকে, তাঁতিদের কাজ বা তাঁতিদের কষ্টটা তো আমরা দেখতে পাই না, আমার কাজের সোর্সে আমি অনেক কিছু একটু আভাস পেয়েছি। অনুষ্ঠানের যিনি প্রধান হতা হরিপদ বাবু, হরিপদ বসাক, তার সাথে আমার কাজের সূত্রে আজ থেকে প্রায় 20 বছরের চেনা। ওনার একটা প্রথম বই বেরিয়েছিল, তারপরে সেটা আমরা খুব আনন্দ পেয়েছিলাম, কারণ তাঁতিদের সবারই তো ইতিহাস থাকে আর উনি কিন্তু নিজেদেরটা এ করেছেন। এবং প্রথম কপি টানাপোড়েন আমার মেন্টর যিনি রুবি পাল চৌধুরীর বাড়ি থেকে পড়েছিলাম, সুতরাং একটা অন্যরকম সম্পর্ক। আর টেক্সটাইল জানতে চাই তো, তাই জন্য আজকে তাঁতিদের মনের কথা শুনে, পাওয়ার লুম হ্যান্ডলুম যেটা আমাদের খুবই মানে বিব্রত করে, চিন্তিত করে, সেই সম্বন্ধে এতজন এক্সপার্টের কথা শুনে খুব ভালো লেগেছে। এই প্রয়াসটা খুবই ভালো, আশা করি ওরা আরও বড় করে করতে পারবে। আজকাল তো বই পড়াটাই উঠে গেছে, যদি যদি লোকে অনলাইনে দেখে, তবে তাঁতিরা তো খুব একটা ইংরেজিতে সরগর না, তবে এটা যে করছেন তাতে তারাও তো উৎসাহিত হচ্ছেন, আমরাও তো জানতে পারছি, সেই জন্য আর কি খুব ভালো লেগেছে জিনিসটা।
1: এভাবেই থেকে যায়।

0: শুনলেন অনুষ্ঠান কলকাতা কলতান। টানা পড়েন তন্তুবাই মুখপত্র। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: শেষ হলো অনুষ্ঠান কলকাতা কলতান। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আগামীকাল ভিভিজি রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনেও এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের আওতায় এফসিআরএ 2.0 পোর্টালের উদ্বোধন করেছেন। দিল্লি সহ 5 রাজ্যে আজ এসআইআর এর কাজ শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে নরওয়ে আইভরি কোস্টের এবং ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। গোটা দেশে আগামীকাল থেকে ভিভিজি রামজি আইন 2025 কার্যকর হতে চলেছে। আইনটি চালু হওয়ার প্রাককালে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কোন যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন তা নিশ্চিত করা হবে। শ্রী চৌহান জানান, নতুন ব্যবস্থায় সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রী বলেছেন, প্রকল্প রূপায়নে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। শ্রী চৌহান বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালিত করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রাম উন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামীণ কর্মসংস্থান, জীবিকা নিরাপত্তা এবং স্থায়ী গ্রাম উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তারা শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতেও সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চাহিদা মেটাতে নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের নিজস্ব সম্প্রদায়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও সংযোগ বজায় রাখা প্রয়োজন।
1: জনজাতীয় বিশ্ববিদ্যালয় সে বিশেষ রূপ সে এ অপেক্ষা ভি জাতি হে কি ভি জনজাতীয় ভাষা বলিয়া কে সংরক্ষণ পর মিশন মোড মে কাম করেঙ্গে। মুঝে বতায়া গিয়া হে কি সংস্থা কে ট্রাইবাল স্টাডিজ বিভাগ দ্বারা কুই ও সাওরা সমেত অনেক জনজাতীয় বলিওকে ডকুমেন্টেশন কো লেকার কে ইসি প্রকার সে জমিনি কার্য কিয়া যা রাহা হে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে একাধিক মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। দুটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমটি হয়েছে সহজে ব্যবসার উপযোগী বিনিয়ন্ত্রণ এবং অন্যান্য সংস্কার নিয়ে, সেই সঙ্গে জীবনযাত্রা আরও সহজতর করার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলি নিয়েও আলোচনা হয়। দ্বিতীয় যে বিষয়টি এদিনের কথাবার্তায় উঠে এসেছে তা হল আত্মনির্ভরতা। শ্রী মোদী এদিন সরকারকে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভাজন না করে সামগ্রিক দৃষ্টিতে দেখার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামীকাল সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা ইওসির উদ্বোধন করেছেন শ্রী শাহ। এ প্রসঙ্গে বলেন, FCR এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার পরিষেবা দিতে ইচ্ছুক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজ শুরু হয়েছে। মেঘালয়ে আজ থেকে SIR এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। 5ই অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে 29শে জুলাই পর্যন্ত। কর্ণাটকে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী DK শিবকুমার আজ বেঙ্গালুরুতে এ সংক্রান্ত ফর্ম পূরণ করেছেন। ঝাড়খণ্ডেও শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই আগস্ট। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত কোন দাবি বা আপত্তি 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকা 7ই অক্টোবর প্রকাশ করা হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল বলেছেন, জলজীবন মিশন কোটি কোটি পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার ফলে পরিবারগুলির জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। নতুন দিল্লিতে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইনোভেশন চ্যালেঞ্জের গ্র্যান্ড ফিনালেতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জলজীবন মিশনের পরবর্তী পর্যায়ে নলবাহিত জলের পাশাপাশি নিরাপদ পানীয় জল নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং যুব সমাজের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত ও ইতিবাচক আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে আগামীকাল বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকীতে আগামীকাল জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলি সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 38 মানু বিবি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় 16 জন আহত হন।

0: এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে আগামীকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া হলদিয়া লোকাল আসানসোল হলদিয়া এক্সপ্রেস দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। হলদিয়া হাওড়া লোকাল হলদিয়া পাঁশকুড়া লোকাল দুর্গাচক স্টেশন থেকে এবং হলদিয়া আসানসোল এক্সপ্রেস তমলুক স্টেশন থেকে যাত্রা শুরু করবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। জয়পুরে আগামীকাল থেকে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন অনুষ্ঠিত হবে। দুদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাবের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের অবশিষ্ট অংশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, দমন, দিউ ও রাজস্থানের কিছু অংশেও একই ধরনের আবহাওয়া থাকবে। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজ আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে, খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। দেশজুড়ে আগামীকাল ভিভিজি রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনে এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল বুধবার 1/7/2026 আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5:56। 6:05 শুনবেন সুচিন্তন, কাল শুনবেন বিধানচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবোধ্য সঙ্গীত, খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত বি আর দেওধর, রাগ লক্ষ্মী টোডি ও কুকুপ বিলাবল। 6:30 এই মহাজীবনে শুনবেন প্রেমেন্দ্র মিত্রের সংক্ষিপ্ত জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং, এ বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কালকে স্থান মহেন্দ্রগিরি জিরাং বৌদ্ধবিহার ওড়িশা, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 8:30 বুধ সকালে, বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিলাস খানি তরির আগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শ্যামা সঙ্গীত পরিবেশনে শিল্পী দীপাবলী দত্ত, এরপরে লোকগীতি শোনাবেন লালন একাডেমি। বেলা 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে কাল শুনবেন বিশিষ্ট গায়ক কালিকা প্রসাদ ভট্টাচার্যের সাক্ষাৎকার, প্রথম পর্ব। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৈকত গুপ্ত। 12:30 নজরুলগীতি, বেলা 1:00 নাটক ইতিমা, রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর

3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, টানা পড়েন তন্তবায়। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা। বিষয় সুন্দরবনের জীব বৈচিত্র, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। এ বিষয়ে ডক্টর সুভাষ চন্দ্র মিস্ত্রি ও সৌমিত্র মণ্ডলের সঙ্গে আলাপচারিতায় থাকবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় চিকিৎসক দিবস, বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন। 7:00 ইতিমা নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় ছবি দেখব কিভাবে। কাল শুনবেন পঞ্চম পর্ব, বলবেন অশোক বিশ্বনাথন। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী ও হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ শুনলেন আগামীকাল 1/7/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে শরৎ, পরিবেশনায় শিল্পী অভিষেক লাহিড়ী, তাকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী।

শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন যোগ রাগের শরৎ পরিবেশন। পরিবেশনায় শিল্পী অভিষেক লাহিড়ি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময়।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, শিক্ষিত তরুণদের কেবল নিজের উন্নতি নয়, সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন ও জাতীয় গঠনে অবদান রাখতে হবে বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে আজ সংশ্লিষ্ট দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকে বসেন।
0: 26টির বেশি দেশের সঙ্গে ভারতের অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার লক্ষ্য অর্জনের কথা আরও একবার উল্লেখ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
0: আজ ঐতিহাসিক হুল দিবস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি শাসনের অন্যায়ের বিরুদ্ধে সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন।
1: আফগানিস্তানের একাধিক এলাকায় পাক বিমান হামলায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।
0: আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে আজ তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্য কাজ করলেই চলবে না, বরং সমাজের প্রান্তিক মানুষের জীবনযাত্রার উন্নয়ন ও জাতি গঠনে অবদান রাখতে হবে। শিক্ষাকে কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক অগ্রগতিকে আরও শক্তিশালী করার কাজে লাগানো উচিত বলে তিনি মন্তব্য করেন।
2: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नई उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूं कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
0: প্রত্যেক শিক্ষিত যুবকদের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্য অর্জনে অবদান রাখা উচিত বলে তিনি উল্লেখ করেছেন। তরুণ সমাজের কাজের প্রতি আস্থা ব্যক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
2: বস 2047 বিকশিত ভারত বানানে কা হামারা লক্ষ্য হে। মুঝে বিশ্বাস হে কি অন্ধ্রপ্রদেশ কা এক কেন্দ্রীয় জনজাতীয় বিশ্ববিদ্যালয় আপনা সার্থক, সমাবেশী और पर्यावरण संरक्षण पर केंद्रित व्यवहारिक शिक्षण पद्धति से इस लक्ष्य प्राप्त करें और उसका महत्वपूर्ण भूमिका निभाएगा।
0: রাষ্ট্রপতি বলেন, ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আধুনিক বিজ্ঞানের সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া উচিত। আদিবাসীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাব, ট্রাইবাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং তৃণমূল স্তরের উন্নয়ন কর্মসূচি প্রশংসা করেন তিনি। এছাড়াও তিনি আদিবাসী ভাষা উপভাষাগুলি সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
2: जनजातीय विश्वविद्यालय से विशेष रूप से ये अपेक्षा भी की जाती है कि वे जनजातियों भाषा बोलियां के संरक्षण पर मिशन मोड में काम करेंगे। मुझे बताया गया है कि संस्था के ट्राइबल स्टडीज विभाग द्वारा कुई और सांवरा समेत अनेक जनजातीय बोलियों के डॉक्यूमेंटेशन को लेकर के इसी प्रकार से जमीनी कार्य किया जा रहा है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে মত বিনিময় করেন। ব্যবসা ও জীবনযাত্রার সরলীকরণের লক্ষ্যে নিয়ন্ত্রণ শিথিল ও অন্যান্য সংস্কার এবং আত্মনির্ভরতার প্রসার, এই ছিল বৈঠকের বিষয়। বৈঠকে প্রধানমন্ত্রী সামগ্রিক সরকারি দৃষ্টিভঙ্গি, বিভিন্ন দপ্তরের মধ্যে বিচ্ছিন্ন কাজের ধারা ভেঙে ফেলার উপর গুরুত্ব আরোপ করেছেন। সমন্বিত পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার উপর জোর দিয়ে

0: তিনি আন্তঃবিভাগীয় সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের কার্যকর মঞ্চ হিসেবে পিএম গতিশক্তির ব্যাপক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। সরকারি প্রকল্পের সুফল মানুষের জীবনে যাতে স্পষ্ট প্রভাব ফেলে সেদিকে নজর দেবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সচিবরা এই দুটি মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মন্ত্রক এবং বিভাগের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা এদিন তুলে ধরেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে তিনি বেআইনি অভিবাসন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি ছাড়পত্র প্রদান করা হয়েছে। নিরাপদ, সুশৃঙ্খল এবং বৈধ অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রয়োজনীয়তাকেও ভারত স্বীকার করে বলে তিনি মন্তব্য করেন।
2: India's vision for mobility is not limited to facilitating overseas employment opportunities. We, in fact, view mobility as a very important pillar of international cooperation. These partnerships are based on mutual benefit, shared responsibility, and long-term sustainability. We also recognize the need for bilateral collaborations in ensuring safe, orderly, and legal migration.
1: বিদেশমন্ত্রী বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনের দরুন দেশের শিল্পক্ষেত্র নতুন গতি পেয়েছে। বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডিজিটালাইজেশন ও পরিবেশবান্ধব রূপান্তর সহ নানা বিষয় ভবিষ্যতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা গড়ে তোলার ভিত্তি। ভদোদরায় আয়োজিত ভাইব্রেন্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণে আজ তিনি আশা ব্যক্ত করেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শিগগিরই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথা এদিন তিনি তুলে ধরেন।
3: आत्मनिर्भर भारत का मतलब है एक ऐसा भारत जो आत्मविश्वास से भरा हुआ हो और जो दुनिया के साथ बराबरी के आधार पर एक इक्वल पार्टनर के रूप में काम करे। हम टेक्नोलॉजी ट्रांसफर और ज्वाइंट वेंचर्स को भी बढ़ावा देते हैं। 21 का फायदा भारत के लोगों को मिले और भारत की अपनी कैपेबिलिटीज का निर्माण भी यहां पर हो। और मुझे विश्वास है कि इसमें गुजरात भारत के डिफेंस मैन्युफैक्चरिंग और इनोवेशन इकोसिस्टम का एक महत्वपूर्ण स्तंभ बनकर खड़ा होगा।
0: প্রতিরক্ষা মন্ত্রী এদিন উল্লেখ করেছেন, ভদোদরায় বর্তমানে দেশের প্রথম বেসরকারি ক্ষেত্রের সামরিক বিমান উৎপাদন কেন্দ্রটি অবস্থিত। এখানে টাটা গ্রুপ এবং এয়ারবাস যৌথভাবে C-295 পরিবহন বিমান তৈরি করছে, যা দেশের মহাকাশ ও বিমান শিল্পযাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক।
1: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়া সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর বহিঃশুল্ক সম্পূর্ণ মুকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছেন। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারেও ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: ঐতিহাসিক হুল দিবস আজ। মহাবিদ্রোহের আগে 1855-তে ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনেই সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তারই স্মরণে দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানু এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, অত্যাচারের হাত থেকে রক্ষা করতে এবং নিজেদের পরিচিতি গড়ে তুলতে আন্দোলনকারীরা ঐতিহাসিক লড়াই সংগঠিত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশি শাসনের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী সমস্ত সাহসী আদিবাসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শহীদ সাঁওতাল সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এক পোস্টে তিনি বলেছেন, মাতৃভূমি এবং পরিচিতি রক্ষার দাবিতে এই আন্দোলন মানুষের মনে স্বাধীনতা চেতনাকেই জাগ্রত করে।
1: ভারতের পর্যটন কেন্দ্রগুলির ডিজিটাল প্রচার জোরদার করার লক্ষ্যে পর্যটন মন্ত্রক আজ গুগল ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী

0: মোহাম্মদ বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এমন এক গভীর ও প্রাণবন্ত অভিজ্ঞতা তৈরি করা সম্ভব যা বিশ্বজুড়ে দর্শকদের সামনে ভারতের সাংস্কৃতিক স্থানগুলির গৌরব ও মহিমা তুলে ধরবে। তিনি উল্লেখ করেন, ইনক্রেডিবল ইন্ডিয়া উদ্যোগের আওতায় এই যৌথ প্রচেষ্টা বিশ্বমঞ্চে ভারতের পর্যটন ক্ষেত্রের অবস্থানকে শক্তিশালী করবে, ডিজিটাল প্রচারের পরিধি বাড়াবে এবং দেশকে একটি আধুনিক ও বিশ্বমানের প্রতিযোগিতামূলক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।
1: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এর জন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণে শ্রী গডকরি বলেছেন, রাস্তার সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। সড়ক নিরাপত্তা সংক্রান্ত প্রচারে তিনি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান।
0: ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে

0: আসানসোল ডিভিশনের হাই ডেন্সিটি নেটওয়ার্ক এবং হাইলি ইউটিলাইজড নেটওয়ার্ক রুটের 27টি স্টেশন বা কেবিনে রিলেভিত্তিক ইন্টারলকিং এর পরিবর্তে ইলেকট্রনিক ইন্টারলকিং স্থাপনের একটি প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। রেলমন্ত্রক জানিয়েছে এই প্রকল্পের জন্য 400 কোটি টাকারও বেশি ব্যয় বরাদ্দ করা হয়েছে।
1: দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ শুরু হয়েছে। মেঘালয়ে আজ থেকে এসআইআর এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। 5ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটাররা 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত এই বিষয়ে তাদের দাবি এবং আপত্তি জানাতে পারবেন। মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে 29শে জুলাই পর্যন্ত। 5ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ। কর্ণাটকেও আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। ঝাড়খণ্ডেও শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই আগস্ট। প্রক্রিয়াকে আরও গতিশীল করতে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক প্রচারও শুরু করা হয়েছে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা 7ই অক্টোবর প্রকাশ করা হবে। তিনি আরও জানান, ভোটাররা www.voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও এই তথ্য সংগ্রহের ফর্ম পূরণ করতে পারবেন।
0: জেনারেল ধীরজ সেট আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসালায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল সেট 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকে দীর্ঘ গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
1: ভারত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টের অন্তর্ভুক্তির পর FATF এর সমালোচনা স্বরূপ হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি।
0: আফগানিস্তানের কুনার ও পাকতিকায় পাকিস্তানের বিমান হামলায় তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘের সেদেশের স্থায়ী মিশন। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এই মিশন। আফগান মিশন রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যে তারা যেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, রাষ্ট্রসংঘ সনদের নীতিগুলির প্রতি পুনরায় সমর্থন জানায় এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিও নিশ্চিত করে। এদিকে পাক বিমান হামলাগুলি আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নও সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনের অনুরোধ জানিয়ে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি অসামরিক নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।
1: দুর্বল বিনিয়োগ, মুদ্রাস্ফীতি, আর্থিক ক্ষেত্রে অস্থিরতা, বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক এবছরের ডিসেম্বরের মধ্যে বেসরকারি ক্ষেত্রে ঋণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% থেকে 6.8% নামিয়ে এনেছে। গত মঙ্গলবার প্রকাশিত 2026-27 অর্থবর্ষের প্রথমার্ধের মুদ্রানীতির বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের রেপো রেট 10% অপরিবর্তিত রেখেছে।
0: নেপালের কাভ্রেনচক জেলায় বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের পর 40,000েরও বেশি হাঁস ও মুরগি মেরে ফেলা হয়েছে। অত্যন্ত সংক্রামক এই বার্ড ফ্লু প্রতিরোধে নেপালের কর্তৃপক্ষ তৎপরতা জোরদার করেছে।
1: ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে ডালাস স্টেডিয়ামে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হয়েছে। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিক্ষিত তরুণদের কেবল নিজের উন্নতি নয়, সমাজে প্রান্তিক মানুষের উন্নয়ন ও জাতি গঠনে অবদান রাখতে হবে বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে আজ সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন।
1: 26টির বেশি দেশের সঙ্গে ভারতের অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
0: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার লক্ষ্য অর্জনের কথা আরও একবার উল্লেখ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
1: আফগানিস্তানের একাধিক এলাকায় পাক বিমান হামলায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? শ্রোতাবন্ধুরা ভাবছেন হঠাৎ রবি ঠাকুরের সবলা কবিতা, কারণ আজ যে মানুষটির কথা বলতে চলেছি তিনি যথার্থই এই কবিতার আসল রূপ। পুরুষ সুরকারদের একচেটিয়া জগতে যে নারীরা নিজেদের ছাপ রেখে গেছেন তাদের মধ্যে অন্যতম তিনি। আজ হারানো দিনের গানের চর্চায় সুরকার ও সঙ্গীত শিল্পী নীতা সেন। গানে গল্পে তুলে ধরব তার জীবনের অনেক দিক। আপনাদের সঙ্গে আছি মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার। তবে আজকের আসরটা শুরু হোক নীতা সেনের কণ্ঠে।

একজন প্রকৃত শিল্পী হতে গেলে অনুপ্রেরণার তো প্রয়োজন হয়, বলুন। নীতা সেনের ক্ষেত্রেও কিন্তু অনুপ্রেরণা ছিল তার মা শ্রীমতী আভা বর্ধন। মায়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়েই কিন্তু তার বেড়ে ওঠা। এ কথাটা কিন্তু আমার না, তার নিজেরই। ছেলে বয়সে মায়ের গান শুনেছি, তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভাবিকালের এক ইঙ্গিত রেখেছিলাম। একেবারেই তাই, সেই ছোটবেলা থেকেই হয়তো মনে মনে ঠিক করে নিয়েছিলেন গানকেই তিনি নিজের পথের সঙ্গী করে নেবেন। মায়ের প্রতি নীতার এই ভালোবাসায় হয়তো সুর হয়ে প্রাণ পেয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মায়ের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সঙ্গীত চর্চা তো চলতেই থাকল। কিন্তু তাছাড়াও আরও একটি ঘটনা তার জীবনে প্রভাব ফেলেছিল। তার মায়ের যে বাবা, মানে তার যে মাতামহ, তিনিও নাকি একজন উচ্চাঙ্গ সঙ্গীত সাধক ছিলেন। কিন্তু যারা জানেন তারা বোঝেন যে তখন সময়টা একেবারেই অন্যরকম ছিল, সঙ্গীত প্রচারে তখন অনেক বাধা। তাই সেই মানুষটি তার সেই সঙ্গীতকে জনগণের মধ্যে প্রচার করতে পারেননি। মনে হয় না সেই অতৃপ্ততাই আজ হয়ে ঢুকে গিয়েছিল নীতা সেনের মধ্যে? তাই দাদামশায়ের সেই অতৃপ্ত বাসনা তিনি বাস্তব রূপ দিয়েছিলেন। সেই অতৃপ্ততা থেকেই জন্ম নিয়েছে অপূর্ব সব সঙ্গীতের সুর। আর হয়তো তারই স্বপ্নই গৌরীপ্রসন্নের কথায় আর মান্নাদের কণ্ঠে সত্যি হয়ে এক নতুন নীতা সেনের জন্ম হচ্ছে।

সুর বা গান কে যারা ভালোবাসেন, আমার মনে হয় গান এবং সুরও তাদের পথ খুঁজে দেন। তেমনটাই হয়েছে নীতা সেনের ক্ষেত্রে। তিনি সুরকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন এবং সেই পথও তিনি পেয়েছেন। কিভাবে বলুন তো, তার বাবা, তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, নাম জগদীশ বর্ধন। কাজের সূত্রে মেয়ে নীতা সেনকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছেন। শেষে ঘুরতে ঘুরতে যখন তার 8 বছর বয়স, তখন চলে এলেন হাওড়ায়, এবং সেখানেই তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। তিনি পেয়ে গেলেন গিরিজা শঙ্কর চক্রবর্তীর শিষ্য অভয়পদ বন্দ্যোপাধ্যায়কে, এবং নিজেকে একেবারে ডুবিয়ে দিলেন গানের মধ্যে। গুরু অভয়পদ ছাত্রীর এই উচ্চাঙ্গ সঙ্গীতের দক্ষতা দেখে কি করলেন, এই 1940-41 তাকে জোর করলেন যোগ দিতে। কোথায়? অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে। এবং সেখানেই অবশ্যই তার কণ্ঠ একটি স্বতন্ত্র জায়গা করে নিল। আসলে সেই কণ্ঠই যে ব্যতিক্রমী, সুরও তার পিছু নিয়েছে।

প্রথম গানটি তো নীতা সেনের কণ্ঠে শুনলেন, পরবর্তীতে গানটি শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এবং অবশ্যই নীতা সেনের সুরে। যে গল্পটা শুরু করেছিলাম, গুরু অভয়পদ চক্রবর্তী তার ছাত্রী নীতা সেনকে পাঠালেন অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে যোগ দিতে, এবং সেখানে অবশ্যই তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। তারপরেই পায়োনিয়ার রেকর্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ হলো। শ্রী রবি চট্টোপাধ্যায় তত্ত্বাবধানে দুটি ভজন রেকর্ড করলেন নীতা। বয়স তখন তার কত? মাত্রই 13-14 বছর বয়স। কিন্তু এত তাড়াতাড়ি তার কণ্ঠ প্রচার পাক সেটা কিন্তু তার শিক্ষক চাননি। তবু ওই যে সঙ্গীত তাকে টেনে নিয়েছে, ভাগ্যিস টেনেছে, নয়তো তার সুরে সন্ধ্যা মুখোপাধ্যায় কী করে তার কণ্ঠে এমন ফুল যোগাতে পারতেন?

কি অপূর্ব সুর, তাই না? সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরে যে অখিল বন্ধু ঘোষের গানটি প্রথমে বলেছিলাম সেটি শোনালাম, তারপরে নীতা সেন যার সঙ্গীত সাধনা শুরু হলো 1944-এ। ঘুরতে ঘুরতে তিনি এলেন কলকাতায়, সান্নিধ্য পেলেন আর এক সুরের জাদুকরের, সুধীর লাল চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতে নীতার অসাধারণ দক্ষতা তো ছিলই, কিন্তু সুধীর লালের তালিমে তিনি আধুনিক গানের প্রতি আকৃষ্ট হলেন এবং ধীরে ধীরে এক ভালোবাসা তৈরি হল। তারপরে আর কি, তিনি হয়ে উঠলেন বাংলা গানের উজ্জ্বল এক নক্ষত্র। এই যুগলবন্দির যে কি জাদু, সে কি আর বলে বোঝানো যায়? তার চেয়ে বরং আমরা কিছুক্ষণ বিভোর হই সেই জাদুতে।

সুধীরলাল চক্রবর্তীর সান্নিধ্য এবং নয়নে আবির। এই গানটি নীতা সেনের জীবনে এক আমূল পরিবর্তন এনে দিল। তারপরে কি হলো সেটা তো বলবই, কিন্তু ওই দিকে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে, আপনাদের একটু জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের বিষয়। পয়লা জুলাই ক্যালেন্ডারের একটি দিন নয়, মানুষের জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য মুহূর্ত। চিকিৎসক মানে শুধু রোগের চিকিৎসা নয়, আশার আলো শুধু প্রেসক্রিপশন নয়, মানুষের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকার এক আজীবন অঙ্গীকার। ডাক্তার দিবসে আমরা স্মরণ করব বাংলার সেই সব চিকিৎসক।

কেন দিনের গানে। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী, উপস্থাপনায় স্বর্ণা ভোরায়। তাহলে বন্ধুরা, কালকের বিশেষ দিনে চিকিৎসক দিবসে শুনতে ভুলবেন না বিশেষ হারানো দিনের গান।

যে কথা বলছিলাম, সুধীরলাল চক্রবর্তীর সান্নিধ্য নীতা সেনের জীবনে এক অন্য মোড় ঘুরিয়ে দিল। উচ্চাঙ্গ সঙ্গীত বা রাগ সঙ্গীত তো তার সাধনায় ছিলই, তার সঙ্গে জুড়ে গেল লঘু সঙ্গীত চর্চা। নীতা নিজের কথায়, গ্রামোফোন কোম্পানিতে শ্রী চক্রবর্তীর সুর সংযোজনায় আমার কয়েকটি রেকর্ড হয়। আর এটি তো বলার অপেক্ষা রাখেই না, এই শ্রী চক্রবর্তী হলেন স্বয়ং সুধীরলাল চক্রবর্তী। এরপরের গল্পটা কলকাতা বেতার কেন্দ্র ও নীতা সেনের। সেইবার হলো কি, ডোভার লেন মিউজিক কনফারেন্সে শাস্ত্রীয় সঙ্গীতে তিনি প্রথম স্থান অর্জন করলেন এবং অল ইন্ডিয়া রেডিওতে, যাকে বলে তার অফিসিয়াল কর্মজীবন, শুরু হলো। গল্প তো গড়গড়িয়ে চলতে থাকবেই, কিন্তু মনে হচ্ছে যেন আজকে যে আবহাওয়া, সুধীন সরকার আমাদের পাইনের ছায়ামাখা পথে ডাকছেন, ওই এক ঝাঁক মৌমাছির সঙ্গে মিশে যেতে।

অল ইন্ডিয়া রেডিওতে গান গাইছেন নীতা সেন। তখন তার গানের অনেক ভক্ত। একদিকে যেমন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুরোধ আসছে, অন্যদিকে লঘু সঙ্গীতেরও। সবাই চাইছেন নীতা সেনের কণ্ঠ, প্রথমে শিশু মহলে, তারপর সাধারণ বিভাগেও। আর এই সময় ঘটে গেল সেই ঘটনাটা, নীতা সেন ঢুকে পড়লেন সেই সুরের জগতে। এই সময়ে তিনি আধুনিক বাংলা গানের সুর করলেন, তবে তার চলচ্চিত্রে প্রথম সুর দেওয়া কিন্তু ১৯৭৭। এই সুরকার নীতা সেনকে আমরা

মহাকালী গো, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুর দিয়ে গোটা বাংলা মাতিয়ে দিলেন নীতা সেন। আর আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনে আপনারা তো বুঝেই গেছেন সেই ছবিটি বাবা তারকনাথ। যারা অনেক বসন্ত পেরিয়েছেন তারা জানেন বাংলা সিনেমার মাইল ফলক এই ছবিটি, এবং তার জন্য অনেক বড় ভূমিকা কিন্তু এই ছবির গানের, এবং অবশ্যই যিনি সুর দিয়েছেন তার, নীতা সেনের। এই ছবির গানগুলি শুনলে বোঝা যায় যে এর ভেতরে যে ভক্তিভাব সেটা সত্যিই কি এতটা ফুটে উঠত যদি না নীতা সেন তার মনের ভক্তিভাবকে সুরে মিশিয়ে দিতেন। আমার তো মনে হয় তার ভেতরেও একটি আধ্যাত্মিক স্বভাবের মানুষ ছিল। তার সুরে কে না গান করেছেন, মান্না দে, আশা ভোসলে, আরতি মুখোপাধ্যায়, এবং সবগুলি গান একেবারে সুপার ডুপার হিট। তবে এটা তো শুরুর কথা, এরপরেও অনেক চলচ্চিত্রে তিনি সুর দিয়েছেন, গোলাপ বউ, নন্দন, সীতা, সোনার বাংলা। সুরকার নীতা সেনের লিস্ট অনেক বড়। বাংলা সঙ্গীত জগৎ সুরকার নীতা সেনকে তো পেল, আমরা কি পেলাম? অসাধারণ সব গানের ভাণ্ডার।

নীতা সেন, তিনি যে শুধু বাংলা সঙ্গীত ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তা কিন্তু নয়। তিনি তার প্রথম যে প্লেব্যাক, তার শুরুটা কিন্তু মুম্বাইতে। শ্রী সুনীল কুমার সেনের সঙ্গে যখন তার বিয়ে হলো, তখন তাকে মুম্বাই চলে যেতে হয়। বম্বে বললে বোধ হয় বেশি সুবিধা হয়, তাই না? সেখানে গিয়ে তার সঙ্গীত চর্চা থেমে থাকেনি। ওই যে শুরুতেই বলেছি, তিনি সঙ্গীতকে আঁকড়ে ধরেছিলেন। বোম্বাই বেতার কেন্দ্র ও রেডিও সিলন, এখানকার স্থায়ী শিল্পী হয়ে গেলেন তিনি। এবং বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হয়ে সঙ্গীত পরিবেশন করলেন। আরেকটি দিক তো আছেই, যে অনেক জায়গায় সঙ্গীত পরিবেশন করতে করতে ভীষণ পরিচিতি বেড়ে যায় তার, যা পরবর্তীকালে তাকে সুর তৈরিতে অনেক সাহায্য করেছে। আরও একটি ব্যাপার, যখন আপনি অনেক জায়গায় গিয়ে সঙ্গীত শোনেন, তখন বিভিন্ন ভাষার বিভিন্ন সুরের সঙ্গে আপনার পরিচিতি ঘটে, সেটিও হয়তো তাকে সাহায্য করেছে পরবর্তীকালে। এবং ওই যে প্রথমেই বললাম, তিনি অনেক অনেক ছবিতে প্লেব্যাকও করেন। কিন্তু প্রত্যেকটা বাঙালি শিল্পীর মতোই তারও মনে কোথাও না কোথাও একটা শূন্যতা তৈরি হচ্ছিল। তার কথায় মনে হলো যেন পূর্ণ স্বীকৃতি তথায় পায়নি, তজ্জন্য অন্তরের শূন্যতাকে অস্বীকার করতে পারি নাই। তাই আবার কলকাতায় ফিরে আসা এবং আরও আরও বাংলা গানে সুর দেওয়া। ফিরে এসেই অনেকগুলো গান তিনি গেয়েছিলেন এবং সেই গানগুলি তাকে আবার বাংলার হৃদয়ে স্থান করে দিয়েছিল। তেমনই একটি গান শুনি আমরা।

এতক্ষণ ধরে যে গানগুলি আমরা শুনছি, বেশিরভাগ গানই তার কথা শুনে হয়তো কিছুটা বুঝতে পেরেছি, তবুও এই কথাটি না বললে নয়, নীতা সেনকে নিয়ে চর্চাটা অসম্পূর্ণ থেকে যাবে যদি একজনের কথা না বলা হয়। তার জীবনে সেই মানুষটির অনেক অবদান রয়েছে, যাকে নীতা নিজের মেন্টর ভাবতেন। তিনি গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। এই অসামান্য গীতিকারের কথায় ও নিজের সুরে নীতা সেনের হিট গানের সংখ্যা কিন্তু কম নয়। নীতা সেনের জীবনে তার এই অবদানের কথা তিনি কিন্তু ভোলেননি। গৌরী প্রসন্ন মজুমদারের মৃত্যুর পর তার নামে একটি স্মৃতি সংসদ তৈরি করেন, যেখানে তার সমস্ত কাজ সুন্দরভাবে সংরক্ষিত হয়েছিল। সুরে কথায় এই দুই শিল্পীর বোঝাপড়া নিতান্তই সোজাসুজি, বুঝবেন আপনারা মান্না দের কণ্ঠে।

যেতে যেতে শুধু এটুকুই বলার, নীতা সেনের মতো নারীরা যারা গতানুগতিক ভাবনা চিন্তার বাইরে তিলে তিলে নিজেকে গড়ে চিরাচরিত ছক ভেঙেছেন, অনেকের স্নেহধন্য হলেও পৃষ্ঠপোষকতা কিন্তু কখনোই গ্রহণ করেননি। তার সঙ্গীতের যাত্রা স্বতন্ত্র, বর্ণময় ও তার একান্ত আপন। হয়তো আজ হারানো দিনের গানে তার জীবনচর্চা আমাদের নতুন করে ভাবতে শেখালো। সেই ভাবনাটুকু মনের মণিকোঠায় রেখে আজ বিদায় নিচ্ছি আপনাদের মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, কেমন লাগলো আজকের হারানো দিনের গান জানাতে ভুলবেন না। আমাদের মেইল করবেন maitribondhu23@gmail.com। কিন্তু এভাবে তো যাওয়া নয়, যেতে যেতে কানে রেখে যাব সেই সেই ব্যতিক্রমী, সেই সুমধুর কণ্ঠ নীতা সেনের কণ্ঠে আজকের শেষ গানটি আপনাদের জন্য।

এ যেন আমাদেরই মনের কথা। কেমন করে উনি বুঝলেন? আমরাও তো সেটাই বলতে চাই। এখন বিদায়ের পালা, দুজন দুদিকে চলে যাব আমরা। আমি মৈত্রী বন্ধু আর আপনারা রেডিওর ওপারের বন্ধু। কিন্তু এই যে অনুষ্ঠান, এই যে বাঁশির রেশ, তা তো থেকে যাবে আমাদের মনে। তাই সেই রেশটুকু নিয়ে আজ চলে যাওয়া, এই অপেক্ষায় আর এই প্রতিশ্রুতিতে যে আবার ফিরে আসব। সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজ ঘুরে দেখলাম নীতা সেনের জীবন।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 54 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 15 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16। শুরু হলো ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত 2 পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত 2 থেকে রাত 3 পর্যন্ত ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 3 থেকে ভোর 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। সঙ্গে আছি সুমন শেঠ। সঙ্গে থাকুন, কান রাখুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান। প্রথম গানটির গীতিকার স্বপন চক্রবর্তী, সুরকার ও শিল্পী রাহুল দেববর্মণ।

শ্রেয়া ঘোষালের পর এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানটি গীতিকার মুকুল দত্ত, সুরকার নচিকেতা ঘোষ।

এবারের গানটির গীতিকার ভবেশ গুপ্ত, সুরকার গোবিন্দ বসু, শিল্পী শিপ্রা বসু।

সুদাম বন্দ্যোপাধ্যায় বর, এবারে শিল্পী রুনা লায়লা, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী।

এবারের গানটি গেয়েছেন মোহাম্মদ রফি, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়।

এবারের গানটি শুনবেন বাণী জয়রামের কণ্ঠে, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার দিলীপ রায়।

শ্যামল মিত্রের পর এবারে শিল্পী বাসবী নন্দী, কথা শ্রীশঙ্কর, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর রতু মুখোপাধ্যায়, শিল্পী সুমন কল্যাণপুর।

এবারের গানটির গীতিকার মীরা দেববর্মণ, সুরকার ও শিল্পী শচীন দেববর্মণ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী লতা মঙ্গেশকর, গীতিকার ও সুরকার সলিল চৌধুরী।

এখন ছায়াছবির গান। প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম জয় জয়ন্তী।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এখনকার ছবি চাঁদের পাহাড়, শিল্পী অরিজিৎ সিং।

ছবির নাম দাদার কীর্তি। দ্বৈতকণ্ঠে গেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী ও বিটু সমাজপতি।

0: ইন্দ্রাণী, দ্বৈতকণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্ত।
1: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, মেঘ ছোট।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন নানা রঙের গান।

নানা রঙের গানে এতক্ষণ শুনছিলেন লোকগীতি, এখন নজরুল গীতি, শিল্পী রামানুজ দাশগুপ্ত।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এতক্ষণ শুনছিলেন দ্বিজেন্দ্র গীতি, এখন শুনবেন অতুল প্রসাদের গান। শিল্পী সুশীল চট্টোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন নানা রঙের গান। এই গানের সঙ্গেই আজকে শেষ হলো নানা রঙের গানের অনুষ্ঠানটি।

0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: মনোর সেভেন এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে, সময় এখন ভোর 4:40, আর ভোর 4 মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন বিলাসখানি টরির আগে খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিলাসখানে টুডির আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গের প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে কোমল ঋষভ আশাভরী রাগে সেতার শুনবেন শিল্পী নবারুণ চৌধুরী। কোমল ঋষভ আশাভরী রাগে সেতার শুনবেন শিল্পী নবারুণ চৌধুরী।

107 FM Rainbow प्रचार तरंगे प्रभाती भोरेर शास्त्रीय संगीतेर अनुष्ठाने एतक्षण प्रथमे बिलासखानी टोड़ीर आगे खेयाल शुनलेन शिल्पी छिलेन निहार रंजन बंदोपाध्याय। 107 FM Rainbow प्रचार तरंगेर द्वितीय पर्वे प्रभाती ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এতক্ষণ কোমল ঋষভ আশাবরীর আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন নবারুণ চৌধুরী। ভোরবেলায় ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এখানেই শেষ হলো।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 30 সেকেন্ড, আর ভোর 5:00 মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

বর্ষার কিংবা বর্ষণের মাদকতা, এই নিয়ে বাঙালি কবির আবেগ সম্ভবত চিরদিনের, চিরকালের। এই চিরন্তনের ঘরে বাঙালির আবেগ

বর্ষা নিয়ে কিংবা বর্ষা নিয়ে বাঙালির আবেগ, মাদকতা, এগুলো থাকবে না, তা তো হয় না। স্বভাবতই যখন সেই সময় আজ থেকে প্রায় 100 বছর কি আরও বেশি, যে সময় তিনি লিখেছিলেন তার সেই লেখা, আর যে লেখাগুলো আমাদের সামনে আজ আমরা দেখতে পাই, সে গান হোক বা কবিতা, বর্ষা নিয়ে আমাদের এই যে একটা মাদকতা চলতে থাকে গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর, সেটা কোথাও গিয়ে আমাদের সেটা শুধুমাত্র আর আবেগের জায়গায় থাকে না, সেটা আস্তে আস্তে পরিবেশনের গুণে কবিও কীরকম কবি হয়ে যান, পাল্টে যায় তখন মানুষের মনের নিত্যদিনের চিন্তাভাবনা। আমরা যখন বর্ষার মধ্যে দিয়ে হেঁটে যাই কিংবা ঘরে বসে, কখনো ঝিরিঝিরি বর্ষা আবার কখনো মুষলধারে বর্ষা, তাকে যখন আমরা উপভোগ করার চেষ্টা করি, তখন দেখতে পাই দূরের থেকে একটা অদ্ভুতভাবে মেঘের মতন বর্ষার ধারা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসে। সেই ধারা থেকে আমাদের মনের ভেতরে যখন দোলাচল তৈরি হয়, সেই পথিক মেঘের দল যখন আমাদের সামনে এসে হাজির হয়, আমাদের মনটা তখন স্বভাবতই রোমান্টিকতা বিরোধী হলেও আধুনিক বাঙালি কবি বা বাঙালি মানুষ বা বাংলার মানুষ মর্মে মর্মে কিন্তু বেশ খানিকটা রোমান্টিক হয়ে যান স্বভাবতই, অন্তত ক্ষেত্র বিশেষে তো বটেই। আর স্বভাবতই আধুনিকতার টানে তিনি যতই বিদ্রোহী হন না কেন, এই বর্ষা এলেই কিংবা ওই যে পথিক মেঘের দল যখন আমাদের চারপাশে এসে ঘোরাঘুরি করে, তখন আমরা কোথাও প্রত্যেকেই যেন একটু রোমান্টিক হয়ে যাই। আমাদের প্রত্যেকের মনের ভেতর থেকে একটা করে কবিতা কোথাও না কোথাও যেন বেরিয়ে আসে, যদি বেরিয়ে নাও আসে তাহলেও এই ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরিছে বাড়ি বরিশনো, এই রকম কিছু কথা আমাদের মনের মাঝে কোথাও যেন ছটফট করতে থাকে। আসলে পথিক মেঘের দল যখন আমাদের জন্য অপেক্ষা করে।

মেঘভাঙা বৃষ্টি ঝরানো আকাশের দিকে যখন আমরা দেখি, বর্ষার এই রকম সময় আমাদের তাকাতেই হয়, নজর ফেরাতে হয় বর্ষার অজস্র জলধারে। আর সেখানে সেই কারণেই বোধহয় ফাল্গুন বিকেলেও তাই বৃষ্টি নামে মনে পড়ে যায় আদিম বর্ষণ জল, হাওয়ার মত্তদিন মুগ্ধ ক্ষণ, আর সামান্য কিছু ঘটনা, যে ঘটনা আমাদের মনের মধ্যে অনেক কিছু ঝড় বয়ে তোলে। আসলে এই যে পাগলা হাওয়ার বাদল দিনে আমাদের মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। আমাদের এই যে একেবারে শক্ত জড়বাদী কবির মনটাও এই যে পাগলা হাওয়ার কিংবা এই রকম বৃষ্টির দিন, সেটা কখনো কখনো হঠাৎ করে এসে কেমন যেন রোমান্টিক হয়ে যায়। বৃষ্টি ধারার মতো অদ্ভুতভাবে সেই বৃষ্টি ধারা যখন নেমে পড়ে, সেই তার মুগ্ধতা মনে করে তখন লিখতে হয়, এখনো বৃষ্টির দিনে মনে পড়ে তাকে, বিচ্ছেদ বাদল রাত প্রাপ্তির পূর্ব শর্ত, এসবই কেমন যেন মনের ভেতরে ঘোরাফেরা করতে থাকে। আসল কথা হলো ওই যে মনের মধ্যে বর্ষা যখনই আসে, যখনই বৃষ্টি নেমে আসে, তখনই কেমন যেন আমাদের মন বলে ওঠে, আজ আকাশে আজ আষাঢ় এলো, বাংলাদেশ বর্ষায় বিহ্বল, বৃষ্টিতে ধুমল, মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল সারি। আবার কিংবা ওই সেই কথাগুলো তার বৃষ্টি বন্দনা, এসো বৃষ্টি এসো তুমি অতল ভূতলে রুদ্ধ স্তম্ভিত পাষাণে, অথবা শ্রাবণ অন্বেষায় ঝরঝর ঝড় স্বরে নিজেরে নিবিড়ে মেশাতে ইচ্ছা জাগে, জাগে ঘন বরিষণ ঝংকৃত হলো নিশীথে। হ্যাঁ, আসলে ওই যে সবই পাগলা হাওয়ার খেলা, আমাদের মনটাকে এক ঝড়ে কোথায় যেন উড়িয়ে নিয়ে চলে।